আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 16ই জুন 2026 খ্রিস্টাব্দ, 1 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 13 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:19 হয়ে 17 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 6 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁত গাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের তৃতীয় শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। এহারি কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ তিন জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরা জহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল এ কথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত। কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে হৈমন্তী শুক্লা এবং পরে সমবেত কণ্ঠে গাওয়া গান।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে হৈমন্তী শুক্লা এবং পরে সমবেত কণ্ঠে গাওয়া গান। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব আজকের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরই 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা সুস্থায়ী সমন্বিত কৃষি, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্যে শুনবেন কথিকা ছোটদেরও স্ট্রোক হয়, বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানায় কথিকা দেশ বিদেশের অভয়ারণ্য, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুলগীতি, প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে। 8:20 উত্তরণে দৃষ্টি প্রতিবন্ধী ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় স্বর্ণালী চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:15 জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা। 9:30 আকাশবাণী পডকাস্টে শুনবেন বেতার হেমন্ত, অতিথি শুভজিৎ সরকার ও সমিত পাল, অনুষ্ঠানটির প্রযোজনায় সেহনাজ আব্দুর রাহুফ। 10:30 সকাল 10:00 শুনবেন গানের ফেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সৃজনী পাল। বেলা 12:00 অতুল প্রসাদের গানে অপূর্ব পাল। 12:15 লোকগীতি অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 12:33 উনজমির দুনফসল, 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 প্রবীণ নাগরিকের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয় শো, উপস্থাপনায় থাকবেন সৌগত চট্টোপাধ্যায়। 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস 143তম পর্ব। 6:45 ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 নজরুলগীতি, পরিবেশনায় অর্ঘ্য দত্ত। 8:45 রজনীকান্তের গানে অপূর্ব পাল। 9:00 লোকগীতি অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান সায়স্তা নাজির, উপস্থাপনায়। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, উপস্থাপনায় থাকবেন অভিরূপা ভাদুরী। 12:12 সুরভি, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গে থাকবেন অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী আবিরলাল নাহা। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের কিছু অনুষ্ঠানের সম্পর্কে।
2: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
1: এখন বাংলা খবর।
3: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী

0: জন্য ধন্যবাদ জানান স্লোভাক রাষ্ট্রপতিকে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ এই চুক্তির রূপরেখাকে স্বাগত জানিয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবোভার্দে, বেলজিয়াম মিশর এবং সৌদি আরব উরুগুয়ের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। আরসি বিস্তারিত খবরে, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও অভিহিত করেছেন, যা ভারত ও স্লোভাকিয়ার মানুষকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। এই সম্মান দুদেশেরই ভবিষ্যৎ প্রজন্মকে তাদের বন্ধুত্বের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে বলেও প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণেও সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করেছেন।
1: হমনে আপনে সম্বন্ধোঁ কো কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। ইয়ে হামারে সাজা বিশ্বাস, সাজা প্রাথমিকতাওঁ ওর সাজা ভবিষ্য কা প্রতীক হ্যায়। আজ প্রধানমন্ত্রী জি ওর মেনে হামারে সহযোগ কো নয়ী দিশা ওর নয়ী ঊর্জা দেনে পর বিস্তৃত রূপে চর্চা কি। অটোমোবাইল, রেলওয়ে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ওর গ্রিন টেকনোলজি, ইন সবই বিষয় মে আজ হমনে দোনো দেশকে লোককে ভালাই কে লিয়ে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির

0: ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রের সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকেও অভিনন্দিত করেন তিনি। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন অতিথিদের। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্ব ব্যাংক ও আফ্রিকি ইউনিয়ন ব্যাংকের প্রতিনিধিরাও এই শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরের দিন ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এই নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন এই সম্মেলনে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে 3.5 দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। এদিকে চুক্তি ঘোষণার পরেই বিশ্ববাজারে তেলের দামে বেশ খানিকটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। ভারত পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলের দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা প্রশমিত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আশা প্রকাশ করেছেন। স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দেও। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে চুক্তির বিস্তারিত প্রকাশে আনা হবে। সংঘ লোকসেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। UPSC সূত্রে জানা গেছে, 1000-এরও বেশি শূন্য পদের জন্য 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে গতরাতে স্পেন কেভারদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অন্যদিকে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। এদিকে

0: আজ সকাল 6:30 ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুস্থায়ী সমন্বিত কৃষি ব্যবস্থা। এ প্রসঙ্গে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দুজ্যোতি মৈত্র।
1: আমরা দেখছি যে বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যে পরিবেশগত অবনতি এবং তার সাথে জলবায়ুর যে পরিবর্তন, এবং এই পরিপ্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ টেকসই সমন্বিত কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি, যেটা একটা কার্যকর ও পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে বিবেচিত হতে পারে। এখন এই ইন্টিগ্রেটেড ফার্মিং বা সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং বলতে আমরা কি বুঝি? টেকসই সমন্বিত কৃষি হলো একটা বহুমুখী কৃষি ব্যবস্থা, যেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য পালন, মৌমাছি পালন ইত্যাদিকে একসাথে একক খামারে করা যেতে পারে, এবং এতে প্রত্যেকটি উপাদান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং অপচয় রোধ করা যায়। তাহলে সোজা ভাষায় আমরা কি বলতে পারি যে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং পদ্ধতি শুধু একটা কৃষি পদ্ধতি নয়, বরং এটি একটি জীবনধারা বা পরিবেশ সঙ্গে অর্থনীতি এবং সমাজ এই তিনটির মাঝে একটা ভারসাম্য রক্ষা করতে পারে, এবং এর সঠিক প্রয়োগে কৃষকের যেমন আয় বাড়বে তেমনি পরিবেশ রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খাদ্য, জল ও বায়ু, জীববৈচিত্র্য ইত্যাদি সংরক্ষণের একটা কার্যকর কৌশল হিসেবে ব্যবহার করতে পারব। শুধুমাত্র এইগুলো না, তার সাথে আমাদের কি কি উপকারিতা আসতে পারে, অর্থনৈতিক লাভ হতে পারে, পরিবেশের মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে, পরিবেশ দূষণ কমবে, সামাজিক নিরাপত্তা বাড়বে অর্থাৎ আমরা পারিবারিক শ্রমের মাধ্যমে কর্মসংস্থানের একটা সুযোগ করতে পারব, খাদ্য নিরাপত্তা বাড়বে, বিভিন্ন ধরনের আমরা খাদ্য সেখানে চাষ করতে পারব, বিভিন্ন ফসল চাষ করতে পারব, ফলে আমরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আমরা সংগ্রহ করতে পারব, এবং পুনর্ব্যবহার অর্থাৎ একটির বর্জ্য অন্যটির পুষ্টি হিসাবে আমরা কাজে লাগাতে পারব। এই সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং যদি আমরা আলোচনা আরও বিশদভাবে করতে চাই, তাহলে আমাদের মাথায় রাখা এটা দরকার যে আমাদের পশ্চিমবঙ্গে 6টি কৃষি জলবায়ু অঞ্চল রয়েছে, অর্থাৎ 6টি অ্যাগ্রো ক্লাইমেটিক জোন রয়েছে। এই অ্যাগ্রো ক্লাইমেটিক জোন ওয়াইজ যদি আমরা এই পরিকল্পনাটাকে নিতে পারি, হিলি রিজিয়নের জন্য কোন ধরনের আমার পরিকল্পনা দরকার, টেরাই রিজিয়নের জন্য আমরা কোন ধরনের মডেল ব্যবহার করব, আমরা কোস্টাল স্যালাইন বেল্ট অর্থাৎ যেখানে ব্র্যাকিশ ওয়াটার লবণ জল বেশি সুন্দরবন এলাকার জন্য কোন ধরনের আমরা পরিকল্পনা বা মডেল নিতে পারি, এই বিভিন্ন ধরনের অ্যাগ্রো ক্লাইমেটিক জোন ওয়াইজ যদি আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মডেল তৈরি করতে পারি এবং সেখানে চাষি ভাইদের কাছে পৌঁছাতে পারি বিভিন্ন খামার তৈরি করার প্রদর্শন ক্ষেত্র করার মাধ্যমে, তাহলে কিন্তু এর গ্রহণযোগ্যতা বাড়বে এবং ভবিষ্যতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো এবং আমাদের খাদ্য নিরাপত্তা কিন্তু অনেকটাই সুরক্ষিত করতে পারবো। তো এর মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জও আছে, এবং সেই চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জকে মাথায় নিয়েই আমাদের কাজ করতে হবে। কী কী চ্যালেঞ্জ হতে পারে? কৃষকদের অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের সচেতনতার অভাব, অর্থাৎ তারা সঠিকভাবে প্রশিক্ষণ পান না, এবং সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং প্রথমেই করতে গেলে তার যে প্রাথমিক যে বিনিয়োগ খরচ অর্থাৎ ইনভেস্টমেন্ট কস্ট যেটা বলা হয়, সেই কস্টটা অনেকটা বেশি, এবং তার সঙ্গে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তার প্রভাবও কিন্তু অনেক ক্ষেত্রে পড়ে। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলো, এই প্রতিকূলতাগুলোকে নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। আমরা যদি কৃষকদের কাছে প্রশিক্ষণ দিতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি, সরকার

0: স্থানীয় সংস্থান ভিত্তিক পরিকল্পনা যদি আমরা নিতে পারি, তাহলে এটা কিন্তু সাস্টেনেবল হবে। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এনারা রয়েছেন, সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, সকলেই এগিয়ে আসবেন। আমি চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং নিয়ে চিন্তা করুন, ভাবুন, প্রশিক্ষণ নেন এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে, বিজ্ঞান ভিত্তিকভাবে কাজে লাগিয়ে, তাদের যে স্বল্প পরিসর জমি আছে সেটাকে সঠিক ব্যবহার করে জলবায়ুর পরিবেশ বান্ধব একটা প্রকল্প তারা গ্রহণ করুন এবং ভবিষ্যতে তাদের যে সন্তান সন্তানি আছে তাদের জন্য একটা সুস্থ পরিবেশ উপহার দিয়ে যান।
1: শুনছিলেন সুস্থায়ী সমন্বিত কৃষি ব্যবস্থা। এ প্রসঙ্গে বললেন, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বাকি অংশের কোথাও কোথাও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
7: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, ছোটদেরও স্ট্রোক হয়, এই নিয়ে একটি কথিকা বলছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
8: আজ একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে বাচ্চাদেরও কি স্ট্রোক হয়। বেশ অবাক করেই বলি যে বাচ্চাদেরও কিন্তু স্ট্রোক হয়। বেশ কিছু ব্রেন ইনফেকশন হলে, ব্রেনের যেই রক্ত নিয়ে যায় সেই শিরাগুলোর কোনো সমস্যা থাকলে, ইভেন কিছু কিছু হার্টের সমস্যা থাকলেও বাচ্চাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজ আমরা যেই মেন রোগটা নিয়ে আলোচনা করব সেটি একটি বিরল রোগ, বাচ্চাদের ব্রেনের রোগ, মোয়ামোয়া ডিজিজ। তো কি এই মোয়ামোয়া ডিজিজটা? মোয়ামোয়া ডিজিজটা আসলে বিরল ব্রেনের রোগ, যেখানে ব্রেনে রক্ত নিয়ে যাওয়ার যে শিরাগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। ফলে কি হয় যে ব্রেনে অ্যাডিকুয়েট যে রক্ত চলাচল সেটা কিন্তু

0: বার করতে পারে না এবং বারবার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই বাচ্চাদের মধ্যে। মোয়ামোয়া নামটা আসলে একটি জাপানি শব্দ যার মানে পাফ অফ স্মোক। মোয়ামোয়া রোগীদের যখন আমরা এমআরআই করি, এই যেই শিরা যেগুলো শুকিয়ে যাচ্ছে এমআরআইতে অনেক সময় মনে হয় যেন সিগারেটের ধোঁয়ার মতো দেখতে, সেই থেকেই এই নামটা। আগে ভাবা হতো হয়তো শুধু জাপানে এই রোগটা পাওয়া যায়, কিন্তু গত 10 বছর ধরে আমাদের এক্সপিরিয়েন্স যা বলছে যে ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গেও এটা খুব একটা আনকমন কিন্তু নয় বাচ্চাদের মধ্যে। তা কীভাবে বুঝব এই মোয়ামোয়া রোগটা আদৌ আছে কি নেই? বেশ খুব সহজভাবে একটা আমার পেশেন্টেরই একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি শেয়ার করছি। একটা 8 বছরের বাচ্চা, গ্রামে বাড়ি, তার মা প্রথম এসে আমাকে বলে যে ডাক্তারবাবু, বারবার যখনই একটু ঝাল খাচ্ছে বাচ্চাটা বা একটু কাঁদছে, কিছুক্ষণের জন্যে ও একদম মাটিতে লুটিয়ে পড়ছে, একদিকে জোর পাচ্ছে না, আবার কিছুক্ষণ বাদে কিন্তু একদমই ঠিক হয়ে যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম ও হয়তো একটু দুষ্টুমি করছে, ওকে পড়তে বলা হয়, ওকে ফুচকা খেতে বারণ করা হয়, সেই জন্যই হয়তো এরকম করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু বারবারই হচ্ছে। তো ডাক্তারবাবু, এটা কি কোনো রোগ? তখন ইভ্যালুয়েশন করে দেখা গেল বাচ্চাটার কিন্তু এই মোয়ামোয়া ডিজিজটি রয়েছে। মোয়ামোয়া ডিজিজ কিন্তু স্ট্রোক হওয়ার আগে অনেক এরকম এই সাটল সিমটমস, যে মানে ছোটো ছোটো সিমটমস, এইগুলো বহুদিন ধরেই চলতে থাকে একটা স্ট্রোক হওয়ার আগে। কীরকম সেই সিমটমসগুলো হতে পারে? কোনো একটা হাত বা কোনো একটা পায়ে ঝিনঝিন করলো কিছুক্ষণ, আবার দিয়ে কিছুক্ষণ পরে বাচ্চাটা ঠিক হয়ে গেল। কিছুক্ষণের জন্য কথাটা জড়িয়ে গেল, আবার ক্লিয়ারলি বলছে বাচ্চাটা। পায়ের দিকে হয়তো জোর কমে গেল কিছুক্ষণের জন্য, তারপরে আবার নর্মালসি রিটার্ন করলো। এছাড়াও অনেক সময় অল্পক্ষণের জন্য কিছুক্ষণের মাথা ব্যথা হচ্ছে বা খিঁচুনি হচ্ছে, ইভেন দেখা গেছে যে স্কুল পারফরমেন্সে আস্তে আস্তে ডিটোরিয়েশন হচ্ছে। এইগুলো কিন্তু সবই মোয়ামোয়া ডিজিজের শুরুতে হতে পারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ যেটা, যে যখনই এরকম হালকা সিমটমসগুলো হয় তখনই যদি মোয়ামোয়া ডিজিজটাকে ধরা যায়। মোয়ামোয়া ডিজিজটা ধরার জন্যে খুব সহজেই আমরা যদি এমআরআই করি আর এমআর এনজিও করি, সেখান থেকেই কিন্তু মোয়ামোয়া ডিজিজ আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি এবং কোন স্টেজে আছে সেটাও বুঝে যেতে পারি। এবং ধরা পড়লে পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের ওষুধ দেওয়া, কিছু নিয়ম মেনটেন করা, অথবা দরকার হলে কিছু সার্জারির দিকে যাওয়া কিছু ক্ষেত্রে, এইগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে রোগটা বেশ কিছুটা কন্ট্রোলে কিন্তু রাখা যায়। সর্বোপরি বলা যে বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক দুষ্টুমিও করে ফেলে, কিন্তু যখনই কোনো ধরনের শারীরিক সমস্যা বলছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে শোনা কিন্তু আমাদের বড়দের প্রয়োজন। ডাউট থাকলে সেটা নিয়ে নিয়ারেস্ট যেই ডাক্তারবাবু থাকবে তার কাছে পরামর্শ করা, কারণ এই ধরনের রোগগুলো যত আর্লি আমরা ধরব এবং যত আর্লি এর ডায়াগনোসিস হয়ে ট্রিটমেন্টটা স্টার্ট হবে, পরবর্তী ক্ষেত্রে এই বড় ধরনের স্ট্রোক হওয়া বা এর থেকে যেই ডিসএবিলিটিগুলো আমরা বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয় সেইগুলো কিন্তু এড়াতে পারব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, ছোটদেরও স্ট্রোক হয়। কথিকাটি বললেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকে

0: To fall in love with yourself is the first secret to happiness. Robert Morley. সুখে থাকার চাবিকাঠি থাকি না কতজনের কাছে, থাকলেও হারিয়ে ফেলেন কতজন, খোঁজ মেলে না। কিন্তু খুশি থাকার চাবিকাঠি, তা আমাদের প্রত্যেকের নাগালের মধ্যে। চাইলেই খুশি থাকা যায়। কিভাবে? রবার্ট মোরলি বলছেন, নিজের প্রেমে পড়ো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, খুশি থাকার চাবিকাঠি ঠিক এইখানেতেই। আসুন নিজেকে ভালোবাসি খানিকটা। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে আমাদের সকল শ্রোতা বন্ধুদের, জানাই সুপ্রভাত।
1: আজ 16ই জুন, আসা যাক আজকের দিনের কথায়।

হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীতপ্রিয় বাঙালির হৃদয়ে দোলা জাগানো এক কিংবদন্তি শিল্পীর নাম। শুধু বাঙালি কেন, হিন্দি গানের জগতে, বিশেষত হিন্দি গানের সিনেমার জগতে হেমন্ত কুমার স্বমহিমায় প্রতিষ্ঠিত। 1920 সালের আজকের দিনে অর্থাৎ 16 জুন কাশীর মামা বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহরু গ্রামে শৈশব কেটেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল সাহিত্যিক হওয়ার, গল্প লিখতেন, বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায়কে দেখাতেন, আবার কখনো বা কোনো সাহিত্য সভায় পড়তেনও সেসব গল্প। পরবর্তীকালে সেসব গল্প কিছু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ম্যাট্রিক পাশ করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেন, কিন্তু ইঞ্জিনিয়ার হলেন না। ঈশ্বরদত্ত কণ্ঠ আর সঙ্গীত প্রতিভা তাকে অনিবার্যভাবে নিয়ে এলো সঙ্গীত জগতে। 1935 সালে রেডিওতে তাঁর প্রথম সঙ্গীত পরিবেশন, তারপর থেকে আকাশবাণীর সঙ্গে গড়ে উঠেছিল এক অবিচ্ছেদ্য সম্পর্ক। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানের প্রথম রেকর্ড বের হয় 1937 সালে। সাহিত্যিক হতে চাওয়া, ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া হেমন্ত মুখোপাধ্যায় তখন থেকেই সঙ্গীতপ্রিয় বাঙালির প্রিয় শিল্পী হয়ে গেলেন। আধুনিক রবীন্দ্রসঙ্গীত এবং ছায়াছবির গানের অবিসংবাদিত শিল্পী যে শুধু গান গাইতেন তা নয়, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক এবং ছায়াছবির প্রযোজকও। হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 500 ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তাঁর অবিস্মরণীয় সব গান এখনো হৃদয়ে আলোড়ন তোলে। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা।

0: 16 জুন, আজ স্মরণ করব অ্যাটর্নি ভুবনমোহন দাসের সেই পুত্রকে, যিনি বাংলার প্রখ্যাত দেশনেতা এবং দাতা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার লেখাপড়া শুরু হয়। 1890 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি থেকে বিএ পাশ করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিলেত যান। 1893-এ ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আইন ব্যবসা শুরু করেন। ছাত্রকালেই তিনি স্টুডেন্টস ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। বিপ্লবী দলের সঙ্গে এবং অরবিন্দ ঘোষ ও বন্দে মাতরম পত্রিকার সঙ্গেও তার যোগাযোগ ছিল। বরাবর রাজনৈতিক মামলায় অংশগ্রহণ করতেন। আলিপুর ষড়যন্ত্র মামলার আসামি পক্ষ সমর্থন করে ব্যারিস্টার ও দেশপ্রেমিক রূপে দেশবাসীর ভালোবাসা এবং খ্যাতি অর্জন করেন চিত্তরঞ্জন দাস। ১৯২০ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় আইনসভা বর্জন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ভারতের শ্রেষ্ঠ ব্যারিস্টারের সম্মান পাওয়া সত্ত্বেও গান্ধীজির ডাকে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। তার এই অসামান্য ত্যাগের ফলে সারা দেশের মানুষ অনুপ্রাণিত হয়। বাংলার মানুষ তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন। ব্রিটিশ সরকার বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে সুভাষচন্দ্র, সুরেন্দ্রমোহন প্রমুখ নেতাদের গ্রেপ্তার করলে তিনি নিজের বাড়িতে নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকের আহ্বান জানান। গান্ধীজি ব্যাপারটি অনুভব করলেন এবং দেশবন্ধুকে অকুণ্ঠ সমর্থন জানালেন। প্রচণ্ড পরিশ্রমের ফলে দেশবন্ধু দুর্বল হয়ে পড়লেন। অবশেষে 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে 16 জুন দার্জিলিংয়ে তাঁর জীবনাবসান হয়। তার শেষ যাত্রায় অভূতপূর্ব জনসমাগম ঘটেছিল। দেশবন্ধুর মৃত্যুতে রবীন্দ্রনাথ লিখলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।
1: অধ্যাবসায় ও প্রবল অনুসন্ধানের ইচ্ছে যে মানুষকে কত বড় করে তুলতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। হ্যাঁ, এই বিজ্ঞানী মার্কিউরাস নাইট্রাইট বা পারদ সংক্রান্ত কয়েকটি যৌগ আবিষ্কার করে রসায়ন জগতে সাড়া ফেলে দিয়েছিলেন। অধ্যাপক আর্মস্ট্রংয়ের ভাষায় তাই শ্রী রায় ছিলেন মাস্টার অফ নাইট্রাইটস। আচার্য প্রফুল্লচন্দ্রের কর্মজীবনের সঙ্গে জড়িয়ে আছে যেসব শিল্প প্রতিষ্ঠান, সেগুলি হল বেঙ্গল কেমিক্যাল, ক্যালকাটা পটারি ওয়ার্কস, বেঙ্গল এনামেল ওয়ার্কস লিমিটেড, বেঙ্গল পেপার এবং আচার্য প্রফুল্লচন্দ্র কটন মিলস। লেখক হিসেবেও প্রফুল্লচন্দ্র ছিলেন বেশ বড় মাপের। বিজ্ঞান বিষয়ে বহু মৌলিক প্রবন্ধ লিখেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবর্তনেরও একজন প্রধান উদ্যোক্তা। নিজের লেখা আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ আ বেঙ্গলি কেমিস্ট তাঁর সাহিত্য সাধনার পরিচায়ক। বাংলার লেখা বাঙালির মস্তিষ্ক ও তাঁর অপব্যবহার এবং অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তার প্রতিকার তাঁর অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ। কিশোর কিশোরীদের জন্য লিখেছিলেন সরল প্রাণ বিজ্ঞান। বৈজ্ঞানিক, ঐতিহাসিক, সাহিত্যিক, জ্ঞান তপস্বী, আদর্শ শিক্ষক, কর্মবীর ও একজন খাঁটি দেশপ্রেমিক চিরকুমার প্রফুল্লচন্দ্র অনাড়ম্বর জীবনযাপন করে গেছেন। জাতিভেদ, বাল্যবিবাহ, পণপ্রথা এমনই হিন্দু সমাজের নানা কুসংস্কারের চিরকাল বিরোধিতা করে এসেছেন। দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প এরকম প্রাকৃতিক বিপর্যয়ে তাঁর ত্রাণ কার্য ছিল উল্লেখযোগ্য। 1944 সালের আজকের দিনটিতেই এই মহান বিজ্ঞানী জীবনাবসান হয়।

আজ সাংবাদিকতার জনক এবং হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস 1861 সালের 16 জুন অর্থাৎ আজকের দিনেই শ্রী মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হ্যাঁ, এই মহান ব্যক্তিত্বই হিন্দু ইন্টেলিজেন্সার এবং দ্য বেঙ্গল রেকর্ডার পত্রিকায় লিখনের মাধ্যমে সরকারের তীব্র সমালোচনা করতেন। 1853 সাল নাগাদ যোগ দিয়েছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। 1855 সাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কর্তৃত্ব ও সম্পাদনা শ্রী মুখোপাধ্যায়ের হাতে এল। এ সময়ই দেশের দরিদ্র চাষিদের উপর নীলকর সাহেবদের ভয়াবহ অত্যাচারের কাহিনী নির্ভীকভাবে লিপিবদ্ধ করে তিনি তার পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট মারফত জনসাধারণের সামনে তুলে ধরেন। 1860 সালে নীল কমিশনের সামনে হরিশ্চন্দ্রের সাক্ষ্যে তিনি নীলকরদের অত্যাচার সাক্ষ্য প্রমাণ সহ উপস্থাপিত করেন। নিজ খরচে গরিব চাষিদের হয়ে কিছু মামলাও তিনি পরিচালনা করেছিলেন। মাত্র 37 বছর বয়সে হরিশ্চন্দ্র মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তার মৃত্যুর পর প্রজারা যে দুঃখের গান গিয়েছিল তা ছিল অনেকটা এইরকম, অসময়ে হরিশ মল লাঙের হল কারাগার, চাষির এবার প্রাণ বাঁচানো ভার। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, জানাই শ্রদ্ধা।

0: আজ 16 জুন। পৃথিবীর আকাশ বাতাস ছাড়িয়ে মহাকাশের বুকে প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে জয়ধ্বজা উড়িয়েছিলেন সোভিয়েত নভোশ্চর ভ্যালেন্টিনা ভ্লাদিমির রোভনা তেরেস্কোভা। পোস্তক 5 মহাকাশযানের সওয়ার হয়ে প্রথম মহিলা নভোশ্চর তেরেস্কোভা 1963 সালের 16 জুন মহাকাশের নির্দিষ্ট স্থানে পৌঁছান এবং পৃথিবীকে প্রদক্ষিণ করেন। তিনি প্রায় 70 ঘন্টা 8 মিনিট মহাকাশে বিচরণ করেন। ভ্যালেন্টিনা তেরেস্কোভার এই সাহসিকতাপূর্ণ মহাকাশ বিজয়ের জন্য তাকে হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধি প্রদান করা হয়। রাষ্ট্রসংঘ তাকে শান্তি স্বর্ণ পুরস্কার দিয়ে সম্মান জ্ঞাপন করেন। আজ 16 জুন এই দিনটিতে তেরেস্কোভার প্রথম মহিলা নভোশ্চর হিসেবে মহাকাশ বিজয় আজও বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে।
1: প্রাত্যহিকেতে এখন দেশবন্দনা। 16 জুন আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তারই কণ্ঠে আজকের দেশবন্দনা।

শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দৃশ্যবন্দনা, শুনছেন প্রাত্যহিকী।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: জ্বরের নাম বিশ্বকাপ। হ্যাঁ, জুন মাসের দ্বিতীয় পক্ষ, প্রাত্যহিকের বিষয়ে জ্বরের নাম বিশ্বকাপ। সেই জ্বর, যে জ্বরে এই মুহূর্তে ভুগছে সারা বিশ্ব। গোলাকার সেই বলখানি নিয়ে যে জ্বর, তাকে নিয়ে আপনার ভাবনার কথা জানতে চেয়েছে প্রাত্যহিকে। আসা যাক আপনাদের চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি লিখছেন কৌশিক চীনা, মুন্সিরহাট হাওড়া থেকে। সালটা 1986, সেবার বিশ্বকাপের আসর বসেছিল মেক্সিকোতে। আমার তখন সপ্তম শ্রেণী, ভূগোল ক্লাসে অশোকবাবু পড়াচ্ছেন দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতি। ব্ল্যাকবোর্ডের পাশে ঝোলানো মানচিত্রে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, পেরু, কলম্বিয়া, সেদিন দেশগুলোর সীমানা যেন বেশ অস্পষ্ট দেখছিলাম। খুবই ঝাপসা লাগছিল আন্দ্রিস পর্বত, পম্পাস তৃণভূমি আর গহীন অরণ্য ভেদ করে তুমুল জলস্রোত নিয়ে বয়ে চলা অ্যামাজন নদীকেও। খুব ঝাপসা, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম পেলে, গ্যারিঞ্চা, সক্রেটিসকে, আর দেখছিলাম ফুটবলের রাজপুত্রকেও। ওই ওই যে 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার নীল সাদা জার্সি পরিহিত দিয়াগো আমান্দো মারাদোনা বলকে নিখুঁত নিয়ন্ত্রণে রেখে সবুজ বুকরে মাঠের বুক চিরে একের পর এক ডিফেন্ডারকে ড্রিবলিং করতে করতে এগিয়ে যাচ্ছেন বক্সের উপর থেকে চকিতে বাঁ পায়ের জোরালো শট, স্যারের পরানো চাপে আমার কণ্ঠ থেকেও জোরালো চিৎকার, গোল! না, স্যার সেদিন আমাকে কোনো শাস্তি দেননি। তিনি বুঝেছিলেন আমি বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, এসে চলে গেছে একের পর এক বিশ্বকাপের আসর। প্রতিবারই আমি আক্রান্ত হয়েছে বিশ্বকাপ জ্বরে। জানি না কোন জাদুমন্ত্রে ফিফার তালিকায় 136তম স্থানে থাকা দেশের প্রতিনিধি হয়েও বারবার হাজির থেকেছি বিশ্বকাপের মাঠে। তখন ড্রেসিং রুমে আমার একপাশে কৃষাণু বিকাশ, আর একপাশে মনোরঞ্জন সুব্রত, তার পাশে গৌতম সরকার, সুরজিৎ সেনগুপ্ত, বাইচুং আর সুনীল ছেত্রী, ও পাশে এদিকে কোচ প্রদীপদা ভোকাল ট্রনিক দিচ্ছেন, মনে রাখবে জার্সি হলো মায়ের মতো, মায়ের সম্মান রক্ষা করে তবেই মাঠ ছাড়বে। ম্যাচের শুরুতেই পেনাল্টি, বল বসিয়েছি এমন সময় সাইড লাইন থেকে ধন্নি মেয়ে চলচ্চিত্রের উত্তম কুমারের চিৎকার ভেসে এলো, এই বগা আউটে কি কর, আউটে, আমার টিম কখনো পেনাল্টি জেতে না। স্বপ্ন ভেঙে যায়। টেবিলে রাখা অমল দত্তের খেলতে খেলতে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখি সেই কবেই উনি লিখে গিয়েছেন বিশ্বকাপে খেলার জন্য শুধু আবেগ থাকলেই হবে না, চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পরিকাঠামো, বিনিয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ ও ধৈর্য। এবার অন্তত শুরু হোক আমাদের সেই প্রস্তুতির কাজ। বিশ্বকাপের অঙ্গনে বারবার ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগালের জয় নয়, এবারে ভারতের জয় দেখার জন্য রাত জাগতে পট্ট ইচ্ছে করে। কৌশিক চীনা, মুন্সিরহাট হাওড়া থেকে।
1: আসবো পরের চিঠিতে। লিখছেন মিতুল ঘটক, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে। কথায় বলে সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল, কিন্তু কেন জানি না সে জ্বরে আমি বিশেষ ভুগিনি, হলেও ঘুষঘুষে, বরং কালা জ্বরে ভুগতাম গাভাস্কর রবি শাস্ত্রীর জন্য। তখন আমি 14 কি 15, বন্ধুরা আজ রাত জেগে টেলিভিশনে ফুটবল খেলা দেখবে, বিশ্বকাপ ফাইনাল, পাড়ায় সর্বসাকল্যে একটি বা দুটি বাড়িতে টেলিভিশন, আর ভরসা পাড়ার ক্লাব, পাশের কাকিমার বাড়িতে ঢুলছি আর দেখছি হঠাৎ গোল, ইতিহাস সৃষ্টিকারী সেই গোল, যেন বিশ্বজোড়া মানুষের সমস্যারে উল্লাসের মূর্ছনা। মন বলল, দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধন হারা। 1930 সালে জুলিরিমের হাত ধরে উরুগুয়েতে আয়োজিত প্রথম বিশ্বকাপ টুর্নামেন্টে 13টি দেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান আজও বর্ণাঢ্য। প্রতিবন্ধকতার দু একটি বছর বাদ দিলে প্রতি চার বছর অন্তর বিভিন্ন দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2026 সালে এই প্রতিযোগিতা যৌথভাবে উত্তর আমেরিকার 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকোতে আয়োজিত হচ্ছে 48টি দলের অংশগ্রহণে। আর দর্শক বা শ্রোতা সারা পৃথিবী। জ্বরের সংক্রমণ বিশ্বব্যাপী, আর সে জ্বরের সুখোত্তাপ বিশ্বমানবব্যাপী। বন্ধু, বাবার কাছে শুনেছি আমাদের আকাশবাণী কলকাতা থেকে রেডিওতে প্রথম বিশ্বকাপ ফুটবলের ধারা বিবরণী সম্প্রচার শুরু হয় স্পেন বিশ্বকাপ থেকে 1982 সালে। মধ্যবিত্তের দরজা উন্মোচিত হয়েছিল বিশ্বের আঙিনায়। গাত্রতাপের সুখানুভূতি বুঝি বলে উঠেছিল, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেছে, সকল পড়ান দিকনা নাড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। পথে ঘাটে, হাটে বাজারে, রাতে দিনে, দেশে মহাদেশে আশীর্বাদ রূপে দেখা দিক এ জ্বরের প্রকোপ, চড়তে থাকুক সৌহার্দ্য উষ্ণতার পারদ। বিশ্বজুড়ে মানুষ বিশ্বকাপকে উপলক্ষ করে এক সূত্রে গাঁথা হয়ে গেয়ে উঠুক, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। লিখলেন মিতুল ঘটক, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে।
0: পশ্চিম বর্ধমানের আরো একটি চিঠি, পম্পা সরকার আসানসোল থেকে লিখছেন, ক্রিং ক্রিং ক্রিং আলম ঘড়ির তীক্ষ্ণ অহংকারে ঘুমের চটক কাটল রাত দুপুরে। বাবা আলাম বাজার আগেই টিভির সামনে রেডি, ওদিকে মাঝরাতে অঞ্জন কাকুদের ছাদে হইচই, তিনতলার ছাদে উঠে কাকু অ্যান্টেনা ঘোরাচ্ছেন আর চিৎকার করে জিজ্ঞেস করছেন, এবার দেখ আর ঝিরঝির করছে, ওদের টিভিতে ছবি ঠিকঠাক আসছে না। আর যে আর্জেন্টিনার খেলা, ঘুমের ঘরে ফাঁকি দিয়ে চাঁদনি রাতে মারাদোনা ম্যাজিক। ছোটবেলায় বাবার সঙ্গে রূপনারায়ণপুরে কেবলস মাঠে খেলা দেখতে যেতাম, আইসক্রিম চকোলেট খাওয়া ছিল আসল উদ্দেশ্য। কলকাতার মাঠে ফুটবল ধারাভাষ্য রেডিওতে শুনতেন বাবা কাকা। ছোটবেলাতেই বুঝেছিলাম বল জালে আটকে গোল হওয়াই হলো ফুটবলের আসল মজা। কিন্তু বিশ্বকাপের এতগুলো দেশ, ফ্রান্স, ইতালি, জার্মানি, হল্যান্ড, স্পেন, বাপরে বাপ, কোন দলকে সাপোর্ট করব সেটাই সমস্যার, একটাও তো আমার দেশ নয়। পাড়ার ক্লাবে দাদারা মূলত আর্জেন্টিনা না হলে ব্রাজিলের দলে। বাবা বলতেন বিশ্বকাপের সব খেলাই চোখ ধাঁধানো হবে, রেফারির শেষ বাঁশি না বাজা অব্দি টানটান উত্তেজনা, কখনো গোলকিপারের দুরন্ত সেভ, কখনো বা প্রতিপক্ষ ডিফেন্সের দুর্ধর্ষ প্রাচীর টপকে অতর্কিত আক্রমণ, জাল বলে জড়ালেই রাতের নিস্তব্ধতা খান খান করে চারিদিকে চিৎকার গোল। কি বলবে, খেলা হচ্ছে সাত সমুদ্র 13 নদীর পারে, সুদূরে, মনে হতো আমাদের স্কুল মাঠেই খেলছে পাড়ার ছেলেরা। 2026 আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আসরে বসেছে বিশ্বকাপ। এবার 48টি দেশের খেলা, আপামর বাঙালির রাত জাগা শুরু হয়েছে ফুটবল দুনিয়ার মাঠে। ট্রেন, বাস, চায়ের থেকে আড্ডা সরগরম হবে খেলার চুলচেরা বিশ্লেষণে। খুঁতখুঁতে দর্শক মাঠে নামতে পারলেই যেন গোলটা করে দিত কিংবা আটকে দিত নিশ্চিত, এমনটাই ভাব। পেলে মারাদোনার পর মেসি, রোনাল্ডো, এমবাপে, নাকি অন্য কোনো ফুটবলার হয়ে উঠবে সবুজ গালিচার নক্ষত্র। ফুটবলের অঙ্ক প্রেডিক্ট করা অসম্ভব। ততদিন গ্যালারিতে থাক বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্তদের হাই ভোল্টেজ উন্মাদনা, রাতের নিস্তব্ধতা ভরে গোহল্লে উঠুক গোল শব্দের ঝঙ্কার। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে আমাদের ছেলেবেলার সেই ফুটবল জ্বরের কথা, বিশ্বকাপ জ্বরের কথা মনে করিয়ে দিলেন।
1: এবারে চিঠি লিখছেন তপন কুমার রায়, খুলনা, বাংলাদেশ থেকে। জ্বর আসে সাধারণত শরীরে, কিন্তু আরেক জ্বর আসে জাতির বৃত্তিপিণ্ডে। সমগ্র বিশ্ব আজ ফুটবল জ্বরে আক্রান্ত, তাই জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর এই জ্বর ফিরে ফিরে আসে, থার্মোমিটারে ধরা পড়ে না, অথচ কপাল পুড়ে যায়, নিঃশ্বাসে পতাকার গন্ধ, দুচোখে অপার বিস্ময়ে স্বপ্নের ঘোর, রাত একটায় বাঁশির শব্দে ঘুম ভাঙে, আর সকাল ছটায় অফিসে চোখ কচলাতে কচলাতে মানুষটাও জানে সে অসুস্থ। অসুখের নাম নেইমার বা মেসি। জুন মাসের আকাশে চাঁদ উঠলেই জ্বর শুরু, পাড়ার দেবীর চায়ের দোকান হয়ে পার্লামেন্ট। কে কোন দলের কোচ, কে স্ট্রাইকার, কে রিজার্ভ বেঞ্চে বসবে, সবই বিশ্লেষক। মা বকেন, বউ রেগে মেগে আগুন, কিন্তু রিমোট হাতে ছেলেটা তখন ব্রাজিলের হলুদ, আর্জেন্টিনার আকাশী সাদায় নিজের স্বপ্ন বনে। এই জ্বর ছোঁয়াছে শহরের রিক্সাওয়ালা, তার যাত্রী নামিয়ে কানপাতে মোবাইলের FM রেডিওতে, স্কুলের ছাত্র সেও টিফিনের টাকা বাঁচিয়ে জার্সি কেনে, প্রবাসী বাবা হাজার মাইল দূরে বসে মোবাইল ফোনে চিৎকার করেন গোল। মুহূর্তের মধ্যেই দেশ বিদেশের দূরত্ব মুছে যায়। সমালোচকরা বলেন এ জ্বর মেকি, দেশের খেলা নেই তবু পরের দেশ নিয়ে এত মাতামাতি কেন? তারা জানে না স্বপ্নের কোনো পাসপোর্ট ভিসা লাগে না। টিভির পর্দায় তার স্টেডিয়াম, 90 মিনিটের জন্য সে রিওর মারাকানায় দাঁড়ায়, বুয়েন্স আয়ার্সের বম্বনেরায় গলা ফাটিয়ে চিৎকার করে, বিশ্বকাপ শেষ হয় জ্বর নামে, পতাকা ভাঁজা করে আলনায় ওঠে, হিসেবের খাতা খোলে মানুষ, কিন্তু এই জ্বরই বুকের বাঁ পাশের গোপন চেম্বারে তখনও ধুকপুক করে একটা শব্দ, চার বছর পর আবার জ্বর আসবে। এই জ্বরই প্রমাণ করে মানুষ কেবল দুমুঠো ভাতের জন্য বাঁচে না, সে বাঁচে একটা সম্মিলিত নিঃশ্বাসের জন্য, একটা গোল চিৎকারের জন্য, একটা পতাকার জন্য, একটা অসম্ভব স্বপ্নের জন্য। জ্বরের নাম তাই বিশ্বকাপ। সবাই বিশ্বকাপ ফুটবলে মেতে থাকে, নির্মল আনন্দের হেল্লোল বয়ে যাক সবার হৃদয়ে। লিখলেন তপন কুমার রায়, খুলনা, বাংলাদেশ থেকে।
0: প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। বিশ্বকাপ এলে যেন সারা পৃথিবী এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হয়। এই জ্বর শরীরের নয়, মনের। এই জ্বর কষ্ট দেয় না, বরং আনন্দ, উত্তেজনা আর আবেগে হৃদয় ভরিয়ে তোলে। ছোট বড়, ধনী গরিব, শহর গ্রাম, সব ভেদাভেদ ভুলে মানুষ তখন একটাই পরিচয়ে পরিচিত হয়, সে একজন ফুটবল প্রেমী। বিশ্বকাপের দিনগুলোতে রাস্তাঘাট, চায়ের দোকান, অফিস কিংবা বাড়ির আড্ডা, সবখানেতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়েরা। কখনো ঘরে উড়ে বেড়ায় আর্জেন্টিনার পতাকা, কখনো আবার ব্রাজিল, জার্মানি বা ফ্রান্সের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। জয়ের আনন্দে মানুষ নেচে ওঠে, আর পরাজয়ের বেদনায় চোখ ভিজে যায়। তবু ভালোবাসা কমে না, বরং তারও গভীর হয়। তাই বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি মানুষের আবেগ, স্বপ্ন আর ঐক্যের এক মহোৎসব। একটি গোলের উল্লাসে লক্ষ কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠে, যেন পৃথিবীর সব দূরত্ব মুহূর্তে মুছে যায়। ভাষা, সংস্কৃতি কিংবা দেশের সীমানা তখন আর বাধা হয়ে দাঁড়ায় না। চার বছর ধরে মানুষ তার অপেক্ষায় থাকে, আর যখন সেই মহেন্দ্রক্ষণ ফিরে আসে তখন আনন্দ, আশা, আবেগে আবারও জেগে ওঠে সমগ্র বিশ্ব। প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে।

0: এবারে চিঠি লিখছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে। ইস্টবেঙ্গলের খেলা হলেই বাবা রেডিওতে ধারা বিবরণী শুনতেন, দেখা দেখি আমিও জুটে গেলাম। এভাবেই ফুটবলের সঙ্গে ভালোবাসা তৈরি হল। এরপর ইস্টবেঙ্গলের খেলা হলেই শুনতাম। একদিন পাড়ার মাঠে ফুটবল খেলতে খেলতে এক দাদার কাছে বিশ্বকাপের কথা শুনলাম, জানলাম ব্রাজিল দলে বিখ্যাত খেলোয়াড় পেলের বল নিয়ে জাদু প্রদর্শনের কথা। সে সময় টিভি ছিল না, তাই খেলা দেখার উপায় ছিল না, খেলার জন্য তাই খবরের কাগজের উপর নির্ভর করতে হতো। এভাবেই চলতে চলতে এলো সেই শুভক্ষণ, পাড়ার একটি ক্লাব মাঠে পর্দা খাটিয়ে বিশ্বকাপের খেলা দেখালো। সেই প্রথম বিশ্বকাপ চাক্ষুষ করলাম, দেখলাম পুস্কাস, ডি স্টিফানো, স্ট্যানলি ম্যাথিউস, গ্যারিঞ্চার, ভেলকি দেখানো পায়ের কাজ, লেভ ইয়াসিন, গর্ডন ব্যাঙ্কসের গোল প্রহরা দেবার আশ্চর্য ক্ষমতা। অভিভূত হয়ে গেলাম, চোখের পলক যেন পড়ে না। এলো 1982 সাল, জানলাম দূরদর্শন দেখাবে কয়েকটি ম্যাচ। ততদিনে আমার সংগ্রহে এসে গেছে খেলার বাংলা আর ইংরেজি ম্যাগাজিন। তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম, কোন দেশের কোন খেলোয়াড় বিখ্যাত সব মুখস্থ হয়ে গেল। ফাইনাল খেলার কথা মনে পড়ছে, কোভিড রাত, ফাইনালে খেলছি ইতালি আর পশ্চিম জার্মানি, রুদ্ধশ্বাসী ম্যাচে ইতালি জিতল, মনে দাগ কেটে গেল পাওলো রোসি। এলো 1986 সাল, সেই বছরের বিশ্বকাপ ফুটবলের কথা কোনো দিন ভুলব না। দারুণ উত্তেজনা হলো যখন শুনলাম টিভিতে এবার সব খেলাই সম্প্রচার করা হবে। খেলাগুলো হতো বেশিরভাগই রাতের দিকে, একটাও মিস করলাম না। রাতে খেলা, দিনে অফিস, খেলা আর তখন ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকল না, ছড়িয়ে পড়ল বন্ধুদের পরিসরে, অফিস, সহকর্মীদের সঙ্গে বিতর্কে, চায়ের আড্ডায়। শহরে কারো মুখে ফুটবল ছাড়া কথা নেই, প্রিয় দলের জার্সি বিক্রি হতে লাগল, উচ্চারিত হতে লাগল একটি নাম, দিয়েগো মারাদোনা। শারীরিক কারণে এখন আর গভীর রাতের খেলা দেখা হয় না, তবে অন্য সময় একদম মিস করি না, ফুটবলের প্রতি ভালোবাসা রক্তে মিশে আছে যে। চিঠি শেষ করেছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে।
1: এই ভালোবাসা, এই উন্মাদনা রক্তে মিশে শুধুমাত্র বাঙালির নয়, সমগ্র বিশ্বের মানুষের, তাই তো জ্বরের নাম বিশ্বকাপ, যে জ্বরে এই মুহূর্তে আক্রান্ত বলা যায় সমগ্র পৃথিবী। সেই জ্বরের কথা আবারও শোনা যাবে আগামীকাল, এখন জানাই বরং আকাশ বাতাস কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 91 এবং 59 শতাংশ। বৃষ্টি হয়নি। প্রাত্যহিক কি শেষ করব আজ এখানে? এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ন পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানে

0: লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয় বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। তিন দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে সাত দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকার

0: পরিণত করতে সরকারের এই উদ্যোগ বলে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন।
1: मुझे यह बताते हुए भी प्रसन्नता है कि मिनिस्ट्री ऑफ कल्चर द्वारा इस वर्ष देश भर में 100 प्रतिष्ठित एवं आइकॉनिक स्थलों पर IDY 2026 के विशेष आयोजन किए जा रहे हैं। मुख्य राष्ट्रीय कार्यक्रम 21 जून को पश्चिम बंगाल की ऐतिहासिक राजधानी कोलकाता के रेड रोड पर आयोजित किया जाए, जिसका नेतृत्व आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी करेंगे।
0: এদিকে কলকাতা জুড়ে এই উপলক্ষে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। উন্নয়নমূলক প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 600 কোটি টাকার যে বরাদ্দ রয়েছে তা দেওয়া যেতে পারে। গঙ্গার স্বচ্ছতা ও দূষণ নির্মূলীকরণের লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে আরো 500 কোটি টাকা দেওয়া যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান।
2: আমি এখানে বলেছি স্টেট বাজেটে 600 কোটি টাকা কাজের স্কোপ রয়েছে, অমৃতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি, স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে।
0: শ্রী অধিকারী বলেছেন, যোগ দিবসে কলকাতার মেগা অনুষ্ঠানের আগে আগামীকাল তিনি গঙ্গার ঘাট সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছতা অভিযানে নামবেন। 18 তারিখ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরদিন কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হবে হাফ ম্যারাথন, মহাকরণে গিয়ে তা শেষ হবে। 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। 99 থেকে জারি হওয়া 2টি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির চলবে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনই উপচে পড়েছিল ভিড়। সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল 1025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে অন্নপূর্ণা যোজনা। উত্তর চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি শিবির হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই জেলায় প্রায় 1 লক্ষ মানুষ শিবিরে উপস্থিত হন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই শিবির চলার কথা, কিন্তু বিকেল 5টার মধ্যে যারা শিবিরে এসেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে বলে নবান্নের নির্দেশ ছিল। সেই মতো বিভিন্ন শিবিরে রাত 7টাতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে 3 দিনে রাজ্যজুড়ে 3500 শিবির হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় জলাজমি ভরাট, বেআইনি নির্মাণ অথবা নাগরিক পরিষেবার নামে দুর্নীতির অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি হেল্পলাইন চালু করতে চলেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতায় সাংবাদিকদের বলেন, জনসংযোগ বাড়াতেই এই হেল্পলাইন চালু করা হচ্ছে।
3: দেখুন, আমরা যেখানে যেখানে আপত্তি পাচ্ছি, দুর্নীতি হয়েছে, বিধায়করা আমাদের খবর দিচ্ছেন বা সাংসদরা বা সাধারণ মানুষ, আমরা কিন্তু সেখানে অডিট বসিয়ে দিচ্ছি এবং এনকোয়ারি বসাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, আমাদের দপ্তরে আমরা একটি হেল্পলাইন নাম্বার শুরু করছি, সেখানে আমিও সপ্তাহে একদিন বসবো।
0: একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং পৌঁছবেন। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও GTA সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র EZCC এর অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজকের প্রসঙ্গে এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলেন পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি।

0: ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। উল্লেখ, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যে বিগত তৃণমূল কংগ্রেস সরকার নীতি আয়োগের ব্লক উন্নয়ন কর্মসূচিতে অংশ না নেওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সমাজ মাধ্যমে জানিয়েছেন, নীতি আয়োগ পরিচালিত অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম কর্মসূচির আওতায় রাজ্যের 10টি জেলার 29টি পিছিয়ে পড়া ব্লককে চিহ্নিত করা হয়েছিল। তবে পূর্বতন সরকার এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক অনুন্নত এলাকার মানুষ বাড়তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। নীতি আয়োগ একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এই প্রকল্পে অংশ না নেওয়ার কোনো যথাযথ কারণ দেখানো হয়নি। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং জনৌষধি কেন্দ্র গড়ে তুলতে রাজ্য সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তার নেতৃত্বে 11 সদস্যের এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় রক্ষা করবে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। এর আগে গতকাল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় টানা 11 ঘন্টা ধরে জেরা করে ইডি। সকাল 11টার কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার খুঁটিনাটি তথ্য আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে বিধানসভায় সৈজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেককে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় সরকারি জমি আত্মসাৎ করার মামলায় গতকাল মেদিনীপুর আদালত অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অভিযুক্ত এখনও ফেরার। এর সন্ধানেই গত সপ্তাহে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। একই সঙ্গে সরকারি জমি কেলেঙ্কারি কাণ্ডে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বনদপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়াভালি, সিঙ্গালীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে। এদিকে রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা, জানা অজানায় শুনছেন দেশ বিদেশের অভয়ারণ্য, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব।
2: দেশ বিদেশের সেরকম কিছু অভয়ারণ্য নিয়ে আমরা কথা বলছি যারা ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ঘুরে আজ আমরা প্রথমে যাব পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে। এখানেই আছে গন্ডোয়ানা রেইন ফরেস্ট বা বৃষ্টিবন। পৃথিবীর বিবর্তনের ইতিহাসের প্রধান কয়েকটি পর্যায়ের জীবন্ত উদাহরণ এই অরণ্য। বেশ কিছু অনন্য উদ্ভিদ ও প্রাণীর বাস এই অরণ্যে, যাদের পূর্বজদের উৎস মূল গন্ডোয়ানা মহাদেশে। সুতরাং এই অরণ্যে ঘটে চলা ভূতাত্ত্বিক ও জৈবিক প্রক্রিয়াগুলির পর্যালোচনা প্লেট টেকটনিক তত্ত্ব আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। গন্ডোয়ানা মহাদেশের বিভাজনের ফলে তৈরি হয় অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। সিনোজোয়িক যুগে অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকার প্রসারণের সময় পূর্ব অস্ট্রেলিয়ার মহাদেশীয় প্রান্তদেশ বা কন্টিনেন্টাল মার্জিনে ঘটে চলে

0: আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সময়ের নিরিখে এই অগ্নুৎপাতের পর্যালোচনা করে পূর্ব অস্ট্রেলিয়ার যে ভূতত্ত্বের গঠন তার বিবর্তনের ইতিহাস পরিষ্কার হয়েছে। সম্পূর্ণ অরণ্যটাই গড়ে উঠেছে এই অনন্য ভূতাত্ত্বিক গঠনের ওপর, আর তার জীব বৈচিত্র্যেও আছে চমক। কার্বনিফেরাস পর্বকে বলা হয় দ্য এজ অফ টেরিডোফাইটস। এই অরণ্যে পাওয়া যাবে ওই পর্ব থেকে টিকে থাকা প্রাচীনতম কিছু ফার্নকে। তেমনি জুরাসিক যুগকে বলা হয় দ্য এজ অফ কনিফার্স বা চিরহরিত সরলবর্গীয় উদ্ভিদদের যুগ। এই অরণ্যে খুঁজে পাওয়া যাবে তেমনই কিছু আদিম কনিফার জাতীয় উদ্ভিদকে, গত কয়েক লক্ষ বছরে তাদের তেমন কোনো বিবর্তন ঘটেনি। তেমনই ক্রিটেশিয়াস বা দ্য এজ অফ অ্যাঞ্জিওস্পার্মস যুগের কিছু প্রাচীন উদ্ভিদের নমুনাও আছে এই অরণ্যে। এদের মধ্যে অনেকগুলোই আবার এন্ডেমিক, যার মধ্যে আছে বেশ কিছু আদিম সপুষ্পক উদ্ভিদ। এবার শোনা যাক এই অভয়ারণ্যের কিছু বিশিষ্ট প্রাণী সম্ভারের কথা। গান গাইতে পারে এরকম কিছু পাখি যেমন লায়ার বার্ড, স্ক্রাব বার্ড, ট্রি ক্রিপার, বোয়ার বার্ড এবং ক্যাট বার্ড, যাদের উৎস সেই ক্রিটেশিয়াস যুগে, তাদের দেখা পাওয়া যাবে এখানে। এছাড়াও রয়েছে বেশ কিছু মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী যাদের পূর্বপুরুষ ছিল গন্ডোয়ানা মহাদেশের বাসিন্দা। এই অভয়ারণ্যের অনেকটাই যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি, তাই প্রতিটি দ্বীপের জীববৈচিত্র্য অনন্য। সেই সঙ্গে এক দ্বীপের জীবের সঙ্গে অন্য দ্বীপের জীবের মিলনের সম্ভাবনাও খুবই কম, তাই তাদের মধ্যে জিনগত মিশ্রণও সেভাবে ঘটছে না। ফলে প্রত্যেকটি দ্বীপের জীবজগতের বিবর্তন ঘটছে তাদের মতো করে। অতএব বিবর্তন জীববিজ্ঞানীদের খুবই পছন্দের জায়গা অস্ট্রেলিয়ার গন্ডোয়ানা রেন ফরেস্ট। এই অভয়ারণ্য ইউনেস্কোর স্বীকৃতি পায় 1986 সালে। অস্ট্রেলিয়া ছেড়ে এবার আমরা যাব ইউরোপের পর্তুগালে, মাদেইরা। পর্তুগালের স্বায়ত্তশাসিত একটি অঞ্চল, উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ ক্যানারি দ্বীপপুঞ্জের 400 কিলোমিটার উত্তরে ভূতাত্ত্বিকভাবে আফ্রিকান টেকটনিক প্লেটে অবস্থিত। যদিও এটি সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জাতিগতভাবে ইউরোপের সঙ্গে যুক্ত, এই দ্বীপপুঞ্জেই আছে মাদেইরা ন্যাচারাল পার্ক, যার একটি অঞ্চলকে বলা হচ্ছে লরি সিলভা। এই লরি সিলভা অরণ্য প্রায় 2 কোটি বছরের পুরনো টার্সিয়ারি যুগের সাব ট্রপিক্যাল রেইন ফরেস্ট। একসময় এই রেইন ফরেস্ট সম্পূর্ণ ইউরোপের দক্ষিণ ভূভাগ জুড়ে ছড়িয়েছিল, যা 90% আজ অবলুপ্ত হয়েছে। টিকে আছে কেবলমাত্র মাদেইরার এই অঞ্চলে আর আশপাশের কয়েকটি দ্বীপপুঞ্জে। এই অরণ্য মূলত প্রাইমারি ফরেস্ট বা প্রাথমিক অরণ্য হওয়ায় এখানে উদ্ভিদ বৈচিত্র্য অনেক বেশি। 100-এর কাছাকাছি এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণীর দেখা পাওয়া যায় এখানে। তার মধ্যে 76টি উদ্ভিদ, 500-এর বেশি অমেরুদণ্ডী প্রাণী, আর রয়েছে নানান বিরল পাখি। তার মধ্যে উল্লেখযোগ্য হল ওই দ্বীপের প্রতীক পাখি ম্যাডেরিয়ান লরেল পিজিয়ন। এই অরণ্যের অনন্য বাস্তুতন্ত্র সম্পূর্ণ মাদেইরা দ্বীপপুঞ্জের হাইড্রোলজিক্যাল ব্যালেন্স বা জলঘটিত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রায় 15,000 হেক্টর আয়তনের এই অভয়ারণ্যটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে 1999 সালে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন দেশ বিদেশের অভয়ারণ্যের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নজরুল গীতি, প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে।

0: শুনলেন নজরুল গীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজ আপনাদের শোনাব মেদিনীপুর শহরের বাসিন্দা বছর 50-এর ঝুলন মুখোপাধ্যায়ের জীবন সংগ্রামের গল্প।
8: আমার জন্ম 1976 সালে। আমার বাড়িতে আমার বাবা মা ছিলেন, এখন আর নেই, গত হয়েছেন। আর এখন আমার বাড়িতে আমি আর আমার ছেলে আর আমার সর্বক্ষণের একজন পরিচারিকা থাকেন। আমার দুই দিদি, তাদের বিয়ে হয়ে গেছে।
0: ঝুলনের বাবা ছিলেন দক্ষিণ পূর্ব রেলের একজন কর্মচারী এবং মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিন বোনের মধ্যে ঝুলনই সর্বকনিষ্ঠা। বিরল ও জটিল স্নায়ুর রোগে ঝুলনের চোখের দৃষ্টিটাই চলে যায়। এরপরই শুরু হয় এক

0: কঠিন লড়াই। এই কঠিন লড়াইয়ের গল্পটাই তুলে ধরব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
1: আমি জন্ম থেকেই স্নায়ু রোগের শিকার। এই রোগের প্রধান বৈশিষ্ট্য হলো যে ব্রেনটা ঠিক মতো ডেভেলপ করতে পারে না, যার জন্য চোখ এবং ব্রেন এই দুটোই এফেক্টেড হয়। আমার ক্ষেত্রে চোখটা এফেক্টেড হয়েছিল এবং আস্তে আস্তে আমার রেটিনাটা ড্যামেজ হয়ে যায় এবং আমি ভিজুয়ালি ডিসেবলড হয়ে যাই। বাবা মা অনেক ট্রিটমেন্ট করিয়েছিল, দিল্লি এমস পর্যন্ত নিয়ে গেছিল। তখন যতটা করা যেত বাবা মা ততটাই চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হয়নি। অপারেশনও হয়েছিল 5 বছর বয়সে একটা, কিন্তু উন্নতি কিছুই হয়নি। ছোটবেলায় মায়ের সঙ্গে স্কুলে যেতাম, মা যে যে ক্লাসে যেত আমি সঙ্গে সঙ্গে যেতাম, বাচ্চাদের পড়াগুলো শুনে শুনে আমার মুখস্ত হয়ে যেত। তখন থেকে পড়াশোনার প্রতি একটা প্রচন্ড আগ্রহ জন্মায়। আমার খুব ইচ্ছে হতো আমি স্কুলে পড়ি, আমি ক্রমশ প্রচন্ড জেদি হয়ে উঠি স্কুলে ভর্তি হওয়ার জন্য। অবশেষে বাড়িতেই আমাকে ব্রেল পদ্ধতিটা শিখিয়ে দেওয়া হয়। 6 মাসের মধ্যে আমি ব্রেলের যা কিছু শেখার আমি শিখে নিই, লেখা পড়া অঙ্ক করা সবকিছু। যখন আমার বাবা ক্যালকাটার ব্লাইন্ড স্কুলে ভর্তি করার জন্য গিয়েছিল, তখন ওখান থেকে একজন টিচারের নাম বলা হয়েছিল, তিনি আমাদের মেদিনীপুর শহরেই থাকেন। একটা সময় ক্যালকাটার ব্লাইন্ড স্কুলে উনি চাকরি করতেন, তার সঙ্গে যোগাযোগ করে আমাকে ব্রেল শেখাবার জন্য বলা হলো। উনি আমাকে ব্রেলটা শেখাতেন, ব্রেলের সবকিছু শিখে ক্লাস 4 ডাইরেক্ট ভর্তি হলাম। আমার অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়েছিল ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করার জন্য যাওয়া হয়েছিল। তখন ওনারা বললেন আমাদের বাড়ির কাছাকাছি হবে হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন ব্লাইন্ড স্কুল, ওখানে আমাকে ভর্তি করা হয়েছিল 1987 সালে। ওখানে ক্লাস 8 অব্দি পড়ি, তারপরে আমি পাশেই একটা স্কুলে গার্লস স্কুলে, ওটা নর্মাল স্কুল, ওখানে পড়তাম। আর ব্লাইন্ড স্কুলেরই টিচারদের সুপারভিশনে থাকতাম, ওই হোস্টেলেই থাকতাম। ওখানে আমি মাধ্যমিক দিই এবং মাধ্যমিকে আমি স্কুলে প্রথম হই। তারপরে আমি মেদিনীপুরে আমার বাড়িতে চলে আসি, 11-12 করি। এখানে মিশন গার্লস বলে একটি ক্রিশ্চিয়ান স্কুল আছে। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন ব্লাইন্ড স্কুল, ওখানে আমাদের মিউজিক কম্পালসারি ছিল আর খেলাধুলোর পড়ানোর ব্যবস্থা ছিল, কিন্তু আমার মিউজিকের প্রতি বেশি আকর্ষণ ছিল। এছাড়া আমি ওখানে ব্লাইন্ডদের একটা কার র্যালি হয় আর কি কলকাতায়, ওই কম্পিটিশন আমি গিয়েছিলাম, সেখানে আমি মেয়েদের মধ্যে প্রথম হই এবং ইন জেনারেল আমি 3rd হই। তখন আমি ক্লাস 8 পড়ি। ক্লাস 8 অব্দি ওখানে পড়াকালীন আমরা সব রকম গানই শিখেছি। তারপরে রবীন্দ্রসঙ্গীতের উপর আমি ডিপ্লোমা করি, ওখানে থাকতি হাসেন্ট্রিতে, 2nd হই আমি ওখানে। হয়তো আমি 1st হতেই পারতাম, কিন্তু অসুস্থতা নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, আর আমার রাইটারও খুব নিচু ক্লাসের ছিল। জেনারেলি আমাদের রাইটার হওয়া উচিত 1 ক্লাস জুনিয়র, কিন্তু আমার রাইটার তখন ক্লাস 9 পড়ে। যা খুবই চেষ্টা করেছিল আমার জন্য লিখে দিতে। যা ওই স্কুল থেকে পাস আউট করে আমি মেদিনীপুর শহরে রাজা নরেন্দ্রনাথ খান উইমেন্স কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। মিশন গার্লসে যিনি হেডমিস্ট্রেস ছিলেন উনি আমাকে খুব স্নেহ করতেন, উনি বলেছিলেন এই স্কুলে ভর্তি হতে, যেহেতু আমি গার্লস স্কুলে পড়েছি, বলেছিলেন যে গার্লস কলেজে পড়লে তোমার ভালো হবে, সুবিধে হবে। তো ওখানেই ভর্তি হই। ইংলিশ অনার্স পড়াকালীন আমাকে সবাই খুব ভালোবাসত, প্রিন্সিপালও আমাকে খুব ভালোবাসতেন, প্রফেসররাও আমাকে খুব ভালোবাসতেন, বন্ধুরা খুব সহযোগিতা করত। ওখানেও আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং প্রত্যেকটাতে সাফল্য পেতাম। গান আবৃত্তি ডিবেট সবকিছু কলেজে করতাম। যাই হোক, তারপরে ইংলিশ অনার্স পাস করলাম 1999 সালে, 3rd হয়েছিলাম ডিপার্টমেন্ট থেকে।
0: ঝুলন মুখোপাধ্যায়েরই এগিয়ে চলার পথটা কখনোই খুব মসৃণ ছিল না, এসেছে নানা ধরনের প্রতিবন্ধকতা, কিন্তু থেমে যাননি ঝুলন, এগিয়ে গেছেন তার লক্ষ্যের দিকে।
1: আমি যখন মিশন গার্লসে প্রথম ভর্তি হই, তখন আমার একটা অসুবিধা ছিল, মানে স্কুলের গেট থেকে স্কুল বিল্ডিংটা অনেকটা দূরে ছিল। তো আমি একটা রিক্সা করে আমার একজন বন্ধুর সঙ্গে যেতাম, ক্লাসমেটের সঙ্গে, যিনি হেডমিস্ট্রেস ছিলেন, উনি বলেছিলেন যে আমাকে স্কুলের গাড়ির বারান্দায় নামাতে হবে, আর যেখানে যেখানে ক্লাস হবে সেখানে সেখানে বন্ধুরা হেল্প করতো আমাকে, আর টিচাররাও খুব হেল্প করতো। অন্য একটা স্কুলে আমি ভর্তি হতে গেছিলাম এর আগে, 11-এ ভর্তি হতে গেছিলাম, ওরা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে আমাকে ভর্তি নেয়নি। কিন্তু মিশন গার্লস স্কুলে আমাকে আমার রেজাল্ট দেখার পরেই বলেছিল আমরা ভর্তি নিতে বাধ্য, যা যা সমস্যা আছে আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করবার। আর আমিও চেষ্টা করতাম সবার সঙ্গে কোঅপারেট করে চলতে।

0: আর আমি যখন কলেজে ভর্তি হই, প্রথম প্রথম একটু অসুবিধেই হতো, তারপরে আমাকে প্রিন্সিপাল ক্লাসে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন এবং বললেন যে আমাকে যেন সাহায্য করা হয়। পাশের সাবজেক্ট গুলো তো অন্য অন্য রুমে হতো, ওই অন্যান্য রুম গুলোতে আমাকে বলেছিলেন যে কেউ যদি হেল্প না করে তোমাকে স্যার ম্যাডামরাই নিয়ে যাবেন, সেটার প্রয়োজন হয় না, আমাকে বন্ধুরাই হেল্প করতো। একইভাবে ইউনিভার্সিটিতেও প্রথম প্রথম একটু অসুবিধা হতো, বাসে করে যেতাম, বন্ধুরা হেল্প করতো আমাকে, বন্ধুরা নিঃস্বার্থ সাহায্য করেছে আমাকে, আমিও চেষ্টা করতাম ওদের মতন করে ওদের সঙ্গে মেলামেশা করতে। সেই সময় আমি সঙ্গে সঙ্গে বিএডেও চান্স পেয়ে গেছিলাম, কিন্তু বিএডের যিনি নাম বেরোলো সেদিন আমি জানতে পারিনি, আমি তার পরের দিন জানতে পেরেছি তখন অলরেডি অ্যাডমিশন ওভার হয়ে গেছে, যদিও সেটা রিজার্ভ কোটায় চান্স পেয়েছিলাম। যাই হোক, ওই বছর তো বিএড করা হলো না, পরের বছর বিএড করলাম। সেটা একদিক থেকে ভালো হয়েছিল, আমি যেহেতু কোনোদিন কোটার সুযোগ নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়নি, তো আমি বিএডটাও নর্মালি করলাম। তো বিএডেও ফার্স্ট পাশ করে আমি এসএসসি দিলাম, এসএসসিতে সাকসেসফুলি আমি পেয়ে গেলাম, কিন্তু প্রবলেম হলো তারপরে যে স্কুলে পেলাম আমাকে তারা অ্যাপয়েন্ট করছিল না, ওটা ছিল হচ্ছে বেলদা প্রভাতী গার্লস বলে একটা স্কুল, আমাকে 3.5 মাস বসিয়ে রেখেছিল। সেই সময় বিআই অনেক ফাইট করেছিলেন আমার জন্য, তো যাই হোক আলটিমেটলি আমাকে অ্যাপয়েন্ট করলো, কিন্তু ক্রমাগত আমাকে টর্চার করতো মেন্টালি হেডমিস্ট্রেস, কিন্তু ওখানকার টিচাররা এবং স্টুডেন্টসরা খুব ভালোবাসতো আমাকে, মানে ভীষণ ভালোভাবে আমাকে মেনে নিয়েছিল। কিন্তু যখন আমার প্রবলেমটা চলছিল সবাই বলে যে ওখানে এত প্রবলেম করছে তো সেখানে হয়তো আমি শান্তিতে থাকতে পারবো না, ওই জন্য আবার এসেছি আমি, আবারও পাস করলাম। তখন ওই খড়গপুরে তালবাগিচাতে আমি একটা কোয়েড স্কুলে পোস্টেড হলাম।
1: শুনছিলেন মেদিনীপুর শহরের ঝুলন মুখোপাধ্যায়ের জীবন সংগ্রামের নানান কথা। না, সবটাই এক পর্বে শেষ করা গেল না, বাকি রয়ে যাওয়া কথা শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুইভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন মিয়া কি টোরি রাগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। মিয়া কি টোরি রাগে খেয়াল।

0: শুনলেন মিয়া কি টুরির আগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
4: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে গানে গানে অনুষ্ঠানে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান, শুরুতেই ঠিকানা ছবির গান।

0: মন নিয়ে। ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বিভিন্ন ছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিও শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিও পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG-বাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর ওপর রপ্তানির ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সিট। ক্যালিফোর্নিয়ার মজাভে একটি বোমারু বিমান ভেঙে পড়লে 8 আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্বব্যাংক ও আফ্রিকি উন্নয়নের ব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই শিখর সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন তাঁকে। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতি দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে শ্রী মোদীর এই সফর। উল্লেখ্য, এই নিয়ে টানা 13 বার ভারত G7 সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন শীর্ষ সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলে শ্রী মোদী উল্লেখ করেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বে সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিক অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে।
2: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर किए गए एमओयू से डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। रक्षा सहयोग हमारे स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्री के बीच सहयोग को नई गति मिलेगी।
1: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ সহ অন্য বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। এদিকে চুক্তি ঘোষণার পরে বিশ্ববাজারের দামে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরই চুক্তির বিস্তারিত প্রকাশ্যে আনা হবে। যদিও হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য থেকেই গেছে, ওয়াশিংটন ওই জলপথে বিনা শুল্কে জাহাজ চলাচল সুনিশ্চিত করার জোর দিলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করে দেখা হতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিবাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রথম কোন ভারতীয় এলএনজিবাহী ট্যাঙ্কার যুদ্ধবিধ্বস্ত ওই এলাকা অতিক্রম করল। ভারতের শিপিং কর্পোরেশন ওই ট্যাঙ্কারটিতে 62,370 মেট্রিক টন এলএনজি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর হরমুজ প্রণালী পার হওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ দিশা। জানা গেছে, আগামী 18 তারিখ বৃহস্পতিবার ট্যাঙ্কারটি গুজরাতের দাহেজে পৌঁছতে পারে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসিইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং ডেনমার্কের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। জলের নিচে থাকা ডেনমার্কের ঐতিহাসিক জাহাজ ওরসান্ডের পুরাতাত্ত্বিক অনুসন্ধানের লক্ষ্যেই এই চুক্তি। শ্রীলঙ্কার কলম্বোয় ভারতীয় হাইকমিশন ভারত শ্রীলঙ্কা বাণিজ্যিক করিডোর আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করে। দুদেশের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক, ব্যাংকার এবং বাণিজ্য ক্ষেত্রের নেতৃস্থানীয়দের একত্রিত করার উদ্যোগই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের মধ্যবিত্ত শ্রেণী জাতি গঠনে অবদান রেখেছে। তিনি বলেন, এনডিএ সরকার তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে চলেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, বিগত দশকে সরকার সাধারণ নাগরিকদের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খবর আপনারা শুনবেন আকাশবাণী থেকে। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ইডি রাহেজা ডেভেলপার্স লিমিটেড এর সংস্থার ডিরেক্টর নবীন এম রাহেজা ও তার পরিবারে 5 কোটি টাকারও বেশি সমমূল্যের স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই সংসদের উদ্বোধন করবেন। জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসনিক নীতি ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের উদ্দেশ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে মজাফের মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বিমান বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 11:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ফুটেজে রানওয়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা গেছে। কি কারণে এই দুর্ঘটনা তা অবশ্য স্পষ্ট নয়। শেষে বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 ড্র করেছে। এক যুগ পর বিশ্বকাপে ফেরা ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে 7:55 দুটি গোল করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে 32:64 গোল করে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপে এটাই নিউজিল্যান্ডের প্রথম পয়েন্ট। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচ 1-1 ড্র হয়েছে। অন্যদিকে সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের ম্যাচটিও 1-1 ড্র হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে গতরাতে স্পেন কাবো ভার্দের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন SED বৃদ্ধি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
0: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা স্তাবনী শর্মা। সম্প্রতি সমন্বিত পরিকাঠামোগত উন্নয়ন এবং বর্ষা পূর্ব প্রস্তুতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেল ম্যানেজার বিশাল কাপুর হাওড়া ডিভিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে DRM কনফারেন্স হলে হাওড়ার জেলাশাসক ডক্টর পি দীপা প্রিয়ার সঙ্গে একটি বিশেষ সমন্বয় বৈঠকে অংশগ্রহণ করেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে হাওড়ার রেল ও নাগরিক পরিকাঠামো সংক্রান্ত উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে পরিকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানানো হয়েছে। সমন্বয় বৈঠকে বেনারস ব্রিজ এবং চাঁদমারি ব্রিজ প্রকল্পের অগ্রগতি ও দ্রুত সমাপ্তির বিষয়েও পর্যালোচনা করা হয়। চলমান কাজের কারণে যানবাহন চলাচলে যে পরিবর্তন হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জনসাধারণের সুবিধার্থে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা ও দ্রুত কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়। হাওড়া স্টেশন ও সংলগ্ন রেল এলাকাগুলিতে নগর পরিকাঠামো, নিকাশি ব্যবস্থা, যাত্রী পরিষেবা এবং রেল পরিচালনার দক্ষতা উন্নত করতে রেল ও পুরনিগমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রেললাইন ও সংলগ্ন এলাকায় জল জমা রোধে প্রতিরোধমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় যাতে বর্ষাকালেও ট্রেন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা যায়। জল জমার প্রবণতাযুক্ত একাধিক গুরুত্বপূর্ণ এলাকা যেমন গুলমোহর রেলওয়ে কলোনি, কলভিন কোর্ট, চার্চ রোড এলাকা, বেলানগর LHS এবং বেলুর সাবওয়ের পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এই এলাকাগুলির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সমাধান নিয়ে যাত্রী নিরাপত্তা ও সুবিধা বাড়ানোর লক্ষ্যে হাওড়া স্টেশন সাবওয়ের সংস্কার ও উন্নয়ন সহ CCTV নজরদারি ব্যবস্থা স্থাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। হাওড়ার অন্যতম প্রাচীন ঝিখিরা হাওড়া রুটে বাস পুনরায় চালু হল গত 4 জুন। আমতা 2 ব্লকের ঝিকিরা থেকে এই সরকারি বাস পরিষেবার সূচনা করেন আমতার বিধায়ক অমিত সামন্ত। এই রুটে সরকারি বাস পরিষেবা চালু হবার ফলে লাভবান হলেন হাওড়ার আমতার পাশাপাশি হুগলি জেলারও মানুষজন। দীর্ঘদিন ধরে এই রুটে বাস পরিষেবা চালু করার দাবি ছিল মানুষজনের। অমিতবাবু জানান, এই রুটে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রুটটি ধর্মতলা পর্যন্ত বাড়ানো হবে। তিনি আরও জানান, আমতার কুলিয়া থেকে ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবাও চালু করা হবে। অন্যান্য সরকারি বাসের মতো এই বাসেও মহিলারা বিনামূল্যে যেতে পারবেন। হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে চিকিৎসা, উচ্চশিক্ষা, কাজের জন্য যেসব মহিলারা যাতায়াত করেন, বিনামূল্যে এই বাস পরিষেবা পাওয়ার ফলে তারা যথেষ্ট লাভবান হবেন বলে জানান।
1: জুন মাসের মাঝামাঝি হলেও বৃষ্টি সেভাবে না হওয়ায় গরম কাটছে না। মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তাতে মানুষের অস্বস্তি কমছে না। এদিকে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন জেলার মূল বৃক্ষরোপণ অনুষ্ঠান একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা হল ডুমুরঝোলা হেলিপ্যাড গ্রাউন্ডে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গত 9ই জুন উলুবেড়িয়া 2 ব্লকের অন্তর্গত জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতে এমজি নারেগার একটি প্রকল্পের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে হাওড়ার এই এলাকায় একটি সাব মাইনার ক্যানেল খননের কাজের সূচনা হয়। প্রকল্পটির আনুমানিক খরচ 3,32,967 টাকা। হাওড়া জেলার উপকৃষি অধিকর্তা দপ্তরের পরিচালনায় হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার রবীন্দ্রভবনে গত 12ই জুন শুক্রবার প্রাকৃতিক কৃষি ও জৈব কৃষি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় 400 জন কৃষক যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার জেলাশাসক পি দীপা প্রিয়া, উপকৃষি অধিকর্তা হাওড়া ও জেলা মহকুমা ও ব্লক স্তরের বিভিন্ন কৃষি আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃত্ববৃন্দ। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আকাশবাণী পডকাস্ট। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ বিশেষ পর্ব বেতারে হেমন্ত। অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শৌমিক পাল ও হেমন্ত গবেষক শুভজিৎ সরকার। আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত।

0: নমস্কার, আকাশবাণী কলকাতার পডকাস্টে শ্রোতা বন্ধুদের সকলকে স্বাগত। তারই সঙ্গে স্বাগত জানাই আমার আজকের স্টুডিওর দুই অতিথিকে। আজ আমাদের সঙ্গে আছেন শুভজিৎ সরকার এবং সমীক পাল। নমস্কার শুভজিৎ।
1: নমস্কার।
0: নমস্কার সমীক।
2: নমস্কার।
0: আজ আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই স্মরণ করব এমন একজন মানুষকে যিনি আপাদমস্তক নিপাট একজন বাঙালি, দীর্ঘদেহী, সুদর্শন ধুতিশার্ট পরিহিত বাঙালির চিরকালীন আইকন হেমন্ত মুখোপাধ্যায়। আজ যার জন্মদিন 16 জুন, আজও বাঙালি তার সমস্ত আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু উজাড় করে তার নামটি উচ্চারণ করে, হেমন্ত মুখোপাধ্যায়। আমি বাঙালি বলছি, নিজে বাঙালি বলে বাঙালির হয়ে এটা বলছি, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সর্বভারতীয় স্তরে তার জনপ্রিয়তা এবং সারা ভারতের মানুষ একইভাবে শ্রদ্ধার সঙ্গে আজও তাকে স্মরণ করেন। আজ জন্মদিনে হেমন্ত মুখোপাধ্যায়কে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবারে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথির, শুভজিৎ সরকার, যার গবেষণা এই হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। তাই তো শুভজিৎ?
1: গবেষণা শব্দটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট হবে জানি না, তবে আমি বিগত 10 বছর ধরে তার গান নিয়ে মানে অন্বেষণটা চালিয়েই যাচ্ছি আর কি।
0: বাহ।
1: মানে নানা রকম গান, মানে শুধু দুষ্প্রাপ্য গান বলে নয়, তার ছবি, তার অটোগ্রাফ, তার সাক্ষাৎকার এবং আরো নানা রকম রেকর্ডিং।
0: শুভজিৎ সঙ্গীত প্রিয় মানুষ, গান নিয়ে লেখালেখি করেন, ভারতীয় সঙ্গীত নিয়ে তার অন্বেষণ তিনি নিজেই বললেন একেবারে নবীন প্রজন্মের মানুষ। শ্রোতা বন্ধুদের সেটা জানিয়ে রাখি। তো শুভজিতের কাছে জানতে চাইবো যে এখনকার একজন শ্রোতা হয়ে, একেবারে একজন নব্য যুবক হয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি আপনার এই যে প্যাশন, এই আকর্ষণ, এটা কিভাবে তৈরি হলো?
1: আসলে এটা হঠাৎ করেই হয়ে গেছে। মানে আমি ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে যখন বায়না করতাম, তখন আমার বাবা বিভিন্ন গানের সিডি বা ক্যাসেট এনে শোনাতেন, সেখানেই হেমন্তবাবুর গান প্রথম শোনা।
0: আচ্ছা।
1: এবং তখন যে শোনাটা শুরু করলাম, মনে হলো যে এই মানুষটি যত গান গেয়েছেন সেগুলো আমার কাছে রাখতে হবে, মানে এইটা থেকেই মানে শুরু করা আর কি। তো এইটা এবার সলতে পাকাতে পাকাতে এখন এই জায়গায় পৌঁছে। একদম স্কুলে যখন পড়ি তখন তো মানে ভাবিনি মানে ভবিষ্যতে কখনো এই জায়গায় পৌঁছবো, কিন্তু হেমন্তবাবুর গানটা মোটামুটি সংগ্রহ করা, নানা ভাষার নানা রকম গান, এইটা একটা ইচ্ছা ছিল।
0: সেটা কোন সময় থেকে শুরু হলো?
1: সেটা অনেকদিন আগেই শুরু হয়েছে, তবে 2016 সালে আমার মনে হয় আমি একটু অনুভব করলাম যে এবার একটু মানে উঠে পড়ে লাগতে হবে, কারণ প্রবীণ মানুষদের বয়স হচ্ছে, তারা অনেকে আমাদের ছেড়ে চলেও গেলেন আস্তে আস্তে। এখনই হেমন্তবাবুকে নিয়ে যা জানা যায় সেটা জেনে রাখতে হবে বা তার গানগুলো সংরক্ষণ করে রাখতে হবে। অনেকের ব্যক্তিগত সংগ্রহে নানা রকম গান ছিল, সেটা ক্যাসেটে বা স্পুলে নানা রকম ভাবে, এবং হেমন্তবাবুর লাইভ রেকর্ডিং মানে যেটা যে কোনো শিল্পীরই আমার কাছে খুব একটা আকর্ষণীয় বিষয়, অনুষ্ঠান মঞ্চের গান বা বাড়িতে বসে গান, বিদেশে গাওয়া গান, সেগুলি নানাভাবে নানা যোগাযোগে
0: সেই সবকিছু আপনার সংগ্রহে
1: সংগ্রহ করেছি।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমাদের আজকের পডকাস্টের বিষয় বেতারে হেমন্ত। শুভজিতের সঙ্গে কথায় কথায় আজকে উঠে আসবে বেতারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের অঙ্গাঙ্গী যোগের কথা। আর হেমন্ত মুখোপাধ্যায় মানেই তো গান। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে, জানতে গেলে, শুনতে গেলে গানকে তো সঙ্গে রাখতেই হবে, গান ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সমীক পাল, যিনি কথার ফাঁকে ফাঁকে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান, গানের দু এক কলি আমাদের শোনাবেন, যাতে আমাদের অনুষ্ঠানটি একটা অন্যরকম চেহারা পায়, একটা সুরের পরশ আজকের এই পডকাস্টটিকে ঘিরে থাকে। তাই তো সমীক?
2: একেবারেই তাই।
0: তো আমরা শুভজিতের কাছেই যাব হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বেতারে যোগ এই নিয়ে কথা বলতে গেলে। তো প্রথমেই যেটা আমার জানতে ইচ্ছে করছে, আকাশবাণীতে হেমন্তবাবু যেদিন প্রথম এলেন তার সেই প্রথম পদার্পণ সেটি কবে?
1: এটা হচ্ছে 1935 সাল। তার আগে প্রেক্ষাপটটা একটু বলে দিই, হেমন্তবাবু তখন পড়ছেন এখনকার ক্লাস 9, তখনকার সেকেন্ড ক্লাস। তা সেই সময় হেমন্তবাবু যে গান গাইতে পারেন এটা কিন্তু হেমন্তবাবু স্কুলের বন্ধুরা ছাড়া আর কেউ জানতেন না, এবং তার মধ্যে অন্যতম একজন ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়, আর যিনি পরবর্তীকালের পদাতিক কবি। তো সুভাষ মুখোপাধ্যায় ঠিক করলেন যে হেমন্তবাবুকে রেডিওতে নিয়ে যেতেই হবে, এবং সুভাষ মুখোপাধ্যায়ের মামারা সেই সময় রেডিওতে প্রোগ্রাম করেছেন। তা সুভাষ মুখোপাধ্যায় নিজের মাকে যখন বললেন যে হেমন্তকে নিয়ে যাব, তা ওনার মা বললেন তুই টিপি মামাকে ধর। টিপি মামা হচ্ছে তারাপদ মুখার্জি, উনি টেলিগ্রাফ অফিসে চাকরি করতেন। তা সুভাষ মুখোপাধ্যায় গেলেন, তা বললেন যে তুই একদিন তোর বন্ধুকে নিয়ে আয় আমার বাড়িতে, আমার বাড়িতে একটা মিটিং মতো করি। এবার তার সুভাষ মুখোপাধ্যায় হেমন্তবাবুকে নিয়ে গেলেন একদিন টিভি মামার বাড়িতে। সেখানে গিয়ে সুভাষ মুখোপাধ্যায় দেখলেন কলতলায় একজন স্নান করছেন, গাটা মুছছেন আর কি। তার সাথে কথা হলো, তিনি বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ছেলেটি যখন গান বাজনা করে আমি নিয়ে যাই বেতারে, দেখা যাক কি হয় না হয়, কি করতে পারি। তিনি ছিলেন কালোদা, তার ডাকনাম ছিল কালোদা। তিনি হচ্ছেন অসিত বরণ, আমাদের অভিনেতা অসিত বরণ, যিনি অসামান্য গায়ক ছিলেন, অনেক রেকর্ডও করেছেন। তো এবার হেমন্তবাবু গেলেন একদিন বেটারে অডিশন দিতে। অডিশন নেবেন বি কে নন্দী, মিস্টার বি কে নন্দী প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন। হেমন্তবাবুকে বললেন তুমি একটা গান শোনা। তো সেই সময় হেমন্তবাবু যে গানটি গাইলেন সেটি হচ্ছেন 1935 সালে সন্তোষ সেনগুপ্ত একটি গান রেকর্ড করেছিলেন সেই বছরই, যে বছর হেমন্তবাবু অডিশন দিতে গেলেন। গানটি ছিল আজও পড়ে গো মনে দুটি কাজল আঁখি, কঠা নরেশ্বর ভট্টাচার্য, আর সুরকার ছিলেন শৈলেশ দত্তগুপ্ত। এই শৈলেশ দত্তগুপ্তর সঙ্গেও একটা সমীকরণ হেমন্তবাবু তৈরি হবে পরে, সেটা পরে বলছি। বিরাট বড় সমীকরণ, এটা বলতেই হবে হেমন্তবাবুর কথা বলতে গেলে। হ্যাঁ, তো এই গানটি গাইলেন, গিয়ে বেরিয়ে এলেন। সুভাষ মুখোপাধ্যায় বাইরে জিজ্ঞেস করছেন কি অডিশন কেমন হলো। হেমন্তবাবু বললেন যে মন থেকে তো দিয়ে এলাম, এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, কি হয়।
0: লাইট মিউজিকেই দিয়েছিলেন,
1: লাইট মিউজিকে অডিশন প্রথম হেমন্তবাবুর দেওয়া। তো এটা তো গেল, এবার টেস্ট পরীক্ষা শিওরে চলে এসেছে। তা পরীক্ষার মাঝখানে একদিন হেমন্তবাবুর বাড়িতে এলো একটা হলুদ খাম। তার আগে কিন্তু সুভাষ মুখোপাধ্যায় বারবার জিজ্ঞেস করছেন মাঝে মাঝে যে কি রে, কিছু হলো, কিছু হলো।
2: তিন মাস
1: কেটে গেছে,
0: মানে খবর আসেনি,
1: খবর আসেনি। টেনশন সুভাষ মুখোপাধ্যায়, হেমন্তবাবুর কোনো তাপ উত্তাপ নেই আর কি। তো এবার একদিন হেমন্তবাবু বললেন, সুভাষ মুখোপাধ্যায় বাড়িতে গেলেন, বললেন যে এসেছে খামটি, এবং প্রোগ্রামের একটা ডেট দেওয়া হয়েছে, মিনিট দশেক সময়। তা এবার হেমন্তবাবু বললেন তাহলে দুটো গান তো করা যেতে পারে, আর একটা ব্যাপার কপিরাইটের একটা ব্যাপার আছে, কোন গান কি করা যাবে না করা যাবে, কারণ গীতিকার সুরকার তাদের একটা ব্যাপার আছে। একদিন এই পরীক্ষার পড়াটা

0: তিনি একটি ভাটিয়ালি গান হেমন্তবাবুকে শেখালেন। আর সুভাষ মুখোপাধ্যায় যে গানটি লিখলেন, হেমন্তবাবু বললেন কিছুদিন আগেই উনি আকাশবাণীতে একটি গান শুনেছেন কমল দাশগুপ্তর গাওয়া,
1: আচ্ছা,
0: তোমার হাসিতে জাগে মনোবনে বাসন্তিকা,
1: আচ্ছা,
0: এবং গীতিকার প্রণব রায় গানটির, কমল দাশগুপ্ত নিজেরই সুর। এই গানটি কমল দাশগুপ্ত রেকর্ড করেছেন পরের বছর 36 সালে, তার আগে গিয়েছেন আকাশবাণীতে, যেটি হেমন্তবাবু শুনেছেন। হেমন্তবাবু গানটির কথা লিখে দিলেন, সুভাষ মুখোপাধ্যায়কে বললেন যে এই কথার ওপর তুই একটা কথা লেখ। সুভাষ মুখোপাধ্যায় হ্যাঁ, এবার সুভাষ মুখোপাধ্যায় লিখলেন, আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী, মানিময় নীলিময় শুনি তব চরণধ্বনি।
2: খুব সিগনিফিকেন্ট কিন্তু গানের কথা,
0: খুব সিগনিফিকেন্ট, মানে প্রথম রেকর্ডিং হিসেবে, হ্যাঁ,
2: সিগনিফিকেন্ট
1: সত্যি তাই,
0: হ্যাঁ। এবং দ্বিতীয় গানটি আকাশের আরশিতে ভাই পইড়াছে মোর মনের ছায়া, এই গানটি হেমন্তবাবু
1: সেই ভাটিয়ালি,
0: সেই ভাটিয়ালি গানটি শিখে এলেন। কিন্তু মজার কথা হচ্ছে যে হেমন্তবাবু সেটা জানতেন না, এবং সেই সময় এটা নিয়ে সমস্যা হয়নি, এটা একটা বড় ব্যাপার যে এই গানটি তখন রেকর্ড করেছেন গিরীন চক্রবর্তী, সেই বছরই তিনি রেকর্ডে লেখা থাকতো সুজন মাঝি, এই গানটির গীতিকার হচ্ছে অখিল নিয়োগী,
1: স্বপন বুড়ো,
0: হ্যাঁ, এবং গিরীন চক্রবর্তী নিজেরই সুর। যেহেতু ফোক সং এর টিউন, সেই জন্য হয়তো কপিরাইট জনিত সমস্যা হয়নি। এই দুটি হলো হেমন্তবাবুর আকাশবাণীতে রেকর্ড করা প্রথম গান,
1: প্রথম গান
0: 1935 সাল।
1: আর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এখান থেকে তো তিনি
0: রবীন্দ্রসঙ্গীত
1: প্রচুর
0: রেকর্ড করেছেন। এবং একটা অদ্ভুত ব্যাপার হলো, যেটা আমি জানি না অনেকেই হয়তো জানেন বা জানেন না, হেমন্তবাবু প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন কিন্তু আকাশবাণীতে,
1: আচ্ছা,
0: 1941 সালে,
1: আচ্ছা,
0: এবং পরবর্তীকালে ফিল্মে গাইলেন 43 সালে প্রিয় বান্ধবী ছবিতে পথের শেষ কোথায়। আর আমরা সবাই জানি যেটা, সেটা হচ্ছে নন ফিল্ম বাণিজ্যিক রেকর্ড আমার আর হবে না দেরি, এবং উল্টো পিঠে ছিল কেন পান্থ হয়ে চঞ্চল, হ্যাঁ, 1944 সালে, সেইটাই আমরা জানি, এবং ওইটিকেই আমরা হেমন্তবাবুর গাওয়া প্রথম রেকর্ড রবীন্দ্রসঙ্গীতের বলে উল্লেখ করি। তো এই গানটি রেকর্ডে তো গাইলেন 1944 সালে নন ফিল্ম হিসেবে, তবে এর আগে কিন্তু বেতারেও হেমন্তবাবু এই গানটি গেয়েছেন 9 নভেম্বর 1942 সাল, সকালবেলা 8:40 গাইছেন আমার আর হবে না দেরি,
1: আচ্ছা,
0: তার আগে 7:40 মানে আগেও একটা প্রোগ্রাম করেছেন 1 নভেম্বর, জীবন মরণের সীমানা ছাড়া এই গানটি গাইছেন 1 নভেম্বর 1942, আর 9 তারিখ গাইছেন আমার আর হবে না দেরি এবং আমার প্রাণের মাঝে,
1: আচ্ছা,
0: এবং রাত্রিবেলা 8:15 গাইছেন হার মানালেগো,
1: আচ্ছা আচ্ছা। তো আমরা একটু শমিকের কাছে যাই, শমিক আমার আর হবে না দেরি গানটি যদি একটু শোনানো যায়।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।

0: বাহ, চমৎকার। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন উঠলই, শমীককে একটু জিজ্ঞেস করি, এই যে রবীন্দ্রসঙ্গীত এখানে কোনো কোনো সময় উনি রেকর্ডিং করেছেন, পরবর্তীকালে এগুলো উনি আকাশবাণীর বাইরেও উনি বাণিজ্যিক রেকর্ডে প্রকাশ
1: করেছেন, কিন্তু আকাশবাণীতে যেগুলো করেছেন সেইগুলো কিন্তু বাণিজ্যিকভাবে খুব কম গান উনি কিন্তু রেকর্ড করেছেন।
0: আচ্ছা।
1: হ্যাঁ, যেমন অন্যতম সেটা হচ্ছে আমার যদ্দূর, যেটা ইনফ্যাক্ট আমরা শুভজিতের মধ্যে বহুবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে, একটি হচ্ছে আমার মল্লিকা বনে, যেইটি কিন্তু মানে আমি কতবার শুভজিৎকে বলেছি, শুভজিৎ এইটার রেকর্ড কখনো পাওয়া যায়, কারণ এইরকম একটা গান হেমন্তবাবুর গলায় শোনা মানে ইটস আ প্রাইজড পজিশন ফর আস।
2: এবং উল্লেখযোগ্যভাবে এই গানটি কিন্তু হেমন্তবাবুর প্রথম শেখা গান,
1: শেখা গান,
2: হ্যাঁ, শৈলেশ দত্তগুপ্ত
0: শিখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: তখন হেমন্তবাবুকে স্বরলিপি তোলানো শেখাচ্ছেন,
1: আর তখন তো স্বরবিতান পাওয়া যেত না, মানে ছেপে বেরোতো না, পত্রিকাতে স্বরবিতান মানে স্বরলিপিটা বেরোতো, তো সেইটা মানে আমরা কখনোই আর কি মানে পাইনি আর কি ওনার গাওয়া এই গানগুলো।

0: অনেক কিছু পাওয়া যায়, আবার কিছু জিনিস ওরও মানে হাতের বাইরে আর কি।
1: তো আমাদের হাতের মধ্যে যখন আপনি আছেন, একটু মল্লিকা বনে শুনি না।
0: মানে আমার খুব প্রিয় গান, হেমন্ত বাবুর গলায় শুনতে পেলে তো মানে সেটা আরো ফোটানো যেত, দেখি যতটা পারি দুলাইনি করে।

0: খুব সুন্দর।
1: এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হেমন্তবাবু এখানে অনেক এমন রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন যেগুলো আমরা বাণিজ্যিক রেকর্ডে শুনতে পাই না কখনো, সেগুলো শোনার জন্য আকাশবাণী ছাড়া গতি নেই। তো এরকম একটা গান আমি একটু উল্লেখ করি, যেমন ধরুন আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামলো, বা নিশিদিন ভরসা রাখি সবই হবে,
2: এইসব গান উনি গেয়েছেন কিন্তু
1: গেয়েছেন, হ্যাঁ একদম একদম,
0: এগুলো শুধু আকাশবাণীর জন্যই
1: গেয়েছেন, একদম
0: একদম, বাইরে কখনো বাণিজ্যিক ভাবে তিনি রেকর্ড করেননি,
1: কখনো হয়তো অনুষ্ঠানে গায়ে গিয়ে থাকতে পারেন কিন্তু এখানে ছাড়া কিন্তু এগুলো আমাদের কাছে শ্রবণ দুর্লভ। হ্যাঁ, এবং ধরুন তিমিরও দুয়ারও খোলো, আরেকটি গান একটু বিশেষভাবে উল্লেখ করতেই হয়, ইন্দিরা গান্ধী যখন চলে গেলেন 84-এ, তখন কলকাতা ময়দানে হেমন্তবাবু গাইলেন ভাঙো বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও, এই গানটি কিন্তু বেতারে সরাসরি সম্প্রচারিত হয়েছিল, যদিও আর্কাইভের গান নয় কিন্তু মানুষ শুনতে পেয়েছেন বেতারের মাধ্যমে।
0: আচ্ছা,
1: তো এইরকম বহু গান কিন্তু আমরা মানে বেতারের মাধ্যমেই শুনতে পাই। এবং আরেকটা কথা হচ্ছে, রবীন্দ্রনাথের গান যখন বেতারে গাওয়া হতো তার ইনস্ট্রুমেন্টেশনটা এত সুন্দর, একটা আলাদা ফ্লেভারের হতো এবং একটা সুন্দর বাঁশি থাকতো তার সাথে, মানে এই রেকর্ডিংগুলো মানে কিন্তু একদম অন্য রকম। এবং আরেকটা কথা, অনেক দীর্ঘ সময় ধরে গানগুলো গাওয়া হতো, যেন মনে হচ্ছে একটু বেশি শুনতে পাচ্ছি, 3 মিনিটে ঠিক মনটা ভরে না যখন। হ্যাঁ,
2: সেই ব্যাপারটা ছিল। এবং এই যে তুমি বাঁশির কথাটা বললে, সেটা হচ্ছে যে উনি যে নজরুল গীতিগুলো রেকর্ড করেছিলেন সেখানে বাঁশির প্রয়োগটা কিন্তু ছিল, মানে বেশ,
1: এবং বাঁশিটা কিন্তু গানটার গুণটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে।
0: ঠিক, একদমই। আচ্ছা, নজরুল গীতির প্রসঙ্গ যখন উঠেই পড়লো, এখানে উনি নজরুল গীতিও রেকর্ডিং করেছেন, তাই না? আর সম্ভবত কাজী নজরুল ইসলামের সঙ্গে এখানে ওর পরিচয় হয়েছিল।
1: হ্যাঁ, এখানে পরিচয় হয়েছিল, সেটাও কিন্তু শৈলেশ দত্তগুপ্তর মাধ্যমে।
0: আচ্ছা, শুনি একটু সেই ঘটনা শুনবো।
2: শৈলেশ দত্তগুপ্তর মানে
1: সারা সঙ্গীত জীবনে শৈলেশ দত্তগুপ্ত, কমলদাসগুপ্ত এদের কথা বলতেই হয়, নইলে অনেকটা অসম্পূর্ণ থেকে যায় হেমন্তবাবু। মানে মানে সঙ্গীত শিল্পী হেমন্তবাবুর জীবনে কিন্তু এদের প্রচুর দান আর কি। এই শৈলেশ দত্তগুপ্ত তো কাজী নজরুলের বেশ কয়েকটি গানে সুর করেছেন, তো এবং এই শৈলেশ দত্তগুপ্ত কিন্তু বাণীকুমারের সাথে হেমন্তবাবু পরিচয় করেছিলেন, সেটা প্রসঙ্গে পরে আসছি। নজরুলের একটি গান, সেদিনও বলেছিলে এই সে ফুলবনে, এই গানটি হেমন্তবাবু 1940 সালে আকাশবাণীতে গিয়েছিলেন এবং ঢাকা কেন্দ্র থেকে গানটি রিলেও হয়েছিল, এখানেও শোনা গেছে। তো এই গানটির স্বরলিপিকার হেমন্ত মুখোপাধ্যায়, যেটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য।
2: খুব ইন্টারেস্টিং একটা রিলে।
1: হ্যাঁ, মানে মানে নজরুল গীতি নিয়ে যারা চর্চা করেন তারা জানেন কাজী সাহেবের সবাক অবস্থায়, কাজী সাহেব তো পরে মুখ হয়ে যান, তো ওনার সবাক অবস্থায় ওনার অ্যাপ্রুভ করা যে সুরগুলো, সেই খাঁটি সুরগুলোর মধ্যে কিন্তু অন্যতম স্বরলিপিকার একজন হেমন্তবাবুকে বলতে হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার।
2: এবং এই তথ্যটা মানে খুব দুর্লভ একটি তথ্য কিন্তু, মানে এরকম গানের যে উনি স্বরলিপিকার, এই তথ্যটা কিন্তু খুব একটা চর্চিত নয়।
1: এবং কাজী সাহেব জীবিত থাকতেই 1974 সালে 28 ডিসেম্বর উনি এই গানটি রেকর্ড করেন এবং এর সঙ্গে রেকর্ড করেছিলেন পথচলিতে যদি চকিতে কবু দেখা হয় পরাণপ্রিয়। এটা পরবর্তীকালে ছায়াছবিতেও গেয়েছেন আনন্দ শঙ্করের সঙ্গীত পরিচালনায় বারবধূ
2: ছবিতে। সেটা আবার একটা অন্য আঙ্গিক, কিন্তু রেডিওতে গাওয়া যেটা সেটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার।
1: একদম একদম। এছাড়া বসিয়া বিজনে কেন একা মনে, বা একই সুরে তুমি গান শোনালে, এগুলো কিন্তু রেডিও ডোলাতেই আমরা শুনতে পাই, নাহলে কিন্তু এগুলো বাণিজ্যিক রেকর্ড পাওয়া যায়।
2: হ্যাঁ, এগুলো কোনো বাণিজ্যিক রেকর্ড নেই অ্যাপার্ট ফ্রম ওই বারবধূ ছবিতে পথচলিতে।
1: এখানে নজরুল গীতিটা যদি তুমি একটু
2: শোনাও
1: আমাদের।

0: শুভজিৎ, হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে বেতারের একটা বড় ভূমিকা রয়েছে,
1: একদম
0: নানাভাবে তিনি বেতারের সঙ্গে জড়িয়ে ছিলেন। তো একটা তার মধ্যে খুব ইন্টারেস্টিং অধ্যায় হলো তার স্ত্রীর সঙ্গে তার এখানেই পরিচয় হয়, তাই না?
1: একদম, হ্যাঁ।
0: তো সেই গল্পটা একটু শুনবো এবার।
1: হ্যাঁ, সেটাও মানে একেবারে মানে বায়োস্কোপের গল্প আর কি।
2: বড় খোকা,
1: বড় খোকা। তো কথা হলো, সেই সময় তো নানা রকম ফিচার প্রোগ্রাম হতো, সেখানে হেমন্তবাবু অংশ নিতেন এবং বাণী কুমারের সাথে আলাপ হওয়ার পর কিন্তু উনি নানা রকম ফিচার প্রোগ্রাম পাচ্ছেন।
2: ফিচার প্রোগ্রামের লিস্ট কিন্তু কম নয়।
1: হ্যাঁ, একদম,
2: তালিকা অনেক দীর্ঘ। কিন্তু
1: আমি চেষ্টা করবো দু একটা যদি উদাহরণ দেওয়া যায় শ্রোতারা শুনতে পারেন তাহলে। এবং কথা হচ্ছে যে সেই সময় পাঁচ টাকা নিয়ে একটা ফিচার প্রোগ্রামে হেমন্তবাবু অংশ নিতেন, যেটা হেমন্তবাবু নিজেই উল্লেখ করছেন। একটি প্রোগ্রাম, তার ফিস হচ্ছে পাঁচ টাকা। তো এইরকম সেই সময়ের নিয়ম। এবং সেখানে বাণী কুমার বেশ দু একদিন ধরে একটু দেখছেন যে কবে বড় খোকা আসবে, কবে বড় খোকা আসবে, সেই নিয়ে আকাশবাণীতে বেশ একটা মানে তালমাটাল অবস্থা আর কি। সেই সময় বেলা মুখোপাধ্যায় এবং ওর বোন আভা মুখোপাধ্যায়, তারাও জুনিয়র আর্টিস্ট, তারাও অপেক্ষা করছেন একদিন অন্য একটি প্রোগ্রামের জন্য। এবং দেখছেন সবাই ছুটোছুটি করছে, বাণী কুমার খুব চিন্তিত। তো তিনি ভাবলেন যে কে সেটা, কে বড় খোকাটা, কে? তো তিনি অপেক্ষা করছেন, হঠাৎ দেখা গেল সুইং ডোরের দরজাটা খুলে ক্যাচ করে একটা আওয়াজ হলো এবং খুব রোগা লম্বা একটা ছেলে উঁকি মারলো এখান দিয়ে। তো সবাই বলল, ওই তো ওই তো বড় খোকা এসে গেছে, বড় খোকা এসে গেছে। সেইটি দেখে বেলা মুখোপাধ্যায়, আভা মুখোপাধ্যায় এদের দুজনে হাসি আর ধরে না এবং হেমন্তবাবুর গালটা হয়ে গেল টকটকে লাল। পরে শোনা গেল একজন এসে বললেন যে এই তোরা বড় খোকাকে দেখে হাসাহাসি করেছিস, বড় খোকা তো আমাদের বড়বাবুর কাছে কমপ্লেন করতে যাচ্ছিল তোদের নামে, ভবিষ্যতে কখনো করবি না। তো এইখানেই কিন্তু এইভাবে
0: এইভাবে পরিচয় হলো।
1: হ্যাঁ, এবং ওদের বিয়ে হয়েছিল 45 সালে। তো এখান থেকেই কিন্তু ওদের প্রথম পরিচয়।
0: সত্যি বায়োস্কোপের গল্প। আর এই যে একটু আগেই বলছিলেন যে একটা অনুষ্ঠানের রিহার্সালে দুজনের পরিচয় হলো, তো এইরকম বহু অনুষ্ঠান, মানে যাকে আমরা বলি রূপক অনুষ্ঠান বা গীতি আলেখ্য, যাই হোক, এই ধরনেরও বহু অনুষ্ঠানে উনি অংশ নিয়েছেন। শুধু যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা আধুনিক গান গেয়েছেন
1: গান নয়,
0: তা নয়।
1: আমি দু একটা ফিচার প্রোগ্রামে একটু উল্লেখ করি যেগুলো বেতার জগৎ থেকে আমি পেয়েছি। একটা হচ্ছে, এটা একটু বলি, 1941 সালে 19 আগস্ট বিকেল 5টায় সম্প্রচারিত হচ্ছে ঠাকুর দা উইল নামে একটি ফিচার প্রোগ্রাম। রচনা করেছিলেন সাগরিকা বন্দ্যোপাধ্যায়, আর বেতার রূপ প্রযোজনায় দিয়েছিলেন নির্মল ভাই, মানে গল্পদাদা যোগেশচন্দ্র বসুর পুত্র নির্মল কুমার বসু। আর সহশিল্পী ছিলেন অজিত চট্টোপাধ্যায়, সুলতা বসু, জ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে।
2: অজিত চট্টোপাধ্যায়
1: মানে সারা জীবনের বন্ধু, মানে বিরাট বড় বন্ধু এবং অত্যন্ত গুণী একজন কমেডিয়ান এবং অভিনেতা। এই অজিত চট্টোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু হেমন্তবাবুর প্রথম আলাপ কিন্তু
0: আকাশবাণী,
1: এবং বিকাশ রায়ের সঙ্গে প্রথম আলাপ এখানে কিন্তু এই প্রোগ্রামগুলো করতে গিয়ে। আরো দু একটা কথা বলি অনুষ্ঠানের কথা, সেটা হচ্ছে 1942 সালের 25শে ডিসেম্বর বিকেল 5টায় নির্মল ভাইয়ের প্রযোজনায় অজয় ভট্টাচার্য রচিত এবং শৈলেশ দত্তগুপ্তর সুরে পিসিমার কথা এবং তাই তাই বলে একটা ফিচার প্রোগ্রামে হেমন্তবাবু অংশ নিয়েছিলেন। এছাড়া ঠাকুরদার ঝুলি এবং আরো এরকম আরো নানা প্রোগ্রামে হেমন্তবাবু অংশ নিয়েছিলেন। আমি দু একটা উদাহরণ
0: একটু শুনে মনে হচ্ছে ছোটদের অনুষ্ঠানের জন্য এইগুলি রেকর্ড করা হয়েছিল,
1: এবং ছোটদের অনুষ্ঠানের জন্যও কিন্তু হেমন্তবাবু পরবর্তীকালে গান রেকর্ড করেছেন। আচ্ছা, একটা অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ফিচার প্রোগ্রামের কথা তো আমি বললাম। 1942 সালে বেতার জগতে একটা সাংঘাতিক আকর্ষণীয় একটা বিজ্ঞাপন দেখা গেল। এই বিজ্ঞাপনটি আমি দেখেছিলাম, সেখানে লেখা ছিল যে তোমাদের লেখা গান গিয়ে শোনাবেন হেমন্ত মুখোপাধ্যায়।
0: আচ্ছা,
1: আগামী শুক্রবার 18 আগস্ট সন্ধ্যা 5টায়। তা এখানে ছোটরা তারা নিজেরা গান লিখে পাঠিয়েছিলেন এবং হেমন্তবাবু সেগুলো নিজে সুর করে
0: গেয়েছিলেন।
1: খুব ইন্টারেস্টিং,
2: মানে মনে হয় মানে সুর করাটা হচ্ছে তার কাছে ছিল একটা মানে জল ভাতের মতন আর কি।
1: একদম,
2: মানে উনি অ্যাকচুয়ালি না পালসটা বুঝতে পারতেন যে কোন জায়গাটা কিভাবে সুরটা দিলে সেটা একেবারে হৃদয়ে গিয়ে ঘা দেবে।
1: একদম, এখানে ওনার স্কুলিং কিন্তু সবার প্রথমে যারা কথা বলতে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ,
2: এটা বরাবর উনি স্বীকার করে গেছেন।
1: একদম একদম, তারপরে শৈলেশ দত্তগুপ্ত, কমল দাশগুপ্ত এদের যে স্কুলিং এটাও কিন্তু ওনার মধ্যে রয়েছে, কারণ উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন মাত্র 1.5 বছর ফণীভূষণ গাঙ্গুলী বলে একজনের কাছে, তিনি ফৈয়াজ খাঁর শিষ্য ছিলেন। তো এই স্কুলিংগুলো কিন্তু মানে উনি গাইতে গাইতে নানা সুরকারের কাছ থেকে এইগুলো কিন্তু চলে এসেছে, বা অনুপম ঘটক এদের কাছে, যে তখনকার দিনে গান শেখাটা থেকেই কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে শিখতে বলে যে আলাদা করে ক্লাস করতেন তা নয়, মানে
2: এই শেখাটা কিন্তু উনি ভবিষ্যতে সমস্ত যে অন্যান্য যে সঙ্গীত পরিচালক যারা ছিলেন তাদের কিন্তু উনি কখনো বলতেন না গানটা কবে তোলাবে।
1: হ্যাঁ,
2: গানটা উনি সবসময় বলতেন গানটা কবে শেখাবে।
0: আচ্ছা,
2: তো সেই স্কুলিংটা কিন্তু উনি সারা জীবন কিন্তু মেইনটেইন করে গেছেন।
1: একদম,
2: মানে এটা তার চারিত্রিক একটা দৃঢ়তা এবং বৈশিষ্ট্য বা যা বলি কমই বলবো আর কি।
0: একদমই তাই, ব্যক্তিত্বটাই তো অসাধারণ,
2: অসাধারণ একটি ব্যক্তিত্ব।
0: আর সুরের কথা বলছেন, আমার কিরকম মনে হয় এমন নদীর মতন যেন বয়ে যাচ্ছে,
2: সমুদ্রের মতো,
0: সে কি অসাধারণ। পরপর পরপর কিছু শব্দ বসিয়ে দিলেও যেন সেটা সুরের মতো প্রবাহিত হয়ে যাবে।
1: চীন দেশে গিয়ে যদি খবরের কাগজ পড়ে হেমন্ত, তাহলে
0: শুনবে। একদমই তাই, একদমই তাই, কোথাও সুরের একটু এদিক ওদিক ঘাটতি হবে না,
1: মানে কৃত্রিমতা কোথাও
2: কৃত্রিমতা। আর এতটাই মানে সহজ ভাবে সবকিছুকে, মানে ওনার গান গাইতে গিয়ে শুনতে যতটা সহজ, গাওয়া কিন্তু খুব কঠিন।
0: ওই যে হ্যাঁ, সহজ কথা যায় না বলা সহজে, ঠিক সেই
2: ব্যাপার,
0: একদমই তাই। আচ্ছা, আমরা এই যে ওনার সুরের কথা এলাম, তিনি এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ এবং অসাধারণ গৌরবময় কিছু অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছিলেন, সেই সব অনুষ্ঠানের কথাতেও আমরা আসব। তবে তার আগে কি একটু দেশবন্ধনার কথা শুনবো?
1: হ্যাঁ নিশ্চয়ই। মানে একটা তো বলতেই হয় যে হেমন্তবাবুর স্বদেশ পর্যায়ের মানে নানা রকম গান, স্বদেশ পর্যায়ে আমি রবীন্দ্রনাথ থেকে ধার করেই বললাম, মানে রবীন্দ্রসঙ্গীত স্বদেশ পর্যায়ে যে শুধু তা নয়, হিন্দি বাংলা নানা রকম মানে স্বদেশ চেতনার গান হেমন্তবাবু, যেগুলো আমাদের আজকে আমাদের রক্তের সাথে মিশে গেছে, মানে এগুলো শুনলেই যে একটা ভেতরে মানে রক্তের মধ্যে স্বদেশ প্রেম একটা ফুটে ওঠে, এগুলো অনেকগুলোই কিন্তু হেমন্তবাবুর গাওয়া, মানে সেটা হিন্দিতে বলুন বা বাংলাতেই বলুন। এবং বিশেষ করে বলতে হয় 1962 সালে যখন ইন্ডো সিনো ওয়ার চলছে, তখন হেমন্তবাবু এখানে আকাশবাণীতে রেকর্ড করেছিলেন মা গো ভাবনা কেন এবং এদেশের মাটির পরে, এই দুটি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্তবাবুর সুর, মানে এটা ভাবা যায় না, মানে এই গান কিন্তু সেই সময় মানে শুধু রেডিওতে বাজছে, আর আজকে আমরা হয়তো ধারণাই করতে পারবো না যে শুধু রেডিওতে গানগুলো বাজানো শুনে সাধারণ মানুষের কিভাবে স্বদেশ চেতনা জেগে ওঠে। এর মধ্যে থেকে মাগো ভাবনা কেন গানটা যদি তুমি একটু শোনাও।
2: হ্যাঁ, মাগো ভাবনা কেন গানটা এই কারণেই শোনাবো, কারণ 62 সালে যখন উনি এখানে রেকর্ড করেন, তখন সেখানে যে সুরটা এবং পরে 1972 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যেটা বাণিজ্যিকভাবে উনি রেকর্ড করেন, সেইখানে কিছু কিছু জায়গায় সুরটা একটু আলাদা,
1: দুটো গানে,
2: কিন্তু মূল কাঠামোটা এক, কিন্তু কিছু কিছু জায়গায় উনি পাল্টে দিয়েছিলেন।
0: আচ্ছা,
2: আমার আবার বেশি ভালো লাগে হচ্ছে এই
0: আকাশবাণীর রেকর্ডিংটা, দেশবন্ধনার জন্য যে রেকর্ডিংটি হয়েছিল,
2: তাহলে ক্রিসপ একটা ব্যাপার।
0: হ্যাঁ, তাহলে সেটা একটু শুনবো।
2: ঠিক আছে, সেটাই শুনি।

0: খুব সুন্দর, অসাধারণ।
1: থ্যাংক ইউ।
2: আচ্ছা, স্বদেশি গানের কথাই যখন আসছে, তখন এই সময়ের কথা বলি, যখন ইন্দোসিনো ওয়ার চলছে 1962 সালে, এই সময় কিন্তু উনি রবীন্দ্রসঙ্গীত বেশ কয়েকটি এখানে আকাশবাণীতে গাইলেন। নাই নাই ভয় হবেই হবেই জয়, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে,
0: সবই দেশাত্মবোধক,
2: সবই দেশাত্মবোধক গান। ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা। আরেকটা কথা হচ্ছে, উনি হিন্দিতে একটা গান গাইলেন যেটা পরবর্তীকালে আমরা বাণিজ্যিক রেকর্ডে পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামার,
1: এটা অবশ্য আমারও অজানা।
2: হ্যাঁ, মোহাম্মদ ইকবালের লেখা এবং পণ্ডিত রবিশঙ্করের সুর। এর আগে গানটি কোরাসে বাণিজ্যিক রেকর্ডে মানে গাওয়া হয়েছে, কিন্তু হেমন্ত বাবুটা খুব জনপ্রিয় হলো সেই সময়ের আঙ্গিকে। এবং পরবর্তীকালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, যেটা শ্রমিকদাও বললো যে এই গানগুলি আবার রেকর্ড করলেন মাগো ভাবনা কেন আর দেশের মাটির পরে, এর সঙ্গে এই 62 সালে গিয়েছিলেন বুদ্ধ গান্ধী বিবেকানন্দ বিশ্বকবির মহান দেশে, গরিবসন্ন মজুমদারের লেখা দেশবন্ধনায়। পরে 72 সালে মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীতে একটি গান উনি গিয়েছিলেন, খুব অসাধারণ কম্পোজিশন গানটা, কাশ্মীর পাঞ্জাব সিন্ধু রাজস্থান মহাভারতের মহাজাতের। এবং এই গানটির গীতিকার আনন্দ মুখোপাধ্যায় এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, তো স্যার গানটির গীতিকারের কথা বলতে পারেনি। আমি পরে জানতে পারলাম আকাশবাণী আর্কাইভে, দেখলাম যে গীতিকার আনন্দ মুখোপাধ্যায়।
0: বেশ, আচ্ছা, এবারে আমাদের সর্বকালের একটি সেরা অনুষ্ঠানের কথায় আসি। মহালয়ার ভোরের অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী।
2: হ্যাঁ
0: হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন।
2: একদম,
0: কয়েক বছর পরে তিনি বম্বে চলে যান, তখন আর এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেননি।
2: তখন উনি বোম্বে চলে গেলেন 51 সালে, তখন পারেননি। আসলে হেমন্তবাবু যখন আকাশবাণীতে এই মহালয়ায় অংশগ্রহণ করলেন, তখন এই অনুষ্ঠানটির বয়স বোধ হয় 8-9 হবে। 1940 সালে প্রথম হেমন্তবাবু গাইতে শুরু করলেন, পঙ্কজ কুমার মল্লিকের সুরে, মানিকুমারের গীতি আলেখ্য আমরা সবাই জানি, ঐতিহাসিক অনুষ্ঠান। এবং হেমন্তবাবু এখানে মানে এই জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী এই গানটি গাইতেন, এবং প্রথমে গানটির কথা ছিল এসো দুর্গা তুমি দশপ্রহরণ ধারিণী, পরে সামান্য বদল হয়। 1940 সাল থেকে হেমন্তবাবু গাইছেন, এবং 2 বছর পঙ্কজ কুমার মল্লিককে মিউজিকে অ্যাসিস্ট করেছেন হেমন্তবাবু,
0: সহকারী সঙ্গীত
2: পরিচালক হিসেবে কাজ করেছেন। 1 বছর মাঝখানে, খুব সম্ভবত 43 সালে যদি আমি ভুল না করি, এটি সম্প্রচারিত হলো না যুদ্ধের কারণে। এবং 1944 সালে হলো কি, একটা সাংঘাতিক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে বেতার কর্তৃপক্ষের সাথে পঙ্কজ মল্লিকের একটু মতভেদ হলো, উনি অনুষ্ঠানটাকে সরে গেলেন। সেই বছর এই পুরো অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করলেন হেমন্ত মুখোপাধ্যায়। ওনার 24 বছর বয়স তখন 1944 সালে,
0: ভাবাই যায় না,
2: ভাবাই যায় না। এবং আরেকটা কথা, এই অনুষ্ঠানে কিছু কিছু গান উনি তখন কম্পোজ করেছিলেন, যেটি হ্যাঁ যেটি পরবর্তীকালেও কিন্তু মহিষাসুর মর্দিনে রয়ে গেছে, কিন্তু আমরা জানতে পারি না যে কোন গানগুলি ওর,
0: কোন
2: গানগুলি
0: সেটা জানা
2: যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 24 বছর বয়সে হেমন্তবাবু সঙ্গীত পরিচালনা করছেন এই আমাদের ঐতিহাসিক অনুষ্ঠানটা, মানে এটা ভাবাই যায় না।
0: সেই তো,
2: এবং জাগোদুর্গা গানটি হেমন্তবাবু তো যেটা বললাম যে 1950 অব্দি উনি গাইতেন, তারপর উনি বোম্বে চলে গেলেন পাকাপাকিভাবে, তারপর থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এই গানটি গাইতে শুরু করলেন। তো সমিতে যদি দু লাইন একটু
1: অবশ্যই
2: শোনান।

0: ছোট করেই আর কি, কারণ এটার আবহটা কিন্তু আবার অন্য সময় যেটা সেই জন্য খুব ছোট করেই আর কি।
1: এবং সেই ভোরবেলা তিনটের সময় হেমন্তবাবু বলছেন ওনাকে রেডি হয়ে থাকতে হতো, পঙ্কজবাবুকে আগে রেডিওর গাড়ি তুলে তারপর হেমন্তবাবু বাড়িতে।

0: ব্যস্ত। এবং হেমন্ত বলছেন যে মানে বীরেন দা সেই সকালবেলা গরদের কাপড় পরে, হ্যাঁ, তারপর গঙ্গা স্নান করে একটা ঘট বসিয়ে যে মানে আবহটা সৃষ্টি হতো ভাবা যায় না সত্যি।
1: মানে এটা
0: এবং
1: ওনার কাছে একটা মানে সত্যি মাতৃবন্দনা
0: এটা
1: ছিল
0: একদমই
1: আর কি।
0: পূজা,
1: বন্দনা ছিল,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: একদমই তাই।
1: একদম।
0: এবার এই প্রসঙ্গে আরেকটা ঘটনা বলতেই হয়, সেটা হচ্ছে, সেটাও একটা খুব সাংঘাতিক ব্যাপার, 1976 সালে কিন্তু মানে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত আকাশবাণীতে হলো না, তার জায়গায় বেতার কর্তৃপক্ষের নির্দেশেই সম্প্রচারিত হলো দেবীং দুর্গতি হারিনীম। এবং সঙ্গীত পরিচালনা করলেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার ছিলেন শ্যামল গুপ্ত, আর ধারাভাষ্য রচনা করেছিলেন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। তো এখানে মানে
2: অসাধারণ গানগুলি, কিন্তু
0: অসাধারণ গানগুলি ছিল, এবং
2: অনুষ্ঠানটি
0: মানে
2: হয়তো শ্রোতাদের ততটা মনের কাছাকাছি পৌঁছয়নি,
1: কিন্তু
2: কিন্তু
1: গানগুলো,
2: গানগুলির কোনো তুলনা হয় না, প্রতিটি গান।
0: শিল্পী কারা, মানে লতা মঙ্গেশকর, মানে
2: আশা ভোঁসলে,
0: আশা ভোঁসলে, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, এখানকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, এখানকার শিপ্রা বসু, তরুণ বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, অসীমা মুখোপাধ্যায়, অসীমা মুখোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন।
2: এই পুরো অনুষ্ঠানটির দায়িত্ব ওকে দেওয়া হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ভাষ্যপাঠে সবচেয়ে বড় চমক সেটা ছিল, সেটা হচ্ছে উত্তম
2: উত্তম
0: কুমার,
2: কুমার ছিলেন,
0: সঙ্গে বসন্ত চৌধুরীও ছিলেন, এবং ছন্দা
2: ছন্দা দি ছিলেন, আমাদের ঘোষিকা পার্থদা ছিলেন, পার্থ ঘোষ,
0: পার্থ ঘোষ ছিলেন।
2: দেবীং দুর্গতি হারিনীম নানা কারণেই হয়তো মানুষের ততটা হৃদয়কে স্পর্শ করেনি, কিন্তু তা সত্ত্বেও গানগুলো, ওই যে আমরা বলছিলাম, অতুলনীয় সুর এবং পরিবেশনা, যারা গেয়েছেন সঙ্গীত শিল্পী তারাও সকলেই অসাধারণ, অনবদ্য তাদের পরিবেশনা। তো সেখান থেকে একটা গান যদি আজকে শমিক আমাদের শোনান,
1: কোন গানটা বাদ দিয়ে কোন গানটা করবো
2: সেটা
1: আমি আর তারপরে আমি আর আলোচনা করে ভাবলাম যে ঠিক আছে এই গানটাই শোনাই, কারণ এইটা অসাধারণ একটা কম্পোজিশন, মানে সবগুলোই অসাধারণ, এটা অসাধারণ লাগে, সেটাই শোনাই।
2: এবং সেটি কি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল?
1: ইয়েস,
2: হ্যাঁ, তাহলে তো শুনবই।
1: শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে না, ওনার কণ্ঠ যেমন আছে, কোরাস একটা ব্যাপারও আছে, সেই জন্য সব মিলিয়ে আর কি এই গানটাকে আর কি বাঁচলাম।

0: শুভজিৎ, হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বেতারে বিভিন্ন ধরনের গান গিয়েছেন, খুব সম্ভবত ভজনও কিছু রেকর্ড
1: হ্যাঁ,
0: করেছেন।
1: প্রথম দিকে ভজন, রাগ
0: রাগ
1: প্রধান
0: প্রধানও গিয়েছেন,
1: এবং রবীন্দ্রসঙ্গীত তো বটেই, আর আধুনিক, আধুনিকের মধ্যে তো অন্যান্য গুলো সব চলে আসে,
0: রম্যগীতি
1: এগুলোই। হ্যাঁ
0: সেই কথাও আসবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বিশেষ করে ভজনের কিছু উদাহরণ একটু দিই, মানে এটা এত ইন্টারেস্টিং ব্যাপার, মানে 40-এর দশকে হেমন্তবাবু ভজন গাইছেন, বেতার জগতে উল্লেখ পাচ্ছি 1942 সালের 9ই নভেম্বর হেমন্তবাবু ভজন গাইছেন, জো এক নীড় হ্যায় অর মন মন্দির মে আও,
0: আচ্ছা,
1: এবং একই বছরে গাইছেন একটা গান, আও চক্র সুদর্শন ধারী, এরকম একটা গান। তারপর এই সময় রাগ প্রধান গাইছেন, একটা লেখা রয়েছে 23শে জুন 1941 সালে প্রভাতে আজ, একটা রাগ প্রধান কিন্তু পাশে লেখা রয়েছে হাইফেন দিয়ে।
0: আচ্ছা,
1: এই
0: বাবা,
1: ধরনের গানগুলো গাইছেন, এবং যেটা হেমন্তও বলতেন, আমি তো শাস্ত্রীয় সঙ্গীতে একেবারেই অজ্ঞ, সবসময়
2: কিছুই জানি না।
1: কিছু

0: জানি না,
1: হুম
0: না একটা বিনয়, উনি কিন্তু এই ধরনের
1: কিন্তু
0: গানগুলো
1: শাস্ত্রীয়
0: গাইছেন।
1: সঙ্গীত জানি না বলতেন, কিন্তু যে সুরগুলো সৃষ্টি করেছেন,
0: হ্যাঁ, কত রাগাশ্রী
1: কত রাগাশ্রী গানের
0: গান
1: সুর
0: সুর
1: আছে
0: করেছেন।
1: হিন্দি
0: হ্যাঁ,
1: বাংলা
0: একদম,
1: সবকিছুতে,
0: দখল না থাকলে কি সেটা পারা যায়? সেটা একেবারেই
1: সত্যি
0: সম্ভব
1: তাই,
0: নয়।
1: মোস্ট হাম্বল অ্যান্ড মডেস্ট যদি
0: একদম
1: বলা যায়।
0: একদম সত্যি, এই দিক থেকে বোধহয় হেমন্ত তুলনা আর কারোর সঙ্গে করা যায় না, তুলনা তিনি।
1: হ্যাঁ
0: একদম। তো এইবার থেকে এখান থেকে যেটা দিদি বলছিলেন যে রম্যগীতির, রম্যগীতির কথায় আমরা
1: রম্যগীতির
0: আসছি,
1: হ্যাঁ
0: রম্যগীতির অনেক গান
1: প্রচুর
0: হেমন্ত
1: গান।
0: মুখোপাধ্যায়ের গাওয়া, তো সেই রকম গান একটু শুনবো, শুনতে পেলে ভালো লাগতো। কি
1: একটা গান
0: গান শুনবো শুভজিৎ, আপনি বলুন।
1: আমি সমিতাকে রিকোয়েস্ট করছি, একটা গান, বন্ধু কেমন আছো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: শ্যামল গুপ্তর রচনা এবং হেমন্ত বাবুর সুর, ওই গান একটু শোনাও, তবে আমি
0: হ্যাঁ
1: বলছি
0: হ্যাঁ
1: গানটার কথা দিদি আপনাকে।

0: তো এই গানটি হেমন্তবাবু বেতারে বেশ কয়েকবার গিয়েছেন এরকম, মানে প্রবীণ শ্রোতাদের কাছ থেকে শুনেছি। এই গানটি প্রথম রেকর্ড করেছিলেন রবীন মজুমদার, সুরকার ছিলেন শৈলেশ দত্তগুপ্ত।
1: হ্যাঁ
0: 1944 সালে বাণিজ্যিক রেকর্ডে এই গানটি প্রকাশিত হয় এবং সেখানে শব্দ একটু অন্যরকম ছিল দু একটা, পরে হেমন্তবাবু নিজের সুরে আকাশবাণীতে গাইলেন। আর
1: এরকম গানগুলো যে হেমন্তবাবুর সিগনেচার টিউন আর কি,
0: একদম এই সুরের ধাঁচটা,
1: ধাঁচটা,
0: হ্যাঁ
1: আর এই যে
2: ওই
1: আমরা,
2: কণ্ঠটা তখন গম গম করে উঠছে।
1: আর এই যে আমরা যেমন বলি যে কেমন আছো,
0: হুম
1: এইটাকে সুরে নেওয়া,
0: হ্যাঁ
1: কেমন আছো,
0: একদম জিজ্ঞাসা চিহ্ন, যেটা
1: জিজ্ঞাসা চিহ্ন,
0: প্রশ্নবোধক যে
1: হ্যাঁ
0: ব্যাপারটা, হ্যাঁ
1: এইগুলো হেমন্তবাবুর স্পেশালিটি অ্যাকচুয়ালি।
0: একদম। এবং
1: কিন্তু ওই
0: তখন
1: যে শুভজিৎ যেটা বলেছে, সবই কিন্তু উনি সবসময় অ্যাকনোলেজ করে গেছেন রবীন্দ্রনাথ।
0: একদম, এবং যেটা সলিল চৌধুরীও বলতেন,
1: হ্যাঁ
0: স্বীকার করতেই হবে রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়াটা খুব
1: যাওয়াটা
0: মুশকিল,
1: খুব
0: সুর
1: মুশকিল,
0: করতে গিয়ে বিশেষ করে বাংলায়
1: হ্যাঁ
0: আর কি।
1: হ্যাঁ
0: আর আরেকটা কথা, একটু ইন্টারেস্টিং ব্যাপার, যে এই ধরনের ব্যাপার কিন্তু তখন প্রায়শই হতো যে বাণিজ্যিক রেকর্ডের গানটা প্রথমে আকাশবাণীতে হচ্ছে, বা আগে আকাশবাণীতে হয়ে পরে বাণিজ্যিক রেকর্ডে গানটা রেকর্ড হয়েছে। তো এইরকম একটা গান, তোমার যাবার কালে বকুল ঝরিল পায়, এটা সমরেশ রায় প্রথম বেতারে গিয়েছিলেন, পরে হেমন্তবাবু
1: হ্যাঁ
0: কিন্তু
1: হ্যাঁ হ্যাঁ
0: রেকর্ড করলেন 1942 সালে, গীতিকার অজয় ভট্টাচার্য এবং সুরকার শৈলেশ দত্তগুপ্ত।
2: আচ্ছা,
0: আরেকটা গানের কথাও বলছি, যেটা শ্রমিকদের যদি একটু গেয়ে শোনায় খুব ভালো হয়,
2: কোন গান?
0: সেটা হচ্ছে আমি আঁধারের রং নিয়ে।
2: আচ্ছা,
0: এই গানটি হেমন্তবাবু গেয়েছিলেন বেতারে প্রথমে, পরে তনয়া ছবির জন্য গাইলেন গীতিকার বিশ্বনাথ দাস
1: দাস
0: এবং সুরকার অসীম মুখোপাধ্যায়।
1: অসীম মুখোপাধ্যায়,
0: এটি শোনাও শ্রমিকদের।

0: 1981 সালের 22শে অক্টোবর এটা রেকর্ড করলেন হেমন্ত ওই গানটা আকাশবাণীতে, এবং আরো কিছু রম্যগীতের উদাহরণ দিই, কারণ এগুলো তো আর কোথাও আমরা শুনতে পাই না, মানে এটা একদম এটা আমাদের গর্বের বিষয় আমাদের কাছে যে আকাশবাণীতে এই গানগুলি আমরা শুধু পাই, রম্যগীতি বা এই মাসের গান। যেমন ধরুন মাঝে মাঝে মনের আকাশ চমকায়, এই গানটির গীতিকার এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গানটি হেমন্তবাবু পরে দু একবার সামান্য গেয়েছেন অন্য কোথাও আর কি। এছাড়া আমায় একটু একা থাকতে দাও একটা সুন্দর গান ছিল এবং কথা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আর দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে সঙ্গীতাঞ্জলি তো হেমন্তবাবু একটি অসাধারণ গান গিয়েছিলেন, প্রভু সবার ভালো করো যেন সবাই সুখে থাকে, এখনো কিন্তু আকাশবাণী থেকে আমি সম্প্রতি শুনেছি গানটি, অসাধারণ একটি গান। তো এই গানগুলো কিন্তু আমরা এখানে ছাড়া আর কোথাও পাবো না, এবং অনেক আধুনিক গান যেগুলো হেমন্তবাবু বিভিন্ন সময় রেকর্ডে গিয়েছেন সেগুলো এখানে সিটিংয়ে কিন্তু গিয়েছেন, সেই রেকর্ডিংগুলো কিন্তু একদম অন্যরকম।
1: কতদিন পরে এলে,
0: কতদিন পরে এলে, চলিতে চলিতে পথে তোমায় দেখে, একটা অসাধারণ গান ছিল,
1: অসাধারণ একটা কম্পোজ, নতুন সুরে নতুন গান।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,

0: শুভজিৎ, আমরা বেতারে হেমন্ত এই নিয়ে কথা বলতে বলতে এতক্ষণ কিন্তু আকাশবাণী কলকাতার সঙ্গে হেমন্তবাবুর যে যোগাযোগ সেই কথাগুলোই শুনছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি আকাশবাণী মুম্বাই, আকাশবাণী লখনৌ, দিল্লি, এগুলোর সঙ্গেও তার একটা যোগ ছিল, সেখানেও তিনি অনুষ্ঠান করেছেন,
1: একদম।
0: তো সেইগুলো একটু শুনি।
1: আমি কিছু কিছু অনুষ্ঠানের কথা বা গানের কথা একটু বলি, কারণ আমাদের সময়ের কথাটা তো মাথায় রাখতে হবে। মূলত আকাশবাণী কলকাতা ছাড়া হেমন্তবাবুর নিজের গাওয়া গান, মানে যেগুলো আকাশবাণীর জন্য রেকর্ড করা, সেগুলো সম্প্রচারিত হতো আকাশবাণী মুম্বাই, লখনৌ এবং নাগপুর কেন্দ্র থেকে।
0: আচ্ছা,
1: এবং মানে বোম্বের অনেক গান কিন্তু নাগপুর থেকে রিলে হতো, বিভিন্ন অন্য জায়গা থেকেও হতো রিলে। তো একটা অনুষ্ঠানের কথা আমি বলি, সেটা হচ্ছে যে ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবিধ ভারতীতে হেমন্তবাবু এর জয়মালাতে একটি অনুষ্ঠান করেছিলেন, এটা 1978 সালে, এবং বোম্বে রেডিও স্টেশন থেকে এটি কিন্তু রিলে হয়েছিল। হেমন্তবাবু নিজে জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বললেন এবং তারপর নিজের গাওয়া গান কিছু উনি বাজিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে ওনার নিজের জীবনের কথা উনি কিন্তু বলছিলেন। খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আর কিছু গানের কথা আমি বলি, যেটা যেমন রম্যগীতির ক্ষেত্রে আমি বললাম যে এই গানগুলো কিন্তু বাইরে কোথাও পাওয়া যাবে না,
2: হ্যাঁ এগুলো পাওয়া যায় না।
1: হ্যাঁ, এরকম কিছু হিন্দি গানের কথা আমি আমি আমি 5টি গানের কথা বলি। সেটা হচ্ছে যে গীতিকার সুরকার এবং শাল সমিতি আমি বলছি, সেটা হচ্ছে যে 1953 সালে হেমন্তবাবু গাইলেন উম্মিদ বসল মে হাম, মুন্সী শামসের কথায় আর নন্দরাম ওঙ্কারের সুর। এছাড়া 1953 সালেই গাইলেন না কই এসা দিলাসা হ্যায়, পণ্ডিত মধুরের লেখা এবং রশিদ আত্রের সুর। বদল রহি হ্যায় জিন্দগি 1954 সালে হেমন্তবাবু গাইছেন, গানটির গীতিকার শ্যামলাল গুপ্তা এবং সুর নীনু মজুমদার। আর 1963 সালে হেমন্তবাবু গাইছেন জলতে দীপক কি লও সে, পণ্ডিত মধুর গীতিকার এবং সুরকার সুশান্ত ব্যানার্জি। এই গানগুলো কিন্তু আমরা কোথাও পাবো না, অন্য কোথাও, এক্সক্লুসিভলি আকাশবাণীর জন্য করা।
0: আর কিছু বিজ্ঞাপনের গান,
1: বিজ্ঞাপনের গান, মানে একটা সময়ে বিশেষ করে 5-এর দশকে বা 6-এর দশকে যে কোনো কিছুর বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপনও বটে বা অন্যান্য প্রোডাক্টের বিভিন্ন কোম্পানিরও বিজ্ঞাপন, সেটা কিন্তু মূল মাধ্যম ছিল আকাশবাণী, একদম। আমি 40-এর দশকে কমল দাশগুপ্তর কথা আমি বললাম, মানে হেমন্তবাবুর কথা বলতে গিয়ে শৈলেশ দত্তগুপ্ত, কমল দাশগুপ্তর কথা বলতেই হয়। কমল দাশগুপ্তর সুরে 1946 সালে 2টি হিন্দি বিজ্ঞাপনের গান হেমন্তবাবু রেকর্ড করেছিল।
0: আচ্ছা,
1: একটি গান হচ্ছে জুলমো সিতম কে নজারে, গীতিকার প্রেম ধাওয়ান, বিখ্যাত গীতিকার, একদম। এবং কার্লে ইজ ধরতি কো আজাদ, কবি প্রদীপের লেখা, এই দুটো গান হেমন্তবাবু হিন্দিতে রেকর্ড করলেন।
2: কবি প্রদীপের কথায় কিন্তু উনি পরেও বহু গান রেকর্ড,
1: বহু গান গেছে। প্রেম ধাওয়ানের,
2: প্রেম ধাওয়ানের কথায়
1: সিনেমার গান, ফিল্মের গান অনেক আছে। বিজ্ঞাপনের গানের কথা বিশেষ করে একটু বলি, বাংলা

0: বোনের গানের কথা। গীতিকার এবং সুরকার দুটিরই সলিল চৌধুরী,
1: সলিল
0: এই দুটোই
1: চৌধুরী,
0: আমি একটু
1: হ্যাঁ
0: উদাহরণ হিসেবে বলছি। একটা হচ্ছে প্যালুড্রিন, একটা কোম্পানি ছিল, তারা অ্যান্টি ম্যালেরিয়া ট্যাবলেট বার করেছিল তখন। এটা কিন্তু 1957 সালের কথা, অল ইন্ডিয়া রেডিও বুলেটিনে এই বিজ্ঞাপনটি উল্লেখ পাওয়া যায়। গানটা তো আমাদের হয়তো সৌভাগ্য হবে না আমাদের এই গানটি শোনার। গানটির গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। 1982 সালে অনেক পরের দিকে আরেকটি গান করলেন হেমন্তবাবু, এক ধরনের হজমের গুলি, এই বডিটাকে বলা হতো পার্ল। এই পার্লের জন্য হেমন্তবাবু বিজ্ঞাপনের একটি গান করলেন, সেটির গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। 1982 সালে গানটি কিন্তু রেডিওতে বাজানো হতো, রেকর্ড করা ওই সময়ই আর। তো এরকম বহু বিজ্ঞাপনের গান বিভিন্ন প্রোডাক্টের জন্য হেমন্তবাবু কিন্তু গেয়েছেন রেডিওর জন্য এক্সক্লুসিভলি, এবং কিছু কিছু রেকর্ডেও পরবর্তীকালে বাণিজ্যিক বিজ্ঞাপনেও হয়েছে আর কি রেকর্ড।
2: আচ্ছা, আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা তো বলতে গেলে সত্যি সত্যি এত ছোট পরিসরে শেষ করা যাবেই না, তবুও সময়ের মধ্যে তো আমাদের বাঁধা পড়তেই হয়। একটা বিষয় আমরা একটুখানি ছেড়ে গেছি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান হেমন্ত মুখোপাধ্যায়ের, তো সেরকম কিছু রেকর্ডিংও কিন্তু আমাদের আছে।
0: হ্যাঁ,
2: সেই উপলক্ষেও হেমন্ত মুখোপাধ্যায় আমাদের কাছে এসেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন।
0: এবং আমরা যারা হেমন্তবাবুর অত্যন্ত ভক্ত বা গান বাজনা নিয়ে টুকটাক অনুসন্ধান করি, তাদের কাছে এটা একটা বিরাট ব্যাপার যে হেমন্তবাবুর জীবনে অনেক অজানা তথ্য কিন্তু আমরা
1: এই সাক্ষাৎকারগুলোর মধ্যে
0: একদম,
2: এবং সেটা রেডিও থেকেই পাওয়া,
0: রেডিও থেকেই পাওয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিমান ঘোষ। বিমান ঘোষ হেমন্তবাবুর একটি ইন্টারভিউ নিয়েছিলেন, যেখানে হেমন্তবাবু ওনার নিজের গ্রামের কথা খুব বলেছিলেন, খুব ভালো করে সুন্দর করে বলেছিলেন বহরু গ্রামের কথা। হ্যাঁ, 1975 সালে এই ইন্টারভিউটি কিন্তু আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়, প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ ছিল। আর এছাড়া আমিন সায়ানি মুম্বাইতে বিবিধ বাড়িতে হেমন্তবাবু ইন্টারভিউ নিয়েছেন, কি অসাধারণ ভয়েস দুজনেরই। হ্যাঁ, ওগুলো কিন্তু ওগুলো পাওয়া যায়। 1978 সালে বিবিধ বাড়িতে এই ইন্টারভিউটা ব্রডকাস্ট হয় এবং রেকর্ডিংও হয়। সৌমেন বসু আকাশবাণী শিলিগুড়িতে হেমন্তবাবুর একটি ইন্টারভিউ নিয়েছিলেন, এটা প্রচারিত হয়েছিল 31 মে 1989 সালে, সেদিনকে রেকর্ড করা অবশ্য সেই মাসেই সম্প্রচারিত হয়, জুন মাসে। এবং এখানে হেমন্তবাবুর সঙ্গে হেমন্তবাবুর স্ত্রী বেলা মুখোপাধ্যায়ও ছিলেন।
2: আচ্ছা,
0: খুব সুন্দর একটি ইন্টারভিউ, এবং সবচেয়ে মানে এটা জানি না কি বলবো, দুঃখের কথাই বটে, এইটি হেমন্তবাবুর শেষ সাক্ষাৎকার আকাশবাণীতে,
2: শেষ রেকর্ডিং,
0: শেষ রেকর্ডিং বলতে গেলে কিন্তু হেমন্তবাবু গান রেকর্ড করেছেন শেষ 31 মে 1989 সালে। এবং গীতিকার ছিলেন লক্ষ্মীকান্ত রায়, দীপেন মুখোপাধ্যায় ছিলেন সুরকার, তিনটি গান রেকর্ড করেছিলেন, আর গানগুলি তুলিয়েছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।
2: আচ্ছা,
0: হ্যাঁ, সৌমিত্রবাবু এখন আমার সাথে থাকেন, উনি একমাত্র এখন জীবিত আছেন এই গানের সাথে যুক্ত, হ্যাঁ যুক্ত হিসেবে, আর অন্যান্য কাণ্ডারীরা কেউই জীবিত নেই। আর গান তিনটে হলো, একটা ছিল আমার মাথার উপর আকাশ রে ভাই, আর একটা গান ছিল ওই মূর্তিটা তৈরি যে পাথর থেকে, আর আরেকটা গান, সেই গানটি আমার মনে হয় প্রবীণ শ্রোতা যারা তারা খুব এখনো মনে করতে পারবেন, একটাই শুধু প্রশ্ন আমার শ্মশানেতে কত লোক হবে,
1: লোক হবে
0: এই গানটি। এবং
2: শেষ রেকর্ডিং,
0: শেষ রেকর্ডিং হয়ে গেল,
1: ওটা বলাই ছিল যে প্রয়াণের পর, মানে যখন প্রয়াণ হবে তারপরে যেন এই গানটি
0: ওনার
1: বাজানো,
0: ব্যক্তিগত
1: ব্যক্তিগত ওনার
0: ছিল, হ্যাঁ হ্যাঁ, আকাশবাণীর প্রতি। এবং হেমন্তবাবু যখন চলে গেলেন তার পরের দিন, মানে 27 সেপ্টেম্বর 1989 সালে, এই গানটি কিন্তু সারাদিনে বেশ কয়েকবার বাজানো হয়েছিল, এবং সেই দিন আকাশবাণী স্মৃতিমালিকাও করেছিল বিভিন্ন।
2: হ্যাঁ, সেই দিনটার কথা একটু শুনি, মানে সেই দিন তো সারাদিন ধরে বাঙালি কেঁদেছে, এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু আকাশবাণী তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে,
0: এবং সেদিনকে সারাদিনটাই বৃষ্টি হচ্ছিল, যেন আকাশও কাঁদছে এরকম একটা ভাবছে। আর বাঙালির তো কান্না সত্যি, মানে এত ধরনের, এত আত্মীয় হেমন্তবাবুর, মানে সত্যি মানে জানা যায় না এরকম
1: সব দিক দিয়ে,
0: সব দিক থেকে। এবং আকাশবাণী থেকে কিন্তু সেদিন সমস্ত বড় বড় শিল্পীরা স্মৃতিচারণ করছেন হেমন্তবাবুকে নিয়ে, অভিনেতা, অভিনেত্রী, গীতিকার, সুরকার, এবং আরো নানা রকম ভাবে যারা হেমন্তবাবুর সাথে সংযুক্ত ছিলেন, ও সবাই কিন্তু কথা বলতে বলতে কেঁদে ফেলছেন। সলিল চৌধুরী, সন্ধ্যা মুখোপাধ্যায় কেঁদে ফেলছেন। এবং সকালবেলা যখন খবরটা অ্যানাউন্স করলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত পরিচিত একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ একজন, তিনি কথা বলতে বলতে তার গলার স্বরটা কেঁপে গেল। আর সেই রেকর্ডিংটি আমি আমার শোনার সৌভাগ্য হয়েছে পরবর্তীকালে যদিও। এবং মিহির বন্দ্যোপাধ্যায় একটি স্মৃতিমালিকা করেছিলেন সেদিন হেমন্তবাবুর, এবং সারাদিন ধরে হেমন্তবাবুর আর্কাইভের, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত সেদিনকে কিন্তু খুব বাজানো হয়েছিল, আর্কাইভের গান, বাণিজ্যিক রেকর্ডের গান। আকাশবাণী একটা বিরাট ভূমিকা নিয়েছিল সেদিনকে হেমন্তবাবুকে স্মরণ করতে গিয়ে, এবং সারাদিন বোধ হয় বাঙালি রেডিও খুলে বসেছিল,
1: কেউ আর রেডিও সেদিন বোধ হয় বন্ধ করেনি,
0: বন্ধ করেনি, সত্যি কথা।
2: হেমন্ত মুখোপাধ্যায় চলে গেলেন ঠিক, কিন্তু ওই যে আমরা কবির কথাতেই তো বলি যে তার যাওয়া তো নয় যাওয়া, আমরা তাকে যেতে দিইনি, আমরা তাকে ধরে রেখেছি আমাদের কানে, আমাদের প্রাণে, এবং আজও রয়ে গেছেন। তার একটা বড় প্রমাণ তো শুভজিতের মতো এখনকার শ্রোতা।

0: এখনকার সঙ্গীত প্রিয় মানুষেরা তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, চর্চা করছেন, তো এটা ভাবতেও আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা তো আজকের অনুষ্ঠানের একদম শেষে চলে এলাম। শুভজিৎ, আপনার সঙ্গীত নিয়ে এই অন্বেষণ চলতে থাকুক।
1: অনেক ধন্যবাদ।
0: অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, আগামী দিনে আপনার কাজ থেকে আমরা যেন আরো ঋদ্ধ হতে পারি,
1: অনেক ধন্যবাদ। এবং
0: এটাই
1: এটা
0: আশা করব।
1: মানে আমার কাছে একটা গর্বের বিষয় যে হেমন্তবাবুর মতো একজন মানুষকে নিয়ে এরকম একটি ঐতিহাসিক স্থানে বা আকাশবাণী ভবনে কিছু বলতে পারলাম।
0: আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। শুভজিৎ আপনাকে তো বটেই, শমিক আমাদের সঙ্গে ছিলেন, শমিক পাল, অসংখ্য ধন্যবাদ।
1: অনেক
0: শমিক
1: অনেক ধন্যবাদ।
0: কিবোর্ডে ছিলেন শীতাংশু মজুমদার, ধন্যবাদ আপনাকেও। আর হ্যান্ড সনিকে সৌমেন চক্রবর্তী। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আমাদের আজকের পডকাস্ট। তবে আজকের এই অনুষ্ঠান যেহেতু গান দিয়ে ঘেরা ছিল, তাই গানের রেশ কানে নিয়েই আজ আমরাও বিদায় নেব। শমিক আর শুভজিৎ দুজনকেই বলবো, কোন গান দিয়ে শেষ করব আমরা আজকের
1: আমার
0: অনুষ্ঠান?
1: মনে হয় যে হেমন্তবাবুর সিগনেচার টিউন, যেটা নচিকেতা ঘোষের সুরে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা,
2: আমার গানের
1: আমার
2: স্বরলিপি।
1: গানের স্বরলিপি, এবং হেমন্তবাবু 81 সালে এই গানটি কিন্তু আকাশবাণীতে গিয়েছিলেন, আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং। তো সমীক্ষা
2: হ্যাঁ
1: এই
2: ওই
1: গানটি
2: গানটাই।
1: আমার
2: এবং
1: মনে হয়,
2: আমি জাস্ট মানে গানটা গাইবার আগে একটা
1: হ্যাঁ
2: কথা আমার মাথায় এলো, যেটা
1: বলো।
2: সকলের সঙ্গে শেয়ার করে নেব। হেমন্তবাবু একটি প্রতিষ্ঠান, মানে
1: অবশ্যই
2: প্রতিষ্ঠায় মানে এই প্রতিষ্ঠানকে আমরা চেষ্টা করলাম আর কি একটু
1: সেটাই,
2: স্বল্প পরিসরে ওনাকে মানে দেখতে, আর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অনেক কিছু নিত্য নিয়ত শিখে চলেছি, মানে
1: একদম
2: আমিও শিখে চলেছি,
1: প্রতিদিন
2: শুভজিৎও শিখে চলেছি, এবং বাকি সবাই যারা
0: আমরা
2: হেমন্ত
0: সবাই।
2: প্রিয় তারাই শিখে চলেছি। তো আমার গানের স্বরলিপি হবে ওই গঙ্গাজলে গঙ্গা পূজা করার মতন শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য।

0: শুনলেন আকাশবাণী পডকাস্ট। অতিথি ছিলেন হেমন্ত গবেষক শুভজিৎ সরকার ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সমীক পাল। আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গানের ভেলা। আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

আজ মঙ্গলবার, গানের ভালায় আপনাদের জন্য নজরুল গীতি। পাশাপাশি আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই অনুষ্ঠান শুরু করলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া নজরুল গীতি দিয়ে। বেশ কিছু মাস আগে আমরা কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। তখন যে বিভিন্ন রাগ রাগিনীর মিশ্রণ ঘটিয়েছেন কবি তার গানে, সেই সব কথা, সেই সব গান বেশ কিছু শুনেছিলাম। আজ তেমন কিছু গান একটু শুনবার ইচ্ছে বা অন্য প্রসঙ্গেও যাবার ইচ্ছে, কিন্তু আজ তো গানের ভেলার সময় সংক্ষিপ্ত, তাই একটু কম কম করে ছুঁয়ে ছুঁয়ে দেখা। যেমন তার গানে যদি মিশ্রণ সংমিশ্রণের কথা বলি বা রাগরাগিনীর ভাঙা গড়া বলি, তা যে কতভাবে হয়েছে তা ভাবলে সত্যি আমাদের অবাক হতে হয়। কত কত রাগ রাগিনী একজন আরেকজনের সঙ্গে মিশে কেমন যেন আপনজনের মতন তারা মিলেমিশে গেছে, অথচ প্রকৃতির দিক থেকে তারা বেশ অনেকটা আলাদা, যদি তাদের আলাদা করে আমরা দেখি, আলাদা করে শুনি বা ভাবি। যেমন দুর্গা খাম্বাজ পিল্লু, তিলক কামদ পিলু, তিলক কামদ দেশ, দেশ পিলু, নটমল্লার ছায়ানট কত বলবো, মেঘ বসন্ত, হিন্দোল শ্রীপঞ্চমী, দেশ সুরাট, শাহানা জয় জয়ন্তী, এরকম আরও অনেক অনেক অনেক গান। এবারে একটি গান এই মুহূর্তে আমি শুনতে চেষ্টা করব, আপনাদের শোনাতে চাইছি। সেই গান আমরা নীতিশ দত্ত রায়ের কণ্ঠে শুনব। এই গানে সিন্ধু কাফি খাম্বাজ, এর একেবারে কেমন মিলমিশ হয়েছে দেখুন, শুনুন।

এই প্রসঙ্গেই আরও বেশ কয়েকটি গান আমরা শুনে নিতে পারি, কিন্তু ওই যে বললাম সময় সংক্ষিপ্ত, আজ একটু কম কম করে শুনবো। যেমন একটি গান জয় জয়ন্তী খাম্বাজ, তার মিলমিশ এই গানে রয়েছে। এটি আগেও একবার শুনেছি, তবু আর একবার একটু শুনতে চাইছি। শিল্পী প্রতিভা সোম বসু।

সত্যি ছেড়ে দিতে ইচ্ছে করছে না, এমন একটা সুন্দর বিষয়, কিন্তু ওই যে যেতে হয়, যেতে দিতে হয়, যেতে দেব, চলে যাব এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে। কিন্তু তার আগে একটি গান আপনাদের শোনাবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে, কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহি। এই গানে দেখুন প্রথম চরণ, কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহি, এখানে আপনারা পাবেন তিলক কামদের ছায়া। আবার দ্বিতীয় চরণ, সদা কাঁপে ভীরু হিয়া রহি রহি, এখানে আবার বিহাগ। তৃতীয় চরণে কি আছে, সে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে, এখানে উর্দু গজলের সুরের আমেজ। আবার গানের একদম শেষ স্তবকে চলে আসুন, শেষ স্তবকের প্রথম দুটো চরণ, কাজল করি যারে রাখি গো স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে, এখানে আবার আপনারা বেহাগকে ফিরে পাবেন। আর শেষ স্তবকের একেবারে যে তৃতীয় চরণ, সেখানে কি আছে, বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি, এখানে একেবারে বিশুদ্ধ খাম্বাজ। আসুন শুনি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

হাতে আর ঠিক মাত্র 8 মিনিট সময় আছে, কোন দিক ছেড়ে যে কোন দিকে যাই। আসুন একটা কোরাস গানের কথা বলি। কোরাস নজরুল ইসলামের একটা অসাধারণ সৃষ্টি। নজরুলের কোরাস গান যে কেবলমাত্র দেশাত্মবোধক সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, সেখানে ছাত্রদলের গান, মার্চ সঙ্গীত, ধীবরদের গান, কৃষকদের গান, জাতীয় জাগরণের গান, এমনকি সম্প্রীতির গানও আমরা নজরুলের মধ্যে গানের মধ্যে কিন্তু পেলাম, বিশেষ করে কোরাস গানের মধ্যে পেলাম। কোরাস গান বললে আমরা একটু ওই বিদ্রোহের গান বা দেশাত্মবোধক গানের কথা আলাদা করে মনে করি, সেটা তো আছেই, কিন্তু তাছাড়াও নানা ধরনের কোরাস গান আমরা পেয়েছি। এবারে একটি কোরাস গান শুনে নিতে চাইব যেটি মানে ইতিহাস, ইতিহাসের যে কতটা মানে কোন আক্ষরে যে একে লিখলে এই গানটাকে সঠিক মর্যাদা দেওয়া যায় আমি জানি না, শুধু ভাব নয়, গানের সুরের মধ্যেও একটা অপূর্ব মাধুর্য, উন্মাদনা সব দিক থেকে, এমন একটি কোরাস গান যা সব দিক থেকে যেন সেরা, এমন গান সত্যি লাখে মেলে। সমবেত কণ্ঠে আসুন শুনি এই গানটি।

আজকের জ্ঞানের ভেলার সময় সংক্ষিপ্ত, তাই আমরা বেশি প্রসঙ্গান্তরে যেতে পারলাম না, কিন্তু একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করতেই পারি। সেটি হচ্ছে আরবি লোকগীতির অনুকরণে গাওয়া, অনুকরণে তৈরি হওয়া একটি গান, শিল্পী ফিরোজা বেগম।

আকাশবাণী কলকাতা, এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সৃজনী পাল।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: বাইরের আবহাওয়ার যা হাল তাতে কবিগুরু সেই বিখ্যাত লাইনটা একটু বদলে গাইতে ইচ্ছে করছে জানো সৃজনী। আজ তোরা যাস নে ঘরের বাইরে, মানে কারণ মানে তুমি একটা আস্ত মানুষ হয়ে বাইরে বেরোলো, পাঁচ মিনিটে যেভাবে তুমি একটা মেল্টেড চিজ হয়ে ফিরবে তার গ্যারেন্টি কিন্তু সূর্যদেব নিজেই দিচ্ছেন জানো তো।
1: যা বলেছ, আর যদি বা একটু মেঘের দেখা পেলে একটু স্বস্তি পেলে অমনি লেজে গোবরে করতে হাজির হবে কিন্তু আগাম বর্ষার সেই চ্যাটচ্যাটা একটা হিউমিডিটি, তাই না? মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে সকালবেলা আয়নায় নিজের মুখের দিকে তাকালে চেনা দায়, ওটা তুমি নাকি কোনো তৈলাক্ত ভাস্কর্য। আর চুলের কথা তো ছেড়েই দাও, কি আর বলবো, চিরুনি ছোয়ালেই যেন তারা মহানিষ্ক্রমণের পথ ধরে।
0: একদম একদম একদম ঠিক, এই গরম আর বর্ষার খামখেয়ালি যুগলবন্দিতে আমাদের ত্বক আর চুল দুজনেই এখন বিদ্রোহ ঘোষণা করছে। স্কিন বলছে আমি আর ফ্রেশ থাকতে পারছি না, আর চুল বলছে আমি চললাম পারলে আটকে দেখো। আর ঠিক এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে রূপচর্চা কিন্তু কোনো বিলাসিতা নয় বন্ধু, রীতিমতো সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা।
1: একদমই তাই, আর সেই আত্মরক্ষার ঢাল তরোয়াল নিয়ে কিন্তু আমরা যুববাণী কলকাতায় হাজির হয়ে গিয়েছি তোমার প্রিয় অনুষ্ঠান শরীর স্বাস্থ্য নিয়ে। তোমার সঙ্গে রয়েছি আমি সৃজনী।
0: একদম, আর আমি রয়েছি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু ব্রতদীপ। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের সঙ্গে কিন্তু মানে আজ আড্ডা রসিকতা যেমন থাকবে তেমনি কিন্তু থাকবে মানে কড়া সতর্কবার্তা।
1: একদম,
0: মানে রোদে পুড়ে ঘামে ভিজে আমাদের স্কিন আর স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের মহোৎসব শুরু হয়েছে, মানে সেইটা কিন্তু মানে একটু ব্যাপারই আলাদা বলতে পারে জানো তো।
1: মানে তুমি বলতে চাইছো যে এই যে একটা কিভাবে গোড়াতেই লকডাউন করবে তার, তাই না? তবে আজকের অনুষ্ঠানে কিন্তু লুকিয়ে রয়েছে তারই চাবিকাঠি, সুতরাং ভুলেও

0: নব কিন্তু ঘোরাবে না,
1: একদম
0: কোল্ড ড্রিঙ্কস এর বোতলটা সরিয়ে রাখতে হবে, কি তাই তো?
1: একদম একদম। আর পারলে ওই লেবু জল আর ওআরএস নিয়ে বসো, ঠিক আছে? মানে এবার একটু নড়ে চড়েই বসো, কারণ সুস্থ থাকাটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাশন এই মুহূর্তে। আর আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন কিন্তু আমাদের আজকের বিশেষজ্ঞ এবং রয়েছেন ডক্টর নিত্যগোপাল বসু, MBBS DTMH DCP। সুতরাং আমরা ডাক্তারবাবুর কাছেই সরাসরি চলে যাব। ডাক্তারবাবু কেমন আছেন?
2: ভালো আছি,
1: ধন্যবাদ ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজ অনেক প্রশ্ন আছে আপনার কাছে, এবং তার পাশাপাশি আমাদের শ্রোতা বন্ধুদেরও কিন্তু অনেক প্রশ্ন আছে, এবং এই প্রশ্নের পর্ব মানে কিন্তু অনেকটা দীর্ঘায়িত হবে। তাই তোমরাও চলে এসো, আমাদের কাছে তো প্রশ্ন রয়েছে, আর তোমরাও চলে এসো আমাদের কল লাইনে 0332131342 এই নাম্বারে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে এসে আজকের যে পোস্টারটি রয়েছে শরীর স্বাস্থ্যের, সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো, তোমাদেরকে আলাদা করে আর বলার কিছু নেই। তাহলে সরাসরি আমরা ডাক্তার বাবুর কাছেই যাই, কি বলো?
0: তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ডাক্তারবাবুর কাছে আমাদের প্রথম প্রশ্ন এটাই যে এই যে প্যাচ প্যাচে গরম আর হঠাৎ বৃষ্টিতে যে বাতাসে আর্দ্রতা খুবই বেড়ে যাচ্ছে, এই সময় আমাদের ত্বকের প্রধান কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: গ্রীষ্মকালে অতিরিক্ত গরম আর বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে আমাদের ত্বক নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। এই সময় গরমের সাথে সাথে ঘামের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। তীব্র তাপ আর্দ্রতার কারণে ত্বকে মূলত যে প্রধান সমস্যাগুলো দেখা যায়, গরম আর্দ্র আবহাওয়ায় আমাদের ত্বকের সেবেসিয়াস গ্রন্থি বা তৈলগ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, প্রচুর পরিমাণে এই প্রাকৃতিক তেল বা সেবাম তৈরি করে যা মুখ চিটচিটে করে ও চকচকে দেখায়। অতিরিক্ত তেল নিঃসরণের কারণে ত্বকের লোমকূপ আর পোর্সগুলো প্রসারিত হয়, বড় হয়ে যায়। এই সময় দেখা দেয় ব্রণ, ব্ল্যাক হেডস, অতিরিক্ত তেল সেবামের সাথে বাতাসে ভেসে থাকা ধুলোবালি, নোংরা এবং ঘাম মিশে যায়, তখন তা রোমকূপের মুখ পুরোপুরি বন্ধ করে দেয়। এই বন্ধ রোমকূপে ব্যাকটেরিয়া জন্ম নেয়, ফলে মুখ, পিঠ, বুকে প্রচুর পরিমাণে ব্রণ, ফুসকড়ি, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দেখা যায়।
1: আচ্ছা, তাহলে ডাক্তারবাবু, এই গরমে ঘাম আর বর্ষার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে অনেকেরই মুখে, যেমনটা আর কি বললেন আপনি, এরকম র্যাশেস রয়েছে, তো এটা আটকানোর উপায় কী কী রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে?
2: এগুলো আটকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঘন ঘন ধুয়ে নেওয়া, যাতে আমাদের অতিরিক্ত সেবেসিয়াস গ্রন্থির নিঃসরণ সিবামটা উঠে যায় আর ত্বক তার হারিয়ে যাওয়া আর্দ্রতাটা ফেরত পায়। আর স্যাঁতস্যাঁতে যাতে না হয়, নরম শুকনো কিছু দিয়ে মুছে নেওয়া আর ঠান্ডা পরিবেশে থাকা, অত্যধিক বেশি পরিমাণে জল খাওয়া, কেননা অত্যন্ত ঘামের কারণে শরীর তার লবণ এবং জলটা হারায়, সেই পূরণ করে দেওয়াটা দরকার।
1: বেশ, আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিঙ্ক, দেখি আমাদের বন্ধু কি বলছে টেলিফোনে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
3: নমস্কার,
1: কে বলছেন, কোথেকে বলছেন?
3: আমি জয়নাল আবেদিন, বোনাইপাড়া গোয়ালজান বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
3: আজকে আমার বয়স কিন্তু 90, তো এই রোদে গরমে 90 বছর বয়সেও আমি কিন্তু সাইকেল চালাই, বা 1-2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার
1: আজকে আমরা শুধুমাত্র রোদে গরমে কি করার কর্তব্য সেই নিয়ে আজ আমরা শুধু আসিনি। আজ আমাদের এই রোদে গরমে ত্বক কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেইটি জানতে আমরা এসেছি, যে সেই বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের কল লাইনে চলে এসো, আমাদের ফোন লাইন রয়েছে খোলা 0332131342 এই নাম্বার। আমাদের টেলিফোন লাইন আবার ব্লিঙ্ক করছে, দেখি বন্ধু আমাদের কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
4: হ্যালো, আমি শাশ্বত গোস্বামী বলছি বর্ধমান থেকে।
1: হ্যাঁ বলুন।
4: নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার।
4: হ্যাঁ, আমার মেয়ের একটা সমস্যা হচ্ছে, ওর স্কিনটা মানে মুখের স্কিনটা না মানে হোয়াইট হয়ে যাচ্ছে, ওই রোদের গরম বাড়িয়ে এসে খুব মুখ জ্বালা করছে।
1: আচ্ছা, আমরা সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাবো এই বিষয় নিয়ে। ডাক্তারবাবু,
2: এইসব ক্ষেত্রে একটু আগে যা বললাম, গরমের কারণে মুখের সিবেসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন বা নিঃসরণ সেটা কারণে মুখ চিপচিপে হয়ে যায়, আর সেটা বারে বারে ধোয়ার ফলে মুখটা ড্রাই হয়ে যায়।

0: কখনো কখনো এই তেলের কারণে মুখে পিট্রিয়াসিস অ্যালবা বলে এক ধরনের অসুখ হয়, সেখানে একটু কালো ছোপছোপ হয়, সাদা অংশ দেখা যায়। আর যদি তার থেকে বেশি সাদা, কাগজের মতো সাদা হয়, তাহলে আমরা সেতির কথা ভাববো, সেটা আপনার নিকটবর্তী ডার্মাটোলজিস্ট সেটা ডায়াগনোসিস করতে পারবেন। তবে মুখটা এমনি কোনো সাবান দিয়ে হালকা করে ধুয়ে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারেন, আর খুব রোদ্দুরের এক্সপোজার যেন না হয় সেদিকটা নজর রাখবেন।
1: মানে এখন কিন্তু তুমি যদি দেখো, আমি ডাক্তারবাবু থেকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা তুমি যদি দেখো যে আমরা যদি এই গরমকালে এই মুহূর্তে সবাই প্রায় নাক মুখ যেভাবে ঢেকে বেরোচ্ছে, সেটা কিন্তু মানে একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এবং পাশাপাশি এই তীব্র গরম যেভাবে আমাদেরকে প্রতিদিন এনার্জি আমাদের থেকে মানে নিষ্কাশন করে নিচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে কিন্তু মানে এই তীব্র গরমে স্কিনটাকে বাঁচানো, কীভাবে বাঁচাবো, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু আমরা রয়েছি শরীর স্বাস্থ্যের অনুষ্ঠান। আজ রয়েছি ব্রতদীপ এবং রয়েছে সৃজনী আমার সঙ্গে, এবং পাশাপাশি এরপরে আমরা প্রশ্নে চলে যাব ডাক্তারবাবুর কাছে। এই যে আমরা ইদানিং খুব ফাঙ্গাল ইনফেকশনের কথা শুনি, এবং গরমকাল এবং এই আগাম বর্ষাকালের যে সিচুয়েশনটা তৈরি হতে চলেছে, এই সময় সবথেকে বেশি দেখা যায়। তো এই মরশুমে ফাঙ্গাল ইনফেকশন এর সমস্যা যেহেতু খুব সাধারণ, বিশেষ করে শরীরের ভাতযুক্ত অংশে, তা ডাক্তারবাবুর কাছে প্রশ্ন যে এটা ডাক্তারবাবু কেন হচ্ছে এবং এর প্রতিকারটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে?
0: আসলে আমাদের শরীরের ভাঁজগুলোতে সেখানে ক্রমাগত যে গরমে ঘাম হচ্ছে, যে কোনো ছত্রাক বৃদ্ধি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আর্দ্রতা এবং উষ্ণতা, দুটোই গ্রীষ্মকাল এবং বর্ষাতে যথেষ্ট পায়। সুতরাং যে ছত্রাকগুলো শীতের দিকে বা খুব কড়া গ্রীষ্মে খুব বেশি সমস্যা করত না, তাদের বৃদ্ধির অনুকূল পরিবেশ পায় বলে তারা ক্রমাগত বৃদ্ধি হয়। বিশেষ করে আঙুলের ফাঁকগুলোতে, পায়ের আঙুলের ফাঁকে, হাতের আঙুলের ফাঁকে জল ঘাঁটার কারণে বা খুব বেশি ঘাম হওয়ার কারণে ক্যান্ডিডা বলে এক ধরনের ছত্রাক বৃদ্ধি পায় এবং হাজা তৈরি করে। যেসব ব্যক্তিরা ক্রমাগত জল ঘাটে, কাপড় চোপড় কাচছেন, চা দোকানে বারবার ডিশ থালা ধোন গ্লাস ধুতে হয়, তাদের সেই জায়গাগুলো ক্রমাগত এই ছত্রাকের আক্রমণ ঘটে। আর এছাড়া টিনিয়া বলে একটা অসুখ হয়, যেটা চলতি নাম দাদ, সেটা সাধারণত এক ধরনের ছত্রাক ঘটিত অসুখ। এই টিনিয়া সেটা গায়ে যখন হয়, কর্পোরিস ক্রুরিস এইগুলো, সেগুলো এক ধরনের ছত্রাক ঘটিত অসুখ, এবং এগুলো খুব ছোঁয়াচে। আর হতে পারে ছুলি, যাকে আমরা বলি মেলাসিজিয়াস ফারফার বলে এক ধরনের ছত্রাক, এই অসুখগুলো করে। এই ছুলিও সাধারণত ভিজে ঘামের সাহায্যে হয়, ভিজে জামা কাপড় পরলে হয়, আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, এগুলো সব ছত্রাক ঘটিত রোগ।
1: আচ্ছা, এর থেকে এবার প্রতিকারের যে উপায়টা ডাক্তারবাবু, আমরা যদি সেটা আপনার থেকে একবার বিষয়গুলো জেনে নিই।
0: তাহলে একটু আগে আমরা জানলাম যে যে জায়গাগুলো এই উষ্ণতার সময় বেশি ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, সেইগুলোই হচ্ছে এই ছত্রাকের আক্রমণের সবচেয়ে প্রিয় জায়গা। সুতরাং আমাদের প্রথম নিয়ম হচ্ছে তাপমাত্রা তো কমাতে পারবো না, ঘাম কমাতে পারবো না, কিন্তু আমরা সাবান জল দিয়ে জায়গাগুলো ধুতে পারি, তাহলে ঘামটা জমলো না। দ্বিতীয়ত, জায়গাটা আমরা শুকনো রাখবো, শুকনো রাখার জন্য শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিতে পারি নরম কিছু দিয়ে, আর তার সঙ্গে আমরা যোগ করব যে কোনো ট্যালকম পাউডার। সবসময় মাথায় রাখবেন ট্যালকম পাউডার কিন্তু কোনো রকমের অসুখ সারায় না, না ঘামাচি, না ফুসকড়ি, না দাদ, না হাজা। এগুলো কি করে, অতিরিক্ত জল জাতীয় জিনিস ঘামের সেটা শুষে নিয়ে জায়গাটা শুকনো রাখে, একটা সুদিং এফেক্ট দেয়, আরামের জায়গা তৈরি করে দেয়।
1: ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবং পাশাপাশি একটি বিষয় আমি আমাদের শ্রোতাদেরকেও বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ আছি, সেখানটাও কিন্তু তোমরা সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারো, এবং সেখানে এসেও কিন্তু তোমাদের প্রশ্ন রাখতে পারো। তোমরা আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন, এবং পাশাপাশি আমরা কিন্তু টেলিফোনেও বন্ধুদেরকে পেয়ে গেছি। বন্ধুরা কি বলছে শুনে নি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? এবং শুধুমাত্র ত্বক নয়, চুলের সমস্যা নিয়েও আমরা কথা বলছি।
2: তবে এই যে আমাদের এখন দেখা যাচ্ছে কিন্তু যে মেঘলা আকাশ একটু একটু থাকলেও গরম মোটেই কমছে না, তাই?
1: একেবারেই না।
2: এই যে মেঘলা আকাশ বা বৃষ্টি থাকলে অনেকেই মনে করেন যে সানস্ক্রিন

0: মাখার কোনো দরকার নেই, কারণ রোদ্দুর ওঠেনি। তো এটা কতটা ঠিক, নাকি মেঘলা দিনেও সানস্ক্রিন কি মাখতেই হবে?
1: অবশ্যই অবশ্যই মেঘলা দিনে সানস্ক্রিন মাখা উচিত। ধরুন মেঘলা হওয়ার কারণে আমরা সরাসরি রোদ্দুর বা তাপটা আমরা পেলাম না, কিন্তু মূলত যেটা ক্ষতি করে সেটা আল্ট্রাভায়োলেট রশ্মি। এই অতিবেগুনি রশ্মির দুটো ভাগ আছে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ, একটা আল্ট্রাভায়োলেট বি। এই দুটো কিন্তু মেঘলা দিনে মেঘ ফুঁড়ে আমাদের শরীরের আসে এবং তার ক্ষতিকর প্রভাব আমাদের চামড়ার ওপর ফেলে। সুতরাং মেঘলা দিনেও আমাদের সানস্ক্রিন মাখা উচিত।
2: এরকমই চলছে আর কি সানস্ক্রিনের গল্প। তো আমাদের টেলিফোন লাইনে বন্ধু রয়েছে, বন্ধু কি বলছে শুনে নি।
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি বর্ধমান থেকে সত্যজিৎ ঘোষ বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
3: আমার প্রথম প্রশ্ন যে ত্বকের জন্য প্রতিদিন সাবান মাখা প্রয়োজন, আর সর্ষের তেল উপকারী না নারকেল তেল উপকারী?
0: বেশ বেশ,
2: আমি দ্বিতীয় প্রশ্নটা যদিও বুঝতে পারলাম না, কিন্তু প্রথম যে প্রশ্নটি ছিল তার সেটি হচ্ছে যে ত্বক ভালো রাখার জন্য যে কি প্রতিদিন প্রতিদিন সাবান মাখা প্রয়োজন কিনা আর কি। ডাক্তারবাবুর কাছে চলে যাব।
1: যেহেতু গ্রীষ্মকালে বা বর্ষাতে শরতের আগে অবধি বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রা বেশি থাকে, আমরা ক্রমাগত ঘামতে থাকি। আর ঘাম শুধু নুন আর জল নয়, ঘামের সঙ্গে বেরোয় সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে বেরোনো খানিকটা তেল। জলটা উপে গেল, গায়ে সেই নুনটা এবং সেবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন, সেই সিবামটা লেগে থাকে, ফলে সবসময় তেল চিপচিপে হয়ে থাকে। এটা তোলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাবান, হালকা সাবান দিয়ে স্নান করে নেওয়া। ফলে আমি যেহেতু গ্রীষ্মকালে আমি গ্রীষ্মকালের কথা বলছি, সুতরাং আমাদের সবসময় হচ্ছে সাবান মেখে স্নান করা উচিত, যাতে অতিরিক্ত তেলটা উঠে যায়, গায়ের মরা কোষগুলো উঠে যায়, বাড়তি নুন বা ঘাম থেকে হওয়ার জিনিসপত্রগুলো উঠে যায়, ফলে আমাদের গাটা পরিষ্কার থাকে। সব দিন গ্রীষ্মকালে সাবান মাখলে শরীরের পক্ষে ক্ষতি নয়।
0: আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে অনেকেই সারা বছর তেল মাখেন, তো সেখানে সর্ষের তেল মাখা ভালো নাকি নারকেল তেল, এইটা বোধ হয়।
1: বেসিক্যালি তেলের বাড়তি কোনো ভূমিকা নেই। আমাদের মোটামুটি ঠাকুরদা বাবা কাকাদের দেখে দেখে আমরা তেল মাখাটা একটা রেওয়াজ হিসেবে ধরে নিয়েছি। তেল মাখা চামড়ার পক্ষে একদমই দরকার নেই, তবে তেল মাখার সময় যে গায়ে ম্যাসাজটা হয় তাতে স্কিনের রক্ত চলাচল বাড়ে, সেটা খানিকটা চামড়ার পুষ্টি যোগাতে পারে রক্ত চলাচলের ফলে। এছাড়া তেলের ভূমিকা নেই, কিন্তু দেখা যাচ্ছে তেলের কিছু কিছু খারাপ দিক আছে। কিছু কিছু সেবোরিক একজিমা, সেবোরিক ডার্মাটাইটিস তেল মাখার কারণে হয়, আর বর্তমানে তেলে কিছু ভেজাল ব্যবহার করা হয়, বিশেষ করে সর্ষের তেলের ঝাঁঝ আনানোর জন্যে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে যেগুলো চামড়ায় র্যাশ আনতে পারে। সেই তুলনায় নারকেল তেল ভালো, তবে নারকেল তেল আমরা সাধারণত বলি শীতের দিনে যেখানে চামড়া শুষ্ক হয়ে যায় সেখানে আপনি তেল মাখতে পারেন, কিন্তু শুকনো চামড়ায় তেল মাখলে কোনো লাভ নেই, তাতে চামড়া চকচকে হয় কিন্তু চামড়া তার আর্দ্রতা পায় না বলে খুব উপকারী নয়। জায়গাটা আগে ভিজিয়ে নিন, ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে পেল, তার উপরে আপনি তেল মাখতে পারবেন, তাহলে আপনার চামড়াটা প্রাণবন্ত দেখাবে।
2: আসলে আমাদের এর পরবর্তী প্রশ্নটাই খানিকটা এরকমই ছিল যে এই গরম আর বর্ষার সন্ধিক্ষণে তৈলাক্ত ত্বক আর শুষ্ক ত্বক, এই দুটির যত্নই কি দুটির যত্ন কি দুরকম হওয়া উচিত ডাক্তারবাবু?
1: হ্যাঁ, যাতে তৈলাক্ত চামড়া তাদের উচিত হচ্ছে বাড়তি তেলটা তুলে দেওয়া, তার জন্যে সাবান বা ফেসওয়াশ, বিশেষ করে যেগুলোতে আর কি তেল কম এইরকম ফেসওয়াশ, যেগুলো খুব হার্শ নয় সেরকম সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলা উচিত, এবং তারপরে আমরা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি যাতে হারিয়ে যাওয়া আর্দ্রতা এবং তেলটা ফেরত পায়। আর যাদের চামড়া তুলনামূলক শুকনো তারা একটু হালকা ফেসওয়াশ ব্যবহার করবেন, কিন্তু শেষমেশ তাদেরকে মুখে খানিকটা তৈলাক্ত কোনো ক্রিম অথবা ফেসওয়াশের পরে কোনো ময়েশ্চারাইজার যোগ করতে হবে, যাতে তাদের মুখটার আর্দ্রতাও ফেরত পায় এবং সেই সাথে সাথে তার হারিয়ে যাওয়া তেলটাও ফিরে পায়।
2: বেশ, আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো মানে বেশ কিছু প্রশ্ন আমরা ডাক্তারবাবুকে করে ফেলেছি এবং তার অনেক রকম উত্তরও কিন্তু আমরা পেয়েছি। আমরা শ্রোতা বন্ধু থেকে শুনব, কলের লাইনে রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
4: নমস্কার, সুপ্রভাত দাদা এবং ডাক্তারবাবুকে আমার প্রণাম। আমি পূর্ব বর্ধমান জেলার গোলচি থানার অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
4: দেখুন, আমার এক ভাইপো আছে, তার ওই এইরকম মানে ওই গ্রীষ্ম শুরু হচ্ছে এবং বর্ষা শেষ, এই টাইম পর্যন্ত না একটা ঘাড় অব্দি ছুলি হয়, তো সেই ছুলিটা প্রত্যেকটা বছর বেরোয়, আবার যখনই ঠান্ডা ভাব এসে যায় সেটা বিলীন হয়ে যায়। তো এটা কি কোনো ওষুধের দ্বারা ঠিক করা যায় কিনা যদি ডাক্তারবাবু একটু বলেন তাহলে ধন্য হব।
0: বেশ বেশ
2: বেশ, আমরা ডাক্তারবাবুর কাছে চলে যাবো।
1: একটু আগেই বললাম, ছুলি মেলাসিজিয়াস ফরফর বলে এক ধরনের ছত্রাক থেকে হয়, আর এটা যেহেতু ছত্রাক থেকে হয়, ছত্রাকের বাঁচার জন্য প্রয়োজন উষ্ণতা এবং বেশি আর্দ্রতা, সেটা গ্রীষ্মের শেষ, বর্ষা এবং শরতের মাঝামাঝি অবধি যথেষ্ট থাকে, ফলে এই সময়ে এইগুলো হচ্ছে বেশি প্রাদুর্ভাব হয়। আবার যখন শীত পড়ে তখন বাতাসটা তুলনামূলকভাবে শুকনো হওয়ার কারণে সেগুলো তার উপযুক্ত পরিবেশ পায় না, তখন তারা মোটামুটি চামড়াতে ডরম্যান্ট বা ঘুমিয়ে পড়ে। আবার পরের বছর যখন ওই রকম উষ্ণতা বাড়ে, আর্দ্রতা বাড়ে, আবার তারা ফেরে। এই ক্ষেত্রে আপনার ছত্রাকনাশক কিছু ক্রিম আর কিছু হচ্ছে খাওয়ার ট্যাবলেট দিয়ে এক 4-6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে, যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
0: আচ্ছা
2: ডাক্তারবাবু, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে কমেন্ট বক্সে, সেটি একবার আমি জানাই। যে বলা হচ্ছে, নমস্কার ডাক্তারবাবু, আমার বয়স 27 বছর, কিন্তু আমার 25 বছর থেকেই চুল পাকতে শুরু করেছে, এখন দেখছি একটা দুটো করে দাড়িও পাকতে শুরু করেছে, কীভাবে এটা স্টপ করব, কীভাবে ঘরোয়া টোটকা কিছু থাকলে আমাকে বিস্তারিত বলবেন আর কি।
1: সত্যি কথা বলতে কি, এখন চিকিৎসা বিজ্ঞানের কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই যেটা আমার হচ্ছে অসময়ের চুল পাকাটাকে সামলে দেয়। কখনো কখনো দাবি করা হয় কিছু কিছু ওষুধপত্র কাজ করে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অথেন্টিক বইপত্রে তেমন কোনো ভালো চিকিৎসা নেই, এটা খানিকটা আপনাকে মেনে নিতে হবে, অথবা হচ্ছে ওই কিছু রং টং করে আপনাকে মানিয়ে নিতে হবে, আর এটার জন্য মন খারাপ না করে জীবনের বাকি দিকগুলোর দিকে মনোযোগ দিতে হবে।
2: একদম একদম, এত
0: মানে চুল পাকা মানে পাকছে মানে কিন্তু জীবনের অভিজ্ঞতা বাড়ছে, এটা ভেবে নিয়ে
2: এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সুতরাং অনেক কথা হচ্ছে, অনেক অনেক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। আপাতত সময় একটি গানের বিরতি, তারপরেই আমরা ফিরবো আজকের এই শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি ব্রতদীপ, আমার সঙ্গে রয়েছে সৃজনী, সঙ্গে রয়েছেন আমাদের ডাক্তারবাবু, আর তোমাদের ফোন কিন্তু আসছেই, ফোন করতে থাকো 0332-131-342 এই নম্বরে, অথবা আমাদের পোস্টারে রয়েছে। লাইভে আর বেশিক্ষণ থাকবো না, অর্থাৎ ফেসবুক লাইভে আর বেশিক্ষণ থাকবো না, তোমাদেরকে কিন্তু টিউন করতে হবে রেডিওটাই। তাহলে চলো, আপাতত অনুপম রায়ের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটি।

0: শরীরস্বাস্থ্য অনুষ্ঠানের অনেকটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, আমাদের টেলিফোন লাইনেও কিন্তু বন্ধুরা এসেছে ইতিমধ্যেই অনেকে। আমাদের তবু আরও একবার বলে রাখি, 0332131342 এই নম্বরে তোমরা চলে এসো, ফোনটি করার সময় রেডিও সেট থেকে একটু দূরে চলে যাও, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে অফিসিয়াল ফেসবুক পেজের, সেখানেও চলে এসো। কিছুক্ষণ আগে আমরা ফেসবুক লাইভ ছিলাম, তো এবার ফাইনালি আমরা শুধুমাত্র রেডিওতে রয়েছি, তোমরা কিন্তু টিউন করে নাও আগে, মানে অফকোর্স। তো এরপরে আর কি আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, অনেকেরই এই সময় ঘামাচির সমস্যা খুব ভোগায়, পাউডার মাখলে নাকি রং খুব বন্ধ হয়ে যায়, তাহলে নাকি ঘামাচি, মানে তাহলে ঘামাচি থেকে বাঁচার উপায়টা কি এই মুহূর্তে?
1: ঘামাচি সাধারণত হয় অতিরিক্ত তাপে, যখন ঘর্মনালীর মুখগুলো বন্ধ হয়ে যায় তখন চামড়ার নিচে ঘামগুলো জমে যায়, সেগুলো ফুসকুড়ি আকারে দেখা যায়, সেটাই ঘামাচি।
2: আচ্ছা,
1: তাহলে মূল সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ঘাম, যেটা হয় কিনা অতিরিক্ত তাপে। তো আমাদের তাপমাত্রা একটু কমাতে হবে, যদি মনে হয় যে আমাকে আউটডোরে যেতে হচ্ছে, আমি সবসময় কালো ছাতা ব্যবহার করব, গায়ে ঢেলে ঢালা পোশাক পরব, প্রচুর জল খাবো যাতে শরীরের হাইড্রেশন থাকে, আর ঘামাচির হাত থেকে সত্যি বলতে কি বাঁচার কোনো উপায় নেই। ঘামাচি যদি হয় তাহলে আমরা কয়েকটুকরো বরফ একটা রুমাল বা কাপড়ের টুকরোতে বেঁধে জায়গাগুলোতে 5-10 মিনিট করে একটু সেঁক দিতে পারি, এরকম কয়েকদিনের মধ্যে সেই জায়গার তাপের কারণে ঘামগুলো আবার শরীর শোষণ করে নেয়, ফলে ঘামাচি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর যেটা করতে পারি, আমরা গরম জলে স্নান না করে, অনেকে একটু রিল্যাক্স করার জন্যে সন্ধ্যের পরে কাজ থেকে ফিরে এসে গরম জলে করেন, সেটাতে ঠান্ডা জলে করবেন, তাহলে শরীর তার তাপমাত্রা খানিকটা হারিয়ে শরীরকে নিজস্ব যে অন্তর্বর্তী যে পরিবেশ সেটাকে ফিরে পায়, ফলে সে ঘামাচি তাতে একটু কম বেরোয়। আর কখনোই আমরা পাউডার ব্যবহার করব না, এমন কোনো পাউডার আবিষ্কার হয়নি যে ঘামাচি সারায়, ওগুলো সাধারণত বিজ্ঞাপনদাতাদের একটা চমক। সুতরাং ঘামাচির ওপর ষোলো আনা নির্ভর না করে, হ্যাঁ ঘামাচির একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আমি যদি স্নান করে দেহের ভাঁজগুলোতে একটু ঘামা পাউডার ছড়িয়ে দিই, তাহলে সুন্দর গন্ধটা মনটা ফুরফুরে রাখে আর খানিকটা ঘামও একটু শুষে নিল। এছাড়া বাড়তি উপায় নেই, মানে বাড়তি সুবিধা নেই, যেটা হয় সেটা ওই আপনি যে বাড়তি পাউডারটা দিলেন সে যাতে লোমকূপের মুখ বন্ধ না করে, স্নানের সময় কিন্তু মনোযোগ দিয়ে সেগুলো সাবান দিয়ে তুলে ফেলতে হবে, নাহলে এই পাউডারের জন্য আবার হিতে বিপরীত হবে।
0: বেশ, তাহলে পাউডার থেকে মানে ওই শুধুমাত্র সুগন্ধ এবং খানিকটা ঘাম শুষে নেওয়ার জন্য তাকে ব্যবহার না করাই শ্রেয় মনে করছি।
2: তবে আমাদের মতন যাদের রোজ বেরোতে হয় তারা কিন্তু একটা মানে বড় সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে ট্যান, তাই না?
0: টান টান টান,
2: হ্যাঁ। সেই ট্যান দূর করতে এবং ত্বককে ফ্রেশ রাখতে ঘরোয়া ফেস প্যাক কি ব্যবহার করা যেতে পারে?
1: ট্যান হয় সাধারণত আল্ট্রাভায়োলেট বির জন্যে, যেটা চামড়ার মেলানিন পিগমেন্টটাকে একটু বেশি পরিমাণ বাড়িয়ে দেয় এবং তার কারণে ট্যান হয়। ঘরোয়া প্যাক বলতে আপনি টক দই আর বেসনের প্যাক ব্যবহার করতে পারেন, 2 চামচ বেসন, 1 চামচ টক দই আর সামান্য পাতিলেবুর রস মিশিয়ে জায়গাটাতে লাগিয়ে দিন, আর শুকিয়ে গেলে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। যাদের লেবুতে মনে হয় যে এটা তুল চুলকাচ্ছে বা র্যাশ হচ্ছে তারা লেবুর অংশটুকু বাদ দিতে পারেন সপ্তাহে 2 বার, এতে সাধারণত উপকার হয়। আবার দেখা

0: গেছে যে শশা চন্দন গুঁড়োর প্যাক, সেটাও ভালো উপকার হতে পারে। দু চামচ শশার রস, এক চামচ খাঁটি চন্দনের গুঁড়ো, বা বিকল্প হিসেবে মুলতানি মাটি মিশিয়েও আপনি মিশ্রণ তৈরি করলেন, সেটা জায়গাটায় মাখালেন, 15 মিনিট রইল, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন। তাতে সতেজতা এবং রিফ্রেশিং ভাবটাও ফিরে আসে। এটা করতে হবে সপ্তাহে 2-3 বার। আর আলু আর মধুর প্যাক ব্যবহার করা আরেকটা চল আছে। আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট থাকে, যা খুব দ্রুত পিগমেন্টেশন আর রোদে পড়া কালো দাগটা হালকা করে। আর মধু তো আমরা জানি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। 2 চামচ আলুর রসের সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে মুখে লাগাতে হবে, 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা অন্তত সপ্তাহে 2-3 বার করলে ভালো।
1: আমি মনে করি যে হ্যাঁ, এই দামি দামি প্রোডাক্টসের ভিড়ে আলু মধু মাখাটা, জানি বিষয়টা একটু অন্যরকম, মিটে যায় তাহলে কেন আর কি অত হাজার হাজার টাকা, কারণ ভাবা যাচ্ছে না সেই প্রাইস। যাই হোক, আমরা একটু এগিয়ে যাই। আমাদের টেলিফোন লাইনে বন্ধু রয়েছে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? না বন্ধু, ফোনটি করিয়ে তুমি একটু রেডিও সেটটি থেকে দূরিয়ে চলে যাবে, তাতে কি হবে? তাতে আমি আমার কথাটা তো শুনতে পাচ্ছি, আবার একবার শোনার ইচ্ছে থাকে না আসলে। তা যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে চলে এসো আমাদের টেলিফোন লাইনে বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
2: হ্যালো, সুর রায় বলছিলাম নদিয়া থেকে।
1: বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমার একটা প্রশ্ন যে আমাদের এই যে মুখে একটা বিজি বিজি খাল খাল বেরোচ্ছে এবং বন্য বেরোচ্ছে, এটার জন্য কিছু মাথা দরকার নাকি ডাক্তার পরামর্শ দরকার?
1: বেশ, আমরা শুন, আমরা মানে আমাদেরকে এই প্রশ্নটা, আমরা এই নিয়ে আরও মানে এর আগেও আমরা কথা বলেছি যে ব্রণ হচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে, ডাক্তারবাবুর কাছে চলে যাব খুব ছোট করে, কারণ ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। যেহেতু
0: ব্রণর প্রধান কারণ হচ্ছে মৃত কোষ, ধুলোবালি দিয়ে সিবেসিয়াস গ্ল্যান্ডের মুখগুলো বন্ধ হয়ে যাওয়া, তার ফলে তারা বেরোতে পারে না। এবং আমাদের একটা প্রবণতা হচ্ছে কোনো জায়গায় যখন কিছু গোটা বেরোয় আমরা সেখানে নখ দিয়ে ক্রমাগত হাত দিই বা খুঁটি, ফলে এর জন্যে জীবাণু সংক্রমণ হয়, ইনফেকশন হয়, পুঁজ জমে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হতে পারে। তো সেই সব ক্ষেত্রে এগুলো করবো না, মুখে হাত দেবো না, কিছু করবো না, মুখটা সাবান দিয়ে অনেকবার করে ধুয়ে ফেলবো যাতে মুখ অয়েলি না থাকে, তেলতেলে না থাকে। আর যেটা করতে পারি, যদি মনে হয় এতে উন্নতি হচ্ছে না, কিছু অয়েন্টমেন্ট লাগাতে পারি যেগুলোতে অ্যান্টিবায়োটিক আছে, এমনকি যদি খুব বেশি হয় আমরা অনেক সময় ডক্সিসাইক্লিন জাতীয় কিছু অ্যান্টিবায়োটিকও খাওয়ার পরামর্শ দিয়ে থাকি।
1: আচ্ছা বেশ, এইবার তো স্কিন হলো, এবার যেটি সব থেকে একটু আগেই আমরা আলোচনা করছিলাম আর কি, যে এগিয়ে যেতে হবে চুল পাকলে, সেই চুলের কথাতেই আসি আর কি।
3: এই চুলের সমস্যা কিন্তু বড় সমস্যা বর্ষাকালে। তো এই যে মরশুমে বাতাসে আর্দ্রতার জন্য চুলে একটা সারাক্ষণ চিটচিটে ভাব থাকে, আবার সবারই মোটামুটি মাথা
1: ঘামে,
3: হ্যাঁ, এর ফলে কি চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়?
0: হ্যাঁ, চুল পড়ার সমস্যাটা বাড়ে, যেহেতু প্রতিদিনের আর্দ্রতা বেশি, স্ক্যাল্প বা মাথার চামড়াতে ঘাম বেশি হচ্ছে, সেই কিছু পলিউশন থাকে, ধুলো ময়লা জমে, তারা চুলের গোড়াগুলোকে নরম করে দেয় এবং ভঙ্গুর করে তোলে, তার ফলে চুলগুলো পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও এসে থাকে, আর চুলের গোড়া নরম হয়ে যাওয়ার কথা তো বললাম, আর পোর্স বা রোমকূপের মুখও তাতে বন্ধ হয়ে যায়। এই সব মিলিয়ে চুলের গোড়ার অনেক সময় পুষ্টি আর অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে চুল পুষ্টিহীন হয়ে পড়ে এবং চুল ঝরে পড়ার প্রবণতা বাড়ে। যদি দেখা যায় প্রতিদিন 10-20টা করে চুল পড়ছে, সেটাতে খুব চিন্তার কারণ নেই, সেটা আমাদের চুলের একটা স্বাভাবিক ঘটনা, প্রতিদিন পড়ে এবং প্রতিদিনই তৈরি হয়।
3: আচ্ছা,
0: তো কিন্তু দেখা যায় যে চুল হাত দিয়ে টেনে দেখলে যদি দেখা যায় গোছা গোছা চুল উঠছে, সেটাই সমস্যা। সেই ক্ষেত্রেই আমাদের হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, চুলের যত্ন নেওয়া উচিত, চুলের জন্য পুষ্টির দিকটাতে নজর দিতে হবে এবং চুলের সুশ্রূষা করার প্রয়োজন আছে।
1: ডাক্তারবাবু, অনেকেই বলেন যে বর্ষার জল নাকি মাথায় লাগলে চুল পড়ে।

0: পড়ে পড়ে যায় বা ইনফেকশন হয়, এই বিষয়টি কি সত্যি, মানে বৃষ্টির জল কি সত্যি চুলের জন্য ক্ষতিকর?
1: সত্যি বলতে কি, সেটা ঠিক নয়, আবার ঠিকও। এই জন্য ঠিক নয়, বর্ষার জল বিশুদ্ধ জল যদি হয় চুলের পক্ষে সেটা ভালো,
0: ভালো।
1: কিন্তু প্রথম বর্ষার জল যেহেতু সারা বছরের পলিউশন ধোঁয়া ধুলোর মধ্য দিয়ে নামছে, সে অনেকটা পরিমাণ দূষিত পদার্থ নিজের মধ্যে নিয়ে নামে, এবং আমার বাড়ি যদি ইন্ডাস্ট্রিয়াল যেখান থেকে ধোঁয়া ধুলো বেশি হয় সেখান থেকে নামে, সেই ধোঁয়ার জলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিশে গিয়ে পিএইচটা বাড়ে, যাকে বলা হয় অ্যাসিড রেন। সেই অ্যাসিড রেন কিন্তু আমাদের চামড়ার এবং চুলের স্বাভাবিক পছন্দের পিএইচটাকে বদলে ফেলে, তার কারণে চুল উঠে যাওয়ার প্রবণতা বেশি হয়। কিন্তু যদি মনে হয় হ্যাঁ বৃষ্টিতে ভেজার আমার শখ, আমি তাতে আনন্দ পাই, তাহলে প্রথম কয়েকটা বৃষ্টির জলটাকে এড়িয়ে চলে, তারপরে আমরা সেই বৃষ্টি, যদি আমাদের গ্রামাঞ্চলের দিকে বাড়ি থাকে, শহরতলির দিকে বাড়ি থাকে যেখানে ইন্ডাস্ট্রি নেই, কয়েক পশলা বৃষ্টিতে অতিরিক্ত পলিউশন ধুলো ময়লাটা জলের সঙ্গে নেমে গেল, তারপরে সেই জলে আমরা খুব আনন্দের সঙ্গে ভিজতে পারি এবং মনের মধ্যে ভয় না রেখে।
0: বেশ, তার মানে বোঝা গেল যে এই যে একটা মিসকনসেপশন ছিল, আশা করা যাচ্ছে এই মিসকনসেপশনটা ক্লিয়ার হলো যে হ্যাঁ এটা সত্যি, যেভাবে ধোয়া ধুলো ধোয়াশায় কই পাখি আকাশে এরকম একটা অবস্থা হয়ে গেছে, তো সেইখানে গিয়ে দাঁড়িয়ে যে হ্যাঁ প্রথম দুদিন মানে প্রথম বছরের বৃষ্টিটা খুব একটা বেশি লাভবান নয় বোঝাই যাচ্ছে। আরও একটি বিষয়, এই গরমে বর্ষায় মাথায় প্রচণ্ড ড্যান্ড্রাফ বা স্ক্যাল্পে ইচিং টাইপের হয়, ইচিং জাতীয় কিছু হয়, এই চিটচিটে যে ড্যান্ড্রাফ, এইটা দূর করার উপায় কি মুহূর্তে?
1: বাতাসের অতিরিক্ত আর্দ্রতা আর অতিরিক্ত তাপমাত্রার কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে, একটু আগে বলেছি আমাদের যে ন্যাচারাল অয়েল সিবাম, সেটা চামড়ায় জমা হয়, সেটা যদি আমরা ঠিক ঠিক পরিষ্কার না করি তাহলে সেখানকার মরা কোষের সঙ্গে মিশে একটা একটা আস্তরণ তৈরি করে এবং চুলকাতে থাকে। আমরা তাতে হাত দিলাম, নোগ লাগলো, চামড়ায় স্বাভাবিকভাবে বাস করে যেসব জীবাণু, সেই সব জীবাণুর মধ্যে যারা সুযোগ সন্ধানী, অন্য সময় আমার ক্ষতি করে না কিন্তু কোনো কারণে সুযোগ পেলে চামড়ায় যখন ছিঁড়ে যায় ছড়ে যায় তখন তারা আমাদের আক্রমণ করে, এই সেই ইনফেকশনের কারণে তখন হচ্ছে আস্তে আস্তে ড্যান্ড্রাফ শুরু হয়। আর ড্যান্ড্রাফের জন্যে যে ছত্রাকগুলো এই আর্দ্রতা আর উষ্ণতার কারণে তারা সাধারণত বেশি বৃদ্ধির একটা সুযোগ পায়। সুতরাং এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে ড্যান্ড্রাফের আক্রমণ ঘটে।
2: আচ্ছা, তো মানে এই ড্যান্ড্রাফটা দূর করার জন্য কতদিন সপ্তাহে মানে শ্যাম্পু করা উচিত, বা এই যে শ্যাম্পু করার পর আমরা অনেক সময় কন্ডিশনার ব্যবহার করি, সেটা কি এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য করা যায়?
1: ড্যান্ড্রাফের জন্য আমরা যে শ্যাম্পু করতে শ্যাম্পু ব্যবহার করতে পারি সেটাতে যদি সেলেনিয়াম সালফাইড থাকে খুব ভালো হয়। সেলেনিয়াম সালফাইড যে ছত্রাকগুলো ড্যান্ড্রাফের জন্য কারণ তাকে মেরে ফেলে। সুতরাং সেলেনিয়ামযুক্ত কোনো শ্যাম্পু যদি আমরা ব্যবহার করি তাহলে সেগুলো মাথায় মেখে 5-10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে, যাতে ওই সেলেনিয়াম সালফাইডটা ছত্রাকের ওপর কাজ করে তাকে ধ্বংস করতে পারে। আর সেই সাথে সাথে যদি কিছু ওষুধ থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, ছত্রাক নিরোধক ওষুধ, সেগুলো যদি চুলে আমরা লাগাতে পারি, বিশেষ করে কোট্রাইমক্সা জল জাতীয় কিছু, তাহলে সেগুলো হয়, বা অনেক সময় টিনিডাজল জাতীয় কিছু, সেগুলো আমাদের চুলের ছত্রাকগুলো ধ্বংস করে এবং খুশকিকে সরাতে সাহায্য করে।
0: বেশ, আমাদের টেলিফোন লাইনও ব্লিঙ্ক করছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো
3: স্যার।
2: নমস্কার,
3: আমি ইলামবাজার থেকে রাজু মাইতি বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ বলছিলাম ডাক্তার বাবু কাছে একটা প্রশ্ন, যে আমাদের এই যে আঙুলগুলো হাতে এই যে চামড়া উঠে যাচ্ছে, এর জন্য কি করণীয়?
2: আচ্ছা,
0: এরকম সমস্যা প্রায় অনেকেরই দেখা যায় যে সিজন চেঞ্জ হওয়ার সম্মুখে এরকম হাত পায়ের চামড়া ওঠে, সেক্ষেত্রে আমি ডাক্তারবাবুর কাছে চলে যাব। সেক্ষেত্রে
1: যদি মনে হয় তার সঙ্গে চুলকানি নেই, যন্ত্রণা নেই, কোনো শারীরিক কষ্ট নেই, তাহলে আমার মনে হয় এটার জন্য কিছু না করাই ভালো। কিছুদিন পরে উপরের লেয়ারটা আস্তে করে, যে কিছুদিন পরে পরে আমাদের এপিডার্মিসের স্কিনগুলো আস্তে আস্তে স্কেলিং হয়, উঠে যায়, এটা প্রকৃতির সাধারণ ঘটনা। আপনি যদি প্যারা

0: দেখেন তার গায়ে ওরকম তারা তার
1: স্কিন
0: স্কিন থেকে আস্তে আস্তে তারা তুলে ফেলে। সুতরাং সেটাকে সেরকম ভাবে নিন। আর যদি আপনার মনে হয় হ্যাঁ এর সঙ্গে চুলকাচ্ছে, এর সঙ্গে ব্যথা হচ্ছে, তলায় ফুসকুড়ি আছে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি মনে হয় অতিরিক্ত জল ঘেঁটে হচ্ছে, কোনো সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে হচ্ছে, প্রফেশনাল কারণে আপনি চাষবাসের কাজের সঙ্গে যুক্ত।

0: শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলি, তাহলে আমাদের চুলটা আস্তে আস্তে মসৃণ হবে, নরম হবে এবং স্বাভাবিক হবে। কিন্তু মোদ্দা কথা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ভেতরের পুষ্টিটা চুল ভালো করার জন্য সবচেয়ে ভালো উপায়। আপনার যদি রক্তাল্পতা থাকে, আপনার যদি পুষ্টির অভাব থাকে, বিশেষত প্রোটিন, বিভিন্ন রকমের সেলেনিয়াম, মলিবডেনাম এই জাতীয় মিনারেলসের ঘাটতি থাকে, বিভিন্ন ভিটামিনসের অভাব থাকে, তাহলে চুল কিন্তু প্রাণবন্ত হবে না।
1: বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না, অসুবিধা নেই, আরো একবার টেলিফোন লাইন করছে, ব্লিঙ্ক শুনিনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন?
2: আমি পুরুলিয়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: অনেক সময় কিছু কিছু আমরা এই অসুখটাকে বলি আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া বিভিন্ন কারণে হয়। এই আর্টিকেরিয়াতে বিভিন্ন অ্যালার্জির জিনিস কারোর কারোর খাবারে হয়, কারোর স্পর্শে হয়, কিন্তু একটা বিশেষ ধরনের অ্যালার্জির কারণ হলো কিন্তু চেঞ্জ অফ টেম্পারেচার। এই মানুষগুলো বলে যে আমরা ভালো থাকি, আমরা যখন স্নান করে উঠি তখন আমার হাত গা চুলকায়, আবার একটু পরে গাটা যখন শুকিয়ে যায় তখন আমাদের আবার গা চুলকানি কমে যায়। অর্থাৎ সেই মুহূর্তে আমাদের যে শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, তার ফলে যে মাসেল ভেঙে গিয়ে অ্যালার্জির কারণটা তৈরি হয়, সেই কেমিক্যাল হিস্টামিন, সেটা ওই স্কিন বা গায়ের চামড়ার নিচে চলে আসে, তার ফলে ছোট ছোট দানা দানা হতে পারে এবং চুলকানি হয়, কেননা ওরা নার্ভ এন্ডটাকে ইরিটেট করে। কেউ কেউ বলে যে আমি ভালো থাকি কিন্তু আমি পুকুরে বাসন মাজতে গেলে আমার পা চুলকায়। তার কারণ হচ্ছে পা অবধি তারা পুকুরের জলে ডুবিয়ে রেখে তারা বাসন মাজে, তাহলে পায়ের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার ফলে পায়ের এই একই বিক্রিয়াটা হয় এবং হিস্টামিন বেরিয়ে তাদের হাত পাগুলো ফলে চুলকায় এবং অ্যালার্জির কারণ হয়। যদি মনে হয় এটা খুব সামান্য, সারা গায়ে হচ্ছে না, যদি মনে হয় এটা সহনীয়, আপনি এটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আর যদি মনে হয় হ্যাঁ এটা অনেকক্ষণ থাকে এবং এটা আস্তে আস্তে সারা গায়ে ছড়িয়ে পড়ছে, তখন এই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিনিক্স কোনো ওষুধ খেতে বলি এবং চিকিৎসকের পরামর্শ নিতে বলি।
1: আচ্ছা, সরিষস্থ অনুষ্ঠানের আমরা প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি, প্রায় একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের কাছে একটি কমেন্ট এসেছে, শুনছেন, বলছো ঠোঁটের ফোর ডি স্পটস ট্রিটমেন্ট ব্যাপারে কিছু বলুন।
0: আবার বলুন,
1: ঠোঁটের ফোর ডি স্পটস ট্রিটমেন্ট এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করছেন আমাদের একজন শ্রোতা বন্ধু।
3: ট্রিটমেন্ট, আচ্ছা,
1: হ্যাঁ, ঠোঁটের স্পট ট্রিটমেন্ট, ঠোঁটে বিভিন্ন রকম দাগ, সেই দাগ থেকেই হয়তো এই প্রশ্নটি এসেছে। বেশ, আমি সুমিত সেনকেও বলবো যে এই বিষয়ে যদি তুমি একটু বিস্তারিত আমাদেরকে জানাতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সময় আমাদের প্রায় শেষের পথে। এরপরেও আরও একটি সেগমেন্ট রয়েছে, যেহেতু আমাদের যুববাণীতে ইতিমধ্যেই একদম শুরুতেই যেহেতু বলেছিলাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আরও একটি সেগমেন্ট আসছে আর কিছুক্ষণেই, তাই একদম ডাক্তারবাবুর কাছেই চলে যাবো। যেহেতু যেমনটা বলছিলাম আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি, ডাক্তারবাবু, এই ত্বক ও চুলকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে দৈনিক কতটা জল খাওয়া প্রয়োজন? মানে ডাবের জল বা ওআরএস কি এর কোনো বাড়তি উপকার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে?
0: আমাদের শরীরের প্রায় 70%-এর বেশি জল, সুতরাং জলটাকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। আমরা যখন জন্মেছি আমাদের জলেই জন্ম হয়েছে, সুতরাং জল আমাদের দরকার। এবং এই হাইড্রেশনটা প্রত্যেক দিনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি কি, যখন আমাদের জল তেষ্টা পায় আমরা তখন জল খাই, এটা ঠিক নয়। আমাদের অল্প অল্প করে সারাদিনই জল খেতে হবে, এবং একজন মানুষ, পূর্ণবয়স্ক মানুষ যার ওজন 70 কেজি, তার সারাদিনে 3 লিটার থেকে 3 লিটার জল খাওয়া উচিত।
1: বেশ,
0: কিন্তু এটাকে সেটা অনেকটা জল, সেই জন্য আপনি অল্প অল্প করে অনেকবার খাবেন, 8 থেকে 10 গ্লাস আমরা কখনো খাই না। এবং আমাদের শরীরের যেহেতু অভিযোজন করার একটা ক্ষমতা আছে, আমার প্রচণ্ড জল তেষ্টা না পেলে তবে আমার ব্রেনের তেষ্টা পাওয়ার সেন্টারকে উদ্দীপিত করবে না, গলা শুকাবে না, তখন আমাকে জানাবে না। সেই জন্যে আমরা কখন জল তেষ্টা পাবে তখন জল খাওয়ার চেয়ে আমাকে

0: একটা নির্দিষ্ট সময় অন্তর জল খাওয়া উচিত, যাতে আমার শরীরের জলের ঘাটতিটা না হয়। এবারে পরের প্রশ্নের উত্তরে আসি, ডাবের জলের বাড়তি কোনো গুণ নেই, ওতে খানিকটা আমরা পটাশিয়াম পেতে পারি অতিরিক্তভাবে। যদি মনে হয় যে আমি একটা হালকা এক্সারসাইজ করেছি, আমার প্রচণ্ড ঘাম হয়েছে, যদি মনে হয় আমি অনেকটা দৌড় সেরে এসেছি, আমার প্রচণ্ড শরীরের জল বেরিয়ে গেছে, লবণ বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে এমনি জল খেলে আমার চলবে, কিন্তু সেখানে আমি ডাবের জলও খেতে পারি। মানে ডাবের জল খেতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি আমার মনে হয় হ্যাঁ আমার ডাব খাওয়ার সুযোগ আছে, আমি ডাবের জল খেতে পারি, কিন্তু সেটার পরিমাণটা যেন আমার দৈনন্দিন যেটা 2.5 লিটার থেকে 3 লিটার সেই চাহিদার কথা মাথায় রেখে। তবে যদি হার্টের সমস্যা থাকে, যেহেতু ডাব পটাশিয়াম রিচ একটা জল, সুতরাং হার্টের রুগীদের আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ডাব বা খুব বেশি রকমের ফল খেতে না করি। কিন্তু যদি মনে হয় আমি এত স্ট্রেনাস এক্সারসাইজ বা পরিশ্রম করেছি, আমার সারাদিনে প্রচুর ঘাম হয়েছে, সেই ক্ষেত্রে জলের সঙ্গে অতিরিক্তভাবে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বানিয়ে সেটা খেলে আমার প্রয়োজনীয় সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেটের অভাবটা মিটবে।
1: বেশ, ধন্যবাদ। একদম সব শেষে চলে এসেছি আমরা। সবশেষে যুববাণী শ্রোতাদের উদ্দেশ্যে ত্বক এবং চুল ভালো রাখার জন্য এমন 3টি গোল্ডেন রুল বা টোটকা যদি বলেন, যা প্রতিদিন মেনে চলা সম্ভব আমাদের পক্ষে।
0: প্রশ্নটা আবার করুন।
1: হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কি, ত্বক এবং চুল ভালো রাখার জন্য 3টি গোল্ডেন রুল বা টোটকা যদি বলেন।
0: আচ্ছা, ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখা হচ্ছে প্রথম নিয়ম।
1: হ্যাঁ,
0: চুল আর ত্বক ভালো রাখার প্রথম এবং প্রধান শর্তগুলো হলো ভেতর থেকে সুস্থ থাকা, 8-10 গ্লাস জল পান করবেন, শরীরের টক্সিন আর ক্ষতিকর উপাদানকে বের করে দেয়, ত্বককে ভেতর থেকে নরম রাখে, সুস্থ রাখে। সুষম খাদ্য খেতে হবে, আপনার রোজকার খাবারে যেন তাজা ফলমূল, সবুজ শাকসবজি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেমন বাদাম মাছ, এগুলো যেন অবশ্যই থাকে। এগুলো চুল পড়া কমায়, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। আর সঠিক ও নিয়মিত পরিচ্ছন্নতা দরকার, বাইরের ধুলোবালি দূষণ থেকে ত্বক আর চুলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমানোর আগে একটা মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন, ত্বকের ধরন অনুযায়ী একটা ময়েশ্চার ব্যবহার করতে পারেন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। চুলের যত্ন, সপ্তাহে 2-3 বার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন, শেষে কন্ডিশনার ব্যবহার করবেন। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারে কিন্তু চুল রুক্ষ হয়ে যেতে পারে। আর ক্ষতিকর উপাদান, বিশেষ করে অতিবেগুনি রশ্মি, তারপরে অতিরিক্ত রোদ, এগুলো আমাদের চামড়া এবং চুলটাকে ক্ষতি করে। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন যার মাপ মোটামুটি 30-50 বা একটু বেশি হলে ভালো। অনেকের ধারণা আমরা বাইরে বেরোচ্ছি মুখে সানস্ক্রিন মাখছি, এ আমার সারাদিনের মতো হলো, তা নয়। সানস্ক্রিনের যেসব জিনিসগুলো আমাকে আল্ট্রাভায়োলেট থেকে বাঁচায়, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আল্ট্রাভায়োলেটের আঘাতে কমে যায়, ফলে 3-4 ঘন্টা অন্তর অন্তর আপনাকে সানস্ক্রিন আবার মাখতে হবে। আর জরুরি টিপস হচ্ছে, রাত জেগে মোবাইল করা, পার্টি করা একটু কমাতে হবে, এটা মানসিক চাপ বাড়ায়, চুলের মারাত্মক ক্ষতি করে। 7-8 ঘন্টা যাতে গভীর ঘুম হয় সেদিকটা নিশ্চিত করতে হবে, আর চেষ্টা করবেন নিজেকে চাপ মুক্ত রাখার, হাসি খুশি থাকার।
1: ব্যাস, অলওয়েজ আমরা সবসময় যুববাণীতে এই কথাটাই বলি, অলওয়েজ খুশি থাকো, ভালো থাকো। আর আজ শরীর স্বাস্থ্য অনুষ্ঠানের সঙ্গে ছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু প্রতদীপ, আমার সঙ্গে ছিল সৃজনী, এবং আমাদের সঙ্গে ছিলেন ডক্টর নিত্যগোপাল বসু। আমাদের বেশ অনেক অনেক অনেক উত্তরে কিন্তু আজ আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু এইবার সময় আমাদের বিদায়ের, কারণ এর এইবার সময় আমাদের কিংশুকের কিংশুক আসছে, আছে আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। তাহলে চলো শুনে নিই, ধন্যবাদ আজ শরীর স্বাস্থ্যের সঙ্গে থাকার জন্য। তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের আজকের পোস্টারে। চলো আজকের মতো, চলো আপাতত রাউন্ড আপে যাই আমরা। ধন্যবাদ ডাক্তারবাবুকে সঙ্গে থাকার জন্য আজকে আমাদের।
0: নমস্কার।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: সারা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমী মানুষদের চোখের তলায় কালি আর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আমরা যুবাণী তোমাদেরকে এই খেলার কোনো আপডেট দেব না সেটা তো হতেই পারে না। সেই জন্যই আমি তোমাদের যুবাণীর বন্ধু কিংসুক চলে এসেছি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হয়ে যাওয়া যে চারটে ফুটবল ম্যাচ তার একদম টাটকা খবর নিয়ে আমাদের এই স্পেশাল সেগমেন্ট ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

গতকাল 15 জুন রাত 9:30 থেকে শুরু করে আজ 16 জুন সকাল পর্যন্ত ম্যাচের ভেতরে যা যা কাণ্ড ঘটল, উফ, মানে এক কথায় বলতে গেলে পুরো পয়সা ওয়াসুল। তাহলে চলো এবার এক এক করে তোমাদের সবাইকে দিয়ে দিই এই সব ম্যাচের আপডেট। প্রথম ম্যাচ স্পেন বনাম কাবো ভার্দে গ্রুপ এইচ এর খেলা। শুরু করছি টাইটানদের লড়াই দিয়ে। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং আন্ডারডগ কাবো ভার্দে। খাতায় কলমে লড়াইটা ডেভিড বনাম গোলিয়াথের হলেও মাঠে যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। পুরো ম্যাচে স্পেন সিংহভাগ বল পজিশন নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ সানিয়ে গেল। টিকি টাকা পাসের ফুলঝুরি ফুটিয়ে তুললেন স্পেনের মাঝ মাঠের জাদুকররা। কিন্তু কেল্লা ফতে, কাবো ভার্দের ডিফেন্স লাইনে আক্ষরিক অর্থেই আস্ত একটা লোহার দেয়াল তুলে দিয়েছিল। পুরো খেলা জুড়ে তারা ডিফেন্ড করে গেল আর প্রতি আক্রমণের সুযোগ খুঁজল। 90 মিনিটের শেষ হুইসেল আর স্কোর লাইন দাঁড়িয়ে রইল স্পেন 0 কাবো ভার্দেও 0। স্পেনের ফরোয়ার্ডদের সব জোরালো শট একাই রুখে দিয়ে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন 40 বছর বয়সী তরুণ কাবো ভার্দের গোলরক্ষক বোজিনহা। বড় বড় তারকা

অন্যদিকে মিশরের বুক চিতিয়ে লড়াই করার ঐতিহ্য। ম্যাচ শুরু হতে না হতেই মাঠে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বেলজিয়াম। ফার্স্ট হাফে মাত্র 13 মিনিটের মাথায় বেলজিয়ামের এক ডিফেন্ডার হলুদ কার্ড দেখেন, আর ঠিক তার আগের মিনিটে 12 মিনিটে মিশরের এক প্লেয়ারও কিন্তু হলুদ কার্ড পান। মাঝ মাঠে রীতিমতো যুদ্ধ চলছিল। ফার্স্ট হাফেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে কাঁপাচ্ছিল পুরো স্টেডিয়াম। বেলজিয়ামের হয়ে প্রথম গোলটি করেন তাদের তারকা স্ট্রাইকার রোমেলো লুকাকু, কিন্তু মিশরও ছেড়ে কথা বলেনি। মিশরের হয়ে গোল শোধ করে দেন মোস্তাফা মোহামেদ। বেলজিয়ামের গোলকিপার কোয়েন ক্যাসেলস এবং মিশরের গোলকিপার মোহামেদ এল সেনাওয়ে দুজনই বেশ কিছু ভালো সেভ করেন। অবশেষে হাই ভোল্টেজ ম্যাচটি শেষ হয় বেলজিয়াম 1-1 স্কোর লাইনে। দুই দলই 1-1 গোল পয়েন্ট ভাগ করে নিল। বেলজিয়ামের ফরওয়ার্ড লাইনে একের পর এক জোরালো শট রুখে দিয়ে মাঝ মাঠে অসাধারণ খেললেন ইজিপ্টের প্লেয়াররা। এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেই গোলদাতা এবং মাঝ মাঠের প্রাণ ভোমরা মোস্তাফা মোহামেদ, যিনি পুরো খেলা নিয়ন্ত্রণ করছিলেন একাই। চলে আসি তৃতীয় ম্যাচ, সৌদি আরেবিয়া বনাম উরুগুয়ে গ্রুপ এইচ এর খেলায়। মায়ামি স্টেডিয়ামে, যেখানে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা শক্তি উরুগুয়েকে চ্যালেঞ্জ জানাতে নেমেছিল এশিয়ার জায়ান্ট সৌদি আরেবিয়া। আশা করি তোমরা কেউ ভুলে যাওনি 2022 ওয়ার্ল্ড কাপের সৌদির সেই ঐতিহাসিক পারফরমেন্স। তারা হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনার মতো একজন জায়ান্টকে। এবারেও কিন্তু তারা সেই মেজাজেই মাঠে নেমেছে। ল্যাটিন ফুটবলের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব খেললো নিখুঁত কাউন্টার অ্যাটাকিং ফুটবল। উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন তাদের ফরওয়ার্ড ডারউইন নুনেস। অন্যদিকে সৌদি আরবের হয়ে মাঠ কাঁপিয়ে গোল শোধ করেন সালেম আল দাসারি। খেলার 43 মিনিটের মাথায় সৌদি আরবের একজন প্লেয়ার হলুদ কার্ড দেখেন ঠিকই, কিন্তু মাঠের খেলায় কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়েনি। ফার্স্ট হাফের লড়াই ছিল কিন্তু চোখে পড়ার মতো। আক্রমণ বেশি করছিল উরুগুয়ে, কিন্তু গোল পোস্টের সামনে কাজের কাজটি করে দেখাচ্ছিল সৌদির ডিফেন্স। টান টান উত্তেজনার এই ম্যাচটিরও শেষ বাঁশি যখন বাজল, স্কোর লাইন ছিল সৌদি আরেবিয়া 1-1। মরুর দেশ সৌদি আরব বুক চিতিয়ে লড়াই করে আটকে দিল ল্যাটিন পাওয়ার হাউসকে। উরুগুয়ের বড় বড় স্ট্রাইকারদের গোল করা থেকে আটকে দিয়ে এই ম্যাচেরও প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন সৌদি আরবের বাজপাখি গোলকিপার মোহাম্মদ আল অসেস। তাহলে চলে আসি শেষ ম্যাচ, ইরান বনাম নিউজিল্যান্ড গ্রুপ জি এর খেলা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হোল্ড ইয়র হার্ট, কারণ শেষ ম্যাচটি ছিল গতকালের এবং আজকের সবচেয়ে বড় থ্রিলার। লস অ্যাঞ্জেলাস স্টেডিয়ামে

0: মুখোমুখি হয়েছিল এশিয়ান পাওয়ার হাউস ইরান এবং ওশানিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ড। গোল উৎসব কাকে বলে, আজ সকালে কিন্তু দু দলই তা দেখিয়ে দিল। খেলা শুরু হতে না হতেই মাত্র 6 মিনিটের মাথায় স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন তাদের তারকা প্লেয়ার এলিজা জাস্ট। 1-0 পিছিয়ে পড়ে ইরান, যেন ক্ষুধার্ত বাঘের মতো ছাপিয়ে পড়ে। তাদের লাগাতার আক্রমণের ফল মেলে 31 মিনিটের মাথায়। ইরানের হয়ে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান রামিন রাজিয়ান। ফার্স্ট হাফে খেলা শেষ 1-1 স্কোর লাইনে। শুরু হলো এবার সেকেন্ড হাফের এক নতুন নাটক। 54 মিনিটের মাথায় নিজের এবং টিমের দ্বিতীয় গোলটি নিউজিল্যান্ডকে আবার করে দেন সেই একই নায়ক এলিজা জাস্ট। ম্যাচ তখন 2-1, কিন্তু ইরান তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা শুরু করে অল আউট অ্যাটাক। নিউজিল্যান্ডের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে খেলার 63 মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন ইরানের ফরওয়ার্ড মোহাম্মদ মোহেবি। ইরানের গোলকিপার আলরেজা বিনাবন্দ এবং নিউজিল্যান্ডের গোলকিপার অলিভার সেল দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত জান লড়িয়ে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত এই ম্যাচটি শেষ হয় ইরান 2-2 স্কোর লাইনে। আর এই ম্যাচে ম্যাজিক্যাল জোড়া গোল করে পুরো ম্যাচের সেরা অর্থাৎ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের সেই নায়ক এলিজা জাস্ট। তাহলে ওয়ার্ল্ড কাপের এই 5th এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের জীবনের বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: তাহলে চলো আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ এবং শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানও। সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ এবং সৃজনী, আর যেতে যেতে তোমাদের জন্য রইল চন্দ্রবিন্দুর পক্ষ থেকে এই গানটি। টাটা।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সৃজনী পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল।

0: অতুল প্রসাদের গান শুনলেন অপূর্ব পালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়।

0: প্রচলিত লোকগীতি শুনলেন অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন উত্তরবঙ্গে। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং অভিমুখে। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ

0: অশোক ভট্টাচার্যের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলছে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনেই উপচে পড়েছিল ভিড়। সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল 1025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্নপূর্ণা যোজনা। মুর্শিদাবাদে 68টি জায়গায় এই শিবির চলছে। ইতোমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রায় 20,000, অন্নপূর্ণা যোজনায় প্রায় 14,000, ভিভিজি রামজির জন্য 6,000-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় 21টি এবং হাওড়ার সদর মহকুমায় 44টি শিবিরেও বহু মানুষ ভিড় জমিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ট্রাইব্যুনালের কাজের গতিবৃদ্ধি এবং সেই কাজে দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, রাজ্যে প্রায় 30 লক্ষ মানুষ এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। এর মধ্যে মালদা ও মুর্শিদাবাদে বাদ যাওয়া নামের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। এইসব সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য দ্রুত এসআইআর এর নিষ্পত্তি হওয়ার প্রয়োজন, সে কারণেই তার এই আবেদন। মালদা জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের 17 জন সদস্য সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই জেলা পরিষদে মোট আসন 43টি, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 34, কংগ্রেসের 5 ও বিজেপির 4 জন সদস্য রয়েছেন। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সদস্যরা জানিয়েছেন, তারা দল ছাড়ছেন না। তাদের অনাস্থা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে। পারিবারিক জমি বিবাদের জেরে আত্মীয়র বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি নেত্রী সাবানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার বড় নাচিনায় 70 বছর বয়সী কপিয়া বিবি অভিযোগ করেন, সাবানা তাদের আত্মীয়, তিনি বুলডোজার দিয়ে কপিয়ার বাড়ি ভেঙে দিয়েছেন। সাবানার আগে অভিযোগ দাবি করেছিলেন, যে জমিতে কপিয়ার বাড়ি ছিল সেটি আদতে তার। তৃণমূল কংগ্রেসের মদতে কপিয়ারা সেই জমিটি দখল করে রেখেছিলেন। রাজ্যে 2টি জেলায় বাজ পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড় বৃষ্টির সময় বাজ পড়লে মানুষ ব্যাপারী নামে 14 বছরের এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদে 2টি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়, এছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট কিছু জায়গাতেও সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের 2-1টি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।

গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, বিশেষত আমরা খেয়াল করি যে সবজি চাষ যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সবজি চাষের লাভ অনেক বেশি, এবং সবজি চাষে লাভ যেমন বেশি হয় সবজি চাষের দিকে কিন্তু আমাদের যত্ন অনেকটা বেশি নিতে হয়, বিশেষত এই সময়ে বর্ষাকাল।

0: দিন সবজি চাষের ক্ষেত্রে আমরা কিভাবে লাভজনক চাষ করতে পারব এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস নমস্কার।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে লাভজনক ভাবে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করতে চাই, তার আগে আপনার কাছে জেনে নিতে চাইব যে আমাদের রাজ্যে মূলত কি কি ধরনের সবজি চাষ হয় এবং তার গুরুত্ব কতখানি।
1: আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ মানে বলা যায় যে হচ্ছে গড গিফটেড একটা স্টেট, যেখানে হচ্ছে পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি সমস্ত ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশন বা হচ্ছে আমাদের আবহাওয়া আছে। তো সেখানে আমাদের সবজি কিন্তু সব ধরনেরই চাষ করা যায়, প্রায় সব ধরনেরই চাষ করা যায়। এবং আমরা জানি যে আমাদের দেশে সবজি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তো সেখানে কিন্তু আমরা সব ধরনের সবজি তো আমরা করতেই পারি। বর্ষাকালে মূলত আমরা যে ধরনের সবজি চাষ করে থাকি সেগুলো হচ্ছে কুমড়ো জাতীয় ফসল আমরা করে থাকি। এছাড়া আমাদের বর্ষাকালীন সবজি হিসাবে ভেন্ডি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। এছাড়াও আমাদের বেগুন, লঙ্কা এগুলো আমরা বর্ষাকালে সাধারণত করি থাকি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যেমন আমরা লাউ করি, উচ্ছে করি, তারপরে হচ্ছে ঝিঙে করি, তারপরে হচ্ছে আমাদের চিচিঙ্গা করি, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। এছাড়াও আমাদের মূল এবং কন্দ জাতীয় যে ফসল আছে বর্ষাকালে, যেমন কচু, ওল, এগুলো কিন্তু আমাদের বর্ষাকালে সাধারণত চাষ করা হয়।
0: বিজ্ঞানসম্মত উপায়ে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করি তাহলে আমাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে?
1: আচ্ছা, প্রথমেই যেহেতু বর্ষাকালীন সবজির কথাটা বললাম, সেখানে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় আসবে যে একটা মানে আনন্যাচারাল একটা ক্লাইমেটিক কন্ডিশন থাকবে, মানে বৃষ্টি হবে বা জল জমে থাকবে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের তৈরি হতে পারে। তাহলে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। এবং সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা বলে থাকি যে প্রথমেই আমাদের জমিটা, জমির চরিত্র কীরকম, সেই জমির চরিত্র কিন্তু দেখতে হবে যে সেখানে জল দাঁড়িয়ে যায় কিনা। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সবজি চাষ করা যাবে না, সবজি কিন্তু জল সহ্য করতে পারে না। এক রাত্রি যদি জল জমে যায় তাহলে কিন্তু সবজি আমাদের মানে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি সাধারণত বলি যে কোনো সবজি চাষের ক্ষেত্রে সাধারণত ছটা এম ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
0: প্রথমে
1: যেমন ধরুন, প্রথমে ময়দান, ময়দান মানে আমার হচ্ছে জমিটা কিরকম, জমিতে জল ধারণ ক্ষমতা কিরকম বা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা কিরকম, তাহলে সেটা আমরা দেখি। জমির উর্বরতা শক্তি কিরকম সেটা দেখি, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথমেই এম ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর ময়দান। সেকেন্ড আমরা যেটা দেখি মনসুন, মানে আমি তো বর্ষাকালীন সবজির কথা বলছি কিন্তু মনসুনটা কিরকম থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সবজি চাষটা নির্ভর করে এবং তার উৎপাদনশীলতা কিন্তু মানে আমরা দেখতে পাই এই মনসুনের উপর নির্ভর করে। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যান্ডেজ। বর্তমানে কিন্তু আমাদের যান্ত্রিকীকরণ যদিও চলে আসছে, তথাপিও আমাদের কিন্তু চাষের ক্ষেত্রে ম্যান্ডেজের কিন্তু একটা ঘাটতি দেখা যায়, সেই ম্যান্ডেজ কিন্তু থাকতেই হবে। ফোর্থ যদি বলি তাহলে সেটা আমরা বলবো

0: গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মার্কেটিং, এই মার্কেটিং বা বাজারজাত করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি বাজারজাত ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু আমার লাভজনক যে বিষয়টা সেটা কিন্তু থাকবে না। আমি এমন সময় সবজি তৈরি করলাম, তখন হয়তো বাজারের দাম খুব কম, তাহলে কিন্তু আমার লাভজনক বিষয়টা থাকবে না।
1: তাহলে এই যে ছটা এম ফ্যাক্টরের কথা আপনি বললেন, যদি কৃষক বন্ধুরা সেগুলো মেনে চলে, তাহলে কিন্তু ওনারা মানে একটা লাভজনক ফসল উৎপাদন করতে পারবেন এবং তাতে ওনারা অনেকটাই লাভবান হতে পারেন,
0: অনেকটাই লাভবান হতে পারে।
1: তা এই বর্ষাকালীন সবজি চাষের জন্য যে বীজ বপন পদ্ধতি, সে সম্পর্কে যদি একটু বলেন।
0: আচ্ছা, বর্ষাকালীন সবজিতে আমি যেটা বললাম যে কুমড়ো জাতীয় ফসল হোক বা আমাদের ভেন্ডি বা আদার যে ফসলগুলো হয় বর্ষাকালে, তো সেখানে কিন্তু বীজ বপন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধরুন বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি কিন্তু বীজ মূল জমিতে লাগাতে পারবেন না, এদিকে সময় কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, আপনি লাগাতে পাচ্ছেন না। তাহলে আপনাকে কিন্তু টাইমের মধ্যে যদি লাগাতে হয়, তাহলে অন্য কোনো জায়গায় আমাদের বীজ থেকে চারাটা তৈরি করে নিতে হবে। বর্ষাকালে কিন্তু এটা করা যায়। আমাদের পলি প্যাকেটে বা ছোট ছোট আমাদের যে প্লাগ ট্রে হয় বা পোট্রে হয়, সেগুলোতে যদি আমরা চারা তৈরি করে নিতে পারি, এরপরে যখন চারার বয়স লাগানোর মতন হয়ে যাবে, তখন কিন্তু আমরা মূল জমিতে লাগাতে পারি। মানে ডাইরেক্ট কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে, যেমন আমি বলতে পারি ঝিঙে হোক, কুমড়ো হোক, লাউ হোক, এগুলোর বীজ কিন্তু আগে পলি প্যাকেটে লাগিয়ে দিতে হবে। আপনি কোনো একটা জায়গায় মোটামুটি প্রোটেকশন নেওয়া যায় বা ছাউনিটা আছে, সেরকম জায়গায় আমরা যদি চারাটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু যখনই ওয়েদারটা একটু ভালো হবে, সঙ্গে সঙ্গে আমরা মূল জমিতে লাগিয়ে দিতে পারি, এটা কিন্তু করে নেওয়া যায়। তাহলে কিন্তু আমরা টাইমের মধ্যে সমস্ত বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো।
1: কিন্তু তার আগে তো মূল জমিটা তৈরি করে নিতে হবে।
0: হ্যাঁ, অবশ্যই।
1: তার আগে মূল জমিটা কিভাবে তৈরি করবে?
0: আচ্ছা, মূল জমি তৈরির ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু বর্ষাকাল জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেখানে কিন্তু আমাদের মূল জমিটা তৈরি করতে হবে একটু উঁচু করে, একটু উঁচু করে তৈরি করতে হবে, যেখানে হচ্ছে মাদায় বীজ লাগানো হয়। যেমন হচ্ছে আমাদের ঝিঙে বললাম, কুমড়ো বললাম, লাউ বললাম, যেগুলো মাদাতে লাগানো হয়, সেগুলো মাদাটা কিন্তু একটু উঁচু করে লাগাতে হবে, যাতে কোনো কারণে যদি বৃষ্টি হয়, সেটা যাতে মানে ওইখানে মানে জলটা যাতে না জমে যায় আর কি, একটু উঁচু করে কিন্তু লাগাতে হবে। এবং প্রতিটা মাদাতে আমরা বলি বর্ষাকালে সাধারণত দুটো থেকে তিনটে বীজ লাগাতে হবে। আলটিমেট যখন সমস্ত জার্মি মানে অঙ্কুরোদ্গমন হলো, তারপরে আমাদের একটা রাখতে হবে, একটাই গাছ রাখতে হবে, প্রতিটা মাদাতে একটাই গাছ রাখতে হবে। এভাবে কিন্তু আমাদের বীজ বপন করতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সেটাকে আমাদের মাথায় রেখে কিন্তু করতে হবে, মানে উঁচুভাবে আমাদের তৈরি করতে হবে।
1: এই ক্ষেত্রে আমরা জাতের দিকে কি ভাবনা চিন্তা করব?
0: আচ্ছা, জাতের ক্ষেত্রে আমি বলবো পার্টিকুলার কোনো জাতের নাম বলবো না, কারণ বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান তারা বিভিন্ন জাত তৈরি করে থাকে। কিন্তু আমি কৃষক বন্ধুদের বলবো যে যে জাতটা আপনি ব্যবহার করবেন, দেখে নিতে হবে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত কিনা। মানে প্রথমে জাতের বৈশিষ্ট্য যদি বলা যায় যে জাতটা উচ্চ ফলনশীল কিনা, সেটা আমাদের দেখতে হবে। ওই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, সেটা আমাদের দেখতে হবে। এবং ওই জাত যে অঞ্চলে লাগানো হবে, সেই অঞ্চলে সুটেবল কিনা, মানে উপযুক্ত কিনা, সেটাও কিন্তু আমাদের মাথায় দেখার বিষয় আছে। কারণ ধরুন যে মানে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু আবার জাতের পারফরমেন্সও বিভিন্ন রকম হয়, তো সেখানটায় যে জাত যে অঞ্চলে সুটেবল হবে, সেটা কিন্তু আর লাগাতে হবে। আর একটা বলবো জাতের ক্ষেত্রে, যে সাধারণত যে সময় লাগানোর দরকার সেই সময়, মানে যে জাতটা যে সময় লাগানোর দরকার সেই সময় লাগাতে হবে, সেই সময় লাগাতে হবে। ধরুন আপনি বেগুনের ক্ষেত্রে যদি আমি বলি, বর্ষাকালে বেগুনের জাত একটা অন্যরকম হয়, আবার শীতকালে বেগুনের জাত অন্যরকম হয়। তাহলে বর্ষাকালের জাত যদি আপনি শীতকালে লাগান, তাহলে কিন্তু ফলন সেই অর্থে পাওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
1: তাহলে আপনি বলছেন যে মানে মরশুম ভেদে জাত আলাদা হতে পারে,
0: মরশুম ভেদে জাত আলাদা,
1: এখন দেখে নিতে হবে যে বর্ষাকালীন সবজি চাষে আমরা বর্ষাকালীন সবজিরই যে জাত সেটা যেন হয় এবং সেটা সেটা যাতে বীজ যাতে সঠিক হয়, উচ্চ গুণমান সম্পন্ন হয়, সেদিকে

0: একটা নজর রেখে কিন্তু আমাকে চাষটা করতে হবে, তাই তো?
1: অবশ্যই।
0: এই ক্ষেত্রে বলবো যে সার প্রয়োগ কিভাবে করবে?
1: আচ্ছা, মূল জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা একটা থাম্ব রুল বলি সাধারণত, যে আমাদের রাসায়নিক সারের ক্ষেত্রে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটে হচ্ছে মেন খাদ্য উপাদান। সাধারণত আমরা বলি 2:2:1:1, এই অনুপাতে দিতে হবে। তবে তার আগে আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের মাটি পরীক্ষা করেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে, কারণ মাটি পরীক্ষা না করে যদি আমরা সার প্রয়োগ করি, তাহলে যদি সারের আধিক বেশি হয় তাহলে কিন্তু গাছের মধ্যে একটা মানে টক্সিসিটি দেখা দেবে, মানে গাছের কিন্তু গাছ তখন ওই এতটা বেশি পরিমাণ কিন্তু নিতে পারবে না, তখন গাছের একটা শারীরবৃত্ত সমস্যা তৈরি হবে। তো সেটাকে মাথায় রেখে আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে, এখন বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষাগার তৈরি হয়ে গেছে, ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারও হয়েছে, তো সেখানে কিন্তু মাটি পরীক্ষা করে তবেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে। সাধারণত আমরা 2:1:1 অনুপাতে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমরা দিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন জৈব সার যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের কেঁচো সার, আমাদের হচ্ছে পচানো গোবর, এগুলো আমাদের কিন্তু দিতে হবে। সাধারণত পরিমাণটা হয় মাটি ভেদে, সেটা সাধারণত 20-25 টন পার হেক্টর আমরা বলি জৈব সারটা দিতে হবে, কারণ জৈব সার যদি সঠিক পরিমাণে দেয়া যায় এবং সঠিকভাবে দেয়া যায় তাহলে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক দিন ধরেই থাকে, কারণ জৈব সার হচ্ছে আমরা বলি ধীরে ধীরে মাটিতে নিউট্রিয়েন্ট বা গাছকে তার খাদ্য উপাদান সাপ্লাই দেয়। তো জৈব সার যদি আমরা একবার ঠিকঠাক দিতে পারি তাহলে কিন্তু অনেকটা মাটির যে উর্বরতা শক্তি সেটা থাকে। এছাড়া রাসায়নিক সার হিসাবে আমরা যেটা বললাম যে NPK বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেগুলো আমরা দিতে পারি, এবং সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে সুসংগত উপায়ে দিতে হবে সার প্রয়োগ, কিন্তু সুসংগত উপায়ে দিতে হবে, কারণ সারের পরিমাণ যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের সবজির উৎপাদনশীলতা অনেক কমে যাবে। মানে জমিতে, মূল জমিতে লাগানোর আগে, ফসল লাগানোর আগে আমাদের সাধারণত 50% নাইট্রোজেন আমরা বলি দিতে, টোটাল হচ্ছে ফসফরাস দিতে বলি এবং 50% পটাশিয়াম দিতে বলি, সঙ্গে হচ্ছে জৈব সার। যখন আমরা মাটিটা তৈরি করছি, লাঙল দিচ্ছি, তখন কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। এরপরে যখন আমাদের গাছ লাগানো হলো, গাছ লাগানোর পরেই আমাদের মোটামুটি 20-22 দিন বা 25 দিনের মাথায় কিন্তু আমাদের প্রথম মানে যে 50% আমাদের নাইট্রোজেনটা থাকছে তার হাফ আমাদের কিন্তু নাইট্রোজেন দিতে হবে জমিতে, সে 50% নাইট্রোজেন কিন্তু দিতে হবে। আমি বর্ষাকালীন সবজির ক্ষেত্রে মানে কুমড়ো জাতীয় যে ফসলগুলো সেগুলো কিন্তু এভাবেই দিতে হবে। আর যে মানে 50% হাফ দিলাম 25 দিনের মাথায়, আর যে হাফ থাকছে মানে বাকি যে নাইট্রোজেন এবং 50% যে আমাদের পটাশিয়াম থাকছে, সেটা কিন্তু আমাদের ওই 50-55 দিনের মাথায় গাছে দিতে হবে।
0: তাহলে এইভাবে যদি আমরা সার প্রয়োগ করি এবং সুষম সার প্রয়োগ করি তাহলে আমরা সবজি চাষের ক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারব। একটু যদি বলেন যে বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কি ধরনের পদক্ষেপের কথা?
1: আচ্ছা, কুমড়ো জাতীয় যেহেতু আমাদের বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসল একটা মেন ফসল, কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতাটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমি বললাম যে আমাদের ওই মানে আভার কন্ডিশন, আমাদের সার প্রয়োগ। সিমিলারলি একইভাবে যদি বলা যায়, কুমড়ো জাতীয় ফসল সাধারণত ইতর পরাগযোগ হয় মানে ক্রস পলিনেশন, পুরুষ ফুল আলাদা হয়, স্ত্রী ফুল আলাদা হয়, পরাগযোগ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ফলন কিন্তু কমে যাবে। প্রথম অবস্থায় হয়তো ফলটা হবে কিন্তু ফলটা 2-4 দিন পরে ঝরে যাবে, কারণ ওখানে কিন্তু পরাগযোগ হয়নি। এই পরাগযোগ করার জন্য আমাদের কিন্তু মৌমাছি মানে আমাদের যে পরাগযোগে সাহায্য করে যেসব এজেন্ট, মৌমাছি, প্রজাপতি, এইগুলো কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণ জমিতে আছে কিনা আমাদের দেখতে হবে। যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ওই পরাগযোগ কিন্তু আমাদের করতেই হবে, এবং সেটা হচ্ছে মানে নিজেদেরকে করতে হবে, যেটা মৌমাছি বা প্রজাপতি করত সেটা আমাদেরকেই করতে হবে। সকালে উঠে একটা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে

0: সেই গর্ভমুণ্ডেতে কিন্তু ছোঁয়াতে হবে। এটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের মানে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই কিন্তু করতে হবে, কারণ পরাগযোগ না হলে কিন্তু ফল ঝরে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কৃষক বন্ধুদের বলবো, মানে এখন তো যথেচ্ছ পরিমাণে খুব কৃষি বিষ ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের যে উপকারী যেসব পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের, যেমন তাহলে সুসংগত উপায়ে যেমন আমরা বিষ প্রয়োগ করব, একইভাবে আমাদের যে উপকারী যে মানে পোকাগুলো আছে সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো আমাদের দেখতে হবে, কারণ তারাই কিন্তু আমাদের ফলন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে।
1: তো এইভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন কিরকম হতে পারে?
0: আচ্ছা, এভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের যা পোটেনশিয়াল যে ফলন আছে সেটা অনেকাংশে আমরা করতে পারি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা সাধারণত অনেকটা ফলন পেতে পারি, অনেকটা ফলন মানে, এবং মানে আমি যদি টাকার অঙ্কে দেখি, টাকার অঙ্কে কিন্তু আমরা অনেকটা পেতে পারি। বর্ষাকালীন সবজি চাষে কিন্তু আমাদের যা খরচ হয় সেই খরচ বাদ দিয়ে আমরা কিন্তু প্রায় মানে আমরা বলি যে 1.5 এই রেশিওতে কিন্তু আমরা ইনকাম করতে পারি, মানে 1 টাকা খরচ হলে আমরা কিন্তু মানে 2.5 টাকা লাভ পেতে পারি। 2.5 টাকা লাভ মানে 1 টাকা খরচ হলো, 2.5 টাকা পেলাম, মানে আমার 1.5 টাকা কিন্তু লাভ হবে। এই হিসাবে কিন্তু আমরা এইভাবে ফলন পেতে পারি। এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক ম্যানেজ হয় তাহলে কিন্তু মানে আমি বলবো এই লাভজনক ব্যাপারটা আমাদের আর দেখতে হবে না তখন। কিন্তু মানে আমি আগে তো বললাম যে মার্কেটিং এর একটা বিষয়, সমস্ত মার্কেটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সবজি চাষের যে লাভজনক, বিশেষ করে বর্ষাকালীন সবজি চাষে অনেক আমরা পেতে পারি।
1: রোগ পোকা দমন করার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়?
0: আচ্ছা, বর্ষাকালীন সবজির ক্ষেত্রে রোগ পোকা আমাদের ক্ষেত্রে অনেক হয়ে থাকে। যেমন কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হয় আর কি, যেটা হচ্ছে ফ্রুট ফ্লাই আমরা বলি। সেই ফ্রুট ফ্লাইটা কিন্তু আমাদের হচ্ছে দমন করতে হবে। ফ্রুট ফ্লাইটা দমন করার জন্য আমরা যেটা প্রথমেই করে থাকি যে এখন বিভিন্ন ট্র্যাপ বেরিয়ে গেছে, আমাদের বিভিন্ন স্টিকি ট্র্যাপ বেরিয়েছে, হ্যাঁ ফান্দ, সেই ফান্দ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সাধারণত মোটামুটি 1 হেক্টর জায়গাতে আমাদের 10-12টা যদি আমরা ট্র্যাপ ব্যবহার করি তাহলে, 10-12টা আর একটু বেশি যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফ্রুট ফ্লাই অনেকটা আমরা কমাতে পারবো। এরপরেও যদি ফ্রুট ফ্লাই অ্যাটাক হয় বা ফ্রুট ফ্লাই যদি লাগে তাহলে আমাদের বিভিন্ন যে কেমিক্যাল স্প্রে, সেই কেমিক্যাল স্প্রেগুলো করতে হবে, কিন্তু সেটা দেখে নিতে হবে। মানে আমাদের যদি ইকোনমিক, যে আমরা বলি যে ইকোনমিক লস যদি খুব সেই অর্থে না হয় তাহলে কিন্তু অহেতুক আমাদের স্প্রে করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু আমি কৃষক বন্ধুদেরকে বলবো অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমাদের দরকার হবে তখনই স্প্রে করতে হবে, তাছাড়া আগে থেকে স্প্রে করার খুব একটা দরকার নেই। কিন্তু প্রতি ছেদক হিসাবে আমরা কিন্তু এই ফাঁদ আমাদের ব্যবহার করতেই হবে। এছাড়া কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে এটা তো গেল ফ্রুট ফ্লাই, আর একটা যদি হয় যেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান দিনে যেটা সমস্যা হচ্ছে যে নিমাটোড, এই নিমাটোড কিন্তু এখন সমস্যা একটা ক্রিয়েট করছে। তার জন্য আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস বলি সেটাই কিন্তু আমাদের করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমাদের এই মানে গাছের যে সব রোগ পোকা হচ্ছে তাদের দমন করার জন্য আমি কৃষক বন্ধুদেরকে বলবো যে একই জমিতে বারবার একই ধরনের ফসল কিন্তু চাষ না করা, ফসল চাষ না করা। কারণ হচ্ছে আমি কুমড়ো করলাম আবার পরের বছর কুমড়ো বা পরের সিজনে কুমড়ো, সেটা না করাই ভালো। তাতে কি হবে, বিভিন্ন যে আমাদের রোগ পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে আমাদের, যদি চক্র ফসল চক্রটা আমরা ঠিক করে নিতে পারি তাহলে অনেকাংশে কম হবে।
1: কি কি ধরনের রোগ দেখা যেতে পারে?
0: রোগের ক্ষেত্রে যেমন হয় একটা যে গুঁড়ো চিতি, পাউডারি মিলডিউ, এটা একটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে মারাত্মক একটা রোগ হয়। তারপরে হচ্ছে শশার ক্ষেত্রে হয় কিউকাম্বার মোজাইক ভাইরাস, ভাইরাস ঘটিত একটা রোগ হয়। ভেন্ডির ক্ষেত্রে হচ্ছে সাহেব রোগ, যেটা ইংরেজিতে বলে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, এটা হয়। আবার এখন বর্তমান দিনে ভেন্ডিতে আবার একটা রোগ চলে আসে, আমাদের এই রাজ্যে ছিল না, ওখরা ইনোসেন্ট লিপকাল ভাইরাস, পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো হলুদ হবে না কিন্তু পাতাগুলো এবং পাতার যে ফলক এবং পাতার যে দণ্ড সেগুলো কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যাবে এবং গাছে কিন্তু ফলনই হবে না, মানে গাছে একদম ফলনই আসবে না।

0: তো সেগুলো আমাদের প্রতিষেধক ব্যবস্থা হিসাবে, এগুলোর হচ্ছে সাধারণত যে ভাইরাস ঘটিত রোগের বাহক হচ্ছে সাদামাছি, সেই সাদামাছিকে আমাদের কন্ট্রোল করলে কিছুটা কিন্তু কন্ট্রোল হবে। তাছাড়াও আমাদের যে বর্তমান দিনের হচ্ছে বিভিন্ন জাত যেগুলো হচ্ছে এই মানে রোগের হচ্ছে রেজিস্ট্যান্ট বা এগুলো মানে প্রতিরোধ করতে পারে জাত, সেরকম জাত কিন্তু আমাদের লাগাতে হবে।
1: আচ্ছা, রোগ পোকার কথা তো আমরা জানলাম, রোগ পোকা ফসলের শত্রু, সে তো ফসলের ক্ষতি করেই থাকে, কিন্তু কুমড়ো জাতীয় ফসলে আমরা যদি উৎপাদনশীলতা অন্য কোনোভাবে কি বাড়ানো যায়?
0: কুমড়ো জাতীয় ফসলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমি যেমন আগে পরাগ সংযোগের কথা বললাম, এছাড়াও এই পরাগ সংযোগকে ঠিকঠাক যাতে হয় মানে স্বাভাবিকভাবে হয় তার জন্য কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক ফসলে কি হয় দেখা যায় যে পুরুষ গাছ আলাদা স্ত্রী গাছ আলাদা, তাহলে পুরুষ গাছ কিন্তু আপনাকে লাগাতে হবে, কারণ পুরুষ গাছ কিন্তু হচ্ছে আমাদের যে পরাগ রেণু সেটা কিন্তু সাপ্লাই করবে বা দেবে স্ত্রী গাছকে। তাহলে আমরা সাধারণত বলি যে 9:1 মানে 9:1 এই অনুপাতে কিন্তু হচ্ছে আমাদের গাছ লাগাতে পারে, মানে 9টা হচ্ছে স্ত্রী গাছ থাকবে, 1টা পুরুষ গাছ থাকবে, এভাবে কিন্তু লাগাতে হবে যাতে আমাদের পলিনেশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা দেখা যায় যে কৃষক বন্ধুরা কিন্তু এতে কিন্তু খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে প্রথমেই গাছে যখন ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলই আসে, মানে পুরুষ ফুল হতে থাকে, স্ত্রী ফুলটা কম আসে, তখন কৃষক বন্ধুরা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে পুরুষ ফুল হচ্ছে স্ত্রী ফুল হচ্ছে না, কারণ পুরুষ ফুলে তো আর ফলন হয় না। তো তার জন্য আমরা বলি যে কিছুটা আমরা এটাকে মানে কমাতে পারি, মানে স্ত্রী ফুল বাড়াতে পারি পুরুষ ফুল কমাতে পারি, সেটা আমরা করতে পারি বিভিন্ন গ্রোথ রেগুলেটর স্প্রে করে আমরা করতে পারি। কিন্তু গ্রোথ রেগুলেটর আমাদের যে স্প্রে করতে হবে সেই স্প্রেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমে করতে হবে, গাছ লাগানোর প্রায় 14 দিনের মাথায় প্রথম গাছে কিন্তু স্প্রে করতে হবে। আমি কুমড়ো জাতীয় ফসলের কথা বলছি, যখন গাছে মোটামুটি 3-4 লিফ স্টেজ থাকবে তখনই স্প্রে করতে হবে, মানে সাধারণত 12-14 দিনের মাথায় প্রথম স্প্রে করতে হবে, তারপরে আর একটা স্প্রে করতে হবে তার 7-10 দিনের মাথায়, মানে প্রায় 21-22 দিনের মাথায় কিন্তু একটা গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। তাতে কিন্তু অনেকটা আমরা পুরুষ ফুল কমাতে পারি স্ত্রী ফুল বাড়াতে পারি। এবার এই গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা
1: যা ব্যবহার করতে পারি বা তার ডোজ কি হতে পারে,
0: হ্যাঁ গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা ব্যবহার করতে পারি ইথ্রেল 250 ppm, ইথ্রেল 250 ppm বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি। যেমন আমি শশার ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে হবে, আবার ঝিঙের ক্ষেত্রে ইথ্রেল 300 ppm ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহার করার টাইম হচ্ছে ওই 14 দিনের মাথায় আর 21-25 দিনের মাথায়, এর মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে, তারপরে ব্যবহার করলে কিন্তু এতটা ভালো হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মানে লাউর ক্ষেত্রে আমরা ইথ্রেল 200 ppm ব্যবহার করতে পারি, কুমড়োর ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা অনুখাদ্য হিসাবে বোরন ব্যবহার করতে পারি, বোরন এবং জিং। বোরন যদি হচ্ছে আমরা 10% মানে বোরন 10% যদি আমরা ব্যবহার করি তাহলে এর পরিমাণটা হবে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আবার যদি বোরন হচ্ছে 20% ব্যবহার করি তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। জিঙ্ক ইডিটিএ এখন বাজারে পাওয়া যায়, এগুলো হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি। এতে কি হবে, বোরন জিঙ্ক যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি যদি মাটিতে থাকে সেটা যেমন মিটিয়ে দিতে পারে, সিমিলারলি এই পরাগ সংযোগ কিন্তু মানে ওদের অনেকাংশে বাড়িয়ে দিতে পারে, এবং এদের মানে যে আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে।
1: বেশ, তা এই সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন হবে?
0: আচ্ছা, সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মাটিটা কিন্তু ঠিকঠাক করে তৈরি করে নিতে হবে, যেহেতু বর্ষাকালীন সবজির চাষ একটু উঁচু করে মাটি আমাদের যে মাদাগুলো হবে সেই মাদাগুলো যদি একটু উঁচু করে নিতে পারি আমরা তাহলে কিন্তু জল যদি জমেও যায় সেটাকে আমরা কিন্তু মানে গাছের তত একটা ক্ষতি হবে না, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আবার যেখানে হচ্ছে আমাদের যদি সম্ভব হয়, যদি এখন তো জলসেচের জন্য ড্রিপ সিস্টেম বেরিয়ে গেছে, যদি ড্রিপ সিস্টেম সম্ভব হয় তাহলে ড্রিপ সিস্টেম আমাদের করতে হবে। আর যেগুলো হচ্ছে বীজ তোলার মাধ্যমে

0: আমরা চারা তৈরি করি, সেখানে বীজতলাতে চারাটা তৈরি করার জন্য আমাদের উদ্ভিদ খাদ্য বা জল সেগুলো হচ্ছে আমাদের ঠিক টাইমে দিতে হবে বীজতলাতে, এবং বীজতলার মাটিও আমাদের শোধন করে নিতে হবে। আর বীজতলাতে মানে চারাটাকে কিন্তু শক্ত করেই তবে মূল জমিতে লাগাতে হবে। এই এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফলনটা আমরা মানে অনেকাংশে আমরা বাড়াতে পারবো।
1: তাহলে কৃষক বন্ধুরা শুনছিলেন যে লাভজনকভাবে কি করে বর্ষাকালীন সবজির চাষ করা সম্ভব এবং আমরা কিভাবে চাষ করলে পরে আমরা বর্ষাকালীন সবজি থেকে অধিক আয় উপার্জন করতে পারি, তো এই বিষয়ে এতক্ষণ আমাদের বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নির্বাচিত নজরুলগীতি, অনুষ্ঠানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠানে আজ প্রথম শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়, পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12-3 মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12-3 মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
0: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা 7ম বারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠী ভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠাময় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of 2-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member

0: states have waited this long for real and meaningful reforms.
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ PIB ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল, E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বীমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বীমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন IG কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, 2 বারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে

0: ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন উত্তরবঙ্গে কার্শিয়াংয়ে। তিনি গোখেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির

পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আজই তার কলকাতায় ফিরে আসার কথা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলছে। মুর্শিদাবাদে 68টি জায়গায় এই শিবির চলছে, হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় 21টি এবং হাওড়া সদর মহকুমায় 44টি শিবিরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের বক্তব্য শোনার জন্য উদ্যোগী হয়েছেন। এই মর্মে দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে একটি মেল পাঠানো হয়। ওই মেলে গতকাল বিকেল 4টার সময় শ্রী ব্যানার্জিকে তার বক্তব্য জানানোর সময় দেওয়া হয়, কিন্তু তিনি সেই সময় কলকাতার ইডির দপ্তরে থাকায় অধ্যক্ষের কাছে যাওয়া সম্ভব হয়নি। এই মর্মে দলের সাংসদ কীর্তি আজাদ অধ্যক্ষের কাছে আবারও সময় চান। বিধানসভা নির্বাচনে প্রচারের সময় ডিজে বাজানোর উস্কানিমূলক মন্তব্যের জেরে আবারও সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ বেলা 11:45 তিনি তার আইনজীবী সহ ভবানী ভবনে তদন্তকারী সংস্থার দপ্তরে যান। তার বয়ান রেকর্ড করা হতে পারে। এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তেও সিআইডির দপ্তরে হাজিরা দেন তিনি। তাকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলায় এক মহিলাসহ পাঁচজন আহত। দুষ্কৃতীরা গতরাতে সবিতা মণ্ডলের কারখানায় হামলা চালায়। সেই সময় বিজেপির বুথ সভাপতির ছেলেসহ অন্যান্যরা প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়। এই ঘটনায় পুলিশের কাছে পাঁচ তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। মালদার ইংলিশ বাজারের কাজী গ্রামের 52 বিঘা এলাকায় আম কুড়োতে গিয়ে সপ্তম শ্রেণীর 3 পড়ুয়া বোমা বিস্ফোরণে আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আম কুড়োনোর সময় পড়ে থাকা একটি বোমায় হাত লাগলে সেটি ফেটে যায়। এলাকাবাসীর অভিযোগ, ওই আম বাগানে নানা ধরনের অবৈধ কার্যকলাপ হয়। খুব কাছেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও রয়েছে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় নৈনানের কাছে গতকাল দুপুরে হুগলি নদীতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কন্টেনার বোঝাই একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। সিঙ্গাপুর থেকে খিদিরপুরগামী কন্টেনার ভর্তি কোটা রুকুন নামের ওই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর মাঝপথ থেকে হঠাৎ ডান দিকে ঘুরে নৈনান সুইলিস গেটের দিকে চলে যায়। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর 2টায় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যের 2 জেলায় বাস পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড় বৃষ্টির সময় বাস পড়লে মানস ব্যাপারী নামে 14 বছর বয়সী এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদে 2টি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। বড়োয়া থানার সিভিক ভলেন্টিয়ার বছর 36-এর সুব্রত ঘোষ ঝড় বৃষ্টির সময় সাবলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পাশে দাঁড়িয়েছিলেন, তখনই বজ্রাহত হন তিনি। অন্যদিকে লালগোলা থানার রেনু BSF ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনের কাজ চলার সময় বাজ পড়লে 5 শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আমির শেখ এবং খুরশেদ শেখ নামে 2 জনের মৃত্যু হয়। পারিবারিক জমি বিবাদের জেরে আত্মীয়ের বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি নেত্রী সাবানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার বড় নাচিনায় 70 বছর বয়সী কপিয়া বিভির অভিযোগ, সাবানা তাদের আত্মীয়, তিনি বুলডোজার দিয়ে কপিয়ার বাঙি ভেঙে দিয়েছেন। সাবানা আগে দাবি জানিয়েছিলেন যে জমিতে কপিয়ার বাড়ি ছিল সেটি আদতে তার। তৃণমূল কংগ্রেসের মদতে কপিয়ারা সেই জমি দখল করে রেখেছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাঁদপুরে গতকাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা 2টি ওষুধের দোকানে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে 140টি নিষিদ্ধ ইঞ্জেকশন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র EZCC-র অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 5টা বেজে 10 মিনিটে।

কথা শোনার মতো মানুষেরা ভিড় জমালে কথারাও ভিড় করে আসে, কিন্তু ভিড় করে আসা কথারা অনেক সময় ভেতরেই থেকে যায়, অন্তরে প্রকাশিত হয় না। বলতে চাই অনেক কিছু, আমরা বলতে পারি অনেক কিছু, কিন্তু বলা হয়ে ওঠে না, বলা সম্ভব হয় না, বলার মতো পরিস্থিতি থাকে না অনেক সময়, তাই বলা হয়নি অনেক কিছুই। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, না বলা হয়নি আর কোনো দিন বলাও হবে না। বেশ মনে পড়ে সে 1987 সালে মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দিনের পর দিন বেশ মনে পড়ে দিনের পর দিন মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে লাগল। চিকিৎসকের নির্দেশে নানা ধরনের পরীক্ষাও সম্পন্ন হল। মা প্রায়ই জানতে চাইতেন, আমার কি হয়েছে রে, ডাক্তারবাবু কিছু বলেছে? প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার মতো মানসিকতা ছিল না। হাসপাতালে ভর্তির 7 দিনের মাথায় মা আমাদের ছেড়ে চলে গেলেন। আসলে মাকে বলা হয়নি মানে বলতেই পারিনি এই নির্মম সত্য, মা গো তোমার ক্যান্সার হয়েছে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। কোনো কোনো সময় ভালোর জন্য অনেক কথা বলা সম্ভব হয় না। আসল বিষয়টা একটাই, সুস্থ থাকতে হবে। এবছর 21শে জুন উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন, তাই সেই দিনে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস, যোগব্যায়াম যার মাধ্যমে মানুষ সুস্থতার পথ খোঁজেন, সেই যোগাবলে বার্ধক্যের সুস্থতা, এই বিষয় নিয়েই আজকের বা এবছরের যোগাডে। আমরা অনেকেই সুস্থ থাকতে চাই কিন্তু পারি কই, কারণ ওষুধ খাই, তার সাইড এফেক্টে আবার অসুস্থ হই। কিন্তু যোগা এমন এক পথ যে পথ ধরে আমরা সুস্থ থাকতে পারি। এমন অনেক মানুষ আছেন যারা এই পথকেই অবলম্বন করে এগিয়ে চলেছেন, তাঁদের মধ্যেই একজন মানুষ করণ থাপা, এই কলকাতার মানুষ, দীর্ঘদিন এই কলকাতায় বসবাস করছেন এবং অনেক মানুষের সুস্থতার স্বার্থে বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে যোগাভ্যাস করাচ্ছেন সবাইকে, এমন একজন মানুষ যিনি মানুষের পাশে হাত বাড়ান মানুষকে ভালো রাখতে। তার পাশে তো থাকতেই হয়, পৌঁছতেই হয় তার কাছে।

0: हेलो।
1: हाँ जी हेलो।
0: हाँ सर, কারণ থাপা স্যার বলছেন?
1: হ্যাঁ বলছি তো।
0: হ্যাঁ স্যার, যেটা জানতে চাইব যে আপনি বাগুইয়াটি অঞ্চলে দীর্ঘদিন ধরে যোগাভ্যাস করাচ্ছেন মানুষকে বিনা পারিশ্রমিকে, এই বিনা পারিশ্রমিকের কারণটা কি?
1: দেখুন দাদা, এখন হচ্ছে মানে আমার কাছে মেনলি উমেন্সরা করে।
0: আচ্ছা।
1: হ্যাঁ মানে কম বয়সী না, সব মানে 40+।
0: বেশ।
1: ওনারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাটাই পুরো ঘরকে দেয়। তা ওনাদের একটা ইচ্ছে থাকে মানে বাইরে বেরিয়ে কিছু মানে এক্সারসাইজ ওয়াগারে করার।
0: বেশ।
1: মানে এক বছরে আমি যা বুঝতে পারলাম।
0: বেশ।
1: তো ওটা ওনারা যে করতেন ওটাকে মডিফাই করে আমি পাওয়ার যোগাটা করাই।

0: আচ্ছা,
1: আমার আমার মোটিভ ওইটা মানে যে আপনি আপনার কাছ থেকে টাকা নিয়ে বা ইয়ে করে না, আমার আমার থ্রু দিয়ে যদি কারোর ভালো হচ্ছে আমি অবভিয়াসলি করাই ওটা।
0: এই যে বলছেন চল্লিশ অর্ধ মহিলারা আপনার কাছে আসেন, মূলত কোন সমস্যা নিয়ে আসেন? হাঁটুর সমস্যা, কোমরের ব্যথা,
1: হাঁটু আছে, কোমর আছে, অনেকজনের পিঠে ব্যথা, অনেকজনের স্লিপ ডিস্ক হয়, অনেক রকমের ইয়ে আছে, কারোর কোলেস্ট্রল আছে, কারোর পিসিওডি আছে।
0: আচ্ছা, তো এই নিরাময়ের যে পথ আপনি দেখাচ্ছেন, কত শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন এই যোগাভ্যাসের মাধ্যমে?
1: এটা দেখুন, আমি তো 100% আমি বলতে পারবো না, কেন কি আমি 100% ইয়ে করতো, ব্যাপারটা হচ্ছে আমার কাজ হচ্ছে দেখানো, শেখানো। এবার মানে ওনারা ওইটাকে মানে পুরো ডিপলি নিচ্ছেন বলে অনেকজন কিওর হচ্ছে। যেরকম আমার কাছে একজন এসছে, অনেকদিন ধরে করছেন, ওনার ফ্যাটি লিভার গ্রেড টু ছিল, রিসেন্টলি উনি চেক আপ করিয়েছেন, ওনার গ্রেড ওয়ান হয়ে গেছে।
0: বেশ,
1: তো এইসব মানে হচ্ছে নিজে কিওর হচ্ছে, নিজে এসে বলছে, তো মানে ওইটাই আমার নিজের আনন্দ লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা করাচ্ছি একটা মানে ইয়েতে
0: একটা লক্ষ্যকে সামনে রেখে সেটা সফল হচ্ছে।
1: হ্যাঁ সফল হচ্ছে।
0: হ্যাঁ, কিন্তু যে কথাটা আপনি নিজেই বললেন যে সবাই তো সমানভাবে নেয় না, এই অ্যাওয়ারনেসটা কি এখনো পর্যন্ত মানুষের মধ্যে নেই? মানে সবাই তো খুব চটজলদি সব কিছু চান, যে কারণে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের হাত ধরেন অনেকেই, কিন্তু যোগার হাত হয়তো অনেকেই ধরেন না। এমন ঘটনা কি আজও 21 শতকেও ঘটছে আপনার কলকাতার শহরে?
1: অনেকজন আছেন, অনেকজন আছেন, কিন্তু এটাকে অনেকজন মানে কিভাবে নেয় কি মানে হার্ড জিনিসটা, অ্যাকচুয়ালি এটা বহুত ইজি অ্যান্ড স্মুথ জিনিস। যারা আমার কাছে করছে মানে এখন আমার কাছে লেডিসরা রয়েছে মানে 35 মেম্বাররা রয়েছে, ওনারা কন্টিনিউ করে যাচ্ছেন, আর ওনারা মানে ওটা মানে রিটার্নটা পাচ্ছে কি হ্যাঁ, ওনারা নিজেই বলেন কি আমার ওয়েট লস হয়ে গেছে অনেকটা, আমি ইয়ে হয়ে গেছি, অনেক মানে অনেকজন কিওরও হয়েছে, এরকম না কিওর হয়নি।
0: আচ্ছা, কোন ব্যায়ামগুলো করতে বলবেন বয়স্ক মানুষ যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে সুস্থ থাকার জন্য, আগাম সুস্থতার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন বয়স্ক মানুষরা
1: আগামী দিনে? দেখুন এখন যারা 40 ক্রস করছে, অ্যাটলিস্ট 1 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের শরীরকে দিতেই হবে আজকের ডেটে।
0: বেশ,
1: একদম এটা দিতে হবে। আর এখন প্রাণায়াম হচ্ছে মেন, প্রাণায়াম যেটা ইজি স্মুথ মানে সবাই করতে পারে, 40-র পরে সবাই মানে ইজিলি করতে পারে। আর আমার কাছে প্রাণায়াম আছে, যোগা আছে, আসন আছে, আমি করাই পাওয়ার যোগাটা বেশি।
0: বেশ,
1: এখন মানে আপনি কোনোদিনও ভিজিট করতে পারেন, সকাল 6টার থেকে আমি 7টা অবধি করাই।
0: ধরুন যারা যারা আকাশবাণীর শ্রোতা বন্ধু যারা বহু দূরে রয়েছেন, তারা কিভাবে সুবিধা পেতে পারেন? তাদেরকে আপনি যদি বলেন যে এই যোগাভ্যাসটা করলে, মানে অনেক ক্ষেত্রেই যোগার ছবি আমরা এখন গুগল সার্চ করলে পেয়ে যাই, তো যদি সেই যোগার নামগুলো বলেন যে এই এই যোগাগুলো করলে বা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে মানুষ সুস্থ থাকতে পারেন অনেক বেশি তুলনায়।
1: এইটা এইটা মানে সব আমি তো মানে টোটাল উপর থেকে নিচ অব্দি করাই, মানে ফ্রি হ্যান্ড, যোগা, আসন, প্রাণায়াম, টোটাল জিনিসটা।
0: কোন কোন আসন করান বয়স্কদের?
1: আমার বয়স্ক আর ইয়াং এর কোনো ব্যাপার নেই, যেটা আমার কাছে সব থেকে কম বয়সী হচ্ছে 25, আর সব থেকে এজেড হচ্ছে 77। 25 যেটা করছে, 77ও সেম সেটা করছেন, সেম জিনিসটা করছেন, তো আমার কাছে কোনো ইয়ে নেই। আমি যেরকম উষ্ট্রাসন করাই, তারপরে ধনুরাসন, সর্বাঙ্গাসন, হালাসন, মানে আসনগুলো প্রায় সবই করাই। ইভেন আমার কাছে 2-3 জন আছে যারা শীর্ষাসনও করে।
0: আচ্ছা,
1: 2-3 জন আছে যে শীর্ষাসন মানে ওনারা নিজেই বলেছে আমি একা থাকলে আমি পারতাম না, তুমি যদি পেশেন্টদের ধাক্কা না মারলে আমাদেরকে আমি এই শীর্ষাসন পর্যন্ত পৌঁছাতামই না, মানে ওরা চিন্তা করেনি কি আমি শীর্ষাসন করতে পারি।
0: বেশ,
1: আমার হচ্ছে জাস্ট আঙুলটা ধরে নেওয়া, ধরে ওনাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই মোটিভ আমার।
0: বেশ, অনেক ভালো লাগলো স্যার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আপনার হাত ধরে সবাই ভালো থাকুন।
1: আমি তো যে কটা আপনার শ্রোতা আছে দূরদর্শন আকাশবাণীতে, সবাইকে আমি এটাই বলবো, 24 ঘন্টার মধ্যে

0: এক ঘন্টা আপনি আপনার শরীরটাকে দিন, যেটা পারবেন সেটাকেই করুন, সেটাকে করুন, একদম ফলো করুন থরলি। তারপরে আপনার ডক্টর দরকার নেই, ওষুধ দরকার নেই।
1: বেশ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন স্যার।
0: ওকে, থ্যাংক ইউ স্যার।

0: সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: বিজ্ঞাপনের পর ফিরে এলাম শহর কলকাতা থেকে, মহর্ষালের পথে পাড়ি দেবো এবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম বিশ্বাস। প্রীতম দুর্গাপুরে ছোট বড় সবাইকে যোগাভ্যাস করেন। প্রীতম, এই 21 শতকে দাঁড়িয়ে কোন ধরনের সমস্যাগুলো বারবার আসছে বড়দের কাছে বা বৃদ্ধদের কাছে বা কম বয়সীদের?
4: কম বয়সীদের অ্যাওয়ারনেস খুবই ভালো আছে, তারা জানে কি করতে হয়। কিন্তু যারা বয়স্ক আছে তারা নর্মালি এটাকে করে না, মানে যোগাটাকে সেভাবে নেয় না। কিন্তু আমরা তাদেরকে বলি কি যোগাটা করলে কি হয়। যোগাটা প্রথম করা তো একটা বডির একটা যে ভাষণ সেটাকে চেঞ্জ করে ইন টার্মস। সারাক্ষণ যখন কেউ সারাক্ষণ ঘরে বসে থাকে সেটা খুব ইনজিরিয়াস টু হেলথ। তখনই কেউ যদি সেটাকে কোনো প্রাণায়াম বা কোনো স্ট্রেচিং, বেন্ডিং, যোগা, যে কোনো যেকোনো ফর্মস গুলো আছে, এইট লিম্বস যেগুলো আছে, সেগুলো করলে তো অটোমেটিকলি বডিটা একটা কন্ডিশন হয়ে যায়। তারপরে যেটা মেইন যোগা, কানেকশন আমাদের সেলফ এর সাথে, যে কানেকশন যোগ যেটাকে বলা হয়, সেটাকে আমরা ধারণ করানোর জন্য চেষ্টা করি। আমরা মোস্টলি আমরা দেখে থাকি যে বয়স্ক লোকেরা বেশি আসে, বাট ইয়াং জেনারেশনরাও অনেক দূর দূর থেকে ট্রাভেল করে আসে ফর যোগার জন্য। তো প্রবলেম বলতে সেভাবে কিছু হয় নেই প্রবলেম, কিন্তু হ্যাঁ তাদের কনসিস্টেন্সিটা একটা
3: একটা জিনিস দেখা যায় যে এখন কম বয়স, মানে বয়সের 45-50 ক্রস করার পর থেকে মানুষের হাঁটুর সমস্যা শুরু হয়। এর কোনো কারণ কি আছে? এটা আগে এত বেশি ছিল না।
4: এটা ক্যালসিয়ামের কারণে হয়, কেন কি আমরা মোটামুটি সবাই কম বেশি D3 ডেফিসিট, সূর্যের আলো পাই না। তো সূর্যের আলো না পাওয়াতে কি হয়, ক্যালসিয়ামের কমি হয়। তো ক্যালসিয়ামের কমি হলে অস্ত্রোপোরোসিস বা নানান রোগের চিকিৎসার জন্য লোকজন ছড়িয়ে বেড়ায়। তো এটার ইদার আপনাদের, আমাদের সবাইকে একটু বাইরে ওই সকাল 7টা থেকে 9টার মধ্যে একটু বাইরে হাঁটাচলা করতে হবে, যাতে অ্যাটলিস্ট ডাইরেক্ট সানলাইটটা আমরা পাই। সেটাও একটা নিউট্রিশনের পার্ট। আর যদি সে না পাই সেটা তার জন্য ভাইটামিন ডি এগুলোকে নিতে হবে। আর প্রত্যেকদিন যোগা তো করতেই হবে, বডিকে অলওয়েজ স্ট্রেস করতে হবে ইন টার্মস অফ স্ট্রেচিং হোক, প্রাণায়াম হোক। তো ওইটাই।
3: কোন ধরনের প্রবলেম বেশি আসছে তোমার কাছে? আমি তুমি বললাম প্রীতম,
4: যেটা আপনি বললেন হাঁটুর সমস্যা সবচেয়ে বেশি।
3: বেশ, সঙ্গে
4: অবেসিটি তো আছে। অবেসিটি আছে, পেট বড়, তো সেটাকে কি করে কমাবো? তো এতদিন ধরে যারা খেয়েছে একদম সে ভালো করে খাওয়া, যেটাকে বলে বাঙালিতে, তারপরে যারা চেষ্টা করেনি যে আমরা বেরিয়ে কিছু করবো, সবাই বলছে করবো, কালকে করবো, পরশু করবো, কেউ ফিজটাকে দেখে বলে কি না এই ফিজ তো আমরা দেবো না, বরং আমরা বাইরে খেতে যাবো। তো এইগুলো হচ্ছে অ্যাওয়ারনেস। যত লোকজন অ্যাওয়ার হবে এইটা যোগার ব্যাপারে, তো তত লোকজন বুঝবে কি হেলথ শুড বি প্রায়োরিটাইজ। যেমন আমরা খাবার খাই ডেলি, সে নিয়ে আমাদেরকে যোগ ব্যায়াম ডেলি করতে হবে।
3: বেশ, আমাদের মাধ্যমের একটা সমস্যা হচ্ছে আমরা দেখাতে পারি না, সবটাই শোনাতে হয়। কিন্তু যেটা জানতে চাইবো যে কোন ধরনের যোগাভ্যাস, এখন তো নেট ঘাটলে প্রত্যেকটা যোগ মানে ছবি পাওয়া যাবে অন্তত পক্ষে। বয়সটা একটু 45-50 কোটা পেরিয়ে গেলে বা 60 কোটা পেরোনোর মাত্রই কোন কোন যোগাভ্যাসগুলো করা জরুরি? কারণ এর তো কোনো সাইড এফেক্ট নেই, অতিরিক্ত করা থাকলে কোনো ক্ষতিও হবে না।
4: যেমন সূর্য

0: সূর্য প্রণাম সেটা তো প্রথমেই করা উচিত, কারণ সূর্য প্রণাম শুধু সূর্যের জন্য নয়, বাট বডিটা ওভারঅল একটা স্ট্রেচিং পাওয়া যায় অন। আরো যেমন আপনার সব নামগুলো তো আমার মনে নেই ঠিকভাবে, বাট আমরা অ্যাকচুয়ালি পিলাটিস ফর্ম বা ডিফারেন্ট যোগা ফর্মের থ্রুতে ওটাকে করাই। মোটামুটি স্ট্রেচিং অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস করলেই এটা বেটার হয়।
1: বেশ, খুব ভালো লাগলো প্রীতম, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
0: ধন্যবাদ, খুবই ধন্যবাদ,
1: ধন্যবাদ।

তার মানে ছোট থেকে বড় সবাইকেই যেটা বলার, তবে বড়দের কথাই বলবো আজকে, যেহেতু মাননীয় সুর বন্ধুরা সবাই বড়। 7টা থেকে 9টা একটু হাঁটা চলা অভ্যেস করুন। খাওয়া দাওয়া যেরকম প্রচুর করেছেন, 24 সালের ঝোপেও আমরা ছেড়ে বাঙালি কখনো জীবন কাটাতে চাই না, কিন্তু তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম, কারণ সূর্য প্রণামের পার্শ্ব প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম শরীরে একটু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা D3 খেতে হবে, D3 ভাইটামিন। প্রাণায়াম করা জরুরি, ধনুরাসন, উষ্ট্রাসন, এমনকি শীর্ষাসন। তবে সবথেকে বেশি যেটা দরকার, একটা জায়গায় বসে থাকা নয়, হাঁটা চলা করা, কিছু কাজ করা, নিজের শরীরটাকে চালনা করা, তবেই সুস্থ থাকা যাবে। এ কথাই বললেন দুজনই, প্রীতম বিশ্বাস যেরকম বললেন দুর্গাপুর থেকে, সেরকমই বললেন করণ থাপা কলকাতা থেকে। পরের চিঠিতে যাই, সর্বেশ্বর পাল কি বলছেন, বলছেন তোমার তুলনা একমাত্র তুমি। নিত্য নতুন বিষয় বৈচিত্র্য, কেমন করে যে মনের অবচেতন স্তর থেকে পুরনো স্পর্শকাতর বিষয়গুলো বার করে আনতে হয় একমাত্র তুমিই জানো। তেমনই একটা ঘটনার কথা তোমাকে বলি, যে কথা আমার ঠাকুরদাকে বলে উঠতে পারিনি, যিনি আমার মুখের খাবার না দিয়ে, যিনি আমাকে মুখে খাবার না দিয়ে খাবার তুলতেন না। আমার দিদির বিয়েতে বাবাকে কিছু ঋণ করতে হয়, আবার একই সঙ্গে আমার চাকরির চিঠিও হাতে আসে। এদিকে আমার ঠাকুরদা অল্পদিনের মধ্যেই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। সবাইকে বলেন মৃত্যুর আগে তিনি নাদবউয়ের মুখদর্শন করে যেতে চান, অর্থাৎ আমাকে বিয়েতে মত দিতে হবে। একদিকে বাবার ঋণ, অন্যদিকে আমার সার্ভিস তখনও কনফার্ম হয়নি। কয়েক মাস পরে অবশ্য কনফার্মেশনের চিঠিটা হাতে এলো। মনে মনে ভাবলাম এবার বাড়ি গিয়ে অসুস্থ মানুষটাকে সম্মতির কথা বলেই দেব। হঠাৎ পরের দিন অফিসের ঠিকানায় একটা টেলিগ্রাম এলো আমার নামেই, গ্র্যান্ডফাদার এক্সপায়ার্ড কাম শার্প। আমার না বলা কথাটা সেখানেই থেমেছিল। আজ তুমিই আমাকে জাগিয়ে তুললে, তোমাকে জানাই প্রাক বর্ষার সজল শুভেচ্ছা। সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি। আসলে কখন কি হয়, কখন কি হওয়ার আমরা তো জানি না। আমরা আসবো যখন তাও জানি, কিন্তু কখন যাব সে তো আমরা কেউই জানি না। ফলে যতক্ষণ থাকব আনন্দে থাকব, পাশের মানুষের পাশে হাতটা বাড়িয়ে নিয়ে থাকব, এটাই আমাদের পথ চলা। এর মধ্যে দিয়েই ভালো থাকা, এর মধ্যেও না বলা কথার মধ্যেও অনেক কিছু বলে ফেলা। পরের চিঠি সুজন সাথী, মাননীয় সুশীষ বলে লিখেছেন, বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর থেকে, জেলা পূর্ব বর্ধমান। তবে বন্ধুরা যারা বাড়িতে রয়েছেন তাদেরকে একটা কথা বলি, ফোন নাম্বারটা জানেন 2213-1342। আবার বলছি 2213-1342। আপনারা ফোন করতে পারেন, ফোন করে যেটা জানাবেন যে নিজেকে সুস্থ রাখতে আপনি কি করছেন। সবাই জানুক আপনি কি করছেন, সবাই সেই পথ ধরে যদি সুস্থ থাকতে পারেন সে ভালো থাকাটা আপনারও। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক কথাই বলা হয়নি যা বলার ছিল, কথাগুলো হৃদয়ের গোপন কুঠুরিতে গুমড়ে থেকে সৃষ্টি করে গভীর ক্ষত। ঠিক তাই, আমার লুকায় বেদনা, অঝরা অশ্রু নীরে অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে। বাবার অসুস্থতায় চিকিৎসকের শরণাপন্ন হলে ডাক্তারবাবু যেদিন একান্তে ডেকে এক দুরারোগ্য রোগের কথা জানিয়েছিলেন, সেদিন বাবাকে বলতে পারেনি ওর কী হবে বা হয়েছে। ভেবেছিলাম বলা না হলে হয়তো মনের জোর আর

0: আরও কিছুদিন বাঁচবেন মনের জোরে তিনি। প্রতিটি সকালে যে বন্ধুটি ফোনে কুশল বিনিময় করতেন, আমার বাড়িতে সাহিত্যবাসরে উপস্থিত হয়ে কয়েকজনের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বন্ধুটি চলে গেল না ফেরার দেশে। গুণীজনদের সম্পর্কে অনেক কথা বলার ছিল সাহিত্যরসিক সঙ্গীতপ্রেমী মানুষটির, বলা হয়নি তার। বন্ধু বলতে কষ্ট হয়, চোখের সামনে অত্যাচার অনাচার দেখেও প্রতাপশালীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলা হয়নি তার নিষ্ঠুর নির্মম আচরণের কথা। অনেক প্রতিকূলতায় আমার ভালোবাসার মানুষটিকে বলা হয়নি এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তাই কঠিন দুঃখে আমার বুকে বাজে তার বাঁশি। মায়ের আকস্মিক মৃত্যুতে মাকে বলা হয়নি আমার মনে জমে থাকা অনেক আনন্দ বেদনার কথা। প্রিয়জনেরা একে একে সবাই গেল চলে, বলা হয়নি যা ভেবেছি বলবো বলে। না, না বলা বাণীর ব্যথায় শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গানটি মনে পড়ে। অনেক কথা বলেও তবু সব কথা কি শেষ করা যায়? কিছু সময় কাছে থেকে কতটুকু মন ভরা যায়? বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন এই চিঠি। হ্যাঁ, এভাবেই পাশের মানুষরা চলে যান, অনেক কিছু বলা হয় না। কি বলছেন আমাদের বন্ধু শুনি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে?
1: আমি কমলাকান্ত বাগ, মাগুরা জেলার ইন্দোর।
0: কি করছেন নিজেকে সুস্থ রাখতে? নিজেকে সুস্থ রাখার জন্য কি করছেন?
1: আমি সুস্থ হয়ে আমি আমার বয়স হচ্ছে যে পরিমিত খাদ্য কদিন খাই, ব্রেকফাস্ট হয়েছে আপনার স্বাস্থ্যকর ভাতটা, আর মধ্যাহ্ন হয়েছে আপনার 12টা 11টা 11টা
0: বেশ।
1: আর আপনার ওই বিকালে টিফিন, তারপরে রাত্রে ভাত।
0: আচ্ছা, কিন্তু সবটাই পরিমিত, পরিমাণ মতো। বেশ, তাতে ভালো আছেন তো? খুব ভালো, ভালো থাকুন, প্রণাম নেবেন। বেশ, হ্যাঁ, আমরা জীবন জুড়ে খেতে চাই অনেক কিছু, আমাদের জীব লক লক করে, কিন্তু বয়সকালে সংযম বাড়াতে হয় সুস্থ থাকার জন্য। কারণ বেশি পরিমাণে খাওয়া শুধু নয়, বেশি তৈলাক্ত খাবার খাওয়া, মশলাজাত খাবার খাওয়া আমাদের অসুস্থতাকে বাড়িয়ে দেয়। সেই কারণে বয়সকালে খাদ্যে সংযম আনতে হয়, এটাই জানতে পারলাম। পরের ফোন দেখি। নমস্কার, কে বলছেন? না, নমস্কার,
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমানের ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন, কি করছেন নিজেকে সুস্থ রাখতে?
2: আমি ভোরবেলাতেই উঠি, 4:30 উঠি। উঠে আপনার মুখ হাত ধুয়ে এক গ্লাস জল একটু মধু খেয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি ঘুরে বেড়াই, হাঁটাহাঁটি করি আর কি। এবার বাড়ি এসে একটু চা একটা বিস্কুট খেয়ে তারপরে বাড়ির যে সমস্ত কাজগুলো মোটামুটি করি, এই ধরুন দোতলাটা মোছা, মানে কাপড় চোপড় একটু মেলে টেলেও দিই, তাতে আমার রোদটা লাগে। এবং তারপরে 8:30-9টার সময় আমি মুড়ি, ফল, কোলা, তারপর বিভিন্ন রকম ফল, আপেল, বেদানা এসবগুলো খাই, খেজুর এসবগুলো খাই। খেয়ে দিয়ে ওই 12টা 12:30-টার মধ্যে চান টান করে আমি ধরুন ওই ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে একটু মানে ঘরের মধ্যে এসে একটু লেখালেখি করি। আমি আবার পত্রিকা একটা আমার একটা পত্রিকা ছাপানো হয়।

0: সেখানে একটু লেখাটেখা হয়, তৈমাসিক পত্রিকা একটা আমি বার করি। লেখাটেখা করার পর আমি ওই বিকেল বেলায় একটা চা টা খেয়ে একটুখানি বাড়ির ছাদে একটু এদিক ওদিক করে হাঁটাহাঁটি করে করে ওই 9টার মধ্যে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ওই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এবং এতে আমি অনেক সুস্থ রয়েছি, আমার মানে কোনো প্রেশার বা কোনো কিছু রোগ টোগ নেই, এতে আমার সুস্থ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখি যে তুলসী পাতাটা মাঝে মধ্যেই আমি ওই ধুয়ে একটু চিবিয়ে খাই, কিন্তু আমার ফল মোটামুটি খারাপ হয় না, ঠান্ডা ফান্ডাও কম লাগে। এই হচ্ছে আমার সুস্থ থাকার
1: চাবিকাঠি। বেশ, ভালো থাকবেন,
0: নমস্কার।
1: নমস্কার। হ্যাঁ, আসলে কাজের মধ্যে থাকতে হবে, নিজের ভালো লাগে এমন কোনো কাজ করতে পারলে তো আরোই ভালো। বাড়ির সমস্ত কাজের মধ্যেই নিজে হাত লাগালে ওই শরীরটাকে সচল রাখা হয়, বসে থাকা হয় না। আমরা যে এই মুহূর্তে আমাদের জেনারেশন বা ইয়াং জেনারেশন, তারা অনেকেই রোগা হতে চেষ্টা করছেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে যেটা প্রীতম বললেন যে প্রত্যেক দিনই বলেন যে ওই যোগার জন্য পয়সা দেবো কেন, ওই পয়সা দিয়ে খাবো, কালকে থেকে যোগা করব, এই কালটা কখনো আর আসে না, সেই কারণেই আমরা সুস্থ থাকতে পারি না অনেকে। পরের চিঠিতে চলে আসি। পরের চিঠি লিখেছেন মীনাক্ষী দাস, নেপারভিল শিকাগো আমেরিকা থেকে লিখছেন। বলা হয়নি এটি জীবন দর্শনের এক গভীর নীরব সংবেদনশীল দিক। জীবনে এমন অনেক কথা থাকে যা মুখে বলা হয়ে ওঠে না, সেই না বলা কথায় লুকিয়ে থাকে আসল অনুভূতি, অনুশোচনা, আত্মত্যাগ কিংবা গভীরতম প্রেম। পিত্রালয় ত্যাগ করার সময় বাবাকে ছেড়ে যেতে বড় কষ্ট হয়েছিল, চেনা ঘর, পরিবেশ, পরিবার, পরিজন, কাউকে বলা হয়নি তোমাদের ছেড়ে থাকা বড় কষ্টকর, বেদনাদায়ক। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি, প্রকাশের চেয়ে অপ্রকাশের গল্পগুলো হয় বেশি শক্তিশালী। বলা হয়নি মানে হারিয়ে যাওয়া নয়, কিছু না বলা কথার মধ্যেও থাকে এক চিরন্তন সৌন্দর্যের ভালো লাগা। কে আগে বলবে, এই দ্বন্দ্বের কারণে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়, আত্মসম্মান অভিমানের কারণে মনের কথাটি গোপনে রয়ে যায়, যেখানে অহংকার তুলে দেয় নিরবতার প্রাচীর। সামাজিক নিয়ম, পরিস্থিতি, পারিপার্শ্বিক চাপ বা প্রিয়জনের ভালো মন্দের কথা চিন্তা করে অনেক সময় মনের কথা চেপে রাখতে হয়, ভাবি পরে বলবো, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না, অবশেষে হয়তো বলার সুযোগ চিরতরে হারিয়ে যায়। মানুষের মন সমুদ্রের মতো, উপরিভাগে তরঙ্গের কোলাহল থাকলেও তলদেশে জমে থাকে না বলা কথার নিস্তব্ধতা। জীবনকে পূর্ণতা দিতে যেমন কিছু কথা প্রকাশ করতে হয়, তেমনি জীবনকে ভারমুক্ত করে স্বচ্ছতা আনতে সময়ের কথা যথাসময়েই বলা উচিত, অন্যথায় জমা কথা বিষাদের ঘুমো ঘরে আমৃত্যু মাথা কুটে মরে। মীনাক্ষী দাস, নেপারভিল শিকাগো আমেরিকা থেকে লিখেছেন এই চিঠি। হ্যাঁ, আসলে প্রত্যেকটা জীবনের মধ্যেই না বলা কথার পরিমাণ অনেক, বলা হয় বরং অনেক কম। এমনকি যখন নাটকে অভিনয় করেন মানুষ, নাটকের সঙ্গে যারা যুক্ত তারা জানেন, নাটকে বলা থাকে যে ডায়লগ, তার মাঝে না বলা থাকে আরও অনেক কিছু। সেগুলোকে যিনি পড়তে পারেন, সেগুলোকে যিনি অনুধাবন করতে পারেন, প্রকাশ করতে পারেন, তার হাত ধরেই একটি নাটক অন্য পথের, অন্য মাত্রার পূর্ণতা পায়। তাই না বলা কথারা অনেক বেশি। টেলিফোনে কে আছেন দেখি। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: কোথেকে বলছেন, কে বলছেন?
2: আমি বীরভূম জেলার নলাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে শীষ মোহাম্মদ বলছি।
1: নিজেকে সুস্থ রাখতে কি করছেন?
2: হ্যাঁ, শরীর সুস্থ রাখার জন্য আমি একেবারে খাওয়ার উপর আমি নজর দিয়েছি। আমি সকালবেলায় 2টো বিস্কুট, 1 কাপ চা, তারপরে ওই 10টার দিকে 4 পিস পাউরুটি, 1টা কলা, এইসব, দুপুরে ভাত, একটু মাছ, এসব খাই আর হাঁটাচলা করি। আমার 75 বছর 6 মাস বয়স।
1: বেশ,
2: আমি ভালো আছি। আমি আজ রিটায়ার্ড হেডমাস্টার। আমি লেখালেখি করি। আমার পার্কিনসন্স হয়েছিল, কিন্তু ওভারকাম করে ফেলেছি আমি।
1: বাহ, যোগাভ্যাসের ফলে নাকি ওষুধ খেয়ে?

0: ওষুধ খেয়েছি, প্লাস আমাকে ব্যায়াম করতে বলা হয়েছিল কিছু, এখনো ডাক্তারের ট্রিটমেন্টে আছে, কিন্তু আমি স্বাভাবিক হয়ে গেছে, আমার হাত থেকে লেখালেখি আমি সব পারি।
1: বাহ, খুব ভালো, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: আপনাকে ধন্যবাদ,
1: আমাদের সঙ্গে থাকুন,
0: আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
1: অবশ্যই, আপনারাই তো কথা বলবেন, ভালো থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার। হ্যাঁ, এই না বলা কথা নিয়েই যেটা বলার, জুন মাসে মাননীয় সেতু চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না, দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা, কত কিছু ঘিরে ঘিরে ধরে আমাদের। সেই না বলা কথার ওপর সময়ের পলি পড়তে থাকে, আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেই কখনোই বলে ওঠেন না বা বলে উঠতে পারেন না কথাগুলো। এই না বলা কথাগুলো লিখুন মাননীয় সুতে। আমাদের ইমেল আইডি মাননীয় সু mannayeshu@gmail.com। আর যদি হাতে লেখা চিঠি পাঠান, পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। আবার বলি, জুন মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয়ে বলা হয়নি। আর আজকে কথা বলতে গিয়ে যা জানলাম, সুস্থ থাকার জন্য যা যা করণীয় তা বলে গেছেন প্রীতম বিশ্বাস এবং করণ থাপা, কিছু যোগাভ্যাস খাওয়ায় বা খাদ্যে তালিকায় সংযম, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় বয়স বাড়লেই, তাই সকালবেলা 7টা থেকে 9টা এই 2টি ঘন্টা একটু হাঁটাচলা করা রোদ্দুরে, খাওয়ার সঙ্গে সঙ্গে সংযম আনা জরুরি বয়সকালে, ধনুরাসন, শীর্ষাসন, উষ্ট্রাসন, এবং সবার করণীয় বা সবার পক্ষে করা সম্ভব যা প্রাণায়াম, এই 4টি অনেক সুস্থ লাগতে পারে আমাদের। শেষ ফোন আজকে পরের শ্রোতা বন্ধু যিনি আছেন তার কাছ থেকে খুব সংক্ষেপে জানব, সুস্থ থাকার জন্য তিনি কি করছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার। আমি আরামবাগের পাশ টেলিগ্রাম থেকে, আমি এর বাড়ি থেকে বলছি।
1: রেডিওটা অফ করে দিন, না হলে কথা বলতে অসুবিধা হবে আপনার।
2: বলছি বানী মুখার্জি। আমি আগে হাঁটাহাঁটি করতাম, এখন পা ভেঙে যেয়ে করি কি, সুস্থ থাকার জন্য সকালবেলা আমার সঞ্চয়িতা, বিশ্বকবি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা নিয়ে বসি,
1: বা
2: ওই মুখস্থ করি, আর আপনাদের আশীর্বাদে আমার 72 বছর বয়স হতে চললো, মানে কম্পিটিশনে প্রথম হই আপনাদের।
1: বা
2: আবার
1: চলতে শুরু করুন, জোর করে উঠে দাঁড়ান, পা ভেঙেছে, পা জোড়া লাগার পরে আবার জোর করে উঠে দাঁড়ান, আবার পথ চলতে শুরু করুন, চলতে তো হবেই আমাদের সবাইকে।
2: যেতে পারি না, এটুকুই মনটি খারাপ,
1: আবার সময় সামনে পড়ে আছে, তখন যাবেন। ভালো থাকুন,
2: যেন সুস্থ থাকি,
1: ভালো থাকুন।
2: নমস্কার নেবেন?
1: নমস্কার। হ্যাঁ, আসলে ভালো কিছু সঙ্গে নিয়ে থাকলে, যে ভালো যে জিনিস বা যে কিছু জিনিস আমাদের ভালো রাখে, সেটা পড়া হতে পারে, আঁকা হতে পারে, গান হতে পারে, খেলা হতে পারে, যা কিছু পত্রিকার সম্পাদনা করা হতে পারে, লেখালেখি হতে পারে, সব কিছু মিলিয়েই ভালো থাকার রসদ নিয়ে বাঁচলে ভালো থাকা যায়। ভালো থাকতে হবে, বয়স হোক অথবা না হোক, বয়সের সংখ্যাগুলোকে মুছে ফেলে দিয়ে ভালো থাকার চাবিকাঠি খুঁজে নিতে হবে নিজেকেই। ভালো থাকুন, আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌগত চট্টোপাধ্যায়, নমস্কার।

0: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: 2026. Swell waves in the range of 15 to 18 sec period with 1.6 to 1.9 meter height are forecasted till the 17:30 hours on 16th June 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
1: Akashvani Kolkata. গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় স্বাভাবিক ছিল। অতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। অতি হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়। অতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে 42.5 ডিগ্রি সেলসিয়াস উড়িষ্যার বৌধে এবং পার্বত্য অঞ্চলে সিকিমের টাডংয়ে 29.3 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে আমতলা 3 সেন্টিমিটার, মঙ্গলকোট 3 সেন্টিমিটার, নারায়ণপুর 2 সেন্টিমিটার, পানাগড় 1 সেন্টিমিটার, জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগান 3 সেন্টিমিটার, দালগাঁও চা বাগান 3 সেন্টিমিটার, দার্জিলিং 3 সেন্টিমিটার, কোরাপুট 5 সেন্টিমিটার, কাশীনগর 5 সেন্টিমিটার, শিমলিগুড়া 1 সেন্টিমিটার, মালঙ্গিরি 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দু একটি জায়গায় এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির দু একটি জায়গায়। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। উষ্ণ প্রবাহ বয়ে যেতে পারে উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে এবং উড়িষ্যা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের সতর্কবার্তায় জানানো হচ্ছে যে কাকদ্বীপ থেকে লোথিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত এই অঞ্চলে একটি জলস্ফীতি আসার সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5:30 থেকে আগামীকাল পর্যন্ত। সেই জন্য যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যান সেই সমস্ত মৎস্যজীবীদের সতর্ক করে

0: হয়েছে।
1: শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এবার আপনাদের জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের। একটু পরেই আড়াইটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি গান শুনবেন শিল্পী করণ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ঐতিহ্যগত সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান ছাতিয়ার বিনতি। দ্বিতীয় পর্ব শুনবেন পরিবেশনায় প্রধান মুর্মু ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে, 5:30টায় বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা হবে। পাঠদান করবেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:30 কৃষি কথার আসরে শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী সফলতার কাহিনী, আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, ব্যোমকেশ মণ্ডল সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:00 তর্জাগান, পরিবেশনায় সুখদেব হালদার এবং সহশিল্পীবৃন্দ। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

সাগাক চাউলি কোটা উচ্চ কেদেয়া ওরা উপরে কো হুরুম কে আদম দো কো চাউলি কেদা আর আদম দো কো হলম কেদা ওনা হলম দো বাড়িয়া ফুল উড়ে দহ কেতে বা এ দুদাদা আর ওনা আদো লেহা কেদা ওনা হলম দা থেকে আদো ছুট বোন ফেরাওয়া আদো মিটেন রেনা দো কোড়া গিদ্রে কো আর মিটেন ফুল রেনা দো ওনা হলম দা না দো কুড়ি গিদ্রে আদো না দো নয় কোড়াম চেতান ঠে নোটে আদো না এ তিরপি আকোয়া আদো নুঙ্কা কাতে ছুট কো ফেরাওয়া আর ওলে যাহা চাউলি কে কো না দো আদো কো দাকা কিরা দাকা কে তে কো না নিম সাকাম ওনা কো আতারঙ্গ কা ঢুঁড়ে গ্রাত কো না আদো যখন দাকা ইসিন ওনা কুমিও কা আদো ওনা কো খাঁজল রকিরা আদো ওনা যেমন মেয়ে না যে ফান্না নুই সাহানি নেওয়া নিম দাগ মাডি বিপি আগু কদা সে ঘুরি আগু কদা ওনা বল আদো ইন হিরোয়া ওনা ছুট ফেরা কামি কদো পয়সু দেনা আর ওনা মোড়ে মাহার লাগ কামি কো ইন হিলো হো নই ধাই বুড়ি দো হেক কাতে আর উনি হয়তো কো ফার্চা এলতে ওরা হয় গেট গুড়ি ফার্চা কেদা এত ফার্চা ফার্চি তো ফার্চা ফার্চি কেতে আদো ইন হিলো দো উনকিন গিদ্রে কিনা ওনা ওনা মোড়ে মাহ রা যাহা মানে মোড়ে মাহ হিলো দো নর যাহা পতল লে দো ইন হিলো মোড়ে মাহ তে দো নিউর কানা আদো ওনা নিউর কান নর দো ওনা দো ওনা গানাডি রা ভিতরি ধারে ওরা ভিতরি ধারে ওনা গানাডি হের পাত রে ওনা দো হানে উপরি বা ওনা কনরি সারতে ওনা দো ঘাল্লা ভুল চকে দিয়া আদো ওনা ঘাল্লা ভুল চেতে ওনে ওনা নর ওনে হায় তো পাইদা আদে যে কোনে তো পাইদা উমিওকা ওনা কোট হাসা আর দায়ে আগু তোরা কাওনা আদে ওনা তো পাতে ফেন ওনে আদে ওনা কোট হাসাতে ইলেকে তেয়া হল ওনা সমান কেদা আর দায়ে দুরা কানা আদো যখন ওনা কো ঘাল্লা ভুগেগা যদি কো পাটুগা ওনা চেতান সে যে পাটুক দেখান মেয়েরা কো চেতান ডাটা পেতাড়া তাইয়া আর যদি লতার সে নয় যদি পাটুগা তাহলে ওনা দো আদো লাতার ডাটা হোক পেতাড়া তাইয়া ওনা আলো হিজুক মা ওনা হতে তে ওনা দো ওনা কুনরি সার থেকে আদো ওনা দো কো ঘাল্লা ভুলুক কে ওনে আদো কো ওনা কো তো পাইয়া আর দেখো না ওনা নরে তো পাইদা ধরে উঠি উন যখন উনি যে ফোনে দুরুবা আদো সোঝে সাহেবকে দুরুবা নয় চুচুঙ্গুড়িতে দুরুবা আর না গুণ্ঠের কিন হয় ভিড়েও তাইয়া মেন ওনকা উনি ওনকা তার জায়গা থপা হো সোঝে গে দহয়া আর নোয়া পোষান হো উনি আদো ওনায় সোঝে গে দহয় তাইয়া ওনা আদো কো দহ লেখান ওনা ডাটা কো হো ওনকা যে সোঝে সোঝে গে হইউয়া আর হান্তে পেতরা মেতরা দো আদো বাম হইউয়া আর ওনা তে যে ওনকা কো দামিয়া তাহলে ওনা যে কোনে তোপা কে খান আদো ইনে তায়ম দো না উনকিনা মেদে হালাং তাকিনা যে কোনে মেদে হালাং তাকিনা উন দো না ওনা হো গানাডি সুর রেগে আদো ওনে না উনি হাডি দা এ সুর চকায়া আবা খান বেরেল দা গে আর উনি ফুড়ু পিয়া ফুড়ু জোনা ধৈ বুধি আদো ওনা ফুড়ু রে আদো ওনা হা ওনা দো ভুগে ওনা হো ফুড়ু হো ভুগে গিয়া ওনা হো বাং ইলে যাতে দাগ জরক মা আদো এখনে ওনে গানা দিলে দূর বাকানায় আদো ওনা ধুয়ে ফুলু রেগে আদো উনি গিদ্রে এঙ্গাত হো আদো উনি হ্যাঁ এ দাগ দূরায় কানা আর ওনা দাগ তো আদো গিদ্রা মোচা সে রে দিতে ওনা হ্যাঁ এ জ্বর হচ্ছা আদো উন আদো বাখেরা মেনখান দো জ্বর চাবা তো আদো উন আদো ওনায় মেয়েনা এলেগাই দেন না দেন না হপন মেয়ে সে হপন এরাম ওনায় হাঁডি আগু কদা ওনা উমেন মেদে আদো উনি দুলাইয়া আর ওনে মোচা ঠেনে ইদিয়াইয়া আদো যদি পয়চ নয় থুড়ু কাকা যত হাঁডি যত দা ওনা জ্বর চাবাই দিয়া আদো ওনা আর মুচে রেগো ওনা দো ভাগে থুড়ুক রেগে আদো ওনা দো দুলাইয়া আদো ওনা জ্বরবাইয়া আদো ওনকা কাতে উনকিনা মেঘালা কামি কো হইনা আদো ইনে তাইম নোনা আদো উনকিন গিদ্রে আদো কো নিউম কিনা কো না হয় রুবড়ি ছিটিয়ে না কথা আদো কোন হোক আদো উনি পিলচুহারা আদো মেতাই কেনা বুডো বাই লিতা এ নাতি দু পিয়া আত্রা সাকাম আগুই তাবন মে আদো আত্রা সাকামে আগু চকে দেতে আদো উনি যখা আদো যখন না আত্রা সাকাম রে উনি গিদ্রে উনি এগাদ দো নেদো ওড়া ভিতরি ধারে আর
ᱜᱟᱱᱟᱰᱤ ᱨᱮᱱᱟᱜ

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 35 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফরাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্তে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 16 জুন অর্থাৎ দোসরা আষাঢ়। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ রয়েছে আপনাদের সঙ্গে আমি বিতান। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আজ খেলার দুনিয়ার গল্প আড্ডা আলোচনা তো থাকবেই, এবং অবশ্যই থাকবে ফুটবল বিশ্বকাপের নানান খবরাখবর। তার পাশাপাশি খেলার দুনিয়ার অন্যান্য খবরও একটি বিশেষ বেতার প্রতিবেদন, অবশ্যই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করেই। তাই প্রথমেই চলে আসবো আজকের শিরোনাম অর্থাৎ খেলার দুনিয়ার শিরোনাম এক নজরেতে।
1: এক নজরে

0: বিশ্বকাপে নতুন চমক কিপারদের স্পেনের টিকিটাকাকে থামিয়ে নজিরবিহীন ড্র তাদের। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ভারতীয় মহিলা হকি দল মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে নর্থ হারবার ন্যাশনাল হকি সেন্টারে অনুষ্ঠিত FIH মহিলা নেশনস কাপ 2026 পুল এর দ্বিতীয় ম্যাচে জাপানকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। টানা দুই ম্যাচ জিতে ভারত এখন পুলের শীর্ষে রয়েছে। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর আলাপ আলোচনায়, অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: আর শুরুতেই যে খবরে আসব শ্রোতা বন্ধুরা, তা আপনাদের প্রায় সকলেরই জানা এবং অবশ্যই ফুটবল ইতিহাসে, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তো বটেই। কারণ স্পেনের মতন শক্তিশালী হেভিওয়েট দলকে কার্যত থামিয়ে দিল একটি ছোট্ট দেশ কেপাভার্দে, এবং কেপাভার্দের কাছেই কার্যত বন্দী হয়ে গেল স্পেনের টিকিটাকা। আর কেপাভার্দের সেই অদম্য যে পারফরমেন্স, তার পিছনে রয়েছেন যে কারিগর ভোজিনহা, তার হাতেই বন্দী হলো স্পেনের আক্রমণাত্মক ফুটবল। অভিষেকের বিশ্বকাপই একবারে চমক, খেতাবের অন্যতম দাবিদার মনে করা হয়েছিল এইবার ইউরোপ সেরা স্পেনকে, কিন্তু তারা আফ্রিকার দ্বীপরাষ্ট্রের কাছে গোল শূন্য ড্র করল। এবং তার নেপথ্যে রয়েছেন যে 40 বছরের যোদ্ধা, তিনি আর কেউ নন কেভার্দের গোলরক্ষক জোসিমার জোসে এভরো দিয়াস বা ভোজিনহা নামে যিনি পরিচিত। স্পেনের কোচ লুইস দেলা ফুয়েন্তে ভেবেছিলেন প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা কেপাভার্দেকে হয়তো আক্রমণের ঝড়ে উড়িয়ে দিয়ে খুব সহজেই তারা জয় হাসিল করবেন, তাই দলকে সাজিয়েছিলেন 4-1-2-3 এই ছকে। এই ম্যাচ জেতার জন্য লামিন ইয়ামাল, নিকোর উইলিয়ামসের মতন ফুটবলারদের প্রয়োজন হয়তো ছিল না এমনটাই ভেবেছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে 5টি ম্যাচে এই ভোজিনহারা শুধু জেতেনি, তারা একটিও গোল খাননি। ফিফা ক্রমতালিকায় 3 নম্বরে থাকা স্পেনের বিরুদ্ধে 4-2-3-1 ছকে দল সাজিয়েছিলেন 64তম কেপাভার্দের কোচ পেদ্রো ব্রিটো। 37 মিনিটে পেদ্রির শট যখন প্রায় পাখির মতন উড়ে গিয়েছিল ভোজিনহোর কাছে, তিনি ফিস্ট করলেন, মিকেল ওয়ারসাবালের হেডও বাঁচালেন একইভাবে। এরপর ভোজিনহা কাঁটা ছড়িয়ে দেন এমেরিক ল্যাপোর্তের গোল করার পথেও। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়ে গেলেও স্পেনের সমর্থকরা ভেবেছিলেন হয়তো হাফটাইমের পর ছবিটা বদলে দেবেন ফেরান তোরেসরা, কিন্তু ভোজিনহার নেতৃত্বে অসাধারণ লড়াই করলেন কেপাভার্দের ফুটবলাররা। অসংখ্য নিশ্চিত গোল তো বাঁচালেন বটেই, লড়াই পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেভেসে খেলা ভোজিনহার রক্তে, কারণ তার বাবা ছিলেন সেনাবাহিনীতে, কর্মসূত্রে বাইরে থাকতেন, ফলত দাদু এবং ঠাকুমাই তাকে বড় করেছেন। জয়ের লক্ষ্যে 71 মিনিটে গাভির জায়গায় পুরো ফিট না হওয়া ইয়ামালকে নামান ফুয়েন্তে, 87 মিনিটে রদ্রিকে তুলে নিকোকেও নামানো হয়, কিন্তু কেপাভার্দের রক্ষণ ভেঙে গোল করতে পারলেন না স্পেনীয় তারকা মহাতারকারা। অথচ অদ্ভুতভাবে দেখুন শ্রোতা বন্ধুরা, খেলার 62% বলের দখল কিন্তু স্পেনের অনুকূলেই ছিল, বিপক্ষের গোল লক্ষ্য করে 27টি শটও মেরেছিল এইবারের ইউরোপ সেরারা, যার মধ্যে 7টি শট একেবারে লক্ষ্যেও ছিল, কিন্তু কেপাভার্দের 11 জনের দুর্দান্ত লড়াইয়ে গোল হলো না। আর 40 বছর বয়সী ভোজিনহা তার হাতের পতাকা আবেগপ্রবণ করে তুলল অসংখ্য অসংখ্য ফুটবল প্রেমী দর্শকদের। কি বললেন তিনি এই ম্যাচের পর, আসুন শুনে নি।
2: For me it's an honor to represent my country. We do this with passion, with love, because we are from small country with little bit condition, and our qualification was very difficult also in the group with Cameroon, Libya and Cameroon, but we know if we work and if we follow the plan of the coach, we had a great chance to qualify today. The dream come true, we compete against Spain.

0: is one of the best national team in the world, and we are very, very happy, very proud of all of the player, all the people from Cape Verde.
1: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম কি বললেন কেপ ভার্দের সেই প্রায় অবিশ্বাস্য গোল বাঁচানো গোলকিপার ভোজিনহা। এবং আপনারা জানেন বিশ্বকাপ যখন চলছে তখন বিশ্বকাপের মহাযুদ্ধ সেটিও চলছে, এবং আমরা এখন রয়েছি সেই বিশ্বকাপের মহাযুদ্ধেই।
2: ফুটবলের মহাযজ্ঞ,
1: অন্যদিকে বেলজিয়াম যেন কোনো মতে হার বাঁচালো। জন্মদিনে গোল না পেলেও মিশরকে এক পয়েন্ট ওভার দিলেন মোহাম্মদ সালাহ, গোল করে নয়, গোলের পাস দিয়ে। ম্যাচের 20 মিনিটে সালার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে প্রথম পোস্ট লক্ষ্য করে শট করেন ইমাম আসুর। তারকা গোলকিপার থিবো কুর্তোয়া বলের নাগালি পাননি, তিনি ঝাঁপানোর আগেই বল জড়িয়ে গেল জালে। মিশরের রক্ষণভাগ এই দিন ম্যাচের 60 মিনিট পর্যন্ত বেলজিয়ামকে কোনো ফাঁকা জায়গা দিল না, কিন্তু রোমেলু লুকাকু নামতেই ম্যাচের পরিস্থিতি বদলালো। প্রায় প্রথম টাচেই গোল করে ফেলতেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার, তবে মিশরের মোহাম্মদ হানির পায়ে বল লেগে একটি আত্মঘাতী গোলের ফলাফল হয় 1-1। সুতরাং বেলজিয়াম শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে। শ্রোতা বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের অন্যান্য খবর তো আসবোই, তবে এই মুহূর্তে শুনে নেব একটি বিশ্বকাপ ভিত্তিক বেতার প্রতিবেদন। ৪৮ দলের ফুটবল বিশ্বকাপে শুরু হয়ে গেছে উন্মাদনা। তুলনামূলক নতুন দলেরা যেমন দাপট দেখাচ্ছে, তেমনই বহুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজেদের প্রথম ম্যাচে 7-1 গোলে জয় পেয়ে 2014 বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে এনেছে। ব্রাজিলের শুরুটা ভালো না হলেও তারা কিন্তু ফেভারিট। অন্যদিকে মেসি, রোনাল্ডো, নেইমারদের শেষ বিশ্বকাপে ঝলক দেখতে মুখে ফুটবল বিশ্ব। এখন শুনে নেব এ বিশ্বকাপের উন্মাদনা নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানাচ্ছেন,
3: বিশ্বকাপ মানে তো একটা বড় ব্যাপার, বড় মঞ্চ, ঠিক আছে, এখানে সবাই সবাইকে মেরে ধরতে চায়, ঠিক আছে। এইবার তথাকথিত আমরা যাদেরকে বড় টিম বলি তারা, তাদের মধ্যে ধরো শুধু বলতে গেলে ব্রাজিল আর জার্মানি এখনো পর্যন্ত মাঠে নেমেছে, বাকি এখনো টিম পর্যন্ত মাঠে নামেনি। আর বিশ্বকাপে কোনো টিমকে তুমি এমন ছোট করে ধরতে পারো না, ঠিক আছে। যারা খেলছে এবার প্রথম, আজকে ধরো জার্মানি ক্রোয়েশিয়ার 7 গোল দিয়েছে, তারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে। কিন্তু এবার যেটা বড় ব্যাপার, মেন ফ্যাক্টর হচ্ছে এবারে একটা করে খেলা কিন্তু সবার বেশি, যেহেতু 48টা টিম, সেই জন্য একটা করে খেলা ফাইনাল নিয়ে যারা ফাইনাল পর্যন্ত পৌঁছবে তাদের 8টা করে খেলা খেলতে হবে। তো সেইখানে একটা টিমের এই 8টা ম্যাচের ফিটনেস ধরে রাখা, এই 1 মাস 10 দিন মানে অলমোস্ট 40 দিনের একটা টুর্নামেন্ট, এইটা একটা টিমগুলোর কাছে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে টিমের ম্যানেজমেন্টের কাছে। তো সেই জায়গাটায় টিম কতটা ফিটনেসের জায়গায় থাকবে, কতটা ফিট থাকতে পারবে, এবং ইঞ্জুরি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কার্ড, এই দুটো সমস্যা কাটিয়ে যে টিমগুলো পারফর্ম করবে আমার মনে হয় তাদের মধ্যে একটা। রোনাল্ডো, মেসি, নেইমার এটা আশা করা যায়, তাও তো রোনাল্ডো এখন জানি না, নেইমার আমি আজকে খবর দেখলাম নেইমার খেলতে পারবে কি না, ঠিক আছে, তো এখনো পর্যন্ত একটু সংশয়ের মধ্যে আছে। আর মেসিরও লাস্ট বিশ্বকাপ দেখো, মেসি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, তো সেই জায়গাটাও ধরে রাখার চেষ্টা করবো, এমন একটা কিছু স্মরণীয় পড়ে যাবে যে ফুটবল বিশ্বে, এবং ওকে নিয়ে তার ফুটবলের নতুন কোনো কথা বলার জায়গা নেই, তো সেটা নিজেকেও প্রুফ করারও আর কোনো জায়গা নেই, অলরেডি প্রুফ করে দিয়েছে, তো নিজের জায়গাটাকে ধরে রাখার অবশ্যই চেষ্টা করবে। আর রোনাল্ডো এখন, ও এখন মানে সবই পেয়েছে কিন্তু ওয়ার্ল্ড কাপটা পায়নি, ওরও এটা শেষ ওয়ার্ল্ড কাপ, সেটা নিশ্চয়ই একটা তার নিজস্ব কোনো ডেডিকেশন, নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে, তার প্রতিফলন হয়তো আমরা ম্যাচে দেখতে পাবো, এইটুকুনি এখন বলতে পারি, কারণ এখনো মাঠে কেউ এরাও নামেনি, এই যা সবে শুরু হয়েছে, তো এই মুহূর্তে এইটুকুনি বেশি এখন বলাটা মনে হয় একটুখানি বেশি বলা হয়ে যাবে। একদিন দেখি আরো দু একটা, আরো কয়েকদিন যা টুর্নামেন্টটা, এটা দেখে তখন একটু প্রেডিকশন বলা। ব্রাজিল দলটা হতাশ মানে দেখো, ফার্স্ট ম্যাচ টুর্নামেন্টে যে কোনো একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ একটুখানি টাফ হয়ে থাকে, কারণ আমরা জানি যে টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট একটা ফার্স্ট ম্যাচ টাফ হয়ে থাকে, এবং আমরা মানে খুব পুরো ব্রাজিল যে ম্যাচটা ফার্স্ট ম্যাচ খেললো টুর্নামেন্টে সেটা লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট একটা টিম, তাদের তাদের প্রতিপক্ষতা যথেষ্টই হেভি হয়েছিল, তো সেইখানটায় দাঁড়িয়ে ব্রাজিল ফার্স্ট ম্যাচটা ড্র করেছে, সেই আসনেরও ফুটবল খেলতে পারি অনেকেই বলছে, তবে সবে তো শুরু, এবং আমাকে ভাবতে হবে যে ব্রাজিল কিন্তু মরক্কোর মতন একটা টিমের সাথে স্টার্ট করলো, এটা কিন্তু অন্য কোনো টিমের সাথে স্টার্ট করেনি যারা প্রথম বিশ্বকাপ খেলছে বা তথাকথিত স্ট্রং টিম না, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ব্রাজিল আসলে ব্রাজিলের খেলা দেখতে দেখে আমার আগামী গত বিগত দশক ধরে ব্রাজিলের খেলা মানুষকে একদম

0: করেছে। তো ব্রাজিলের মনে যে খেলাটা, মানে মানুষের মধ্যে যে ব্রাজিলের খেলাটা যেতে রয়েছে, সেই খেলাটা ব্রাজিল খেলতে না পারলেই আমাদের মনে হয় যে ওরা ব্রাজিল করা ঠিক জায়গায় নেই। তো এটা এখন এই ফার্স্টে যে এখন ফার্স্ট ম্যাচ খেলার পর সেটা বলার জায়গায় আসেনি। তো দেখা যাক, আরো দুটো ম্যাচ তো গ্রুপের আছে, হাইতি আর স্কটল্যান্ড। তো আশা করি ব্রাজিল ব্রাজিলের ফর্মে ফিরবে এবং মানুষও আনন্দ পাবে ব্রাজিলের খেলা দেখে, তো একটা ম্যাচ দেখে। এবং আমি আবারও বলছি, মরক্কোর মতন টিমের সাথে ব্রাজিল কিন্তু ফার্স্ট ম্যাচ খেলছে। ব্রাজিল কিন্তু কোনো প্রথম বিশ্বকাপ খেলা দেশের সাথে ফার্স্ট ম্যাচ খেলেনি, যারা প্রথম বিশ্বকাপ খেলছে এরম ম্যাচের সাথে। মরক্কোর মতন যারা গতবারে সেমিফাইনালিস্ট ফ্রান্সের কাছে হেরে গিয়ে ফাইনালে উঠতে পারেনি, এরম একটা টিমের কাছে ব্রাজিল ফার্স্ট ম্যাচ খেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বলাটা এখনই বলাবো, আমি আবারও বলছি সবে শুরু হয়েছে। তো দেখা যাক, কেন ওই আবার বললাম যে ব্রাজিলের খেলা মানুষের মনে এমন একটা গেঁথে আছে, সাম্বা না সাম্বা খেলা, তো সেটা মানুষের মধ্যে এখন একটা গেঁথে রয়েছে। সেটা সেখান থেকে ওই খেলাটা মানুষ না পেলেই বোধ হয় মনে হয় ব্রাজিল বোধ হয় সেই জায়গায় নেই। তো এখন আমি দর্শকদের বলবো যে এত তাড়াতাড়ি হতাশা হওয়ার কোনো জায়গা নেই, এখনো অনেক ম্যাচ বাকি আছে, লং ওয়ে টু গো, ধৈর্য ধরুন, ব্রাজিল ব্রাজিলের মতন ফিরবে।
1: প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যের কথায়,
2: অস্ট্রেলিয়া তুরস্ক, তুরস্ক কন্টিনিউয়াসলি ভালো খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়া রিয়াটাকে গোল করেছে, বলা যাবেন যে অস্ট্রেলিয়া খুব ভালো খেলে। বাট ওইদিকে কোরিয়া চেকোস্লোভাকিয়ার সঙ্গে খেলেছে এবং চেকোস্লোভাকিয়া প্লেড ভেরি গুড, বাট কোরিয়া নট ব্যাড। বাট এই যে জাপান এন্ড নেদারল্যান্ডস, জাপান ইজ প্লেড ভেরি গুড, নেদারল্যান্ডকে আমরা যেরকম ভাবে দেখেছি এতদিন ধরে ওয়ার্ল্ড কাপে, তো কোরিয়া বেশি বছর খেলছে না, দু বছর তিন বছর খেলছে, সরি থ্রি ইয়ার্স, একটা ওদের দেশে হয়েছিল লাস্ট টু ইয়ার্স খেলেছে, বাট ডে বাই ডে দে আর ইম্প্রুভিং। সো বলা যেতে পারে যে এশিয়ান কান্ট্রিগুলো ডেভেলপ করছে আর ইউরোপিয়ান কান্ট্রি যে স্ট্যাগনেশন হয়ে গেছে, এখন আফ্রিকান টিমগুলো নামেনি। যেটুকু আমরা খেলা দেখেছি তাতে দ্য বেস্ট মনে হচ্ছে, যেহেতু জার্মান যাদের সঙ্গে খেলেছে তারা 10 বছরের এক্সপিরিয়েন্স, ন্যাচারালি জার্মান টিম ইজ এ ভেরি গুড সুপিরিয়ার ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো লাগে যে ওরা ভালো খেলেছে, এটা বলা যেতে পারে। আর আর মোটামুটি যা খেলেছে মোটামুটি ওকে, আর বিশেষ কিন্তু মেক্সিকো জিতেছে, ওকে একটু মোটামুটি খেলেছে, বিরাট কিছু বলা যাবে। মানে এখন পর্যন্ত ফুল টিমটা না দেখে, পুরো খেলাটা না দেখে প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটুকু বলতে পারি ব্রাজিল ইজ নট প্লেইং, ব্রাজিল যে ব্রাজিল আমরা দেখে এসে আগে সে ব্রাজিল, এখনো পর্যন্ত মেসি রোনাল্ডো কেউ খেলা শুরু করেনি, খেলা শুরু করলে পারফরমেন্স হিসেবে দেখা যাবে। তবে এই এই ওয়ার্ল্ড কাপ স্পেশালি ইউএসএ স্পেড ওয়ান্ডারফুল এবং ন্যাচারালি ডে বাই ডে দে আর ইম্প্রুভিং, বাট এরা আন্ডারডগ, কিন্তু ইউএসএ কিন্তু খুব ভালো জায়গায় যায় আমার মনে হয় যা খেলা শুরু করেছে। সো পৃথিবীর লোক তাকিয়ে রয়েছে ইউএসএ এর দিকে, মানে আমাদের মতন কিছু বোদ্ধা যারা একটু একটু বুঝি, ইউএসএ ইজ এ টাফ ফাইট হবে। ইউএসএ
3: আয়োজক দেশগুলোতে যে দেশগুলোতে
2: কানাডা প্লেড গুড, বাট আমার খুব একটা ভালো লাগেনি, আর মেক্সিকো যা স্ট্যান্ডার্ড খেলতো সেরকমই আছে, বাট ইউএসএ ইজ ইম্প্রুভিং।
1: আরেক প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক বলছেন,
4: ব্রাজিল মরক্কোর ম্যাচ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট প্রোফাইল ম্যাচ ছিল। হ্যাঁ, কারণ জার্মান টিম যাদের সঙ্গে খেলেছে অত প্রেশার ছিল না জার্মান টিম টিম অনুযায়ী অপন, কারণ যেখানে ওয়ার্ল্ডের বেস্ট দুটো টিম খেলছে যে নাম্বার সিক্স নাম্বার সেভেন পজিশনে রয়েছে, সেখানে দাঁড়িয়ে টিমটা তো অনেক অনেক অনেক অনেক বেটার ফুটবল হবে। আমি আশা করব যে ফার্স্ট ম্যাচ ছিল, আশা করব ব্রাজিল আরো ভালো পারফর্ম করুক, কারণ ব্রাজিল টিম অনেক বেটার, ভালো দাবিদার, ওয়ার্ল্ড কাপ জেতার দাবিদার। আর সেই সেই থেকে যতদিন না মেসি রোনাল্ডো মাঠে নামছে ততদিন না সেই আবেগ সেই উন্মাদনা ওয়ার্ল্ড কাপে এখন এসে পৌঁছায়নি। ধরুন যেদিন আর্জেন্টিনা যেদিন পর্তুগাল নামবে, ধরো ব্রাজিল নেমেছে কিন্তু ব্রাজিলের সেই উন্মাদনাটা আসেনি, যে নেইমার বাইরে থাকা, নেইমার যদি মাঠে থাকতো সেই উন্মাদনাটা ছিল, কারণ আমি ম্যাচ দেখছি নেইমার বাইরে দাঁড়িয়ে হাত হাত হাত দেখাচ্ছে দর্শকদেরকে, 100,000 দর্শক নেইমার নেইমার বলে স্টেডিয়ামে চিল্লাচ্ছে, এটা হলো ফুটবলের পাওনা, মানে এটা হলো যে প্রজন্মের তারকা দীর্ঘদিন ধরে কোনো ব্যালন্ডি না পেয়েও এই এই এই প্রোফাইল করতে পারে, এটা নেইমার ছাড়া হয় না। আর সামনে পর্তুগাল নামবে, আর্জেন্টিনা নামবে, কারণ আমি অ্যাজ এ প্লেয়ার আর্জেন্টিনার খুব বড় ফ্যান বিকজ অফ মেসি। আমি চাই যে খুব ফার্স্ট ম্যাচ সবসময়ের জন্য ডিফিকাল্ট হয় তো যে কোনো টুর্নামেন্টে, সেই সেই ফার্স্ট ম্যাচটা যদি ভালোভাবে ওভারকাম করতে পারে খুব ভালো, কারণ সেই সেই আগের বছর 2022 এর ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে 2-1 হেরে যাওয়া টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন।

0: হয়, এটা সে আর্জেন্টিনা ছিল, তাই আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সবাই সবাইকে মেপে নেয়, দেখে নেয়, খারাপ ভালো নিয়ে হয় না, টিমটা সেটিং এর ব্যাপার থাকে, একটা কম্পিটিটিভ ম্যাচ আর একটা ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। দেখা যাক যতটা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা সামনে আরো বেশি হতে চলেছে, কারণ CR7 আর LM10 নামবে মাঠে, এটাই সব থেকে বড় পাওনা।
1: আমরা একবার মেসি রোনাল্ডোদের শেষবার দেখবো, নেইমার তিনজনকেই।
0: মানে নেক্সট প্রজন্ম, আমাদের সৌভাগ্য যে আমাদের চোখে তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের খেলা দেখেছি, এর নেক্সট জেনারেশন বা নেক্সট প্রজন্ম যখন আসবে তারা তাদের ভিডিও দেখবে যে এরা এমন খেলতো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এই এই রোনাল্ডো, মেসি আর নেইমার যদি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়, তখন সেই যে উন্মাদনা সেই ব্যাপারটা অনেক কমে যাবে, কারণ সেটা দেখা গেছিল যখন রোনাল্ডিনিও আসার পর কিছুটা সময় পাওয়া গেছিল, ব্রাজিলের সেই টিম পাওয়া গেছিল, তারপরে কিছুটা সময় পাওয়া যায়নি, তারপরে আবার সেই উন্মাদনা, দীর্ঘ 4 বছর 4টে ওয়ার্ল্ড কাপ এদের দাবদাবা চলছে, কিন্তু আমরা খুব মিস করবো এদেরকে, খুব মিস করবো, কারণ শুধু নট আমি, অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার পৃথিবীর সবাই মিস করবে যে কোন একটা ঝলক যাতে এদের দেখতে পাওয়া যায়, কোন একটা ঝলক, কারণ এই এই ফুটবল তো সবাই খেলে, সবাই ফুটবল খেলে, কিন্তু সেই সেই ঝলক, সেই নেইমারের একটা ঝলক, সেই মেসির একটা ঝলক, সেই রোনাল্ডোর একটা ঝলক, এই প্রজন্ম এখন আসেনি, এই প্রজন্মের সেই বল নিয়ে কি করতে পারে, বল ধরার আগে চিন্তা করে নেয় আমি এটা করতে পারি, এখনো এসে পৌঁছায়নি। ডেফিনেটলি নেক্সট জেনারেশন আসবে আশা করা যায়, কারণ কিছু অনেক ভালো ভালো প্রতিভা নেক্সট জেনারেশনের জন্য আসছে, যাতে ফিউচারে ফুটবলের উন্মাদনা আরো ভালো হোক, এটাই আশা।
2: এতক্ষণ শুনলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ফুটবলারদের প্রতিক্রিয়া, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, চলে আসবো অন্যান্য খবরে, এবং অবশ্যই ফুটবল বিশ্বকাপের যে পরবর্তী খবরে আমরা আসব, ইরান এবং নিউজিল্যান্ড সবাই তাকিয়েছিল এই ম্যাচের দিকে যে ফলাফল কি হয়। অসাধারণ একটি ম্যাচ, 2-2 ড্র হয়। ইরান তাদের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির কথা আমরা সকলে প্রায় জানি, কিন্তু যেভাবে ফুটবলের স্টেডিয়ামে তারা ফিরে এসেছে এবং যেভাবে প্রমাণ করেছে যে এবার তারা কোনো অংশেই কম নয়, তা অবিশ্বাস্য। দুইবার পিছিয়ে পড়েও ফিরে এসে তারা লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 খেলার ফলাফল ড্র করলো, এবং ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ একটি পটভূমিতে হয়, কারণ তেহরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত শান্তি চুক্তি ম্যাচটিকে ঘিরে একটি বিশেষ আবহ তৈরি করেছিল। এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরেও কিন্তু নানান উদ্বেগ ছিল, বিশেষ করে ভেনিউর বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বিক্ষোভ কর্মসূচি, সেই সমস্ত উদ্বেগের ছিল অন্যতম কারণ। তবে 70,000-এরও বেশি দর্শকের অধিকাংশ স্পষ্টভাবে টিম মেল্লি অর্থাৎ ইরানের পক্ষেই যেন ছিলেন, তারা ইরান ইরান স্লোগান দিতে থাকেন, এবং ম্যাচের 30 মিনিট পার হওয়ার কিছু পরে রামিন রেজাইয়ান সমতাসূচক গোল করলে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানান সমস্যা এবং বিমান হামলার কারণে আমরা জানি যে ঘরোয়া লিগ ফেব্রুয়ারি থেকে স্থগিত থাকায় রেজাইয়ান সহ কয়েকজন ইরানি ফুটবলার দীর্ঘদিন ক্লাব ফুটবল খেলেননি, তবুও দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে তারা একেবারে প্রতিহত শটের বল কেড়ে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বলটিকে জালে পাঠান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ক্রিস উড এবং জাস্টের দুর্দান্ত সমন্বয় দেখা যায়। নিউজিল্যান্ড অধিনায়ক উড নিখুঁত পাস বাড়িয়ে দেন 26 বছর বয়সী ফরওয়ার্ড জাস্টের দিকে, এবং জোরালো শটে গোল করে অল হোয়াইটসের আবারও এগিয়ে দেন জাস্ট। দুটো গোলই তিনিই করেন, কিন্তু 10 মিনিট পর ইরান চমৎকার এক গোলে সমতা ফেরায়। মোহাম্মদ মোহেব্বি রেজাইনের নিখুঁত ক্রস দূরের পোস্টে লেগে জালে জড়িয়ে গিয়ে খেলার ফলাফল হয় 2-2। অন্যদিকে ম্যাক্সি আরাউজোর শেষ মুহূর্তের গোলে উরুগুয়ে সমতা ফিরিয়ে এনে সৌদি আরবকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আরেকটি স্মরণীয় জয় থেকে খানিকটা বঞ্চিতই করল এমনটা বলা যায়, কারণ কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে সৌদি আরব একেবারে বিশ্বকে চমকে দিয়েছিল। এবারেও তারা সেই চমক দেখানোর একেবারে দ্বারপ্রান্তেই ছিল বলা যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগের প্রবল আক্রমণ তারা সামলাতে পারল না। মার্সেলো বেলসার শিষ্যরা ম্যাচে মোট 28টি শট নিয়ে শেষ পর্যন্ত

গ্রুপ এইচ এর ম্যাচ থেকে এক পয়েন্ট আদায় করে নিল। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে হাসান আল তাম্বাক্তির কর্নার থেকে নেওয়া শক্তিশালী হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকালেও ফিরতি বলে আবদুল্লেহা আল আমারি গোল করে সৌদি আরবকে এগিয়ে দেন। সেই মুহূর্তে আরেকটা ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সৌদিরা। তবে বিরতির সময় সাবেক লিডস ইউনাইটেড কোচ বেল সাদৈটি পরিবর্তন আনেন, যার মধ্যে ছিলেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনিয়েজকে তুলে নিয়ে উরুগুয়ের খেলায় একটা নতুন গতি এবং শক্তি আনার প্রচেষ্টা। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ দুর্দান্ত পারফরমেন্স করেন। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ম্যানুয়েল ওগেরতের নিচু শট পোস্টে পাঠিয়ে দেন যখন উরুগুয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। তবে ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট আগে আরাউজো সমতাসূচক গোলটি করেন। শ্রোতা বন্ধুরা, আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর যে খবর আপনাদের এই মুহূর্তে জানাব, জাপানকে 2-1 গোলে হারালো ভারতের মহিলা হকি দল। মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে নর্থ হারবার ন্যাশনাল হকি সেন্টারে অনুষ্ঠিত FIH মহিলা নেশনস কাপ 2026 পুল এর দ্বিতীয় ম্যাচে জাপানকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ভারত। ভারতের অধিনায়ক এবং ম্যাচ সেরা সালিমা টেটে তিনি 33 মিনিটে এবং লালালেম সিয়ামি 49 মিনিটে গোল করেন। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই 35 মিনিটে। এছাড়াও ভারতীয় মিডফিল্ডার জ্যোতি এই ম্যাচে নিজের 10তম মানে সেরা 100তম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচটি খেলার মাইল ফলক স্পর্শ করলেন। প্রথমার্ধে দুটি দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই সেভাবে গোল করতে পারেনি, ফলত বিরতিতে স্কোর লাইন ছিল 0-0। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের প্রথম গোল পায় ভারত। 33তম মিনিটে একটি চমৎকার পেনাল্টি কর্নার ভেরিয়েশন থেকে গোল করেন সালিমা টেটে। অন্যদিকে চোটের জন্য দোহায় থাকার কথা ছিল না তার, কিন্তু নীরজ চোপড়া জানালেন সুইজারল্যান্ডের অলিম্পিক ট্রেনিং সেন্টারে প্র্যাকটিসে ফিট হওয়ার পর তিনি জানিয়েছেন চলতি মরশুম শুরু করতে চান ডায়মন্ড লিগ দিয়েই। আগামী 19 জুন দোহায় বর্ষা হাতে ফের দেখা যাবে 28 বছর বয়সী এই থ্রোয়ারকে। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, নীরজের বড় চ্যালেঞ্জার শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা, পাকিস্তানের আরশাদ নাদিম দোহাতে নেই। আর শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

আকাশবাণী কলকাতা। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী দীপক মাইতি, 3 নম্বর রেলগেট, ডাকঘর রবীন্দ্রনগর, থানা দমদম, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী দীপানিতা মাইতি গায়ের রং শ্যামলা, গড়ন রোগাটে, বয়স 13 বছর, উচ্চতা 5 ফুট, মাতৃভাষা বাংলা, গত 19 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে কুমারী অর্পিতা দাস গড়ন রোগাটে, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 2 মার্চ 2026 তারিখ থেকে

থানা দমদম কলকাতা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। রাজীব দাস গ্রাম কাজীপাড়া লঙ্কাবাড়ি ঘটকবাড়ি ডাকঘর কাজীপাড়া থানা বারাসাত জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী প্রান্ত দাস গড়ন স্বাভাবিক, বয়স ১২ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৩ই মার্চ ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা ৭০০০২৭, মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা ৭০০০০০১, স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা ৭০০০০২৭ থেকে জানাচ্ছেন যে শ্রী মহাদেব সাউ গড়ন মাঝারি, বয়স ৭৫ বছর, উচ্চতা ৬ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত ১৮ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে থানা গোলাবাড়ি হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রাজেশ মণ্ডল ঠিকানা গণতন্ত্র কলোনি সেন্ট্রাল ব্যাংকের কাছে থানা নিউ টাউনশিপ জেলা পশ্চিম বর্ধমান থেকে জানাচ্ছেন যে শ্রী ঋষু কুমার মণ্ডল গড়ন স্বাভাবিক, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৫ই জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা ৭০০০০২৭ থেকে জানাচ্ছেন শ্রী শোভন গুপ্তা গড়ন মাঝারি, বয়স ৪৯ বছর, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং কালো, গত ২৫ মে ২০২৬ তারিখ থেকে ৫ নম্বর বাঘাযতীন রোড টবিন রোড থানা বরানগর কলকাতা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা ৭০০০০২৭ এবং মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা ৭০০০০০১। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা এবং দুই শিক্ষার্থী।
2: নমস্কার, আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমি মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের গণিতের শিক্ষক বেণুগোপাল সাহা উপস্থিত হয়েছি, আর আমার সঙ্গে আছে দুই শিক্ষার্থী,
3: সৃজিতা খান,
4: অন্বয় শাসমল।
2: আজ আমরা নবম শ্রেণীর গণিতের লাভ ক্ষতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। লাভ ও ক্ষতি, এই দুটো শব্দের মধ্যে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা নানা সময়ে এই দুটো শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন যদি আমরাই তোমাদের বলি, তোমরা লাভ বা ক্ষতি বলতে কি বোঝো? বলো সৃজিতা, তুমি কি বোঝো?
3: স্যার, কোনো কিছু আমরা যে দামে কিনি তার থেকে বেশি দামে বিক্রি করলে হয় লাভ।
2: হ্যাঁ, একদম ঠিক। আর অন্যায়, তুমি ক্ষতি বলতে কি বোঝো?
4: ক্ষতি বলতে কোনো দ্রব্য যে দামে কেনা হয় তার থেকে কম দামে বিক্রি করলে হয় ক্ষতি।
2: একদম ঠিক। দেখো, এখন এই লাভ বা ক্ষতি বলতে গিয়ে আমরা আরও কয়েকটা শব্দ উঠে এসেছে, আমাদের মধ্যে আরও কয়েকটা শব্দ উঠে এলো, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। তোমরা মোটামুটি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য শব্দ দুটি সবাই শুনেছ এবং জানো। ক্রয় মূল্য হলো কোনো দ্রব্য যে দামে কেনা হয় এবং সেটা যে দামে কোনো কিছু ক্রয় করা হয় সেটা ক্রয় মূল্য। আবার ওই ব্যক্তি ওই জিনিসটা বিক্রি করে যে দামে বিক্রি করছে তা ওই ব্যক্তির কাছে ওটা হলো বিক্রয় মূল্য। এবার অন্য

0: বলো, ধার্য মূল্য বলতে কী বোঝো?
1: স্যার, কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে বলে ঠিক করা হয়।
0: হ্যাঁ ঠিক, যে দামে বিক্রি করা বলে করা হবে বলে ঠিক করা হয়, কিন্তু ওই দামে বিক্রি করা হয় না, কিছুটা ছাড় দিয়ে বিক্রি করা হয়, তা হলো ধার্য মূল্য। তা যদি ওই দামেই বিক্রি করা হতো তাহলে কিন্তু আর ধার্য মূল্যের অস্তিত্ব থাকতো না। হ্যাঁ, এখন তোমরা যে দামে আমি বিক্রি করব বলে ঠিক করলাম সেটা হলো আমার ধার্য মূল্য, কিন্তু আমি যদি ওই দামেই বিক্রি করে দিই তখন সেটা হয়ে যাবে বিক্রয় মূল্য। এবার চলে আসি আরও কয়েকটা শব্দের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, যা আমাদের এই এই অধ্যায়ে বিভিন্ন গাণিতিক সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে বারবার ফিরে ফিরে আসবে। যেমন ধরো শতকরা লাভ, শতকরা ক্ষতি, শতকরা ছাড়। বলো সৃজিতা, তুমি শতকরা লাভ বা ক্ষতি বলতে কী বোঝো?
2: কোনো গাণিতিক সমস্যায় যদি লাভ বা ক্ষতি হয়, তাহলে ওই লাভ বা ক্ষতির পরিমাণকে যদি 100-এর মধ্যে হিসাব করা হয় সেটাই হবে শতকরা লাভ বা ক্ষতি।
0: এখন আমি যদি শতকরা লাভ বা ক্ষতিকে উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে বলবো, ধরা যাক কোনো ব্যক্তি 200 টাকায় একটা বই কিনে 250 টাকায় বিক্রি করলো, তখন তার লাভ হলো 50 টাকা। এবার এই 50 টাকা লাভ হয়েছে 200 টাকার ওপরে। আমি যদি এই লাভটাকে 100 টাকায় কত লাভ সেটা বার করতে চাই বা নির্ণয় করতে চাই, তাহলে বলবো 200 টাকায় যেহেতু লাভ হয়েছিল 50 টাকা, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। এই 100 টাকার উপরে যে লাভ হলো তাকেই বলা হবে শতকরা লাভ। এখন একই রকমভাবে কোনো ক্ষেত্রে যদি ক্ষতি হয়, তখন 100 টাকার উপরে ক্ষতি যে পরিমাণ ক্ষতি হবে সেটাকে বলা হবে শতকরা ক্ষতি। মানে বিষয়টা যেটা বলতে চাইলাম, মানে আমাদের যদি কোনো অঙ্কে লাভ দাঁড়ায়, তাহলে লাভটাকে আমি 100-এর উপরে যদি হিসেব করতে চাই তাহলে সেটা হবে শতকরা লাভ। আবার একই রকমভাবে যদি ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে আমি যদি 100-এর উপরে কত ক্ষতি হলো নির্ণয় করতে চাই সেটা হবে শতকরা ক্ষতি। মানে একই অঙ্কে কিন্তু সবসময় মানে লাভ ক্ষতি একেবারেই হবে ব্যাপারটা তা নয়। যে অঙ্কে লাভ হবে সেখানে আমরা শতকরা লাভটা বার করতে পারবো, যে অঙ্কে ক্ষতি হবে সেখানে আমরা শতকরা ক্ষতিটা বার করতে পারবো। এবার দেখো আরও কয়েকটা বিষয় একটু প্রথমেই আলোচনা করে নিই। যেমন লাভ বা ক্ষতি নির্ণয় করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, আর ছাড়ের পরিমাণ হিসাব করা হবে ধার্য মূল্যের উপর। কিন্তু দেখবে অনেক গাণিতিক সমস্যায় বলা হবে বিক্রয় মূল্যের উপর 10% লাভ বা বিক্রয় মূল্যের উপর 12% ক্ষতি। সেক্ষেত্রে যেহেতু আমাকে উল্লেখ করা হয়েছে লাভ বা ক্ষতিটা বিক্রয় মূল্যের ওপর, তাই আমরা বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। কিন্তু সাধারণত কিছু বলা না থাকলে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ হিসেব করি ক্রয় মূল্যের ওপর, আর ছাড়ের পরিমাণটা হিসেব করা হবে ধার্য মূল্যের ওপর। ব্যাপারটা হচ্ছে এটা সাধারণ ঘটনা, মানে লাভ বা ক্ষতি আমরা সবসময় এটা বাস্তবে বা গাণিতিক অঙ্কে সবসময় লাভ ক্ষতিটাকে হিসেব করব ক্রয় মূল্যের ওপরে। এটা খুব সাধারণ একটা নলেজ, বেসিক একটা নলেজ লাভ ক্ষতি চ্যাপ্টারের। আর যদি কোনো অঙ্কে ধার্য মূল্য থাকে, ছাড় থাকে, ছাড়ের পরিমাণটা আমরা হিসেব করব সবসময় যেটা ধার্য মূল্য ছিল তার ওপরে।
2: আচ্ছা স্যার, এই শতকরা লাভ বা ক্ষতি এগুলো নির্ণয় করার কি কোনো ফর্মুলা বা ট্রিক আছে?
0: হ্যাঁ নিশ্চয়ই আছে। আমি বলছি দেখো, প্রথমেই বলি লাভ কখন হয়, যখন যে দামে কোনো একটা কিছু বস্তু কেনা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য অপেক্ষা যে দামে বিক্রি করা হয়, অর্থাৎ বিক্রয় মূল্যটা বড় হয়, তখন হবে লাভ। মানে এটা তো খুব সাধারণ নলেজ, খুব একেবারে বেসিক নলেজ। আমি লাভ করেছি, লাভ করেছি মানে আমি যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করব, তখন সেটা হবে লাভ। তাহলে লাভ বার করার সহজ ফর্মুলাটা কি? লাভের লাভ যখনই হবে, লাভ শব্দটা বলা মানেই সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা আমার ক্রয় মূল্যের থেকে বড় হবেই হবে, নাহলে লাভ হতে পারে না। তাহলে লাভ বার করব কি করে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার শতকরা লাভ, শতকরা লাভ আমি এক্ষুনি বলেছি যে লাভটা হিসেব করা হবে কার ওপরে? লাভ বা ক্ষতি হিসেব করা হয় ক্রয় মূল্যের ওপরে। তাহলে আমার যে অঙ্কে লাভ হয়েছে সেই অঙ্কে শতকরা লাভ কি দাঁড়ালো? শতকরা লাভ দাঁড়ালো লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। কেন? শতকরা কথাটার মানেই হচ্ছে 100-এর মধ্যে আমাকে হিসেবটা করতে হবে। তাহলে শতকরা লাভ নির্ণয় করব কি করে? লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। আবার একই রকমভাবে ক্ষতি যখন নির্ণয় হবে, ক্ষতি কখন হবে? ক্ষতি তখনই হবে যখন আমি যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করছি, মানে সেক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা বড় এবং বিক্রয় মূল্যটা ছোট, তবেই তো ক্ষতি। আমি যে দামে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করছি।

0: বলেই তো ক্ষতি। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট। তাহলে আমি ক্ষতি বার করবো কী করে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। একই রকমভাবে শতকরা ক্ষতি কী হবে? আগেই বলেছি লাভ ক্ষতি নির্ণয় করা হয় ক্রয় মূল্যের ওপরে। তাহলে শতকরা ক্ষতি কী? ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। বোঝা গেল?
1: হ্যাঁ স্যার।
2: স্যার, শতকরা ছাড় নির্ণয়ের ক্ষেত্রে কোনো ফর্মুলা আছে?
0: হ্যাঁ, শতকরা ছাড় নির্ণয়ের ক্ষেত্রেও ফর্মুলা আছে। শতকরা ছাড় হলো কি? শতকরা ছাড়টা আমরা এক্ষুনি বার করে বলছিলাম যে এটা ছাড় হবে ধার্য মূল্যের উপরে। তাহলে আমি ছাড়ের পরিমাণটা বার করব, ছাড়ের পরিমাণ বাই ধার্য মূল্য ইনটু 100। তাহলে শতকরা ছাড় দাঁড়াচ্ছে ছাড় বাই ধার্য মূল্য ইনটু 100। বোঝা গেছে?
2: হ্যাঁ স্যার।
1: হ্যাঁ স্যার।
0: এবার আমরা কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন ধরা যাক এই সমস্যাটা কি বলা আছে, সমস্যাটায় যে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটা 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে ঘড়িটার আমরা ক্রয় মূল্য লিখি। এবার এই অঙ্কটাকে যদি আমরা বীজগণিতের সাহায্যে করি তাহলে তোমাদের একটু বুঝতে সহজ হবে। এবার কি করতে হয়, আমাকে বার করতে দিয়েছে ক্রয় মূল্য। তাহলে যেহেতু আমাকে ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, আমরা প্রথমেই ধরে নিই ক্রয় মূল্য এক্স টাকা। এবার দেখো বলা আছে 370 টাকায় ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? আমি বলেছিলাম লাভ নির্ণয় করা হবে কি করে? লাভ সবসময় হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখন লাভ কত? 370 টাকায় বিক্রি করেছি আর কিনেছি এক্স টাকায়, তাহলে লাভ 370 মাইনাস এক্স টাকা। আবার 210 টাকায় ঘড়ি বিক্রি করলে ক্ষতি হয়, অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট, তবেই তো ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণ কত? আমার ক্রয় মূল্য ছিল এক্স আর 210-এ বিক্রি করেছি, মানে বিক্রয় মূল্য 210, তাহলে ক্ষতির পরিমাণ এক্স মাইনাস 210। তাহলে আমরা এখানে ক্ষতির পরিমাণ নির্ণয় করলাম এবং লাভের পরিমাণও নির্ণয় করলাম। এখন প্রশ্নে কি বলা আছে, লাভ ও ক্ষতির পরিমাণ সমান। তাহলে আমরা কি বলতে পারি যদি সমীকরণ তৈরি করি? তাহলে লাভের পরিমাণ ছিল 370 মাইনাস এক্স, সেটা কার সঙ্গে সমান? এক্স মাইনাস 210। তাহলে 370 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 210। এবার সমীকরণ সমাধান যেভাবে করে সেভাবে আমরা করব। অতএব এক্সের মান যেহেতু নির্ণয় করতে হবে, আমরা এক্সগুলোকে একই দিকে নিয়ে আসছি, মানে এক্ষেত্রে যদি বাঁদিকে নিয়ে আসি, আমার বাঁদিকে আগে থেকে একটা মাইনাস এক্স ছিল, ডান দিক থেকে এক্সটা বাঁদিকে আসলো সমীকরণের, মাইনাস চিহ্ন নিয়ে এলো, তাহলে বাঁদিকটায় হয়ে গেল মাইনাস এক্স মাইনাস এক্স। আর ডান দিকেতে আমার মাইনাস 210 ছিল, এখান থেকে 370টা ওপারে গিয়ে হলো মাইনাস 370। তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে? মাইনাস 2x ইকুয়ালস টু, দুটো মাইনাস চিহ্ন আছে মানে যোগ হলো, হয়ে দাঁড়ালো মাইনাস 580। এবারে সমীকরণ সমাধান যেভাবে করে দুপাশ থেকে মাইনাসটা বাদ গেল, এ পাশে এক্সের মান বার করব, সে কারণে দুইটা গিয়ে আমার ওপাশে নিচে বসে কাটাকাটি করে পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে 290। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য আমার 290 টাকা। বোঝা গেছে তো?
2: হ্যাঁ স্যার।
1: হ্যাঁ স্যার।
0: এবার আমরা পরের আর একটা সমস্যা যাচ্ছি। এখানে কি আমি অঙ্কটা কি নিয়েছি, বলছে আমার বন্ধু একটা গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল, সে যদি ওই বইটা লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? দেখো লাভ ক্ষতির অঙ্কে তিনটে বিষয় কমন থাকবেই, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি। এবার কিছু অঙ্কে এই তিনটে বিষয় ছাড়াও ধার্য মূল্য ও ছাড়, এই দুটি বিষয়ও থাকতে পারে, এই অঙ্কটা সেই রকম একটা বিষয়। এখানে বলা আছে লিখিত মূল্যের ওপর 25% ছাড়। তাহলে 100 টাকা লিখিত মূল্য হলে ছাড় হচ্ছে 25 টাকা। এটা আমি কি করে বললাম, এখানে 25% বলা আছে শতকরা, আমাদের শতকরা ধারণা আছে 25% মানে হচ্ছে 100-র ওপরে 25। তাহলে 100টা কি? 100টা এখানে অবশ্যই লিখিত মূল্য হবে, বা যেটাকে আমরা বলি ধার্য মূল্য। কেন ছাড় কার ওপরে হয়? ছাড় অবশ্যই হয় ধার্য মূল্যের ওপর, আমরা এটা একটু আগে আলোচনা করেছি। তাহলে 100 টাকা যদি আমার লিখিত মূল্য হয় তাহলে ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে 25 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? আমি 100 টাকা জিনিসটার গায়ে দাম

লিখে রেখেছিলাম, মানে গল্পের বইয়ের গায়ে আমি 100 টাকা দাম লিখে রেখেছি, তাহলে ছাড় দেবো আমি 25 টাকা। কত 100 টাকাই লিখেছি সেটা বলছি না, যদি 100 টাকা লিখি তাহলে 25 টাকা আমি ছাড় দেবো। তাহলে এখানে আমি 100 টাকাই লিখিত মূল্য ধরেছি, তার উপরে 25 টাকা ছাড় দিলাম, তাহলে বিক্রয় মূল্য কটাকায় বিক্রি করলাম, 100 - 25 = 75 টাকা। তাহলে আমার বন্ধু বইটা কিনলো কটাকায়? 75 টাকায়। এখানে বলা ছিল যে

0: দোকানদার যখন 75 টাকায় বিক্রি করলো, বন্ধু কিন্তু কিনলো 75 টাকায়, তার মানে বন্ধুর কাছে সেটা হয়ে গেল ক্রয় মূল্য। তাহলে বন্ধু 75 টাকায় বইটা কিনেছে, কিনে বন্ধু কিন্তু আর কোনো রকম কোনো ছাড় দেয়নি, সে কিন্তু 100 টাকাতেই বিক্রি করে দিয়েছে। তাহলে তার কাছে লাভ কত হলো? সে 75-এ কিনেছে, 100-এ বিক্রি করেছে, বেশি দামে বিক্রি করেছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। লাভ কত হয়েছে? লাভ হলো 100-75=25 টাকা। এবার প্রশ্নে বলা আছে শতকরা লাভ, তাহলে আমরা শতকরা লাভের ফর্মুলা কি শিখেছি? শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এখানে লাভটা, শতকরা লাভটা কার বার করা হচ্ছে? বন্ধুর বার করা হচ্ছে। তাহলে বন্ধুর ক্ষেত্রে লাভ কত? 25 টাকা। বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 75 টাকা। আমি কিন্তু ওই দোকানদারের রেসপেক্টে মাপছি না, আমি মাপছি কিন্তু বন্ধুর রেসপেক্টে। বন্ধু 75-এ কিনেছে, তার মানে 75 টাকাটাই তার কাছে ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ কি দাঁড়াচ্ছে? 25/75 × 100। এবার এখানে আমরা কাটাকাটি করতে জানি, কাটাকাটি করে রেজাল্টটা দাঁড়াবে 100/3, তাহলে 33.13 টাকা। ঠিক আছে, বোঝা গেছে তো?
1: হ্যাঁ স্যার।
2: আচ্ছা স্যার, যদি এই অঙ্কটা একটু বলেন।
0: হ্যাঁ বলো, কোন অঙ্কটা?
2: এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 100টি দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
0: দেখো, অঙ্কটায় ওই ব্যক্তি কটি লজেন্স কিনেছেন সেটা কিন্তু বলা নেই। আমরা প্রথমেই ধরে নেব ওই ব্যক্তি XT লজেন্স কিনেছিলেন, আমরা লজেন্সের সংখ্যাটাই ধরে নিলাম। ঠিক আছে, আগের অঙ্কটা আমি যখন X ধরে করেছিলাম, সেখানে কিন্তু আমি যেটা বার করতে দিয়েছিল ক্রয় মূল্য, ওই ঘড়ির অঙ্কটা যেটা আমি বললাম, ক্রয় মূল্যটাকে X ধরেছিলাম, কিন্তু এখানে আমাকে বার করতে দিয়েছে শতকরা লাভ বা ক্ষতি, আমি কিন্তু সেটা ধরলাম না। এটা কিন্তু বোঝার আছে বিষয়টা, আমি লজেন্সের সংখ্যাটা ধরলাম, প্রথমেই ধরে নিলাম যে ওই ব্যক্তি XT লজেন্স কিনেছিলেন। এখন কি বলা আছে? বলা আছে ওই ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছিলেন, তার মধ্যে 15টি লজেন্সের দাম, তার মানে কি দাঁড়াচ্ছে? 15টি লজেন্সের দাম 2 টাকা। এবার এই হিসেবে সে X লজেন্স কিনলো, তাহলে আমাকে বার করতে হবে XT লজেন্সের দাম কত। এই XT লজেন্সের দাম আমি ওই কিক নেমের সাহায্যে বার করতে পারি, 15টি লজেন্সের দাম 2 টাকা, তাহলে 1টি লজেন্সের দাম 2/15 টাকা আর 1টি লজেন্সের দাম 2x/15।
1: স্যার, এই স্টেপটা ঐকিক নিয়ম ছাড়া অন্যভাবে করা যেতে পারে কি?
0: হ্যাঁ করা যেতে পারে, যেমন ঐকিক নিয়ম ছাড়া তুমি ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারো, অনুপাত সমানুপাতের সাহায্যেও করতে পারো। তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা যদি আমি ত্রৈরাশিক বা অনুপাতের সাহায্যে করি? লজেন্সের সংখ্যা এবং লজেন্সের দাম, লজেন্সের সংখ্যায় থাকবে 15 আর লজেন্সের দামে থাকবে 2। আবার লজেন্সের সংখ্যায় 15 ধরে লজেন্সের দাম আমরা নির্ণয় করব। তো যাই হোক, তুমি যে কোনো পদ্ধতিতেই নির্ণয় করো না কেন, XT লজেন্সের দাম বেরোবে 2x/15 টাকা। কি ঠিক আছে তো? এবার আমরা পরের অংশটায় আসি। দেখো এখানে বলা আছে অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, মানে প্রথমে তো উনি কিনলেন, প্রথমে উনি এক্সট্রা লজেন্স কিনলেন, কিনে অর্ধেক সেই লজেন্সের পরিমাণের অর্ধেক বিক্রি করে দিলেন টাকায় 5টা দরে আর বাকি অর্ধেক টাকায় 10টা দরে বিক্রি করলেন। তাহলে তিনি কিনেছিলেন XT লজেন্স আর বিক্রি করার সময় লজেন্সগুলোকে 2 ভাগে ভাগ করলেন, অর্থাৎ x/2 বিক্রি করলেন টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক, মানে আরও x/2 যে পড়ে আছে সেই x/2 উনি বিক্রি করলেন টাকায় 10টি দরে। এবার আমরা ওই x/2 করে লজেন্সের দাম, মানে বিক্রয় মূল্য, আমরা আলাদা আলাদা করে নির্ণয় করব। তাহলে কি বলা ছিল আমাকে? বলা ছিল যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, এখান থেকে আমি x/2 লজেন্সের বিক্রয় মূল্য বার করব। তাহলে 1টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/5, আর x/2 লজেন্সের বিক্রয় মূল্য হবে 1 × x, ওপরে দাঁড়াচ্ছে লবে আর হরে আসছে 5 × 2 হরে, তাহলে দাঁড়াচ্ছে x/10 টাকা। তাহলে আমরা x/2 লজেন্সের বিক্রয় মূল্য বার করলাম x/10 টাকা। এখন কিন্তু আমার কাছে আরও x/2 লজেন্স পড়ে আছে, সেটা কিভাবে বিক্রি করা হয়েছিল? সেটা বিক্রি করা হয়েছিল টাকায় 10টি দরে, তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, 1টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 আর x/2 লজেন্সের বিক্রয় মূল্য 1 × x/10 × 2, তাহলে x/20 টাকা। ঠিক আছে, তাহলে আমরা x/2 করে দুবার যে তিনি লজেন্স বিক্রি করলেন সেই

0: লজেন্সগুলোর আমরা বিক্রয় মূল্য বার করলাম, তাহলে মোট এক্সটি লজেন্স বিক্রি হয়ে গেল। তাহলে মোট এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়ালো? প্রথমবারে ছিল x/10, পরের বারে ছিল x/20, দুটোকে আমরা যোগ করলাম, যোগ করে পেয়ে যাচ্ছি ওই লসাগু করে যেভাবে যোগ করতে হয়, যোগ করলে আসবে 3x/20 টাকা। তাহলে আমি কিনেছিলাম ক টাকায়? 2x/15। বিক্রি করলাম কত টাকায়? 3x/20। তাহলে এখানে আমার কী দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তার মানে লাভ, লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 3x/20 - 2x/15। এটাকেও আমরা ভগ্নাংশে যেরকম করে যোগ বিয়োগ করি বিয়োগ করে দেবো, লসাগু করলে লসাগুটা পাওয়া যাবে 60 এবং লবে আসছে 9x - 8x, তাহলে কত দাঁড়াচ্ছে? x/60। তাহলে আমার লাভের পরিমাণ হয়েছে x/60। কোশ্চেনে বলা ছিল আমাকে শতকরা লাভ নির্ণয় করতে হবে, শতকরা লাভ নির্ণয় করার ফর্মুলা আমরা শিখেছি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে লাভ এখানে কত? লাভ হচ্ছে x/60, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল 2x/15। তাহলে x/60 তার নিচে আসছে 2x/15 ইনটু 100। এবার এটাকে আমরা কাটাকাটি করে সমাধান করব, কি দাঁড়াচ্ছে? x/60 ইনটু 15/2x ইনটু 100। এটা কাটাকাটি করলে যেটা সর্বশেষ বেরোবে সেটা হচ্ছে 25/2। 25/2 মানে 12.5%। ঠিক আছে, বোঝা গেছে তো?
1: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, এবার আমি আরও কয়েকটা সমস্যা একটু আলোচনা করে দিই। দেখো, এবার আমি যদি এই অঙ্কটা নিয়ে একটু ভাবি, কি অঙ্কটা? যে একটি দ্রব্যের ওপর পরপর 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে সমতুল্য ছাড় মানে কি? সমতুল্য ছাড় মানে ওই যে আমি দুবার আলাদা আলাদা করে ছাড়ের পরিমাণটা বললাম, একটা 20%, একটা 10%, ওই 20% 10% ছাড় দুবার আলাদা আলাদা করে না দিয়ে যদি একবারে ছাড়টা দেওয়া হয় তাহলে কত ছাড় দেওয়া হবে? এটাকে বলা হচ্ছে সমতুল্য ছাড়, মানে দুবার ছাড়ের সমান কত ছাড়, সেটাকে এক কথায় বললে সমতুল্য ছাড়। ছাড় কার ওপরে হয়? ছাড় হয় বিক্রয় মূল্যের ওপরে, এই ধার্য মূল্যের ওপরে। তাহলে আমার 20% ছাড় দেওয়া হয়েছে, আবার সেই পার্সেন্ট মানে শতকরা ব্যাপার। তাহলে 100 টাকা যদি আমার ধার্য মূল্য হয় তাহলে ছাড় দেওয়া হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকা ধার্য মূল্যে আমি 20 টাকা ছাড় দিলাম, তো ক টাকায় বিক্রি করলাম, বিক্রয় করলাম আমি 100 - 20 = 80 টাকা। এবার এই 80 টাকার ওপরে আমি আরেকবার ছাড় দেবো, আরেকবার কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে? আরেকবার ছাড় দেওয়া হচ্ছে 10%। তাহলে 80 টাকার ওপরে 10% ছাড় মানে কত দাঁড়াচ্ছে? 80 টাকার ওপরে 10% ছাড় হচ্ছে 80 × 10/100, কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 8 টাকা। তাহলে প্রথমবারে ছাড় দিয়েছিলাম প্রথমবারে আমি ছাড় দিয়েছিলাম 20 টাকা, আর পরের বারে ছাড় দিলাম হচ্ছে 8 টাকা। তাহলে দুবার মিলিয়ে মোট ছাড় দেওয়া হয়ে গেল আমার 28 টাকা ছাড়। তাহলে সমতুল্য ছাড় কত পাওয়া গেল? 28 টাকা। সিজিতা বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: অন্যায়?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, আরও কয়েকটা অঙ্ক আমরা একটু দেখে নিই। এরপরে যদি আমি আর একটা অঙ্ক এভাবে নিই যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ নির্ণয় করতে হবে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে লাভ বা ক্ষতি হিসেব করা হয় ক্রয় মূল্যের ওপর, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো অঙ্কে এই শব্দটা আমাকে বিক্রয় মূল্যের ওপরও দিয়ে দেয় যে বিক্রয় মূল্যের, যেমন এই অঙ্কটাতেই বলেছে যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। তাহলে এখানে বলেই দিয়েছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। ঠিক আছে, তাহলে আমাকে বিক্রয় মূল্যটাকে ধরেই এগোতে হবে, 20% মানে 100 এর ওপরে 20 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হয়েছে 20 টাকা। এবার দেখো, আমরা কিন্তু এখানে বিক্রয় মূল্যটা জানি, বিক্রয় আমাদের অন্য অন্য ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্য জানি থেকে বিক্রয় মূল্যে পৌঁছায়। এবারে পিছন দিক থেকে হাঁটছি, আমি বিক্রয় মূল্যটা জানি এবং লাভটা জানি। বিক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে আমি ক্রয় মূল্যে পৌঁছাবো কি করে? 100 - 20 = 80 টাকা। তাহলে আমি ক্রয় মূল্যে পৌঁছে গেলাম 80 টাকা। এবার 80 টাকার ওপরে লাভ হয়েছে আমার 20 টাকা। এবার 80 টাকার ওপরে যদি 20 টাকা লাভ হয়, আমাকে চেয়েছে শতকরা লাভ। শতকরা লাভ মানে আমি 100 এর মধ্যে লাভটা ক্যালকুলেট করবো। হ্যাঁ, আমরা তাহলে কি করবো, 80 টাকায় লাভ হয়েছে 20 টাকা, 1 টাকায় লাভ 20/80 টাকা, আর 100 টাকায় লাভ হচ্ছে 20 × 100/80। এখানে পেয়ে যাচ্ছি কাটাকাটি করে 25 টাকা। তাহলে আমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভটা পাওয়া গেল ক্রয় মূল্যের ওপরে 25 টাকা, বুঝতে পেরেছো তোমরা দুজন?

0: হ্যাঁ স্যার,
1: আচ্ছা, এবারে আমরা আরও কয়েকটা সমস্যা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, এখানে এই সমস্যাটা যদি ধরা যায়, কি বলা আছে, ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে এখানে শতকরা লাভ কত? আমাকে এখানে ক্রয়মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা বলে দিয়েছে 10:11। আমরা অনুপাত থেকে দুটোকে আলাদা আলাদা ভেঙে নিতে পারি, কিন্তু এখানে ক্রয়মূল্য 10 বা বিক্রয়মূল্য 11 তো বলতে পারবো না। আমরা জানি অনুপাত থেকে ভাঙতে হলে একটা যে কোনো একটা সংখ্যা আলাদা করে এনে তাকে দিয়ে গুণ করতে হয়। এখানে তাহলে এক্স আমরা যদি ধরে নিই, তাহলে ক্রয়মূল্য কত হচ্ছে আমার 10x, বিক্রয়মূল্য হচ্ছে 11x। তাহলে ক্রয়মূল্য 10x, বিক্রয়মূল্য 11x, আমার লাভ কত হলো? লাভ হলো তাহলে 11x মাইনাস 10x সমান সমান x টাকা। আমাকে চেয়েছে শতকরা লাভ। শতকরা লাভ তাহলে আমরা কী করে বার করব? শতকরা লাভ বার করব হচ্ছে, তাহলে শতকরা লাভ বার করার আগে আমি লাভটা বার করলাম, 11x মাইনাস 10x হচ্ছে x টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে x বাই 10x ইন্টু 100। এবার আমরা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব এখানে লাভের পরিমাণটা বেরোবে 10 টাকা। তাহলে শতকরা লাভটা আমরা বার করলাম 10 টাকা। দেখো, আরও কয়েকটা অঙ্ক আমরা আলোচনা একটু করি। যেমন বলা হচ্ছে যে আমার বন্ধু মাসুদ একটা জুতো একটা ব্যাগের দোকানে আছে, তারা চামড়ার জুতো ও ব্যাগ তৈরি করে করে বিক্রি করে। এখন মাসুদের দোকান থেকে একটা জুতো কিনলো, জুতোটির দাম 240 টাকা। মাসুদ 5% ছাড়ে আমাকে জুতোটা বিক্রয় মূল্য বলল, কিন্তু কাকাবাবু মানে মাসুদের বাবা পরে এসে ওই বিক্রয় মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে জুতোটা বিক্রি করলেন। হিসেব করে দেখি আমি জুতোটা কিনতে মোট কত টাকা ছাড় পেলাম। তাহলে কি বলা আছে এখানে, মাসুদ প্রথমে 5% ছাড় দিয়েছিল। তাহলে জুতোটার ধার্য মূল্য কত ছিল? জুতোটার দাম ছিল 240 টাকা। তাহলে 240 টাকার উপরে এখানে 5% ছাড় দেওয়া হবে। তাহলে 240 টাকার উপরে 5% ছাড় দিলে আমরা কি করে বার করবো ছাড়ের পরিমাণটা? ছাড়ের পরিমাণটা বেরোবে 240 ইন্টু 5/100। এখানে এটা বেরোবে আমার 12 টাকা। কাটাকাটি করলে আমরা পাবো 12 টাকা। তাহলে এখানে 240 টাকা প্রথমে দাম দেওয়া ছিল, তার উপরে 5% ছাড়, 5% ছাড় দিয়ে 240 মাইনাস 12 হয়ে গেল আমার বিক্রয় মূল্য, পাওয়া গেল 228 টাকা। এবার 228 টাকায় আমি জুতোটা কিনছিলাম, কিন্তু কাকাবাবু ওই বিক্রয় মূল্যের ওপরে এসে আমাকে আরও 5% ছাড় দিলেন। তাহলে এই যে 228 টাকা যে দামটা দাঁড়ালো, এই 228 টাকার ওপরে আবার 5%, তাহলে 228 ইন্টু 5/100। তো কত দাঁড়াচ্ছে এটা কাটাকাটি করলে 11.40। মানে ব্যাপারটা এই অঙ্কটা হচ্ছে, ঠিক আমি একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, একটা দ্রব্যের ওপর পরপর যদি ছাড় দেওয়া হয়, এটা একদম সেই কনসেপ্টের অঙ্ক। তাহলে এখানে কত টাকা ছাড় হলো? 11.40 টাকা আরও ছাড় পাওয়া গেল। তাহলে ছাড়ের পরিমাণটা কত দাঁড়ালো? আমার প্রথমে ছিল ছাড় পেয়েছিলাম 12 টাকা, এবং পরে ছাড় পাওয়া গেল 11.40। তাহলে মোট আমার ছাড়ের পরিমাণটা দাঁড়ালো কত? 23.40। তাহলে আমি পরপর দুবার ছাড়টা এই যে পাওয়া গেল, ঠিক আগের কনসেপ্টেও কিন্তু আমরা করলাম, করে পাওয়া গেল 23.40 আমি মোট ছাড় পেয়েছি। কি বুঝতে পেরেছো অন্যয়?
0: হ্যাঁ স্যার।
1: সিজিতা?
2: হ্যাঁ স্যার।
1: এবারে আর একটু অঙ্ক যদি আমরা দেখি, দেখো এই অঙ্কটা যদি আলোচনা করি, বলছে সময় মতন ইলেকট্রিকের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সুমনবাবু সময় মতন ইলেকট্রিকের বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিকের বিল কত ছিল? এখানে বলা আছে ঠিকঠাক সময়ে বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। মানে আমার বিলের অ্যামাউন্টটা যা দাঁড়াবে, বিলের পরিমাণটা যা দাঁড়াবে, তার ওপরে 100 টাকা ছাড়। এখানে কিন্তু ক্রয়মূল্য বিক্রয় মূল্যের ব্যাপারটা কিছু উল্লেখ করেনি, কিন্তু অঙ্কটা লাভ ক্ষতির, মানে কোথাও ঘুরিয়ে ফিরিয়ে সেই ক্রয়মূল্য বিক্রয় মূল্য জায়গাতে এসে দাঁড়াবে। ঠিক আছে, এখানে ছাড়টা আমার 15%, ছাড়টা কি যেটা লিখিত মূল্য, মানে অনেকটা ধার্য মূল্যের ওপর, ধার্য মূল্যের মতন বলতে পারি আমরা। 100 টাকা যদি আমার ধার্য মূল্য হয়, তাহলে ছাড় আসছে 15 টাকা। এবার সুমনবাবু ছাড় পেয়েছেন ক টাকা? ছাড় পেয়েছে 54 টাকা। তাহলে আমি আগের সেন্টেন্সটা থেকে কি বলতে পারি, 15 টাকা ছাড় হয় যখন বিলটা হয় 100 টাকা। আমি কিন্তু এখানে বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ক্রয় মূল্য কিছু উল্লেখ করবো না, কিন্তু মাথাতেই কনসেপ্টগুলো আমার থাকবে। 15 টাকা আমি ছাড় পাবো যখন আমার বিল হবে 100 টাকা। একই রকমভাবে এখানে ঐকিক নিয়ম করে যাব, 1 টাকা ছাড় হলে কটা বিল ছিল, আর 54 টাকা

0: ছাড় যখন পাচ্ছি তখন আমার বিল কত ছিল, একই রকমভাবে আমরা ক্যালকুলেট করলে এই বিলের পরিমাণটা বার করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ স্যার।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা এবং দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে,

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় ঝোড়ো আবহাওয়া দেখা দিতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%, সর্বনিম্ন পরিমাণ 54%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। শুনলেন কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিই আমাদের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী সুন্দরী টুডু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন একটি কথিকা, ডিজিটাল শিক্ষায় সাঁওতাল তরুণদের প্রবণতা বলবেন সুনিরাম মুর্মু। এরপর রয়েছে লোকগীতি। 6:38 কৃষি কথার আসরে শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী সফলতার কাহিনী, আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, ব্যোমকেশ মণ্ডল, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান, পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার শহর কলকাতা। এই অনুষ্ঠানটি শুনবেন 8:15, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। 8:30 কথায় কাহিনীতে শুনবেন একটি ভ্রমণ কাহিনী, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, এই অনুষ্ঠানে শুনবেন একটি আলোচনা, ব্যাংক ব্যবস্থার ইতিহাস পর্ব এক, আলোচক বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপক সুপর্ণা নন্দীপাল। দ্বিতীয় অধিবেশনে রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। রাত ১০টায় বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান শিল্প সংস্কৃতি, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। ১০:৩০টায় নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। ১০:৪৫ আধুনিক গান, শিল্পী অনিন্দিতা দত্ত ঘোষ। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রত্নদীপ দাস। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই ৬:১০ রয়েছে হিন্দি অনুষ্ঠান, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ৬:৩০ হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন গুলগুল সেন। ৭:১০ আধুনিক গান, শিল্পী অনিক ঠাকুরতা। ৭:৩০ দর্পণ, উপস্থাপনায় দীপিকা গুপ্ত। ৮:০০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। ৮:১৫ নানা রঙের গান। ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর। ৯:১৬ স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

0: ᱥᱩᱱᱫᱚᱨᱤ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱩᱱᱫᱚᱨᱤ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱞᱚᱠᱠᱷᱤᱢᱚᱱᱤ ᱥᱚᱨᱮᱱ ᱾ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱯᱚᱨᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱾
1: আকাশবাণী কলকাতা খবর পড়া হইদাইন দিলীপ হেমব্রম। জি সেভেন চূড়াওনা হেলমেল রে সেলেদ লাগিদ মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি দো বারমাহ রিয়া সাংহার রে তেহিং ফ্রান্স রিয়া এভিও শহর তে সেটের কানা হোলাগি নোয়া চূড়াওনা হেলমেল দো এহব কানা মানতান মোদি এভিও তে সেটের তায়াম সামাজিয়েতা নালারে মিটেন পোস্ট রে উনি দোয় মেনা কাদা যে আইমা লিখানা নিউমানা জেনেতিয়ারি বিষয় রে বিশ্ব লিডার কু সাঁতে রপর লাগিদ তে তঙ্গি রে মেনায়া ᱱᱚᱣᱟ ᱜᱚᱨᱦᱚ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱚᱠᱚᱡᱛᱮ ᱥᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱡᱩᱢᱤᱫ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱩᱯᱚᱨᱜᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱚ ᱡᱳᱨᱮ ᱮᱢᱮᱫ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱢᱟᱲᱟᱝ ᱥᱞᱳᱵᱷᱟᱠᱤᱭᱟ ᱨᱮᱱ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱯᱤᱴᱟᱨ ᱯᱮᱞᱤᱜᱨᱤᱱᱤ ᱫᱚ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱚᱱᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱟᱝ ᱨᱟᱥᱴᱨᱤᱭᱚ ᱢᱟᱹᱱ ᱫᱟ ᱚᱨᱰᱟᱨ ᱚᱯᱷ ᱫᱟ ᱦᱳᱣᱟᱭᱤᱴ ᱰᱟᱵᱚᱞ ᱠᱨᱚᱥ ᱯᱷᱟᱥᱴ ᱠᱞᱟᱥ ᱛᱮᱭ ᱢᱟᱱᱚᱛ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱢᱟᱹᱱ ᱟᱛᱟᱝ ᱠᱟᱛᱮᱫ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱥᱞᱳᱵᱷᱟᱠ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱩᱱᱤᱭᱟᱜ ᱥᱚᱨᱠᱟᱨ ᱟᱨ ᱥᱞᱳᱵᱷᱟᱠᱤᱭᱟ ᱨᱮᱱ ᱫᱤᱥᱩᱣᱟᱹ ᱠᱚᱭ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱢᱟᱹᱱ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ 140,000 ᱦᱚᱲ ᱠᱚ ᱡᱚᱛᱷᱟᱛ ᱢᱟᱹᱱᱢᱟᱱᱚᱛ ᱥᱚᱫᱚᱨ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱞᱳᱵᱷᱟᱠᱤᱭᱟ ᱛᱟᱞᱟᱨᱮ ᱜᱟᱛᱮ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱢᱳᱫᱤ ᱫᱚᱭ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱢᱚᱬᱮᱜᱮ ᱵᱟᱨᱟᱜ ᱡᱤ ᱥᱮᱵᱷᱮᱱ ᱪᱩᱲᱟᱹᱣᱱᱟ ᱦᱮᱞᱢᱮᱞ ᱫᱚ ᱯᱷᱨᱟᱱᱥ ᱨᱮᱭᱟᱜ ᱮᱵᱷᱤᱭᱳ ᱥᱚᱦᱚᱨ ᱨᱮ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ ᱯᱷᱚᱨᱟᱥᱤ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱤᱢᱟᱱᱩᱭᱮᱞ ᱢᱮᱠᱨᱳ ᱱᱚᱣᱟ ᱦᱮᱞᱢᱮᱞ ᱨᱮᱭᱟᱜ ᱮ ᱩᱰᱷᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ ᱟᱛᱟᱝ ᱫᱟᱨᱟᱢ ᱟᱠᱟᱫ ᱠᱚ ᱢᱟᱨᱠᱤᱱ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱰᱳᱱᱟᱞᱰ ᱴᱨᱟᱢᱯ ᱵᱨᱤᱴᱮᱱ ᱨᱮᱱ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱠᱤᱭᱮᱨ ᱥᱴᱟᱨᱢᱟᱨ ᱤᱭᱩᱨᱳᱯᱤᱭᱚ ᱠᱚᱢᱤᱥᱚᱱ ᱨᱮᱱ ᱥᱟᱵᱷᱟ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱩᱨᱥᱩᱞᱟ ᱵᱷᱚᱱ ᱰᱟᱨ ᱞᱤᱭᱮᱱ ᱤᱭᱩᱨᱳᱯᱤᱭᱚ ᱠᱟᱣᱩᱱᱥᱤᱞ ᱨᱮᱱ ᱥᱟᱵᱷᱟ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱮᱱᱛᱷᱚᱱᱤᱭᱚ ᱠᱳᱥᱛᱟ ᱥᱟᱶᱛᱮ ᱡᱤ ᱥᱮᱵᱷᱮᱱ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱞᱤᱰᱟᱨ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱞᱟᱥᱟᱲᱦᱮᱫᱛᱮ ᱯᱷᱚᱨᱟᱥᱤ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱦᱟᱯᱲᱟᱢᱟ ᱡᱮᱱᱟᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱪᱮᱞᱮᱧᱡᱽ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱢᱚᱠᱟᱵᱤᱞᱟᱨᱮ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱥᱚᱭ ᱵᱟᱵᱚᱫᱨᱮ ᱠᱮᱫᱚ ᱵᱷᱚᱡᱽ ᱨᱮᱦᱚᱸᱭ ᱟᱛᱟᱝ ᱫᱟᱨᱟᱢ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱳᱢᱟᱱ ᱠᱷᱟᱹᱲᱤᱨᱮ ᱡᱤᱣᱤᱦᱤᱨ ᱫᱮᱱ ᱥᱟᱹᱢᱩᱫᱤᱭᱟᱹ ᱵᱮᱜᱷᱚᱴᱚᱱ ᱛᱟᱭᱚᱢ ᱮᱢᱴᱤ ᱥᱮᱛᱮᱵᱮᱞᱟ ᱡᱟᱦᱟᱡᱽ ᱨᱮ 21 ᱡᱚᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱚ ᱱᱟᱵᱤᱠ ᱫᱚ ᱱᱟᱯᱟᱭ ᱛᱮᱜᱮ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱨᱩᱣᱟᱹᱲ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱳᱢᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱥᱠᱟᱴ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱚ ᱫᱩᱫᱵᱟᱠᱷᱚᱞ ᱠᱷᱚᱱ ᱛᱮᱦᱮᱧ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱱᱟ ᱥᱟᱶᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱠᱚ ᱱᱟᱵᱤᱠ ᱥᱟᱶᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱨᱩᱣᱟᱹᱲᱚᱜ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮ ᱨᱟᱥᱴᱨᱚᱫᱩᱛ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱥᱟᱶᱮ ᱨᱚᱲ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱮ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱵᱤᱫᱮᱥ ᱫᱚᱯᱛᱚᱨ ᱨᱮᱱ ᱯᱚᱪᱷᱤᱢᱟᱹᱦᱤ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱱ ᱥᱚᱪᱤᱵ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱵᱤ ᱡᱚᱨᱡᱮ ᱢᱮᱱ ᱠᱟᱫᱟ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤᱭᱟᱜ ᱥᱞᱳᱵᱷᱟᱠᱤᱭᱟ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱤᱥᱚᱢ ᱥᱟᱶᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱦᱤᱸᱥᱫᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱧᱩᱢᱟᱱᱟᱜ ᱢᱟᱭᱤᱞ ᱫᱷᱤᱨᱤ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱥᱞᱳᱵᱷᱟᱠᱤᱭᱟ ᱨᱮᱭᱟᱜ ᱨᱟᱡᱽᱱᱟᱜᱽᱨᱟ

0: ব্রাতিস্লাভারে খবরীয় কোয়া হেল মেললে উনি দো এমনে কাদা যে মারা মন্ত্রী ও সাংহার অক্তে সুহিওয়াকান মৌ রাজিনামা দো কানা দো দারাম সাপাব আর্জন গখুড়িয়া এনএপএম বানিজ আর লুগ্নি সাঁতে আইমা ফহাটারে গড়গপড়ো কাজা গমা ডবল ইঞ্জিন সরকার তি সাপ কাতে বুরুরিয়া উৎনৌ হই আমেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী আশ্বাসে এমাকানা কার্শিয়াংরে তেহেন গোথেল স্কুল ময়দানরে তেহেন মি দিশ্ব ভালাই কেম নিয়ালেচুর তায়ম মন্টেভিউ গ্রাউন্ডরে মিটেন সভারে মুখ্যমন্ত্রী মেন কেদা যে বুরুরিয়া উৎনৌ রিয়া রোড ম্যাপ দো পনের সরকারে বিনাও কাদা বাছনাউনি ইস্তাহারে এমাকান সানাম একরাড নোয়ারে পুরো আ ভবানীপুর কেন্দ্র রিয়া বিধানসভা বাছনাউ রিয়া অর্জ চ্যালেঞ্জ কাতে তৃণমূল কংগ্রেস লিডার মারেন মুখ্যমন্ত্রী মানুতিয়া মমতা ব্যানার্জি দো কলকাতা হাইকোর্ট রে এসেটের কানা তেহিন তেকিন কোর্ট রে সেটের কাতে উনি দো নোয়া বাবদতেনা হলফনামায় দখিল কাদা সাউরিকো তাহেকানা মানুতান ডেরেক ও ব্রায়েম দোলা সেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইমানকো ভবানীপুরে পনতরে নিতকি মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী ঠেনখন গেলমড়ে হাজার ভোটতে মানুতীয় মমতা ব্যানার্জি দয় হারাওয়াকানা ওনা অর্জ চ্যালেঞ্জ কাতে গে ইলেকশন পিটিশনে দখিল কাদা তৃণমূল লিডার দো তেহিয়া খবর পড়াও দো নন্ডেগি মুচেনিনা
1: আখড়া দুজন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উছান তালমা খন নিত আঁজম দাবন পে জগন্নাথ টুডুয়া লুহুরি সেরেঞ্জ

ওথ হাসা ভিট আর আম দো নিত হো মিনামা ফানস অ্যান্ড টান্ডিড লিটু পিটু হায় রে রেঙ্গে সান্তাড় হানে নেলেকা সুযোগ সুবিধা খয়কু বঞ্চিত কানা সেকু সাহা কানা কাথা রেকু মেনা মানমি দই তাঙ্গি মিয়া মেনখান অক্ত দো বাঙে তাঙ্গি মিয়া অঙ্কাগি অক্ত তাহেন রে আবু যদি বাবুন এভেন সে নোয়াকু এআই টেকনোলজি রেনা হাতিয়ার বাংবুন সাপা তবে আবু দো নোয়া নাহা যুগরে নাপাইতে আবুয়া জীবন বাংবুন খান্ডাও দাঁড়িয়ে আর আবুয়া সমাজ সাঁওতা হো লাহান্তিসে বাবুন ইদি দাঁড়িয়ে আবু যতর বুন বাড়াই গিয়া যে প্রত্যেকটি জিনিস না মিটেন ভালি দিক আর খারাপ দিক দো মেনা গিয়া মেনখান আবু দো ওনা ভালিয়া গেবুন হাতাওয়া অলোক পাড়া গি মারাং ধন বেনা উচিত চেদা সে অলোক পাড়া যদি আবু বাংবুন সেনায়া তাহলে আবু দো যতরকু এড়েব না আর নিয়ে নাহা যুগরে দো অলোক পাড়া মেনতে দো ডিজিটাল এডুকেশন আড়িগে লাগতি মেনা মেনখান নিয়ে ডিজিটাল এডুকেশন দো চেদ কানা আবু সান্তাল সমাজ রেন আইমা হড়গে বাবুন বাড়ায়া যে নয় ডিজিটাল এডুকেশন দো চেদ কানা সে ওকালাকা কেতে নিয়ে রেনা গড়বুন নামা আবুয়া ওড়া খন ওকাতে হো বাং সেন কাতে নিজেরা মোবাইল হতেতে ইন্টারনেট সে ইন্টারনেট না গড় হাতাও কেতে অনলাইন রে অলো পড়াও রেনা সুবিধাগি ডিজিটাল এডুকেশন কু মেতা কানা আর নোয়া লাগিদ তেদো আবু আইমা লিকানা প্ল্যাটফর্ম বুন ইউসা যাহা কু তালাতে আবু ওড়া রে দুড়ু দুড়ু সিকনত না ডাহার বুন সে মার্শাল বুন নাম দাড়ে আ চেলেকা সায়ম gov.in যাহা দো ভারত সরকার সাপড়াও কান মি ফ্রি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম কানা যাহা তালাতে আবু স্কুল কলেজ সে ইউনিভার্সিটি লেভেল লেনা সানাম লেকানা কোর্স কেবুন বাড়াই নাম দাঁড়িয়ে আ সেবুন সেনা দাঁড়িয়ে আ আর মুচত রে আবু সার্টিফিকেট হবুন নামা দোসার দিয়ে কানা npetel.ac.in যাহা দো আইআইটি আর আইআইএসা দারাইতে সাপড়াও কানা মিত ফ্রি প্ল্যাটফর্ম যাহারে দো ইঞ্জিনিয়ারিং সে সাইন্স রেনা কোর্স কু মেনা কাদা যাহা কো দো আবু ওড়া রে দুরু দুরু আবু মোবাইল ফোন সে কম্পিউটার তো বুন করাও দাঁড়িয়ে আ তেসার দিয়ে কানা স্কিল ইন্ডিয়া ডিজিটাল যাহা দো মি ফ্রি স্কিল ট্রেনিং কোর্স প্ল্যাটফর্ম কানা যাহা তালাতে আবু ভারত সরকার ঠেন খন আবু ফ্রিতে আইমা লেকানা স্কিল কবুন সেনা দাঁড়িয়ে আ চেদা সে বাং স্কিল মিটেন এমন জিনিস কানা যাহা দো তিসগে কিরিং তে বাং নামোয়া নিয়ে দো আপনার তে হামে ঠিক তাবোনা আর ওনাথ রং আবু স্কিল চেতার রে ফোকাস এম হই তাবোনা অঙ্কাগি আবুয়া স্কিল কু আরো বাড়তি লাগিদ তে সে আরো লাহান্তি সে ইদি লাগিদ তে আবু ইউটিউব বুন ইউজ দাড়ি আ ইউটিউব দো শুধু ওনা সান্তালি সিরিং এনে সিরিং নেল রেনা প্ল্যাটফর্ম দো বাং কানা ইউটিউব মাধ্যম তে সে হতে তে আবু আইএস আইপিএস লেকানা গভর্নমেন্ট এক্সাম রেনা প্রিপারেশন বুন হতাও দাড়ি আ আর অন্ডে খবর পড়াও দাঁড়িয়ে আ ওনা সাথে উইকিপিডিয়া উইকিপিডিয়া হই কানা মিত আড়ি মারা মুক্ত কোষ সে লাইব্রেরি যাহারে আবু সানাম লেকানা ইনফরমেশন বুন নাম দাঁড়িয়ে আ তেসার হই কানা চ্যাট জিপিটি যাহা দো তেহিন গাপা আড়িগি ট্রেন্ডিং কানা হ্যাঁ চ্যাট জিপিটি নোয়া চ্যাট জিপিটি হতে তে আবু সানাম লেকানা কোশ্চেন অ্যান্সার সে আবুয়া যাহা তিন কুকলি তাহেনা ওনা হবুন সলভ দাঁড়িয়ে আ নিত অনলাইন কোর্স মা হুয়েন মেনখান বই তো লাগা আর ওনা বই লাগি মেনা কাদা pdfdrive.com হ্যাঁ নোয়া pdfdrive.com খয় আবু সান্তালি ইংলিশ খন এথব কেতে বাংলা নোয়া ধরতি রে যাহা তিনাগি ল্যাঙ্গুয়েজ মেনা কাদা যত ল্যাঙ্গুয়েজ রেনা বই হবুন নামা মেনখান শুধুগি বই নাম লেখা হইয়া বই পাশাপাশি গভর্নমেন্ট এক্সাম লাগি পড়াতে হইয়া অনলাইন রে ওনা লাগিতে মেনা কাদা ম্যাগনেট ব্রেন তৈয়ারি 24 সরল স্টাডি আর আগলি সেম .com নোয়া কু প্ল্যাটফর্ম খয় আবু এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এনটিপিসি ইন্ডিয়ান রেলওয়ে ইসরো লেখানা লটু লটু গভর্নমেন্ট এক্সাম আইএস আইপিএস পুলিশ নিয়ে কো না বুন প্রিপারেশন দাঁড়িয়ে যাহা দো আবুড়েন আইমা সান্তাল বইহা কু সে আবুড়েন পাঠুয়া কু বাংকু বাড়ায়া মেনখান নিত চাকরি দো কারবুন নামা অনা চাকরি লাগিতে আবুঠে যত ডিটেলস হেজু লাগিতে আবুবুন নেল দাঁড়ি আ ফ্রি জব অ্যালার্ট .com আর এমপ্লয়মেন্ট নিউজ .com আর লিঙ্কডিন নন এখন আবু সানাম লেখা

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াংয়ে আজ গোথেল স্কুল মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পর মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তাহারে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ হবে আজ। তিনি বলেন, চা শ্রমিকদের কল্যাণে 2021 সালে পিএম চা শ্রমিক যোজনা চালু হলেও তৃণমূল সরকার তা কার্যকর করেনি। বন্ধ থাকা 25টি চা বাগানের জন্য 300 কোটি টাকা বেশি মূল্যের উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হচ্ছে। টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। জিটিএ দুর্নীতির যথাযথ তদন্ত হবে বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে তিনি জানান। 21 জুন বিশ্ব যোগ দিবস সাড়ম্বরে পালনের উদ্দেশ্যে সারা দেশ জুড়ে জোর কদমে প্রস্তুতি চলছে। প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জেলায়ও। আজ বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত হয় যোগব্যায়াম অনুশীলন শিবির। হাজির ছিলেন বাঁকুড়া পুলিশ সুপার সহ জেলায় কর্মরত বিভিন্ন স্তরের পুলিশ কর্মী ও আধিকারিকরা। অন্যদিকে নদিয়া চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক, নার্স, আশাকর্মী থেকে শুরু করে অন্যান্য সব স্বাস্থ্যকর্মীরা সকলেই যোগাভ্যাসে সামিল হয়েছেন। রোগী পরিষেবার পাশাপাশি এবার সুস্থতার মন্ত্রে আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে চাপড়া গ্রামীণ হাসপাতালে জোর কদমে চলেছে যোগ দিবসের প্রস্তুতি। জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার তল্লিকুড়া ও হুদুমডাঙ্গায় 2 প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবসে যোগদানের প্রস্তুতিতে অংশ নিয়েছে ছাত্রছাত্রীরা। আগামী 21 জুন যোগ দিবস পালিত হবে 2 স্কুলেই। মালদার হবিবপুর ব্লকের কেন্দুডাঙ্গা হাইস্কুলে আজ এক পেড় মাকে নাম কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এদিন তিনি স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণ করেন। স্কুলের পরিকাঠামো উন্নয়নেরও আশ্বাস দেন তিনি। পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রাম থেকে আজ কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ধাত্রীগ্রামের পিয়ারিনগর কালীনগর ভাগীরথীর ফেরিঘাট সংলগ্ন এসটিকে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ব্যাগ থেকে 7টি কচ্ছপ উদ্ধার করে। পাচারের উদ্দেশ্যেই ভাগীরথী নদী থেকে সেগুলিকে ধরা হয়েছিল এবং ধরা পড়ার ভয়ে পাচারকারীরা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায় বলে অনুমান। কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। ডুয়ার্সের ডামডিম বৌদ্ধ গুম্ফায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ফাইলেরিয়া প্রতিরোধে ওষুধ সেবন ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা। তিনি জানান, 2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। বাঁকুড়া রানীবাঁধে 2018 সালে 4 এপ্রিল গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় খুন হওয়া বিজেপি কর্মী অজিত মুর্মুর স্ত্রী উর্মিলা মুর্মু তাঁর স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে রানীবাঁধ থানার দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, রানীবাঁধ বাজারে প্রকাশ্য দিবালোকে অজিত মুর্মু খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে সে সময় অভিযোগ তোলে বিজেপি, কিন্তু তৎকালীন শাসক দলের নির্দেশে খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ। আজ রানীবাঁধ থানায় গিয়ে ফের তদন্তের আর্জি জানান মৃতের স্ত্রী। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির 2-1টি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু-একটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির দু-একটি জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা প্রচলিত গান আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। কিন্তু গ্রামীণ এলাকায় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন, শোনেন আমাদের অনুষ্ঠান, কম বেশি প্রত্যেকেরই বাড়িতে একটি করে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, গরু হতে পারে, ছাগল হতে পারে। সেখান থেকে আপনারা দুধগুলো সংগ্রহ করে কোনো একটা নির্দিষ্ট স্থানে, যেগুলো গ্রামীণ ভাষায় সমিতি বলা হয়, সেখানে আপনারা জমা করেন। তারপর যারা ব্যবসায়ী রয়েছেন, সেখান থেকে প্রসেসের মধ্য দিয়ে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী করে বাজারজাত করেন। কিন্তু আবার কেউ কেউ এই যে ছোট খামার থেকে বাড়িতে যে গবাদি প্রাণী রয়েছে, সেখান থেকে তাদের চিন্তাভাবনা এলো যে যদি কিছু সংখ্যক দুগ্ধজাত সামগ্রী তৈরি করার জন্য কিছু সংখ্যক মানুষকে একত্রিত করে সেখান থেকে যদি বড় কিছু করা যায় এবং সেখান থেকে সফল ব্যবসায়ী হওয়া যেতে পারে। ঠিক তাই, আমরা আজকের এমন একজন মানুষকে পেয়েছি যিনি দুগ্ধ খামারি থেকে আজকের উদ্যোগী, তার সফলতার কাহিনী আমরা শুনব। পেয়েছি উদ্যোগী ব্যোমকেশ মণ্ডলকে। ব্যোমকেশ বাবু, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। প্রদীপ বাবু, আপনাকেও স্বাগত,
4: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আর শুরুতে আমি একটু ব্যোমকেশ বাবু আপনার কাছে আসব। আপনি এই যে উদ্যোগী হয়েছেন, মোটামুটি প্রথমের দিকে একজন খামারি ছিলেন, এই জার্নিটা কেমন ছিল, শুরুর দিকে কেমন ছিল, শুরুটা কিভাবে হয়েছিল?
3: শুরুটা 2022 সালে, আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষজনকে যারা দুগ্ধ চাষি, এরকম বেশ কিছু মানুষকে এক জায়গায় করে তাদের দুধটাকে একটা নির্দিষ্ট জায়গায় সংগ্রহ কেন্দ্র তৈরি করা হয়, সে সংগ্রহ করা হয় এবং সেখান থেকে আরও পার্শ্ববর্তী গ্রামের মানুষজন দুগ্ধ চাষি, তারাও দুধ দিতে শুরু করে এবং সেই দুধটা একটা জায়গায় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, দুধের পরিমাণটা। তখন সেটা একটি বড় কোম্পানির কাছে আমরা বিক্রি করতে থাকি। তার পরবর্তীকালে এটা আমি উদ্যোগী হই, যে ভাবনা চিন্তা শুরু করি যে আমরা নিজে কিছু একটা হচ্ছে এই দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা প্রস্তুত করব।
2: আচ্ছা,
3: তখন থেকেই ভাবনা চিন্তা এবং কারখানা অলরেডি তৈরিও হয়ে গেছে, তার সমস্ত মেশিনারিজও বসে গেছে, প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এ ব্যাপারে সব থেকে বেশি যিনি আর কি আমার পাশে থেকেছেন আর কি ডক্টর প্রদীপ রায়, আমার আর এক বন্ধু আছে আবু নোমান কাজী, এরা সঙ্গে আছে আর কি।
2: বেশ, বাহ। আপনার আরো কিছু কথা শুনবো, তবে তার আগে একটু প্রদীপ বাবু আপনার কাছে আসবো। এই যে দুধ উৎপাদনের কথা বা দুগ্ধজাত সামগ্রী তৈরি করার কথা আমরা বলছি, যদি একটু বর্তমানে আমাদের দেশ হোক বা রাজ্যের দুধের উৎপাদনের অবস্থা কিরকম, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
4: হ্যাঁ, এটা একটা আমাদের কাছে গর্বের বিষয় যে বিগত 10 বছর ধরে

0: আমাদের ইন্ডিয়া একাই করে, মানে উৎপাদন করে,
1: এটা একটা গর্বের বিষয়,
0: গর্বের বিষয়। কিন্তু সেই হিসেবে আমাদের ভারতবর্ষে ইউপি হচ্ছে প্রথম স্থানে আছে, যতগুলো আমাদের স্টেট আছে তার মধ্যে ইউপি হচ্ছে প্রথম স্থান অধিকারী, তারপর দ্বিতীয় রাজস্থান। সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যে দুধের চাহিদা আছে এবং দুধের যোগানও আছে, কিন্তু দেশের সার্বিক যে চাহিদা তার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে, যার ফলে এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দুধের ব্যবসার একটা দিগন্ত খোলা যেতে পারে, মানে দুধের ব্যবসার একটা পজিটিভ সাইড আছে,
1: ভালো বাজার,
0: ভালো বাজার রয়েছে, ভালো চাহিদা রয়েছে।
1: আচ্ছা, গ্রাম বাংলার দিকে মূলত তো দুধটাই মানুষ বেশিরভাগই খান, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হলো, আমি ব্যোমকেশবাবু আপনাকে বলি, যে হঠাৎ কি মনে হলো যে দুগ্ধজাত সামগ্রী যেগুলো আছে সেগুলো করা দরকার আছে?
2: দেখুন, এখন বিষয়টা হচ্ছে দুধ তো খাই ঠিক আছে, কিন্তু দুধ থেকে যে আরো অনেক রকম দুগ্ধজাত পণ্য তৈরি হয় এবং যেটা শহরের মানুষ এবং পাশাপাশি এখন গ্রামের মানুষও সেই দিকে ঝুঁকে গেছে, মানে পনির খাওয়া, তারপরে ধরুন লস্যি খাওয়া, প্যাকেট দুধ খাওয়া,
1: এগুলো মোটামুটি গ্রাম বাংলার মধ্যে,
2: পৌঁছে গেছে আর কি। এবার ভয়টা কি, এই যে এত পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, এই দুধটা যখন আমার যে অর্গানাইজেশন সেখানে যখন সবাই মিলে দুধটা দিচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমি কেন শুধু অন্য কোনো একটা বড় জায়গায় আমি দুধটা দেব, আমি আমার নিজের ফ্যাক্টরি তৈরি করে সেখানে সমস্ত রকম প্রস্তুত করব। এবং আমি সেইভাবেই উদ্যোগী হয়েছি এবং উদ্যোগ নিয়েছি।
0: আরেকটা কথা আমি বলে দেব, দুধ খাওয়া আমাদের যেটা এখন জাতীয় গড় হিসেবে যথেষ্টই, 427 গ্রাম পার ডে খাওয়া উচিত, এবং সেটা
1: 427 ml প্রত্যেকটা মানুষের,
0: সেই পূর্ণবয়স্ক একটা মানুষের খাওয়া উচিত এবং সেটা আমরা পাই। কিন্তু আমরা যখন দুধ থেকে অন্য প্রোডাক্ট করব, সেখানে আমরা ভ্যালু অ্যাডিশন করি। ভ্যালু অ্যাডিশন করলে কি হয়, তাতে মুনাফাটা বেশি হয় এবং সেটা হচ্ছে তার লংজিভিটি বা সেলফ লাইফ যেটাকে বলে, বেশি দিন আমরা রাখতে পারি। গুণমানটা আমরা অনেক কিছু সেখানে ভিটামিনস ইত্যাদি অ্যাড করতে পারি, আমাদের স্বাস্থ্যের পক্ষে আরেকটু উন্নতিকর। কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে বিশেষত বাঙালিদের মধ্যে দুধ খাওয়ার পর একটা প্রবলেম হয়, একটা গ্যাসের প্রবলেম হয়, একটা লুজ মোশনের প্রবলেম হয়, যেটাকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে দুধটা না খেয়ে দুগ্ধজাত প্রোডাক্ট খেলে তা ওনার পক্ষে সেটা উপকার হবে। যেমন টক দই খেতে পারেন, লস্যি খেতে পারেন, বা মিষ্টি দইও খেতে পারেন, বা পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, হয়তো সরাসরি দুধটা ওনার শরীরের পক্ষে সহ্য হচ্ছে না।
1: ঠিক ঠিক। এবারে ব্যোমকেশবাবু, আপনি তো একজন উদ্যোগপতি, উদ্যোগী হয়েছেন দুগ্ধজাত সামগ্রী দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করার জন্য। যদি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, এমন কেউ হয়তো এগিয়ে আসতে পারেন আপনার মতো, তাহলে এগিয়ে আসতে গেলে একজন উদ্যোগী হয়ে তার প্রয়োজনীয় সামগ্রী, একদম আমি প্রাথমিক স্টেপসটা যেটা বলছি, যে প্রাথমিকভাবে তার কি কি থাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার কেমন কি হবে?
2: দেখুন, একটা ছোটোখাটো ফ্যাক্টরি যদি কেউ তৈরি করতে চায়, তা সেক্ষেত্রে ল্যান্ড তো লাগবেই, সেটা নিজেরও হতে পারে, সেটা কারো কাছ থেকে লিজ হিসেবেও নিতে পারে, তারপর তো ক্যাপিটাল, তারপর তো প্ল্যানিং, এগুলো তো থাকবেই। এবং আরেকটা জিনিস হতে পারে, এই ডেয়ারি বাই প্রোডাক্ট, এই যে তৈরি করার যে ট্রেনিং বা এ নিয়ে কিছু ধারণা তৈরি করার জন্য ডেয়ারি যে ডিপার্টমেন্ট টেকনোলজি মোহনপুর ক্যাম্পাসে আছে, সেখানে স্বল্পকালীন কোর্স হয়, সেটাও জানতে পারে।
1: সেটা কি আপনি করেছিলেন নাকি?
2: আমি করেছিলাম, এবং আমি এটা এই ফ্যাক্টরি করব বলেই এইসব প্রস্তুতিগুলো অনেক আগে থেকেই শুরু করেছি। এবার দেখুন, সরকারি অনেক রকম স্কিম আছে, যে স্কিমগুলোর মধ্যে দিয়ে গেলে খুব সহজেই কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো ফ্যাক্টরি তৈরি করা যায়।
1: হ্যাঁ, সেই ফ্যাক্টরি তৈরি করতে গেলে মোটামুটি কি কি লাগছে আমাদের একজন কৃষক বন্ধু যদি কেউ এগিয়ে আসেন?
2: দেখুন, প্রথম ভালো দুধের যোগান, এটা এনশিওর করতে হবে যে দুধের সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে।
1: আচ্ছা,
2: তারপর এই যে ফ্যাক্টরি তৈরি করবে, ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রজেক্ট রেডি করতে হবে, যে আমি এত টাকার প্রজেক্ট করলাম, এবং সেটা ব্যাংক ফাইন্যান্স হতে পারে, গভর্নমেন্টের স্কিমে গেলে গভর্নমেন্ট সাবসিডি দেবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই এই ধরনের এন্টারপ্রেনার যারা হয় তাদের পাশে থাকে, বিভিন্ন রকম ভাবে থাকে, এবং সেই রকম সেইগুলো জানতে হবে। সেইগুলো জানার জন্য ওয়েবসাইট আছে, সেইগুলো জানার জন্য বিডিও অফিসে এই ধরনের

0: ডিপার্টমেন্ট আছে সেখানে এগুলো সব জানা যায়, সেগুলো জানা যায়। এবং তারপরে এই প্রদীপ বাবুর মতন যারা এই বিষয়ে বিশারদ তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
1: আর মূলধন কেমন লাগতে পারে?
0: মূলধন 20-25 লাখ, 30 লাখ, যে যেমন করে করবে আর কি।
1: তবে তার আগে বোধ হয় ওই যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চলেছি তার প্রোডাক্টটা সাফিসিয়েন্ট যোগান থাকতে হবে।
0: হ্যাঁ অবশ্যই, ভালো দুধের যোগান থাকতে হবে,
1: তবেই ভাবতে পারবেন এইরকম কিছু।
0: তবেই মানে 10-10 কেজি দুধের কাজ এটা নয়।
1: ব্যোমকেশবাবু বলছিলেন যে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে। প্রদীপবাবু আপনার কাছ থেকে একটু জানি কীরকম কী সুযোগ সুবিধা রয়েছে।
2: সুযোগ সুবিধা বলতে যেটা ব্যোমকেশবাবু বললেন যে রাজ্য সরকারি স্তরে বা কেন্দ্রীয় সরকারি স্তরে বিভিন্ন গভর্নমেন্টের স্কিম আছে, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ব্যাংক আছে, কোঅপারেটিভ আছে, নাবার্ড আছে, সংস্থা আছে, বিভিন্ন স্কিম আছে। সেই স্কিমের মাধ্যমে একটা প্রজেক্ট তাদেরকে জমা দিতে হবে এবং সেই প্রজেক্টটা এক্সপার্ট দিয়ে জমা করিয়ে দিলে তারা সেটাকে অ্যানালিসিস করবে, বিচার করার পর বেশ কিছু পরিমাণ সাবসিডি দেবে এবং কিছু পরিমাণ যেটা ঋণ থাকে সেই ঋণের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কম থাকে। কিন্তু এইটা করার আগে ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে, আমরা কী প্রোডাক্ট তৈরি করতে চাই, কোথায় তৈরি করতে চাই, কতটা পরিমাণ দুধ নিয়ে আমরা কাজ করব, মানে শুরু করব, এই সমস্ত জিনিসগুলোর খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে।
1: সেক্ষেত্রে তাহলে তারা যোগাযোগ করবেন কোথায়?
2: সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে, সবথেকে ভালো যেটা হবে যেটা ব্যোমকেশবাবু বললেন যে গ্রামীণ যে বিডিও অফিস আছে সেখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারে। অথবা এই ব্যাপারে SBI, তারাও অনেকটাই উদ্যোগী হয়, SBI-এরও আলাদা ডিপার্টমেন্ট আছে, কৃষি ডিপার্টমেন্ট, সেখানেও যোগাযোগ করলে তারা বিভিন্ন স্কিম সম্বন্ধে বলে দিতে পারবে, কী কী করতে হবে সেই মতো পদক্ষেপ অনুযায়ী এগিয়ে যেতে হবে।
1: আর ব্যোমকেশবাবু আরেকটা কথা বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপার, একটাদের যে ব্যবসায়ী হতে গেলে তার জন্য একটা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে?
2: হ্যাঁ, যখনই আপনি কোনো ঋণদাতার কাছে যাবেন প্রথমেই আপনাকে বলবেন যে আপনার একটা ফর্মাল ট্রেনিং আছে কি না এই ব্যাপারে। তা যেটা ব্যোমকেশবাবু শুরু করার আগে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সেই সময় একটা ট্রেনিং চলছিল, উনি সেই ট্রেনিংটা কমপ্লিট করেছিলেন, কারণ ওনার মধ্যে সেই অদম্য আগ্রহ ছিল যে আমি এর উদ্যোগপতি হবই একদিন। তো সেই ট্রেনিংটা হওয়ার পরে সেই সার্টিফিকেটটাকে শো করিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে অনেকটাই লোন পেয়েছেন এবং সেটা সাবসিডি আকারেই অনেকটা পেয়েছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সময় সময় আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করি।
1: আমরা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন এবং এমন যদি কেউ আগ্রহী হন তাহলে প্রদীপবাবু যেমন বলছেন যে ওনাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, সেগুলো আপনারা যোগাযোগ করলে সরাসরি এই রকম যারা আগ্রহী হচ্ছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন। আচ্ছা, মোটামুটি এই যে দুগ্ধজাত সামগ্রী আপনি তৈরি করতে চলেছেন, কী ধরনের সামগ্রী আপনার পরিকল্পনা রয়েছে আগামী ভবিষ্যতে?
0: প্রথমত হচ্ছে ফার্ম ফ্রেশ মিল্ক, মানে যে যে দুধটা মানে খাঁটি দুধ আর কি, খাঁটি দুধ, সেটা প্যাকেটজাত দুধ নয়, কিন্তু সেটা বোতলিং হবে, বোতলিং থাকবে, কিন্তু সেটা পাস্তুরাইজ বা ওই ধরনের যে বিষয়গুলো আছে সেটা নয়, একদম খাঁটি গরুর দুধ সেটা থাকবে। তারপরে হচ্ছে পনির, পনির থাকবে, তারপরে হচ্ছে দই থাকবে, লস্যি থাকবে, ঘি থাকবে, খোয়া ক্ষীর থাকবে, খোয়া ক্ষীর থেকে প্যারা থাকবে, ছানা, মানে ছানার মানে যেটা স্যার আর কি, মানে স্যারের সাথে আমার এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ছানার, ছানা তো আমরা মিষ্টির দোকানে গেলে পাই বা বাড়িতে কাটিয়ে হয়, আমরা যেটা প্ল্যানিং করেছি যে ছানার প্যাকেজিং করব। মানে এখন বাড়িতে অনেক বয়স্ক মানুষজন, তারা বাড়িতে লোক সংখ্যা কম, ছানা ওই দুধ কিনে এনে ছানা কাটানো এসব আর সেসব হয় না, সেই জন্য আমরা ঠিক করেছি যে ছানার প্যাকেজিং করবো, সেটা হবে সম্ভব সেটা।
1: মানে এরকম কিছু যে সমস্ত দুগ্ধজাত থেকে আরো ভালো কিছু প্রোডাক্ট সেগুলো আপনারা পরিকল্পনা করছেন যে মানে ক্রেতাদের জন্য?
0: একদম একদম।
1: এবং যারা নতুন নতুন যারা আসছে বা আপনার থেকে যারা এই যে আপনি একজন উদ্যোগপতি হয়ে আপনার একটা খামার সেট আপ করেছেন, সেখানে তো বহু সংখ্যক মানুষের একটা কাজের সুযোগ হচ্ছে।
0: হচ্ছে, হবে।
1: মানে কতজন তবু এরকম রয়েছে আপনার কাছে?
0: দেখুন, এখন যেহেতু শুরু করতে চলেছে, শুরুতে একটা ভাবে অত লোক নিয়োগ হবে না, তাও মিনিমাম ধরুন 6-7 জন তো লোক নিয়োগ হবেই।

0: শুরুতেই, শুধু ভেতরে প্ল্যান্টের ভেতরে কাজ এমন বিষয় নয় কিন্তু যে দুধ আনতে যাবে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেক লোকেরই এখানে কর্মসংস্থান থাকবে।
1: আচ্ছা বঙ্কেশবাবু, মোটামুটি আপনি তো প্ল্যান পাশ করলেন এবং একটা বেশ ভালো অ্যামাউন্ট প্রদীপবাবু, বেশ আমরা তো শুনলাম যে 20 লাখ থেকে 22 লাখ টাকা, সেটা তো আমাদের যারা শুনছেন সবার পক্ষে তো আর সম্ভব
2: না।
1: এবং এই যে অ্যামাউন্টটা আপনি বললেন, এটা যখন শুরুর দিকে আপনি যখন পাশ করছেন, প্ল্যান পাশ করাচ্ছেন, তো তার আগে তো আপনার একটা খামার ছিল, গরু মোষ যা যেগুলো ছিল, সেখান থেকে করার জন্য যে একটা জায়গাও নিশ্চয়ই আপনার ছিল না? এখন আপনি মানে জায়গাটাকে আপনি লিজ নিয়েছেন না আপনার নিজের?
0: না, জায়গাটা আমি লিজ নিয়েছি।
1: আচ্ছা, লিজ নিয়েছেন, বেশ। তাহলে সেই একদম প্রাথমিক স্তর থেকে যদি আমি একটু জানতে চাই যে আপনার ওই জায়গা থেকে লিজ নিয়েছেন, তারও একটা খরচা, আবার এই যে একটু চারিপাশে জায়গা, 1 বিঘা হোক 2 বিঘা যে জায়গাটা আপনি লিজ নিয়েছেন, তার চারদিকে একটা ঘেরার খরচা, এইগুলো তাহলে কীভাবে শুরুটা করলেন?
0: প্রথমে জায়গাটা লিজ নিয়েছি, লিজ নেওয়ার পর সেখানে যিনি আমাকে জায়গাটা লিজে দিয়েছেন আর কি, তিনি আমাকে খুব স্নেহ করেন, যে জায়গাটা লিজ দেওয়া হয়েছে সেই জায়গাটা যে পরিমাণের জায়গা এবং তার যে খরচ হতে পারে সেই খরচটা আমাকে প্রাথমিক পর্যায়ে বহন করতে হয়নি, উনি অনেকটাই আমাকে সাপোর্ট করেছেন।
1: মানে এদিক থেকে আপনার একটা সুবিধা হয়,
2: আসলে ওনাকে সহৃদয় ব্যক্তি এগিয়ে এসেছেন, ওনার নিজস্ব একটা খামার আছে, প্রায় 20টার মতো গরু আছে, মোটামুটি 1000 লিটার মতো দুধ হয় সকাল বিকেল মিলিয়ে, এবং উনিও এটাতে যথেষ্ট আগ্রহী ছিলেন বলে বোমকেশবাবুর আগ্রহ দেখে উনি নিজেই জায়গাটা ডেভেলপ করে দিয়েছেন এবং বলেছেন যে যখন ফ্যাক্টরি শুরু হবে বা যখন একটা মোটামুটি নো প্রফিট নো লস আসবে তখন একটা এগ্রিমেন্ট করা যাবে। তো শুরুটা বা প্রাথমিকভাবে উনি ওনাকে অনুমতি দিয়েছেন।
1: বা এটা এটা আপনার দিক থেকে এক প্রকার ভালোই হয়েছে, যে নতুন একজন মানুষ করছে তাকে সাহায্যের একজন মানুষ এগিয়ে এসেছে, এটাই দরকার। আর আরেকটা গ্রামের দিকে যে সমস্যাটা হয়, বেশিরভাগই বলে থাকেন যে দুধে জল মেশাচ্ছে, এবার এই যে আপনি বহু জায়গা থেকে বহু কৃষক বন্ধুরা তারা দুধ নিয়ে আসছেন আপনার ফ্যাক্টরিতে হোক বা আপনি যেটা করছেন, কিন্তু আপনি বুঝবেন কিভাবে সেই তিনি দুধে জল মিশিয়েছেন কিনা?
0: দুধে জল মেশালে তবু রেহাই, কিন্তু দুধে আরো অনেক কিছু মেশানো যায়।
1: আচ্ছা,
0: অনেক কিছু মেশানো যায়, ডালদা মেশানো যায়, ইউরিয়া আছে ও সুগার আছে, নানা রকম ডিটারজেন্ট আছে,
1: এই যে জিনিসগুলো মেশানো যায় বা মিশিয়েছেন।
0: হ্যাঁ, এইবার দুধটা আসার পরে আমাদের নির্দিষ্ট ল্যাবরেটরি আছে।
1: আচ্ছা,
0: সেই ল্যাবরেটরিতে দুধের অ্যাডাল্ট্রেশন চেক করার জন্য কেমিক্যালস আছে, অন্যান্য মেশিন পত্র আছে,
2: তার মাধ্যমে দুধটাকে পরিপূর্ণভাবে চেকিং এর মাধ্যমে যদি সেটা দেখা যায় যে অ্যাডাল্টারেটেড মিল্ক অর্থাৎ দূষিত মিল্ক, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দেওয়া হয় এবং যেটা হচ্ছে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড হিসেবে পাস হয়ে যাবে সেই দুধটাকেই কেবল আমরা গ্রহণ করব।
1: আচ্ছা, তাহলে আপনার তো ফ্যাক্টরিতে এখন বেশ ভালো কিছু প্ল্যান্ট বসাতে হয়েছে, কী কী রয়েছে আপনার ওখানে?
0: ওখানে বিএমসি আছে, যেটা যেটা হচ্ছে বাল্ক মিল্ক কুলার, যেখানে দুধ ঠান্ডা থাকবে, তারপরে হচ্ছে পনির তৈরি করার জন্য।
2: এই ব্যাপারটাতে আমি, কারণ আমি যেহেতু এই প্রজেক্টটা করে দিয়েছিলাম এবং এখানে যে মেশিনগুলো লাগানো হয়েছে সেটার হচ্ছে বলি আমরা বিএমসি বাল্ক মিল্ক কুলার, অর্থাৎ এটার মানে হচ্ছে যে দুধটা গ্রাম থেকে এলো সেই দুধটা তো সঙ্গে সঙ্গে প্রসেসিং করি না আমরা, সেই দুধটাকে সঙ্গে সঙ্গে আমরা ওই ঠান্ডা শীতলীকরণ যন্ত্রে রেখে দিই, তার 2-3 ঘন্টা পর হয়তো আমরা প্রসেসিং করব, ততক্ষণ দুধটা আমাদের ভালো থাকবে। এরপর আমাদের কাছে একটা পাস্তুরাইজার আছে যেটাকে দিয়ে আমরা জীবাণু নির্মুক্ত করি, দুধের মধ্যে যেগুলো আমাদের প্যাথোজেনিক অর্গানিজম অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো সেগুলোকে আমরা মেরে ফেলি। তারপর কিছুটা ঘি করার জন্য আমাদের ক্রিম সেপারেটার আছে, তারপর পনির তৈরি করার জন্য আমাদের পনির কাটাবার একটা ট্যাঙ্ক আছে, তারপর পনির সেখান থেকে কাটাবার পর পনিরটাকে আমরা প্রেস করি, মানে চাপ দিয়ে জলটাকে বের করে দিই, সেই পনির চাপ দেওয়ার মেশিন আছে, তারপর সেই পনিরটাকে আমরা ওজন করে কেটে প্যাকিং করা হয় এবং সেই প্যাকিংটাকে আমরা ভ্যাকিউম প্যাকিং করি। ভ্যাকিউম প্যাকিং করার মানে কি, প্যাকেটটাকে সমস্ত এয়ার বা বাতাসটাকে বের করে নিই, তাতে এতে পনিরের লংজিভিটি বা সেলফ লাইফটা যেখানে 7 দিন সেটা 15 দিন হয়ে যায়। এবার ডিপ ফ্রিজও আমাদের আছে, জেনারেটর রাখতে হয়েছে কারণ পাওয়ার কাট হয়, সুতরাং সেখানে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়েছে কারণ দুধ একটা অতি পচনশীল জিনিস, সুতরাং তার জন্য ব্যাকআপ সবসময় থাকা দরকার।
1: আচ্ছা, এই যে দুধ আপনার কথা

0: এই রেস্টুরেন্টে বলি যে দুধ অতি পচনশীল জিনিস, কিন্তু আপনারা যারা প্যাকেটজাত করছেন, বিভিন্ন দোকানে বর্তমানে একটা দেখা যায় যে বিভিন্ন প্যাকেটের বিভিন্ন রকম দাম, কোনোটা
1: মানে আপনি বলতে চাইছেন প্যাকেটে আমরা যেরকম দেখে নিই ডাবল টোন, সিঙ্গেল
0: সিঙ্গেল
1: টোন
0: টোন, হ্যাঁ
1: বা ফুল ক্রিম মিল্ক, এরকম
0: এরকম আপনার আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে যে এরকম কিছু করবেন
2: না? আমরা আমরা এই সিঙ্গেল টোন ডাবল টোন এগুলো যাব না, মানে দুধ পুরো পরিষ্কার খাঁটি দুধ, সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট হবে, সেই ল্যাবরেটরিতে টেস্ট হলে সেখান থেকে ফ্যাট বা অন্য কিছু ক্রিম তুলে নেওয়া, এই পদ্ধতিতে আমরা যাব না। আমরা টোটাল খাঁটি দুধটাই ওখানে রাখবো।
0: আচ্ছা, এখন আপনার ফ্রেশ দুধ?
1: অর্থাৎ উনি বলতে চাইছেন যে গ্রাম থেকে আমরা দুধ যেটা নিলাম, সেটা মোষের দুধ হোক বা গরুর দুধ হোক, সেটাকে আমরা ফ্যাক্টরিতে মিক্সড হয়ে গেল, সেইটাকেই আমরা ল্যাবরেটরি টেস্টিং এর মাধ্যমে যখন সেটা গ্রহণযোগ্য হলো, সেটাকে আমরা জীবাণুমুক্ত করব পাস্তুরাইজেশন করার পর, তারপর সেটাকে শীতলীকরণ ঠান্ডা করে বোতলজাত করে তার উপর লেবেল দিয়ে আমরা গ্রামে বা যে কোনো আউটলেটগুলোতে আমরা দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ওই যে সিঙ্গেল টোন, ডাবল টোন, ফুল ক্রিম
0: সেদিকটাতে আমরা
1: যাচ্ছি না, কারণ ওগুলোকে করতে গেলে আরো অনেক মেশিনের প্রয়োজন, আরো অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। যেহেতু এটা এখন শুরুবাত, প্রাথমিক, তাই আমরা ওই জটিলতার মধ্যে যাব না।
0: আরেকটা জিনিস চোখে পড়ে যে পনির তো আপনারা তৈরি করছেন, এবং এই যে পনিরের বিভিন্ন রকম টেস্ট থাকে বা দোকান থেকে নিলে বিভিন্ন প্যাকেটও পাওয়া যাচ্ছে আজকাল, তা এই পনিরের এই যে টেস্ট ভ্যারিয়েশন, এগুলো কি ডিপেন্ড করে কিসের উপরে? পনির কি যে গরুর দুধ বা মোষের দুধ, তার জন্য কি কোনো রকম পার্থক্য দেখা দিতে পারে নাকি?
2: হ্যাঁ, এটা তো নির্দিষ্ট পার্থক্য আছে, এবং এটা আরও স্যার আরও ভালো বলতে পারবেন। তো স্যার ওটা বলে দিক বিষয়টা কীভাবে।
1: আসলে যেটা পনিরটা আপনি ঠিকই বলেছেন সুব্রতবাবু, যে বাজারে বিভিন্ন ধরনের পনির আছে এবং তার ওপরে সেটা কিন্তু লেখাই আছে। এখন মানুষের কি হয়েছে, পারচেসিং পাওয়ার সবাই সমান না, তো হোটেলসগুলোতে যেরকম আমরা কম দামের পনির, কম দামের পনির মানে হচ্ছে তাতে কম স্নেহ জাতীয় পদার্থ আছে, মানে ফ্যাট পার্সেন্টেজ অনেকটাই কম, অর্থাৎ ওই দুধ থেকে ক্রিম তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে, বা রেলের ক্যাটারিংয়ে এই টাইপের পনিরগুলো ইউজ হয়। আবার যেগুলো স্টার মলগুলো আছে, সেখানে বিভিন্ন ক্রেতা যারা আছে তারা একটু ওয়েল অফ ফ্যামিলি, অর্থাৎ পারচেসিং পাওয়ার বেশি, তারা হচ্ছে একটু বেশি দামের পনির নিতে চায়। সুতরাং সেক্ষেত্রে ফুল ক্রিম পনির আছে, তো ফুল ক্রিম পনির যেটা হয় সেটা স্বাদে গন্ধে সব সময় ভালো হবে। আর এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে মোষের দুধের মানে যোগানটা কম, কিন্তু পনির সবচেয়ে ভালো হয় গরুর দুধ থেকে, মোষের দুধ থেকে ভালো পনির হয়। আর গরুর দুধ থেকে ছানা ভালো হয়, যেটা থেকে রসগোল্লা সবচেয়ে ভালো হয়। সেই হিসেবে কিন্তু যেহেতু পশ্চিমবাংলায় মোষের দুধের যোগানটা কম, তো গরুর দুধের ফ্যাট এবং এসএনএফ যথেষ্টই কম, যার ফলে পনিরটা একটু মনে হয় যেন স্বাদ গন্ধহীন। কিন্তু
0: তাহলে এটাই কারণ,
1: এটাই কারণ।
0: বেশ, আর বঙ্কেশবাবু, এই যে ধরুন আপনার প্ল্যান্টে এত কিছু সেট করেছেন আপনার ফ্যাক্টরিতে, এবং সেখানে যে পরিমাণে পনির হোক বা ছানা আপনারা তৈরি করবেন, সাপোজ আমি যদি বলি যে 50 কেজির মতো আপনি ছানা পনির এরকম তৈরি করছেন, এইগুলো অ্যাট এ টাইম আপনারা বিক্রি করবেন নাকি কীভাবে, বিক্রির পরিকল্পনা কী রয়েছে, মার্কেটিংয়ের ব্যাপারটা?
2: দেখুন, বিক্রি তো করতেই হবে, তাহলে কাকানা করলাম কেন? এবারে বিক্রির পদ্ধতিটা হচ্ছে, অনেকগুলো পদ্ধতি আছে এখন, যেহেতু ডিজিটাল মার্কেটিং অনেক উন্নত হয়ে গেছে এবং মানুষ ঘরে বসেই পণ্য পেতে চায়, এটা একটা সিস্টেম আছে। তারপর ডিস্ট্রিবিউটার সিস্টেম আছে, কোনো একটি শহরে কোনো একটি মফস্বল জায়গা, সেখানে ডিস্ট্রিবিউটার তৈরি হলো, সেই ডিস্ট্রিবিউটারের কাছে সমস্ত প্রোডাক্ট চলে গেল এবং সেটা সে তার রিটেলের মাধ্যমে দিয়ে বিক্রি হয়ে গেল। তারপরে ই কমার্স আছে, হ্যাঁ, আমাদের ই কমার্সের সাথে যোগাযোগ হয়েছে, তবে রেলের সাথে, IRCTC-র সাথে যোগাযোগ হয়েছে, যারা ফোন ইন নেবে। তারপরে আমাদের যে জায়গায় কারখানাটা অবস্থান আর কি, তার পাশেই একটি তীর্থস্থান আছে, নবদ্বীপ ধাম, সেখানে প্রচুর মন্দির আছে এবং মন্দিরে নিরামিষ খাবার তো ওটাই হয়, নিরামিষ খাবার হয়, সেখানে পনিরের প্রচুর চাহিদা, এবং অলরেডি সেসব মন্দিরের সাথে আমাদের কথাবার্তাও অনেকটাই মানে পাকাপাকি হয়ে রয়েছে আর কি। তো সুতরাং প্রোডাক্ট
0: বেচার ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে
2: না, না না সমস্যা কোনো সমস্যা নেই।
1: এখানে আমি আরেকটা কথা যোগ করব ব্যোমকেশ বাবুর সাথে, দেখুন মানুষ এখন কিন্তু

0: তো পয়সা দিতে রাজি আছে
1: যদি ভালো
0: যদি কোয়ালিটি প্রোডাক্ট হয়। আর কোয়ালিটি প্রোডাক্ট তখনই আসবে যখন আপনি কোয়ালিটির র মিল্ক ভালো নেবেন। তো আমাদের প্রথম যে পদক্ষেপ এবং প্রথম যে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে গুড কোয়ালিটি র মিল্ক প্রোকিওর করা, তারপরে সেটাকে আমরা হাইজেনিক অর্থাৎ হাইজেনিক ওয়েতে সেটাকে প্রসেস করা এবং কোয়ালিটিটাকে কনসিস্টেন্ট মেনটেন করা, অর্থাৎ থ্রু আউট দ্য ইয়ার সবসময় একই কোয়ালিটি বা একই গুণমান যাতে বজায় থাকে সেই দিকে আমরা সবসময় নজর রাখব। তো আশা করি এই কোয়ালিটি প্রোডাক্ট যদি আমরা বাজারে দিতে পারি, কাস্টমার কিন্তু সবসময় কোয়ালিটি প্রোডাক্টটাকেই চায়।
1: একদম। আর মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সব শেষে আপনাদের থেকে জানতে, উভয়ের কাছ থেকে জানতে চাইছি যে যে সমস্ত শ্রোতা বন্ধু হোক বা যারা আমাদের অনুষ্ঠান শুনে কেউ হয়তো আগ্রহী হলেন, আপনাদের মতো এইসব এত সুন্দর পরিকল্পনা শুনে কেউ আগ্রহী হলেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা রয়েছে? একজন নবাগত হয়ে তার কী কী প্রাথমিকভাবে থাকা দরকার বা কী কী সতর্কতা অবলম্বন করা দরকার যাতে তিনিও আপনাদের মতো একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন?
0: হ্যাঁ, এখানে একটা জিনিস আমি প্রথমেই বলবো যে দুধ এর ব্যবসা অনেক রকমের আছে, কিন্তু কেউ যদি দুধের ব্যবসায় নামতে চায় তাকে প্রথমে বুঝতে হবে দুধ জিনিসটা কি, এবং দুধ নিয়ে তাকে নাড়াচাড়া করতে হবে এবং দুধ সংগ্রহ করে কোনো শীতলীকরণ কেন্দ্রে দিয়ে কোনো নামি কোম্পানির এইটা দিয়ে তাকে শুরু করতে হবে। দ্বিতীয় পর্যায়ে কি, সে যদি একজন দুগ্ধ ব্যবসায়ী হতে চায় তাহলে তাকে হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সেই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর একটা এখানে কথা আছে যেটা আমার মনে হয়েছে, একা দ্বারা কখনো বিজনেসটা সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট বা টাফ। সেই ক্ষেত্রে যদি আমরা চার পাঁচজন বন্ধু বা সহৃদয় ব্যক্তি অথবা স্বনির্ভর গোষ্ঠী একসাথে আমরা করি, সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু
1: রান করাতে সুবিধা হবে,
0: যথেষ্টই সুবিধা হবে।
1: অনেক কিছু জানতে পারলাম, একজন সাধারণ খামারি থেকে কিভাবে আস্তে আস্তে দুগ্ধ ব্যবসায়ী হয়ে উঠবেন তার সফলতার কাহিনী, এবং এই ব্যাপারে আমরা আজকের আলোচনা করছিলাম। আমাদের মধ্যে ছিলেন উদ্যোগপতি ব্যোমকেশ মণ্ডল, আর সেই সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ,
0: নমস্কার রইল আপনাদেরকেও।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্ত, নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার।
2: কৃষিকথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না,

0: দিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12-3 মধ্যে বাইরে না বেরোনোই ভালো। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে তর্জা গান। পরিবেশন করছেন সুখদেব হালদার ও সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন সুখদেব হালদার ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে সমীক্ষা। শিরোনাম কণ্ঠে যার চির বসন্ত, বলছেন শান্তনু চক্রবর্তী।
1: পাঁচের দশকের মাঝামাঝি হবে, হারানো সুরের নেপথ্য সঙ্গীত রেকর্ডিংয়ের জন্য পরিচালক অজয় কর এসেছেন মুম্বাইয়ে। আবহ সুর করতে করতে সঙ্গীত পরিচালকের হঠাৎ মনে হলো, এই জায়গায় নায়কের গলায় নায়িকার নাম ধরে ডাকার ধ্বনি থাকলে বেশ হতো। চিত্র পরিচালকও তাতে একমত, কিন্তু সেই ডাকটাও তো নেপথ্য আবহের সঙ্গেই রেকর্ড করতে হবে। ওদিকে ছবির নায়ক উত্তম কুমারকে তো তখনই পাওয়ার কোনো উপায় নেই। মুশকিল আসান হলেন সঙ্গীত পরিচালক নিজেই। আবহ সঙ্গীতের মাকেই গলায় এক অস্থির আকুলতা নিয়ে তিনি দুবার ডাক দিলেন, রমা রমা। সেটাই রেকর্ড হলো, আর সিনেমাঘরে দর্শক বুঝতেই পারলেন না যে এটা উত্তম কুমারের কণ্ঠ নয়। এভাবেই একটা লম্বা সময় জুড়ে পর্দার ছায়াপুরুষ উত্তম কুমারের সুরের কণ্ঠ হয়ে উঠেছিলেন গায়ক সঙ্গীতকার হেমন্ত মুখোপাধ্যায়। উত্তমের সঙ্গীত বোধ, লিপ দেওয়ার দক্ষতার পাশাপাশি হেমন্তর দৃশ্যের প্রয়োজন মাফিক মডুলেশনের ক্ষমতা মিলে বাংলা সিনেমায় এক রাজজোটক তৈরি হয়ে যায়। তাছাড়া দুজনের কণ্ঠস্বরের টোনাল কোয়ালিটিতেও এত মিল ছিল যে গানের ভেতরের সংলাপগুলো উত্তমের হয়ে হেমন্ত অত সহজে বলে দিতে পারতেন। বাঙালির যৌথ স্মৃতির পটে তার অমলিন উদাহরণ হয়ে আছে সপ্তপদীর এই পথ যদি না শেষ হয় গানটি দৃশ্যায়ন। এই গানের লিরিকের মতোই হয়তো বহু মানুষের বিশ্বাস ছিল আমাদের জনপ্রিয় সংস্কৃতির এই দুই শ্রেষ্ঠ আইকনের একসঙ্গে পথ চলাও কোনো দিন ফুরবে না। কিন্তু ব্যক্তিগত ও পেশাদারি সমীকরণের টানাপোড়নে দুজনের দুটি পথ শেষ অবধি আলাদা হয়ে যায়। সুরের বোঝাপড়ার এই বেসুর হয়ে যাওয়ার বেদনা দুজনকেই বড় বেজেছিল। হেমন্ত তার ঘনিষ্ঠ মহলে বলতেন, সিনেমায় আমার গানের মুখটাই যেন হারিয়ে গেল। তার বিষাদের কথা গোপন করেননি উত্তম কুমারও। আর হেমন্তর সঙ্গে সাংগীতিক বিচ্ছেদের পর যিনি ছবিতে উত্তমের কণ্ঠ হলেন, সেই মান্নাদে অকপটে বলেছেন, উত্তম কুমারের লিপে হেমন্তবাবুর গাওয়া রোমান্টিক গানগুলো যতটা সাফল্য পেয়েছে, আমি গাইলে ততটা জনপ্রিয়তা পেত বলে মনে হয় না। এই স্বীকারোক্তিতে শুধু সমসময়ের সমবয়সের এক কিংবদন্তির জন্য আর এক দিকপাল শিল্পীর শ্রদ্ধা সম্মানই থাকে না। একই সঙ্গে কলকাতার মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা, গুরু ধরে নাড়া বেঁধে প্রথাগত সঙ্গীতের চর্চা না করা, নেহাতি শখের এক রবীন্দ্রগানের গায়কের সারা দেশের হৃদয়ের ধন হেমন্ত কুমার হয়ে ওঠার যাত্রাপথের হদিশটাও থাকে। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে তার সহপাঠী ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায় ও লেখক সাংবাদিক সন্তোষ কুমার ঘোষ। হেমন্তও গল্প লিখতেন, নামকরা লেখক হওয়ার ইচ্ছে ছিল। বাড়ির চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছিলেন, হয়তো হতে পারতেন সফল প্রযুক্তিবিদও, কিন্তু সময় তার জন্য লিখেছিল অন্য চিত্রনাট্য। তাই তিনি হয়ে উঠলেন বাংলা তথা ভারতীয় লঘুসঙ্গীতের নতুন যৌবনের দূত, কণ্ঠে যার চির বসন্ত, কেউ বলেন স্বর্ণকণ্ঠ। লতা মঙ্গেশকর অবশ্য বলতেন ভয়েস অব গড, স্বয়ং ঈশ্বর যেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান করেন। আসলে পূর্বজ শিল্পীদের কিছুটা সানুনাসিক গায়কী থেকে সরে এসে হেমন্তকণ্ঠ সদ্য স্বাধীন নতুন ভারতে নতুন জীবনের স্বপ্ন দেখা ভারতীয় তারুণ্যের সুর স্বর হয়ে উঠল, গাঢ় ভরাট রোমান্সময়, প্রতিটা সুরেলা উচ্চারণে প্রেমিকের গহন মগ্নতা। সাপমোচনে উত্তম কুমারের প্লেব্যাক করার অনেক আগেই বলিউডের সবচেয়ে বড় স্টাইলিশ নায়ক দেবানন্দের লিপে গান করেছেন হেমন্ত। তারও আগে চারের দশকের মাঝামাঝি সময়ে সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাসদের সঙ্গে তিনি গণনাট্য সঙ্গে যোগ দিয়েছিলেন। তার গানের পরিবেশনায় যে সহজ সাবলীল স্বতঃস্ফূর্ততা, সেটা হয়তো গণনাট্যেরই উত্তরাধিকার।

0: আর তার নিজে সুর করা গানের চলনে যে সরল গভীরতা, হেমন্ত তার পুরো কৃতিত্ব চিরকালই দিয়ে এসেছেন রবীন্দ্রনাথকে। তার সঙ্গীত ও জীবনচর্চা জুড়েই তো থেকেছেন তিনি। রবীন্দ্রনাথের কাছেই তিনি শিখেছেন সততা, বিনয়, ভদ্রতার পাশাপাশি আত্মসম্মান বোধটাকেও কোথাও টান টান প্রখর রাখতে হয়। সেজন্য প্রয়োজনে রাষ্ট্রীয় শিরোপাও ফিরিয়ে দেওয়া যায়। হয়তো তাই তার 106তম জন্মবর্ষে দাঁড়িয়েও আমাদের মনে হচ্ছে হেমন্তকে জানা এত সহজে ফুরবে না।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম কণ্ঠে যার চিরবসন্ত, বললেন শান্তনু চক্রবর্তী।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষিমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that by and large across the country, and if I may dare say across the world, has been recognized as the game changer which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই রাত ৮টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা। ৮:১৫ শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। ৮:৩০ কথায় কাহিনী, এখানে শুনবেন একটি ভ্রমণ কাহিনী, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া, আলোচনায় ব্যাংক ব্যবস্থার ইতিহাস পর্ব ১, আলোচক বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপক সুপর্ণা নন্দীপাল। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। ৯:৩০ শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। ১০:০০ বিশেষ আলোচনাধর্মী অনুষ্ঠান শিল্প ও সংস্কৃতি, প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। ১০:৩০ নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। ১০:৪৫ আধুনিক গান শুনবেন শিল্পী অনিন্দিতা দত্ত ঘোষ। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রত্নদীপ দাস। জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। ৮:০০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সংবাদ।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে আজ এক জনসভায় তিনি বলেন, দার্জিলিং ও তরাই ডুয়ার্সের 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলা হবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন 18 জুন।

0: অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে আজ সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসল। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।
1: জিটিএম এ 24-25 ফাইনান্সিয়াল ইয়ার মে 180 crore রুপিয়া পিছলে সরকার দিয়া, লেকিন উসমে কাম তো কুছ নেই হুয়া, ভ্রষ্টাচার জাদা হুয়া। ইস বার हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: বন্ধ পড়ে হুয়ে চা বাগান উসকো চালু করনা, দার্জিলিং টি কো ওয়ার্ল্ড ব্র্যান্ডিং করনা, 300 crore কা কাম, টি গার্ডেন কা লেবার লোক হ্যায় উনকে লিয়ে হাম লোগ এ কাম করুঙ্গা।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকের মতো আগামী দিনেও তাঁর পাহাড় সফরের লক্ষ্য হবে উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ। পাহাড়বাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ গোথল স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়নের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে।
2: আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়, প্রায় 8 বারের কাছাকাছি আমাকেও সদন থেকে বহিষ্কৃত করা। সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টি ইন পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবে, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে।
0: বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। বিধানসভা কোনো ব্যক্তি বা শাসক দলের ইচ্ছেমতো চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, সংসদীয় গণতন্ত্রের নিজস্ব নিয়ম ও কাঠামো রয়েছে, সে কারণেই বিরোধী দল হিসেবে তারা স্পিকার এবং সরকারের কাছে কার্যদিবস বাড়ানোর দাবি তুলেছেন। রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জী। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছে তৃণমূল নেত্রী। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে পুনরায় গণনা ও ভোটের সমস্ত নথি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ 6.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেককে তলবি নোটিশ ধরানো হয়। আজ বেলা 11:45 নাগাদ আইনজীবী সহ ভবানী ভবনে যান অভিষেক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেস পন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2022 সেপ্টেম্বরে জেলার বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে পাওয়া একটি সুইসাইড নোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মইদুল ইসলামের নাম পাওয়া যায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটশিমলায় তাঁত পাওয়ার লুমে কাজ করার সময় মেশিনে জামা প্যান্ট জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে অমলেশ বসাক নামে 54 বছর বয়সী এক তাঁতির। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তী কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
3: একটা সময় শচীনদেব, ভীষ্মদেব, কাননদেবী, কৃষ্ণচন্দ্র দে, সাইগল, পঙ্কজকুমার মল্লিক, শৈলদেবীরা তাঁদের গায়ন সামর্থ্যে বাংলা গানকে উন্নত মানে ও গ্রহণীয়তায় তুলে ধরেছিলেন। সেই ধারায় সক্রিয় ও সফল ভূমিকা নিয়েছিলেন অন্যদের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে ব্রিটিশ ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, অন্যদিকে তেভাগা, বাংলার মাঠে মাঠে জেগে উঠল নতুন গান।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে।
1: গ্রীষ্মের দাবদাহ থেকে শুরু করে জীবনযাত্রার নানা অসুখ, আজকের দিনে মানুষ আবারও ফিরে তাকাচ্ছে প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের দিকে। ভেষজ উপাদান, খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর সমন্বয়ে শরীর এবং মনের সামগ্রিক সুস্থতার পথ দেখায় আয়ুর্বেদ। পশ্চিমবঙ্গেও সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় গড়ে উঠেছে আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল এবং সুস্বাস্থ্য কেন্দ্র। কোথায় গেলে মিলবে নির্ভরযোগ্য আয়ুর্বেদ চিকিৎসা, কী কী পরিষেবা পাওয়া যায় এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, এই সব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুর। সুমিতবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ চিকিৎসার বর্তমান পরিকাঠামোটা কীরকম, কতটা এটা বিস্তৃত?
2: দেখুন, এই পশ্চিমবঙ্গের আয়ুর্বেদ ইতিহাস বলতে গেলে আমি দু লাইনে একটু পেছন ফিরে সবাইকে নিয়ে যাব। অবিভক্ত বঙ্গদেশের আয়ুর্বেদের ইতিহাস শুরু হয় প্রায় সপ্তম শতাব্দী থেকে। মাধব কর সপ্তম শতাব্দীতে বঙ্গ আয়ুর্বেদের মুখ্য ধারায় প্রচলন করেন, যিনি মাধব নিদান লিখেছিলেন। পরবর্তীকালে ধীরে ধীরে ধীরে ধীরে একাদশ শতাব্দীতে চক্রবাণী দত্তের আয়ুর্বেদ দীপিকা, পরবর্তীকালে জল্পকল্পতরু লেখা হয়েছে এই বাংলায়, এবং প্রথিতযশা কবিরাজ, কবিরাজ গঙ্গাধর রায়, কবিরাজ গণনাথ সেন, কবিরাজ হারানচন্দ্র চক্রবর্তী ইত্যাদি দিকপালরা পরবর্তীকালে উনিশের দশকে, তখন কবিরাজ যামিনীভূষণ রায়, যোগেন্দ্রনাথ সেন, এনারা আয়ুর্বেদকে প্রসিদ্ধ করেছেন। সেই আয়ুর্বেদের পরম্পরা ধরে আমরা চেষ্টা করছি এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে আয়ুর্বেদের প্রচার প্রসার এবং চিকিৎসা মাধ্যমে আয়ুর্বেদকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার। পশ্চিমবাংলায় আয়ুর্বেদ বর্তমান অবস্থা বিস্তৃত সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে আমাদেরকে আলোচনা করতে হবে। সরকারি ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটি কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের। তো কেন্দ্র সরকারের মূলত সরাসরি আয়ুষ মন্ত্রণালয় অধীনে একটি আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র, যেটি সল্লেকে রয়েছে সেক্টর ফাইভে, সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউট। এটি মূলত আয়ুর্বেদ গবেষণা এবং সেখানে নিত্যদিন আয়ুর্বেদ ওপিডি বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ বা আইপিডি সেখানে কিন্তু রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 297টি স্টেট আয়ুর্বেদ ডিসপেন্সারি চলে এবং 22টি স্পেশালিটি ক্লিনিক আয়ুর্বেদের ক্ষেত্রে চলে। দুটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল রয়েছে, একটি আন্ডার গ্র্যাজুয়েট কলেজ রয়েছে, একটি পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদ কলেজ রয়েছে এবং একটি আয়ুর্বেদ ফার্মাসি কলেজও রয়েছে। এছাড়াও রাজ্যে প্রায় 350 উপরে কমিউনিটি হেলথ অফিসার যারা আয়ুর্বেদ থেকে এসেছেন, তারা আয়ুর্বেদ পরিষেবা দিয়ে থাকেন। এছাড়াও ন্যাশনাল আয়ুষ মিশনের অন্তর্গত বিভিন্ন প্রজেক্ট চলে, সেখানেও প্রায় 30 জনের কাছাকাছি আয়ুর্বেদ চিকিৎসক তারা পরিষেবা দেন। আর গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় 200 জনেরও বেশি আয়ুর্বেদ চিকিৎসক 200টি গ্রাম পঞ্চায়েতে তারা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও প্রাইভেট সেক্টর, সেক্ষেত্রেও কিন্তু দুটি আয়ুর্বেদ মেডিকেল কলেজ আমাদের রাজ্যে রয়েছে, একটি রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল যেটি অবস্থিত কাঁকিনাড়া উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয়টি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় যেটি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অবস্থিত। আর প্রায় সারা রাজ্য

0: জুড়ে 500 বেশি বেসরকারি আয়ুর্বেদিক ক্লিনিক, সেখানে প্রশিক্ষিত চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন।
1: আচ্ছা, অর্থাৎ শহর এবং গ্রামাঞ্চল দু জায়গাতেই কিন্তু যদি কেউ চান আয়ুর্বেদের বিষয়ে চিকিৎসার পরামর্শ নিতে, উনি কিন্তু পাবেন। আমি এইখান থেকে আপনাকে আমার পরের প্রশ্ন করব যে এই যে শহর আর গ্রামাঞ্চলে আয়ুর্বেদ চিকিৎসার পরিসরের মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়?
0: মূলত দেখুন, যদি পশ্চিমবাংলার পরিকাঠামোগত দিক থেকে দেখা যায়, সেক্ষেত্রে শহরের ক্ষেত্রে কলকাতা শহরে যত হাসপাতাল আয়ুর্বেদের বা কলেজগুলো রয়েছে, এটা যদি আরও যে শহরগুলো ক্ষেত্র সাব ডিভিশনাল শহর বা জেলা শহরের ক্ষেত্রে যদি বিস্তৃত হয়, তাহলে আয়ুর্বেদের পরিকাঠামোর বৃদ্ধির সাথে সাথে সেগুলো এখন যেগুলো ওপিডি বেসড আছে ধীরে ধীরে তৈরি হচ্ছে। ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল দুটি জেলায় তৈরি হয়েছে, আরও সরকার উদ্যোগ নিয়েছেন, সেগুলি আশা করা যায় আগামী দিনে আমরা 70 পেয়ে যাব। এবং মানুষের জনসচেতনতা ধীরে ধীরে কোভিড পরবর্তী সময়েও প্রচুর পরিমাণে আয়ুর্বেদের ক্ষেত্রে বেড়েছে, তো মানুষ সচেতন হচ্ছেন, মানুষ আয়ুর্বেদমুখী হচ্ছেন।
1: আচ্ছা,
0: দুই ক্ষেত্রেই।
1: সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আয়ুর্বেদের ভূমিকা বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আপনি মনে করেন?
0: কেন্দ্র রাজ্য উভয় তরফ থেকে, সরকারি তরফ থেকে আয়ুর্বেদ ভীষণ পরিমাণে আগ্রহী এবং বিভিন্ন উদ্যোগ সবাই নিচ্ছেন, কারণ স্বাস্থ্য যৌথ বিষয় সংবিধানের মধ্যে পড়ে। এই জন্য পরিকাঠামো এবং তার প্রণয়ন, এই নীতিমালাকে সামনে রেখে এবং জাতীয় ক্ষেত্রে 2014 সালে সারা দেশ জুড়ে চালু হয়েছে ন্যাশনাল আয়ুষ মিশন। এই ক্ষেত্রে জাতীয় আয়ুষ মিশনের অন্তর্গত নানানভাবে কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয়ে পরিকাঠামো, ওষুধ পরিষেবা এবং তার রিক্রুটমেন্ট অর্থাৎ HR হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট এগুলো ক্ষেত্রে চলছে, এবং সেক্ষেত্রে আগামী দিনেও হয়তো দ্রুত লয়ে এগিয়ে যাবে।
1: আমরা জানি যে মানুষ কিন্তু নানা রকম রোগে আক্রান্ত হন, তো আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলবেন যে কোন কোন রোগের ক্ষেত্রে মানুষ বেশি করে আয়ুর্বেদের শরণাপন্ন হচ্ছেন?
0: বর্তমানে পশ্চিমবাংলায় মানুষ ক্রনিক যে রোগগুলোতে ভুগছেন এগুলো বাদেও অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে জ্বরের ক্ষেত্রে আগে যেটা দেখা যেত যে মানুষ একদিন বা দুদিন জ্বর হয়েছে সবার আগে অন্য প্যাথির কাছে দৌড়চ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছেও আসছেন মানুষ সরকারি বেসরকারি জায়গা, তো এক দুদিনের জ্বর নিয়েও বা তার অ্যাকিউট এমার্জেন্সি কোনো কিছু সমস্যা না হলেও কিন্তু প্রাথমিক অবস্থাতেও মানুষ কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে মূলত চামড়ার সমস্যা, পেটের সমস্যা, সর্দি কাশির সমস্যা এগুলোর ক্ষেত্রে বা চুল জাতীয় স্কিনের দাঁতের এগুলো কিছু কিছু সমস্যার ক্ষেত্রে কিন্তু মানুষ আয়ুর্বেদমুখী হচ্ছেন ধীরে ধীরে। এবং হসপিটালে দিন দিন আমাদের রোগী যে সংখ্যা দিন দিন কিন্তু সমস্ত জায়গাতেই বাড়ছে।
1: আপনার কাছে সুমিতবাবু আমার খুব জানতে ইচ্ছা করছে যে পঞ্চকর্ম বলে একটি কথা আছে আয়ুর্বেদ চিকিৎসায়, এই পঞ্চকর্ম ব্যাপারটা ঠিক কী আর পশ্চিমবঙ্গে কোথায় পরিষেবা পাওয়া যায়?
0: পঞ্চকর্ম মূলত আয়ুর্বেদের শাস্ত্রের একটি পুরো বিষয়, আমাদের যখন আন্ডার গ্র্যাজুয়েট পড়ানো হয় সেক্ষেত্রে পঞ্চকর্ম একটি আলাদা সাবজেক্ট, তার নির্দিষ্ট একটি পেপার রয়েছে, তার পরীক্ষা কাঠামো সম্পূর্ণরূপে আলাদা। ঠিক এই সাবজেক্টটি যখন পোস্ট গ্র্যাজুয়েশনে যায় তার আলাদা করে MD বা মাস্টার ডিগ্রি করার MD পঞ্চকর্ম এই সাবজেক্টটি রয়েছে, যেটি আমাদের পশ্চিমবাংলাতেও পড়ানো হয়, মাস্টার ডিগ্রিও পড়ানো হয় এবং UG কলেজে তো বাধ্যতামূলক। এই সিলেবাস যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে সারা দেশের মেডিকেল সিলেবাস, এলোপ্যাথি সিস্টেম এবং আয়ুষ সিস্টেম সব জায়গাতেই পঞ্চকর্ম পাঁচটি কর্ম মূলত, সেটা হচ্ছে স্নেহন সেদন বমন বিরোচন বস্তি, কোনো ক্ষেত্রে রক্তমক্ষণ বা নস্যকেও উল্লেখ করা হয়েছে পঞ্চকর্মের মধ্যে। বমন হচ্ছে ইনডিউসড ভমিটিং, নির্দিষ্ট তার রোগ অনুযায়ী তাকে নির্দিষ্ট ওষুধ খাওয়াচ্ছি এবং সে বমি করছে, এটাকে আমরা বমন কর্ম বলি। বিরোচন কি না, তাকে আমি নির্দিষ্ট ওষুধ খাওয়াচ্ছি, তার এই রোগের ক্ষেত্রে বিরোচন প্রয়োজন, তাকে ওষুধ খাওয়াচ্ছি, তার স্টুল পাস করছে, তার পটি হচ্ছে এই ওষুধটা দেওয়ার পরে। তারপরে তার নির্দিষ্ট নিয়ম আছে যে একটা মানুষের এই ওষুধটা খাওয়ানোর পরে এতবার যদি বমন কর্ম হয় বা এতজন বিরোচন কর্ম হয় তাহলে তার যেন বেশি না হয়, তা ওষুধ অনুযায়ী ডোজ অনুযায়ী ঠিক করা হয় বা কোন রোগের ক্ষেত্রে আমি বমন করাবো কি বিরোচন করাবো সেটা কিন্তু ঠিক করা হয়। আর কি বস্তি, বস্তি কর্ম হচ্ছে মূলত আমরা পার রেক্টাম ওষুধ দিয়ে থাকি, আলাদা আলাদা রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ওষুধ প্রবেশ করানো হয়। আর চতুর্থ যেটা বললাম সেটা হচ্ছে রক্তমক্ষণ, অর্থাৎ আমরা শরীর থেকে রক্ত বের করি, সেটা রক্ত বের করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেক্ষেত্রে আমরা ওই যে জায়গাটা শরীরে তার সমস্যা হয়েছে সেই জায়গা থেকেই আমরা রক্তটাকে, কখনো জলক বা জোঁকের ব্যবহার করা হয়, নির্দিষ্ট তার জোঁক রয়েছে, তার কী লক্ষণ, কোন ধরনের জোঁক ব্যবহার করব আমরা, তার একটি পদ্ধতি রয়েছে, আর নস্যকর্ম অর্থাৎ আমরা ন্যাসাল আমাদের যে দুটো ওপেনিং আছে এখান দিয়ে আমরা কখনো অয়েল কখনো বিভিন্ন ধরনের পাউডার ফর্মে বিভিন্ন পাওয়া যায় ওষুধ,

0: সেগুলো দেওয়া হয়। মূলত এই পাঁচটি কর্ম নিয়ে, বমন, বিরোচন, বস্তি, রক্তমক্ষণ আর নস্য, এগুলো নিয়েই মূলত। আর প্রথমেই আমি উল্লেখ করেছিলাম স্নেহন সেদন। স্নেহন কথার অর্থ হচ্ছে যে তেল বা ঘি, এইটি কোনো মানুষকে খাওয়ানো হতে পারে বা তার বাইরে থেকে মালিশ করা হতে পারে। এই দুটি বিষয়ে তাকে স্নেহন করানো হয়। তার এবার রোগ, রুগী এবং রুগীর বল। শুধু রোগ হলে হবে না, শুধু রুগী নিতে পারলে হবে না, রুগী বল, অর্থাৎ সে নিতে পারার ক্ষমতা দেখতে হবে। তার উপরে কোন তেল বা কোন ঘি তাকে দেওয়া হবে মাখতে বা খেতে, দুটোই হতে পারে বা একটা হতে পারে, সেটি দেখা হয়। তাকে স্নেহন কর্ম বলা হয়। আর সেদন কর্ম অর্থাৎ স্টিম, এই যে আমরা যে কোনো জায়গায় সে স্টিম বাথ নিতে পারে, তা কোনো জায়গায় গরম সেঁক নিতে পারে, সেটাও সংশ্লিষ্ট ডাক্তারবাবু, তিনি যেখানে দেখাবেন, সেটা সরকারি বেসরকারি যেখানে হোক, তিনি সিদ্ধান্ত নেবেন ওনার কোনটা প্রয়োজন রুগীর সাথে কথা বলে রুগীর লক্ষণ দেখার পরে। এটিকেই মূলত পঞ্চকর্ম বলা হয়। আপনার একটি প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের কোথায় এটি পাওয়া যায়। আমাদের সরকারি যে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং কেন্দ্র সরকারের যে হাসপাতাল রয়েছে, এখন চালু হয়েছে দুটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, একটি আলিপুরদুয়ার জেলায় তপসিখাতায় এবং আরেকটি পশ্চিম মেদিনীপুর জেলায় যে জেলা সদরের উপরে কুইকোঠাতে রয়েছে। এই দুই জেলাতে কিন্তু পঞ্চকর্ম পাওয়া যায়। এছাড়াও যে প্রাইভেট মেডিকেল কলেজ আয়ুর্বেদের ক্ষেত্রে রয়েছে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, এখানেও কিন্তু আলাদা করে পঞ্চকর্ম ডিপার্টমেন্ট আছে। সেখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদিরা রয়েছেন, তারা কিন্তু সুনিপুণভাবে পঞ্চকর্ম চিকিৎসা করে থাকেন। এছাড়াও অনেক প্রাইভেট ক্লিনিক রয়েছে আমাদের রাজ্যের প্রতিষ্ঠিত আয়ুর্বেদ চিকিৎসকরা, অনেক প্রাইভেট পঞ্চকর্ম আয়ুর্বেদ ক্লিনিক রয়েছেন। কলকাতাতেও প্রচুর আয়ুর্বেদের পঞ্চকর্ম ক্লিনিক রয়েছে, সেখানে সুনামধন্য আয়ুর্বেদ চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন, সেখানেও কিন্তু পঞ্চকর্মের চিকিৎসা পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়।
1: আয়ুর্বেদ চিকিৎসার একটু খরচের বিষয়টা এবার আসি, এই যে কেউ যদি সরকারি হাসপাতালে গেলেন বা বেসরকারি হাসপাতালে যদি যান, কতটা খরচের পার্থক্য হতে পারে বা বিনামূল্যে কী কী পরিষেবা পাওয়া যায় এই মুহূর্তে?
0: সরকারি হাসপাতালে মূলত এই পুরো খরচ, ওষুধের খরচ, ডাক্তার দেখানো, পঞ্চকর্ম যা কিছু, মূলত এই খরচ সম্পূর্ণ বিনামূল্যে। বেসরকারি ক্ষেত্রে সেটা দেখুন নির্দিষ্ট NABH গাইডলাইন্স বলা রয়েছে, এবং আপনারা জানেন যে এখন IRDA এর রুলস অনুযায়ী আয়ুষ ইন্স্যুরেন্সও চালু হয়েছে। তো সেক্ষেত্রে এই NABH গাইডলাইন্স অনুযায়ী যেমন যেমন রয়েছে আলাদা আলাদা পদ্ধতি, এবার দেখুন একটা নির্দিষ্ট এই মুহূর্তে বলা এই কারণে সম্ভব নয়, কারণ একটা মানুষও দেখা গেলো স্নেহন কর্ম শুধু লাগলো, তো সেটা 7 দিন লাগলো, কারো 15 দিন লাগলো, সেটা নির্দিষ্ট তার যে ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে যাচ্ছেন, সরকারি তো ফ্রিতে হয়েই গেল। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু পরিষেবা সরকারি ক্ষেত্রে কিন্তু স্বল্প পরিমাণে টাকায়, সেটা খুবই সামান্য যেটা হয়, সেটা নির্দিষ্ট রেট চার্ট সরকারি ক্ষেত্রে, সেগুলো যেখানে যেখানে যে হাসপাতাল অনুযায়ী সেটা রয়েছে, নির্ধারিত করা আছে। কেন্দ্র সরকারের একরকম ধরনের আলাদা আলাদা বিষয়গুলো উল্লেখ রয়েছে। এছাড়াও প্রাইভেট ক্লিনিকেও সেটা কিন্তু যে যেমন নিতে পারেন, কিন্তু NABH স্ট্যান্ডার্ড গাইডলাইন্স অনেকে মেনেই কিন্তু সেগুলো করেছেন।
1: আমাদের হাতে সময় আর একদমই নেই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে আধুনিক চিকিৎসার আয়ুর্বেদ, এই দুটো পদ্ধতির সমন্বয় কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন, আর আমাদের রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে কী বার্তা দেবেন?
0: প্রথম কথা হচ্ছে যে আয়ুর্বেদের সমন্বয় অবশ্যই প্রয়োজন। পরিকাঠামোগত দিক যদি বাড়ে, অবশ্যই সেক্ষেত্রে একটা এতদিন ধরে চলে আসা এক যে চিকিৎসা পদ্ধতি, এত বছরের পুরনো একটা চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি, কারণ আজকের যে আমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাই মডার্ন সিস্টেম অফ মেডিসিনে, সেটাও কিন্তু মডার্ন টেকনোলজির দান। এত ইনস্ট্রুমেন্ট বাজারে আসছে, সেটা কিন্তু মডার্ন টেকনোলজি, এবং তাকে কিন্তু গবেষণার মধ্য দিয়েই উঠে আসতে হয়েছে। সেক্ষেত্রে চিকিৎসা পরিকাঠামোতে যদি এই আধুনিক টেকনোলজি যদি আয়ুর্বেদের ক্ষেত্রে প্রবেশ করে, অলরেডি করছে, সরকারি তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে এই আধুনিক যে টেকনোলজির ব্যবস্থা, সেটা কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রেও প্রবেশ ধীরে ধীরে করছে অনেকাংশেই। টেকনোলজির সঙ্গে যদি আজকের আধুনিক বিজ্ঞানের সাথে যদি আয়ুর্বেদের মেলবন্ধন সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আয়ুর্বেদের ব্যাপ্তি অনেক বেশি এবং অনেক তাড়াতাড়ি হবে। তার সঙ্গেও যারা রাষ্ট্রনায়ক আছেন, যারা রাজনৈতিক নেতৃবর্গ, যারা সরকার চালান, তারাও যদি বিষয়টার গুরুত্ব অনুধাবন করে, সে রাজ্যই হোক, সে কেন্দ্রই হোক, তারা যদি কোনায় কোনায় আয়ুর্বেদকে প্রচার এবং প্রসারের জন্য সবার আগে পরিষেবার কাঠামো যদি তৈরি করেন, সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টার লেভেল থেকে একদম জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ এই পর্যন্ত আমরা প্রত্যেক জায়গাতে যদি আয়ুর্বেদের এই OPD IPD সার্ভিসটা নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী আমরা যদি স্থাপন করতে পারি,

0: তাহলে মানুষ আয়ুর্বেদের পরিষেবা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে পেতে পারেন এবং সম্পূর্ণ সরকারি নির্দিষ্ট অল্প মূল্যেই হোক বা বিনামূল্যেই হোক, যেভাবেই হোক।
1: আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।
2: শুনলেন বিশেষ আলোচনা, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বললেন দিব্যদে। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ প্রযোজিত আজকের প্রসঙ্গ এখানেই শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন শহর কলকাতা।

0: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল বইমেলা। সারা বছর বাঙালি অপেক্ষা করে আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য। কিন্তু যদি এমন হয় যে জানুয়ারি মাসের শীতকালীন বইমেলা ছাড়া জুন মাসেও আর একটা বইমেলার আয়োজন হয়, তাহলে সারা বছরের অপেক্ষা কিছুটা কমে। সেই লক্ষ্যেই গত ৬ই জুন থেকে ১৪ই জুন শোভাবাজার সুতানোটি নাটমন্দিরে দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজন করে দ্বিতীয় উত্তর কলকাতা বইমেলার। আমরা সেখানে উপস্থিত ছিলাম, কথা হল দেবপ্রিয় ঘোষের পুত্র ও অন্যতম উদ্যোক্তা অভিষেক ঘোষের সঙ্গে।
1: দেবপ্রিয় ঘোষ সমাজকর্মী ছিলেন, শিক্ষাপ্রতি ছিলেন, শ্যামবাজার এভি স্কুলের পরিচালন সমিতির দীর্ঘ ৮ বছরের সভাপতি, সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর সহ নানান পদ সামলেছেন এবং চেষ্টা করেছেন সমাজে এবং বিশেষ করে নতুন প্রজন্মের কাছে যাতে শিক্ষার আলো এবং সামাজিক সকল ধরনের সুযোগ সুবিধা পৌঁছয়। তার প্রয়াণ হয় ২০১৭। তার পরবর্তীতে আমরা নানান রকম সামাজিক কাজ করার চেষ্টা করতাম, করে চলেছি। গত বছর প্রথম বইমেলার কথা ভাবা হয় এবং শ্যামবাজার এভি স্কুলের মাঠেই আমরা প্রথমবার ১৮টি স্টল নিয়ে বইমেলার আয়োজন করি, উত্তর কলকাতা বইমেলা। আসলে উত্তর কলকাতার নিজস্ব একটি বইমেলার কথা ভাবা হয়েছিল, কারণ এর বহু বছর আগে সুতানোটি বইমেলা কয়েক বছর হলেও সুতানোটি বইমেলা ছিল, কিন্তু উত্তর কলকাতার, সমগ্র উত্তর কলকাতার জন্য একটি বইমেলা, এই ভাবনাটা থেকেই উত্তর কলকাতা বইমেলার আয়োজন। এবং এবছরে ৬ই জুন থেকে ১৪ই জুন শোভাবাজার সুতানোটি নাটমন্দিরে প্রায় ৪০টির ওপর বাংলা প্রকাশনা এবং লেটিন ম্যাগাজিন সহ ৫০টির উপর স্টল, এই কদিনে বহু পাঠক এসেছেন, তাদের পছন্দ মতো বই সংগ্রহ করে নিয়ে গেছেন, প্রায় ১৫ লক্ষ টাকার উপর বই বিক্রি হয়েছে। এটাও আমাদের কাছে ভীষণই আশ্চর্যের যে এত মানুষ এইভাবে সাড়া দিয়েছেন। আন্তঃবিদ্যালয়ে, আন্তঃমহাবিদ্যালয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছে, আবৃত্তি, প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, বসে আঁকো, গল্প পাঠ ইত্যাদি। একই সঙ্গে আমরা প্রমথনাথ পিসির ১২৫তম জন্মজয়ন্তী এখানে উদযাপন করেছি গত ১৩ই জুন। এখানে এসেছিলেন তার কন্যা ডক্টর চিরশ্রী বিশি চক্রবর্তী, তার জামাতা বরেণ্য শিল্পপতি তথা অধ্যাপক সুধাংশু শেখর চক্রবর্তী, প্রমথনাথ বিশি রিসার্চ সেন্টারের মাননীয় ডিরেক্টর অধ্যাপক তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক কুন্তল মিত্র সহ অনেকেই। সমৃদ্ধ দত্ত এসেছিলেন, তিনি প্রথম প্রমথনাথ বিশির স্মৃতি সম্মানে ভূষিত হয়েছেন এবছরই। আমরা একই সঙ্গে প্রমথনাথ বিশির নামে একটি বৃত্তি দেওয়া শুরু করেছি, যারা প্রবন্ধ ও প্রমথনাথ বিশির কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে তাদেরকে মাসিক বৃত্তি দিচ্ছে কথোপকথন প্রোডাকশনস এর পক্ষ থেকে। এটি এক বছর ধরে তারা পাবেন এবং নানান কর্মশালা আয়োজিত হবে প্রমথনাথ বিশি রিসার্চ সেন্টারের মাধ্যমে। সেখান থেকে আমরা এই বৃত্তি শুরু করলাম, কথোপকথনের পক্ষ থেকে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
0: বইমেলার যুগ্ম সম্পাদক সমীক ঘোষ বললেন,
2: দ্বিতীয় উত্তর কলকাতা বইমেলা এই বছরই দ্বিতীয় বর্ষে পা দিল, যেটা দ্বিতীয় বলাতেই বোঝা যাচ্ছে। এটার আয়োজন করেন দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট। এইবারের বইমেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট সাহিত্যিক, যিনি এই বছরের সরস্বতী সম্মান প্রাপক রামকুমার মুখোপাধ্যায়, তাছাড়াও ছিলেন আরও বিশিষ্টরা। আমাদের বইমেলার দুটো

0: দিক আছে। একটা দিক হচ্ছে যে বই বিক্রি এবং পাশাপাশি প্রতিদিনই আলোচনা এবং অন্যান্য অনুষ্ঠান, এগুলোও প্রতিদিন নিয়ম করে হচ্ছে। আমরা আশা করব যে এই বইমেলা উত্তর কলকাতার নিজস্ব একটা বইমেলা ক্রমশ হয়ে উঠবে। তো এটা দ্বিতীয় বছর, আশা করি এটা ক্রমশ আরও বড় হবে এবং এর পরিসর আরও বড় হবে।
1: বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় বললেন,
2: এই বছর আমি এই যারা এটা আয়োজন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে উদ্বোধন করতে বলেছিলেন। দেখুন, সুতানুটি বললেই তো আমাদের একটা পুরনো স্মৃতি জড়িয়ে পড়ে এবং কলকাতার ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর খুব ভালো লেগেলো, এখানে অনেক প্রকাশক এসেছেন, নতুন প্রকাশক, পুরনো প্রকাশক, এবং দেখলাম যে অনেকে এসে কিনছেন বইপত্র, এটাও একটা ভালো। এই বইমেলাটার নাম তো সুতানুটি উত্তর কলকাতা বইমেলা, এখন দেখুন এটা উত্তর কলকাতা, কিন্তু প্রকাশকদের দেখলে দেখা যাবে যে সারা কলকাতায় এর মধ্যে রয়েছে। শেক্সপিয়ার বলেছিলেন না, নামে কি এসে যায়, কাজেই নাম একটা দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। এই এই অঞ্চলটাকে ধরে নাম দেওয়া হয়েছে, কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এটা ভালো লাগছে যে সারা কলকাতার নানা প্রান্ত থেকেই মানুষজন এসেছেন, বক্তারা এসেছেন, কেউ কেউ একটু বাইরে থেকেও এসেছেন। কাজে এই ধরনের মিলন, এই ধরনের যে মিলনোৎসব, এর খুব দরকার আছে, আমি খুব খুশি হয়েছি।
1: উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায়।
3: সবাই বইমেলাতে যখন যায় তখন সেটা একটা মানে সবাই একটা ফেস্টিভ একটা স্পেস তৈরি হয়। এটা কিন্তু গোটা ফেস্টিভ স্পেস নয়, এটা কিন্তু যারা সিরিয়াস পাঠক তারা কিন্তু এসে বই নেড়ে ছেড়ে তারা বইয়ের জন্যই আসছেন। কিন্তু এখন বইমেলায় যেহেতু বই ছাড়া আরও অজস্র উপকরণ থাকে, তার ভিড়ে বইটা হয়ে পড়ে নগণ্য, মানে বইয়ের আয়োজনটা খুব একটা গুরুত্ব পায় না, বরঞ্চ এখানে বইটা গুরুত্ব পেয়েছে, সেইটা আমার কাছে খুব পজিটিভ বলে মনে হচ্ছে।

0: গত ১৩ জুন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত হয় অনুরণনের বাৎসরিক অনুষ্ঠান। অনুরণনের সভাপতি তমাল রায় বললেন,
1: অনুরণন তো এই ১৬ বছর হলো, আজকে স্টার্ট করেছিলাম আমরা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে। এই সমস্ত ছেলে মেয়েরা আছে, তারা যাতে একটা ডে অফ জয়, একটা দিন একটু আনন্দ করে কাটাতে পারে, এইভাবে তাদের সাথে ডে অবজার্ভ করা ভালো করে, এটাতে করে দেখলাম বিপুল সাড়া পেল। তখন আমাদের মনে হলো এটাকে আরেকটু এক্সটেন্ড করলে কী হয়, এবং এটা এইভাবে বিচ্ছিন্নভাবে দুপাঁচজন লোক নিয়ে না করে একটা অর্গানাইজেশন ফর্মে এলে করলে কেমন হয়। সেই ভাবনা থেকেই আমরা স্টার্ট করলাম, দ্যাট ওয়াজ দ্য নিউক্লিয়াস। এবং সেখান থেকে আস্তে আস্তে কী হলো, এবার ছড়ালো, অনেকটা ছড়ালো, মানে ওই একই চিন্তা যে যারা আদারওয়াইজ হ্যান্ডিক্যাপ, মানে ফর নো ফল্ট অফ দেম, তাদের কোনো দোষ ছিল না, তার তথ্য তারা একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, অল্প বয়সে লাসেমিয়া হয়ে গেছে, সে কী করবে, কিন্তু তারও তো বাঁচার অধিকার আছে, সেইগুলোকে যাতে ঠিকমতো করতে পারে, মানে আদারওয়াইজ পিছিয়ে পড়া শ্রেণীকে হেল্প করা যতদূর সম্ভব। এবং তার সাথে সাথে আরও সংযোগ করলাম যে বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে কোভিড ইত্যাদি সময়ে, তাদেরকে তাদের সহায়তা দিয়ে একটা জায়গায় দাঁড় করে।
0: ছিল খোলা আকাশের চিঠি শীর্ষক স্লাইড শো এর অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন অনিন্দ দে।
2: মহাকাশ যাত্রায় কি কি সমস্যা হয়? তোমরা অনেকেই ছবি দেখেছো যে মহাকাশ যাত্রা থেকে যখন বিজ্ঞানীরা বা মহাকাশচারীরা ফিরে আসেন, তারা ফিরে আসার পরে কিন্তু দাঁড়াতে পারেন না, দাঁড়াতে অসুবিধা হয়, তাদের পেশি সমস্যা হয়, হাড়ের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে কি করে উত্তরানো যায় তার জন্য কিন্তু চিকিৎসা বিজ্ঞানও অনেক রকম গবেষণা হচ্ছে। কিন্তু দাঁড়াতে কেন সমস্যা হয়? কারণ আমি মহাকর্ষের টানেই তো পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, কিন্তু আমার যখন এর বাইরে চলে গেছি তখন কি হবে? আসলে আমাদের পায়ের দিকের বা শরীরের তলার দিকের যে ফ্লুইড বা তরল পদার্থগুলো আছে, তাদের তো আর মহাকর্ষের টানটা নেই, তারা ওপরের দিকে উঠে আসে, ফলে পাগুলো তুলনায় একটু সরু হয়ে যায়, পেশিগুলো দুর্বল হয়ে যায়, দাঁড়াতে অসুবিধা হয়, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু থাকবেই।
0: ছিল সৌমিত্র বসু রচিত ও নির্দেশিত অন্তর্মুখের নাটক এক যে ছিল পাহাড়।
3: অনুরণনের এই অনুষ্ঠানে আমরা একটা করে ছোটদের নাটক করি, এক যে ছিল পাহাড় বলে একটা নাটক, সেটা হচ্ছে এটা আসলে একটা পাহাড়ের গল্প। আর দুজন মানুষ, তারা ওই পাহাড়ে চলে যায়, এবং যেরকম আমাদের হয় না যে পাহাড়কে, প্রকৃতিকে ব্যবহার করে আমরা খানিকটা পয়সা করি রোজগার করব, তার জন্য প্রকৃতিকে একটু চেপে চুপে দেওয়া, একটু ট্রিম করা, ট্রিম শব্দটা এখানে আছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না। এইরকম একটা বিষয় নিয়ে, অর্থাৎ এই যে পলিউশনটা বা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে জায়গাটা, সেইটার সম্পর্কে এক ধরনের একটা সচেতনতা তৈরি করার মনোভাব থেকে এটা করা হয়েছে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রান্তর চক্রবর্তী।
4: এই দিনটাকে আমরা ডে অফ জয় এই কারণে বলি, কারণ সারা বছর কাজ করার যে আনন্দটা, সেই আনন্দটাকে ক্রিস্টালাইজ করে আজকে আমরা সকলের মাঝখানে নিজেদের উপলব্ধিটাকে একটু অন্যভাবে শেয়ার করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে মানুষের সঙ্গে যখন মানুষের যোগাযোগ ঘটে এবং আমরা যখন কিছু কিছু কাজ করার সুযোগ পাই, তখন একটা অন্য ধরনের আনন্দ হয়, সেই আনন্দটা কিন্তু বলে বোঝানো যায় না। এবং প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে যে মানুষরা হয়তো সুযোগ পাননি, কিন্তু যতটুকু সুযোগ পেয়েছেন তার সদ্ব্যবহার করে জীবনে প্রমাণ করে দিয়েছেন যে কোনো কিছুই অসম্ভব নয়, তাদের কাছ থেকে শেখা যে কি করে জীবনে এগিয়ে যেতে হয় সবাইকে নিয়ে।
0: উপস্থিত ছিলেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার ও ক্যান্সার সার্জন ডাক্তার অর্ণব গুপ্ত।
5: প্রথম অনুষ্ঠানটা হয়েছিল অনুরণনের, আমি যতদূর জানি 2011 সালে বোধ হয় ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল প্রথম শুরু হয়েছিল যাত্রা, সেখানে আমি উপস্থিত ছিলাম অবভিয়াসলি। তখন আমি নতুন আনফর্চুনেট বাবা চলে যাওয়ার মানে কর্মদায়িত্বে ছিলাম, তো তাদের সাথে সেই যোগাযোগ শুরু এবং আমাদের শিশুদের জন্য যে প্রোগ্রামগুলো করতেন হয়তো কোভিডে পর সেটা বন্ধ হয়ে গেছে, আমরা অত্যন্ত গ্রেটফুল তার জন্য, অনেকে আনন্দ পেয়েছে সেই সময়। এবং এখন যে অ্যাক্টিভিটিসগুলো দেখলাম আমাদের বুলেটিনে, আমাদের জানতাম শুধু বোধ হয় শিশুদের জন্য হসপিটালে প্রোগ্রাম করে বেড়ান, কিন্তু এতরকম মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটি আমি বোধ হয় খুব কম এনজিওদের মাধ্যমে দেখেছি উইথ লিমিটেড রিসোর্সেস। অবভিয়াসলি খুব বড়ো এনজিও হলে হয়তো অনেক কিছু করে উঠতে পারে, কিন্তু মনের বাসনা মনের ইচ্ছা দিয়ে যে একটা টিম তৈরি করে এত কিছু কাজ করছেন, আমাদের অনেক সিনিয়র মেম্বারও রয়েছেন ইয়েতে অর্গানাইজেশনে, তাদের সাধুবাদ জানাই। আমি আর বক্তৃতা দীর্ঘ করবো না, আমি জানি যে টাইম ইজ লিমিটেড, আমি শিশুদের জন্য একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি, ডাক্তারি হয়ে একটু গান গাইবার চেষ্টা করি মাঝে মাঝে, সেটা হয়তো আজকের জন্য একটু প্রযোজ্য হতে পারে।

করুণ আলোর সোনার কাঠির ছোঁয়ায় আলোকের ঝর্ণাধারায় ধুয়ে দিতে মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হয়। ভবিষ্যতে আরও অনেক কর্মকাণ্ডের সাক্ষী থাকতে পারব আমরা এই আশা নিয়েই শহর কলকাতা আজ এই পর্যন্ত। গ্রন্থনা সৌগত চট্টোপাধ্যায়, শব্দ রোহন ও সম্পাদনা সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: শহর কলকাতা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এখন কথায় কাহিনী।
1: আজকের কথায় কাহিনীতে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প একটি ভ্রমণ কাহিনী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
2: আপিসে পানের

জর্দার কৌটো দুই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু। বউবাজারে মোড়ে এসে মনে পড়ল, ছাতিটা আজ আবার আনেননি, বৃষ্টি হবে না ধারণা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন। মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউর বড় বড় বাড়িগুলোর মাথায়। পানের কৌটো ফেলা চলে না, টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে? আবার অফিসে ফিরলেন। ইনচার্জবাবু তখনও কাজ করছেন এক মনে, অথচ কেউ নেই ডিপার্টমেন্টে। খোশামুদে কোথাকার মোরক্কাটে, 150 টাকা মাইনের মতো কাজ দেখানো চাইতো সাহেবদের, নইলে যদি তাড়িয়ে দেয়। দিনকাল ভালো না, তাঁদের যে 85টি টাকা, সেই 85টি টাকা কেউ নেবে না, কেউ বাড়তি দেবেও না। এই যুদ্ধের বাজার, চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায়। 85টি টাকা মাইনে, 1 পয়সা উপরি নেই। ওভারটাইম খাটলে 1 টাকা দৈনিক পাওয়া যায় বটে, কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে? অফিস থেকে রেশন দেয় তাই রক্ষে, নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে। খিদে পেয়েছে বড়। একটা দোকানে বসে হাত পেয়ালা চা 2 পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদে শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু। শম্ভু চক্রবর্তী MB হোমিও স্বর্ণপদক প্রাপ্ত, বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন। বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেঁদে বসে আছেন আজ বহু বৎসর, বিশেষ কিছু হয় বলে মনে হয় না। গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান, চায়ের পয়সা বাঁচে। আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায়, রোগীর ভিড় নেই, এই একটা সুবিধে। শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে, গোপীবাবুকে দেখে কাগজ রেখে বললে, এসো এসো, একটা খবর দেখেছ, জাপানিরা আবার 6 মাইল। আরে ভাই ওসব রেখে দাও, নিজেরা মরছি নানান তালে, আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে? চা খাওয়া ফিনিশ? না বসো, চা নাই। কেন, স্টোভ কি হলো? আরে পিন পাচ্ছি নে, স্টোভটার কি যে হয়েছে কাল থেকে। ও মধু! ডিসপেন্সারি চাকর মধু পাশের দোকান থেকে 2 পেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে। চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন, অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছে প্রকাশ করেন, করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন। এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন। দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ, কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন, টাকা পয়সায় কুলোয় না, কোথাও কখনো যাওয়া ঘটে না বলেই সুখ। তবে প্রতি বৎসর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আঁটেন নানা রকম। কি বলো, তাহলে ভাগলপুরে ঠিক করা যাক, পাহাড় কখনো দেখা হয়নি। ভাগলপুরে কি পাহাড় আছে? ঠিক সংবাদ দুজনের কেউই জানেন না। এমনিভাবে পুজো এসে পড়ে, এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে, পেশোয়ার, কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, জয়পুর, বৃন্দাবন, শিলং, এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত। শেষ পর্যন্ত কোনোবার কোথাও যাওয়া ঘটে না। শম্ভু ডাক্তারের 3 মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায়, গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে, যায় সব ভেস্তে। বহু বৎসর ধরেই এমন চলেছে, তবুও এঁরা ছাড়বার বা দমবার পাত্র নন। শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনা এদের কামাই নেই। মাসখানেক বাকি পুজোর, এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার, ঠিক করে ফেলা যাক আজই, বুঝলে? টাইম টেবিল আছে তো? আচ্ছা, চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো, তুমি জানো কিছু? এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখায়। গোপীকৃষ্ণবাবু বলেন, হ্যাঁ তা বেশ ভালো জায়গা, চিত্রকূটের ভাড়া বেরুলো টাইম টেবিল খুঁজে। শম্ভু ডাক্তার বললেন, ওর ওপর ধরো আরও 20টি টাকা, খাওয়া দাওয়া, পান সিগারেট, যুদ্ধের বাজার, বুঝলে না? সে তো বটেই। তাহলে এবার আর অমত করো না, এবার থেকে রেডি হওয়া যাক, কি বলো? পুজো তো এলো। দুই বন্ধুতে আরও ঘণ্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন। বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত, সব জিনিস আঁকড়া। বেডিং কি কি সঙ্গে নেওয়া যায়? শম্ভু ডাক্তারের মুখে মুখে বলতে লেগে গেলেন, ধরো একটা মশারি, বালিশ। গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন, আহা আহা, মুখে কেন, কাগজে লিখে ফেলো না, কাজ পাকা করা দরকার। মশারি, বালিশ, তারপর গায়ে দেবার কম্বল, কম্বল, সুজনি। একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বলল, এটা কি ডাক্তারখানা?
শম্ভু ডাক্তার হাতের

0: কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ ডাক্তারখানা ডাক্তারখানা, কি দরকার? লোকটা বলল, হোমিওপ্যাথি। হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথি, ভালো হোমিওপ্যাথি। কার অসুখ? অসুখ কারো না, এমনি জিজ্ঞেস করছি। সে চলে গেল। শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন, বিরক্তি সুরে বললেন, মিছি মিছি জ্বালায় যেমন সব কাণ্ড। হ্যাঁ এই তারপর বলো, সুজনি? রাত 10টার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতুবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন। কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকের খেয়ে ধরা হবে। গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে। তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুর চলে গিয়েছিল, আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে। গোপীবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন, কবে সেখানে যাওয়া হচ্ছে? এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো, কতদিন তো যাওয়া হয়নি, ভাইটার সঙ্গেও দেখা হবে। গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ যাচ্ছি, এখন তোমার সেই অজ গণ্ডমুখ্য ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধপধপি জায়গায়। গোপীকৃষ্ণবাবু স্ত্রী ঝাঁঝালো সুরে বলে উঠলেন, হোক গণ্ডমুখ্য, তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচা ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো। সে তবুও আছে কানপুরে, 150 টাকা রোজগার করছে। তুমি বিয়ে পাশ করে 60 টাকায় ঘষছ, আজ সেই আমার বিয়ে হয়ে পর্যন্ত। বেলুড়ের ওদিকে কখনো মারালে না দুজনে, তোমাদের চেয়ে সে অনেক ভালো। মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন। পরদিন আবার আপিস থেকে ফিরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে। চাপানের পর আবার দুজনে নিবিড় পরামর্শ শুরু করলেন। শম্ভু ডাক্তার বলেন, যেখানেই যাও মশা থাক না থাক, মশারই সঙ্গে থাকাই ভালো। মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, আরও কত কি, মশারি নেওয়াটা এসেনশিয়াল। গোপীবাবুর মতে অত দূরে পশ্চিম পাহাড়ের দেশে মশা ফসা নেই। এ কি আর বাংলাদেশের খানা ডোবা ভরা পাড়াগা, মিছি মিছি ভার বোঝা বাড়ানো, ট্রাভেল লাইট, একগাদা বোঁচকাবুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না। দিন সাতেক পরে পুজোর ছুটি হবে। গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড়বাবুর ঘরে। বড়বাবু বললেন, পুজোর বোনাসের লিস্ট হয়েছে, তাতে কিন্তু আপনার নাম নেই।
1: আগে কেন?
0: আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন, এবছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয়, তাই ঠিক হয়েছে। স্যার এ কেমন যুক্তি হলো, কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন, এ বছর তবে এমন কি অপরাধ হলো আমাদের? বাঙালির আপিস, যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে, মনিব যা ভালো বোঝেন। যুক্তি টুক্তি এখানে খাটবে না। হলো তাই, অন্য সকলে 1.5 মাসের মাইনে বোনাস পেয়ে গেল, গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি। সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন, মঞ্জুর হলো মাত্র 15টি টাকা। তাও বজায় রাখা গেল না। দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির। বৃদ্ধা পিসিমা লিখেছেন, চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের, এবার না দিলে ঘরবাড়ি ক্রোক হবে। পত্রপাঠ 8 টাকা 13 আনা, 6 কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয়। গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন, যায় যাজ্ঞে ক্রোক হয়ে, ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি, মশার জঙ্গলে ভর্তি। কেন, পিসিমা বাঁশ আম কাঁঠালের উপসত্ব ভোগ করেছেন, চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না? আমার ঘাড়ে কেন চাপিয়েছেন? আমি কি সেখানে বাস করি? পাঠাবো না টাকা। পরে তাঁর স্ত্রী বোঝালেন, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ, তার দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে। শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরা ভাবে। দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধে না। চা এলো, ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না, অন্যান্য কথাই চলে। গোপীবাবু সাহসে ভর করে বললেন, তারপরে ওই যাওয়া সম্বন্ধে কি ঠিক করলে? শম্ভু ডাক্তার বললেন, ভাই এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনতে, আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে, একখানা করে কাপড় কিনতে 43 টাকা খরচ হয়ে গেল, আর হাতে টাকা নেই। তবে 5 দিন এখনো বাকি, দেখি যদি এর মধ্যে কোনো শক্ত কেস টেস এসে যায় ভগবানের দয়ায়। গোপীকৃষ্ণবাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন। শম্ভু ডাক্তার বললেন, আচ্ছা চিত্রকূট যদি নাও হয়, টাইম টেবিল একটা জায়গা বলছে, ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম, লুপ লাইনের কাজরা স্টেশন থেকে 6 মাইল, সিনারি বেশ বলে লিখেছে। আজ আমার শালিও বলছিল গ্র্যান্ড কর্ড লাইনে নিমিয়াঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড় যাওয়া যায়, তাই যাবে, খরচ কম হয়। আবার রাত 10টা পর্যন্ত আলোচনা। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম, না পরেশনাথ পাহাড়।

0: কোনটা সস্তা। হিসেব করে টাইম টেবিল পড়ে দেখা গেল তাতেও ২৫ থেকে ৩০ টাকা খরচ পড়বে জন পিছু, তার কমে হবে না। ও একরকম জোগাড় হয়ে যাবে এখন, বললেন শম্ভুবাবু। আশ্চর্যের বিষয়, রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল। সারাদিনে আগে তবুও দুটো টাকা হতো, এখন পাঁচ আনা নক্স ভূমিকাও বিক্রি হয় না। রোগী দেখা দূরের কথা, ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ। তার উপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির, সঙ্গে তার স্ত্রী। দেশে চলছে না আদৌ, এত বড় ডাক্তার বিস্তৃত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে? গোপীকৃষ্ণবাবুর অবস্থা যে ভালো তা নয়। ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই ২.৫৫ টাকা দিয়ে কিনে নিয়ে হাজির। গোপীবাবুর স্ত্রী এসে বললেন, ওগো শুনছ, জামাইয়ের ও মাছের টাকা দিয়ে দিও যাওয়ার সময়। গোপীবাবু রেগে উঠে বললেন, কেন, আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি? ৫ টাকা খরচ করে এক জোড়া মাছ না আনলে চলছিল না? ছি, ও কথা বলতে নেই, জামাই মানুষ, এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে। সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে, জামাই তো একা খাননি, তাই কি? আমার সংসারে এক পো খয়রা মাছ কিনলে চলে যায় ছানা দিয়ে, ৫ টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো? যতই উল্টো তর্ক করুন, তাকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হলো যখন তিনি যাচ্ছেন। ৮টা টাকা বুক করে রাখা ছিল, তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল ৫টা টাকা অকারণে বেরিয়ে। শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন। এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয়, কোথাও যাওয়া তাদের হবে না দুজনেই বুঝেছেন। বোটানিক্যাল গার্ডেনের বস্তা পচা আটা ময়দার কথা উঠেছে, ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ। কাল ষষ্ঠী। হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসকুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন, হ্যাঁ, এই এই বলছিলাম কি, আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিস বন্ধের দিন এখানা দিয়ে গেল, ওদের গ্রাম লাঙ্গল পোতায় সর্বজনীন দুর্গোৎসব হবে, তারই নেমন্তন্ন। রামায়ণ গান হবে, চণ্ডী হবে, দুরাত যাবে, বেশি দূর নয়, বারাসাত স্টেশন নেমে ২ মাইল। চলো, পূজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে, আর সে বেশ জায়গা, ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে, ঘাট করেছে, জঙ্গল কেটেছে, একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালে। তাহলে কাল সকাল ৭টায় শিয়ালদহ থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে, ওতেই চলো যাওয়া যাক, দেখবার মতো জায়গা। শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন, বেশ বেশ, সে বেশ বেড়ানো হবে এখন, চলো তাই, আমি ঠিক সময়ে রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল। পরবর্তী ৩ দিন দুই বন্ধুর পরম আনন্দে লাঙ্গল পোতায় কাটে। সত্যি বেশ জায়গা, অনেক কিছু দেখবার আছে। রামায়ণ গান হলো নবমীর রাত্রে, পরদিন হলো গ্রামের দলের কেষ্টযাত্রা, খাওয়া দাওয়াও কদিন বেশ হলো, বঙ্কু সরকার অতিথি বৎসল্য, খুব খুশি গোপীকৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার।
1: আজকের কথায় কাহিনীতে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প একটি ভ্রমণ কাহিনী, আবহ সঙ্গীতে বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, পাঠে ও প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ব্যাংক ব্যবস্থার ইতিহাস। আলোচনায় অংশগ্রহণ করছেন ইউকো ব্যাংকের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
1: আজকের অর্থনীতি দুনিয়ায় আমরা আলোচনা করতে শুরু করছি ব্যাংক ব্যবস্থার ইতিহাস নিয়ে। এখন ব্যাংক ব্যবস্থার ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে আমার মনে হয় ব্যাংকিং এর অপরিহার্য যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একবার বলে নেওয়া দরকার। তার কারণ আমরা ইতিহাসের পথে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে উদ্ভব হয়েছিল এবং পরিবর্তিত হয়েছিল সেগুলিরই সন্ধান করব। তাই একজন ব্যাংকিং বিশেষজ্ঞ হিসাবে স্যার আপনি যদি এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করেন।
2: অবশ্যই। অ্যাকচুয়ালি ব্যাংকিং এমন একটি প্রক্রিয়া যার মধ্যে রয়েছে 5টি প্রধান কার্যক্রম, যা প্রতিটা কার্যক্রম সামগ্রিক আর্থিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই অপরিহার্য কার্যক্রমগুলোর মধ্যে যেরকম রয়েছে আমানত ও ফেরতযোগ্য তহবিলের একটা রূপ তৈরি করা, যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তাদের অর্থ নিরাপদে জমা করতে পারে এবং একই সাথে এই আমানতের উপরে সুদও অর্জন করতে পারে। দ্বিতীয়ত, প্রয়োজন অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ঋণ এখান থেকে পেতে পারেন, আর্থিক সহজ সহায়তা পেতে পারেন এবং এর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোগ ও বিনিয়োগও ভালোভাবে উৎসাহিত হয় প্রপারলি। তৃতীয়ত, বিভিন্ন রকমের আর্থিক ইনস্ট্রুমেন্ট যেমন বিল, চেক এবং নানাবিধ ঋণপত্র ক্রয় এবং বিক্রয় করা, এইসব করে বাজারের যে অর্থনীতির অর্থ ব্যবস্থার যে ফ্লো লিকুইডিটি সেটা সহজ থেকে সহজতর করা এবং আর্থিক সচলতা বজায় রাখা, তহবিল স্থানান্তর বা আর্থিক দাবিসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে সময়োপযোগী এবং দক্ষ সেবা নিশ্চিত করা, অর্থনৈতিক আদান প্রদানের জন্য অপরিহার্য কার্যকর পেমেন্ট বা লেনদেন প্রক্রিয়া সচল রাখতে এই সেবাটি খুবই জরুরি, অন্যদের আর্থিক দায়বদ্ধতার জন্য নিশ্চয়তা বা গ্যারান্টি প্রদান করা, এর পাশাপাশি এমন সব আর্থিক সেবা প্রদান করা যেগুলোর সঙ্গে বিভিন্ন রকমের ঝুঁকি কম বা ঝুঁকি যাতে এড়ানো যায় তার ব্যবস্থা জড়িত থাকে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমেই ব্যাংকসমূহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক যে বাজারের যে ডিমান্ড বা সাপ্লাই সেটাকে যেভাবে ত্বরান্বিত করে সেভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম বা শিল্পক্ষেত্রে জুড়ে বাণিজ্য ও ব্যবসার সুষ্ঠু এবং দক্ষ পরিচালনা নিশ্চিত ও সহায়তা করে।
1: বেশ, তাহলে তো এই বৈশিষ্ট্যগুলোই আমরা ইতিহাসের পাতায় খুঁজছি যে কবে থেকে এই ঋণ দান, আমানত গ্রহণ, ফান্ড ট্রান্সফার বা তহবিল হস্তান্তর, এই যে কথাগুলো বললেন গ্যারান্টি প্রদান, হ্যাঁ, এগুলো কবে কখন শুরু হয়েছিল। এবার ইতিহাসের পুরো সময়টাকে আমরা তিনটে যুগে যদি ভাগ করে নিয়ে আলোচনা করি সেটা আরো সুন্দর হয়। আমরা মূলত প্রাচীন যুগ কেমন ছিল, এক্ষেত্রে মধ্যযুগে কি কি উদ্ভব হয়েছিল এবং তৎপরবর্তী যে আধুনিক যুগ যেটাকে বলা হয় সেক্ষেত্রে কি উদ্ভাবন হলো এবং কতটা পরিবর্তন হলো ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে, সেগুলোই দেখব। আমরা যদি প্রাচীন ব্যাংক ব্যবস্থা খোঁজ করি তাহলে দেখা যায় যে প্রাচীনকালে বিশ্বের বণিক শ্রেণীর হাত ধরেই ঋণ ব্যবস্থা শুরু হয়েছিল। কেননা বণিকরা, তারা কৃষক এবং শহরগুলোর মধ্যে পণ্য পরিবহনকারী যে ব্যবসাদার তাদেরকে ঋণ দিত এবং এর যে শিকড় আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব 2000 সালে মেসোপটেমিয়া সভ্যতায় ভারতে ইত্যাদি জায়গায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলার যে তখনকার লেনদেন যেটা ছিল বা ঋণ প্রদানের ব্যবস্থা যেটা ছিল তখন তো ঠিক এখনকার মতো মুদ্রা প্রচলিত হয়নি বা সর্বজন গ্রাহ্য মুদ্রা প্রচলিত হয়নি এবং এটাকে আমরা বলি বিনিময় প্রথা। এবং এই বিনিময় প্রথায় দ্রব্যর মাধ্যমেই ঋণ এবং দ্রব্য হস্তান্তর এগুলোই চলত। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে গ্রিকরা, তারা প্রথম সর্বজন গ্রাহ্য মুদ্রা আবিষ্কার করেছিল, যেটা হচ্ছে মূলত রৌপ্য মুদ্রা এবং পরবর্তীতে স্বর্ণ মুদ্রা, যেটা একটা যুগান্তকারী উদ্ভাবন বলে ইতিহাসের পাতায় স্থান করে নেয় এবং গ্রিকদের এই অবদান একটা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃতি পায়। প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যের সময় সাধারণত মন্দিরগুলো এবং প্রাসাদগুলো সেগুলোই আমানত গ্রহণ, ঋণ দান এবং মুদ্রা বিনিময়ের জায়গা হিসাবে পরিচিত ছিল।

0: আমানত হিসেবে যেরকম ব্যবহার হতো তেমনি মানে তাদের উপর বিশ্বাসটা ছিল মানুষের। রোমে প্রথম শোনা যায় যে আন্তর্জাতিক বিনিময় বিল, যেটা এখনকার দিনেও আমরা দেখি যে বিনিময় মিল, তার যেটার আদি রূপ সেটা রোমে প্রথম আবিষ্কার হয়েছিল। এবং আমরা প্রাচীন চীন এবং ভারতের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সমূহের মধ্যে এই ঋণ প্রদানের প্রমাণ দেখতে পাই। ভারতের ক্ষেত্রে আবার আমরা বৈদিক যুগে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 1750 থেকে যে শুরু, সেই সময়ে ঋণের প্রমাণ পাই। মৌর্য রাজবংশের সময় একটা আর্থিক দলিলের প্রচলন ছিল যেটার নাম আদেশা বলে ছিল, অর্থাৎ এটা এক ধরনের বিল অফ এক্সচেঞ্জই বটে, তার কারণ এটাতে ব্যাংকারকে নোটের অর্থ তৃতীয় কোনো ব্যক্তিকে পরিশোধ করার জন্য একটা নির্দেশ হিসাবে পরিচিত ছিল। পরবর্তীতে আমরা বৌদ্ধ যুগেও এই দলিলগুলোর ব্যাপক ব্যবহার দেখতে পাই এবং বড় শহরের বণিকরা একে অপরকে ঋণপত্র প্রদান করতেন।
1: এই যেরকম যে আমরা প্রাচীন যুগের ব্যাংকিং ব্যবস্থার কথা যেগুলো আমরা জানলাম, এবার আমরা যদি এইটার কন্টিনিউটি করে যদি আমরা মধ্যযুগে চলে আসিস, 1100 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ, এই সময় কিন্তু ব্যাংকিংয়ের আস্তে আস্তে কাঠামোগত ব্যবস্থার বিকাশ শুরু হয়ে গেল। তো এই যে আমরা যে সময়টা আমরা বলছি খ্রিস্টাব্দ 1100 থেকে 1900,
0: তার মানে এতক্ষণ আমরা খ্রিস্টপূর্ব সময়ে ছিলাম, এরপর আমরা খ্রিস্টাব্দ,
1: মাঝে যে ফেজটা যেটা আছে, যেটা আমরা ওই প্রাচীন যুগের যে কন্টিনিউটি, এখনো কিন্তু ব্যাংকিং ব্যবস্থা যা শুরু হয়েছে একটা ন্যাসেন্ট স্টেজ, সেখান থেকে আস্তে আস্তে কেমন করে এই যে আমরা যেটা প্রথমে আলোচনা করলাম যে ব্যাংকের বৈশিষ্ট্য, কিভাবে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে এক একটা করে ব্যাংকিং ব্যবস্থা তৈরি হচ্ছে, সেটা আমরা যদি দেখি
0: এবং আরো সংগঠিত হচ্ছে,
1: হ্যাঁ, তো আমরা যদি দেখি এই সময়টাকে কিন্তু ব্যাংকিং বিকাশের কাল হিসাবে গণ্য করা হয় পণ্ডিতেরা বলেছেন। এবং এই সময় এই যে ব্যাংকিং ব্যবস্থার যে ইতিহাস 1100 থেকে 1700 যে সময়টা, এখানে মধ্যযুগীয় এবং রেনেসাঁ যুগের ইতালি, বিশেষ করে ফ্লোরেন্স, ভেনিস, তো বিভিন্ন শহরগুলোতে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল। কি হচ্ছিল ওখানে, তারা যেরকম ইতালীয় ব্যাংকগুলো, তারা সাধারণত বাইরের আমানতের বৃহত্তম পরিমাণ তারা তাদের ভল্টে আকর্ষণ করে রাখার জন্য চেষ্টা চালাত। তো প্রথমে ওরা আমানত সংগ্রহের ব্যাপারটা চলে এলো, এটি ব্যক্তি এবং ব্যবসা উভয়কেই বিভিন্ন রকমের পরিষেবা প্রদান করত। এই ইতালীয় মডেলগুলো সাধারণ আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষা মানে অডিট সিস্টেম চালু করে, এবং এর জন্যে কিন্তু এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে তারা গ্রাহকদের আস্থা বজায় রাখার চেষ্টা করেছিল। তো ব্যক্তিগত আমানত এবং নগর আমানতের ডিসকাউন্ট ব্যাংকগুলো স্থানীয় চাহিদা পূরণ করত। অন্যদিকে এই যে বিভিন্ন জায়গা থেকে তারা যে আমানত জোগাড় করত, সেই যে আমানতগুলো তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিত, সরকারি ক্ষেত্রে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে, এরকম বিভিন্ন যেসব সরকারি ব্যবস্থা ছিল সেখানে তারা সেই টাকাগুলোকে লগ্নি করতো, অর্থগুলোকে লগ্নি করতো, এবং সেখান থেকে যে রিটার্ন আসতো সেগুলো তারা তাদের আমানতকারীদেরকে তারা ডিস্ট্রিবিউট করে দিত।
0: তার মানে এখানে সরকারি ব্যবস্থায় ঋণের যোগানের শুরু কিন্তু ওই সময় হয়ে গেল।
1: শুধুমাত্র প্রাইভেট মানে লোকেদের ব্যক্তিগত যেটা হাতে থাকলো না, তারা সরকারি সংস্থাগুলোতেও
0: মানে আমরা যেটাকে এখনকার দিনে পাবলিক ফিনান্স বলি, হ্যাঁ
1: সেরকম জায়গাতে শুরু হয়ে গেল,
0: সেটা শুরু হলো ওই সময়।
1: এবং এই যে তারা কর এবং সরকারি ঋণ থেকে যে অর্থগুলো যেগুলো সংগৃহীত হতো, সরকার সেগুলোই আবার আমানত ফেরত দেওয়ার কাজে ব্যবহার করা হতো।
0: আচ্ছা, আর আমরা এই সময় ওই মানে আধুনিক ইউরোপীয় ব্যাংকিং এর যে প্রারম্ভিক সময়টা, এই কন্টিনিউয়েশনই 1300 শতাব্দী যেটা ওই সময়টা বলতে পারি, কেননা ওই সময়ে একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে ডাচ ব্যাংক ব্যবস্থা, এবং ডাচ শ্রেণী তারা একটা নির্দিষ্ট সময়ে যাতে অর্থ প্রদান করা যায় এই নিশ্চয়তা প্রদানের জন্য, অর্থাৎ নগদের ক্ষেত্রে দেরি হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেইটা সরিয়ে কিভাবে ওটা নির্দিষ্ট সময় করা যায়, তার জন্য লেটার অফ এক্সচেঞ্জ যেটা বা যেটাকে আমরা বিনিময় বিল, ওয়ান টাইপ অফ বিনিময় বিল, সেইটা শুরু করে ডাচরা। এটাকে এমন একটা উদ্ভাবনী ব্যবস্থা বলে মনে করা হয় সেই যুগে, যে পরবর্তীতে আমরা যে হস্তান্তরযোগ্য প্রতিশ্রুতিপত্র বা পরিশোধযোগ্য বন্ড এইগুলো যে আমরা দেখতে পাই, তার শুরু কিন্তু ডাচদের হাত ধরে ওই লেটার অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্রের মাধ্যমে হয়েছিল। এবং এগুলো মূলত তারা বাণিজ্যের যে হিসাব সেটা নিষ্পত্তির জন্য এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই বিল অফ এক্সচেঞ্জের ব্যবহার ছিল।
1: বললেন আপনি, এইটা কিন্তু যেরকম ওই সময় নোট, যে ব্যাংক নোট পরে

0: সময় আমরা আসব সেই কথায়। ব্যাংক নোটের যে বেসিক ফিচার সেটা হচ্ছে প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জে কিন্তু শুরু হয় লেটার অফ এক্সচেঞ্জ শুরু হয় প্রমিস থেকেই,
1: সেই
0: প্রমিস থেকে লেটার অফ এক্সচেঞ্জ বিল অফ
1: এক্সচেঞ্জ। মানে বোঝা যাচ্ছে দেখুন যে একদম ত্রয়োদশ শতাব্দীতে মানে কতটা আগে এই উদ্ভাবনগুলো তারা করেছিল। অবশ্যই ওই নেসেসিটি ইজ দ্য ফাদার অফ ইনভেনশন বলে, মানে বাণিজ্যকে প্রসার লাভ করানোর জন্য যা যা দরকার এবং সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু সরকার পরিচালনার জন্য যা যা দরকার মানুষ কিভাবে সেগুলো উদ্ভাবন করেছিল। এবং চতুর্দশ শতাব্দীতে আবার আমরা দেখি যে ইতালিতে দেখা যায় যে পারিবারিক ব্যাংকিং ব্যবস্থা, এবং ওখানে অনেকগুলো পরিবার তারা ব্যাংকিং ব্যবসায় প্রচুর প্রসার লাভ করেছিল। একটা বিখ্যাত ব্যাংকের নাম বলা হয় যে জিওভানি মেডিচি প্রতিষ্ঠা করেন, ইতালির বিখ্যাত ব্যাংক মেডিচি ব্যাংক। এবং ব্যাংকিং ব্যবস্থার বিকাশে ইতালির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরবর্তীতে রোম সাম্রাজ্য এবং তারও পরবর্তীতে উত্তর ইউরোপে পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে এই ব্যবস্থাটা ছড়িয়ে পড়ে। আর রাষ্ট্রীয় ব্যাংক যেটা মানে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক যে ব্যাপারটা, সেটা প্রথম জানা যায় ভেনিসের ব্যাংকের ব্যাপারে, যে তারা ওই ফ্লোরেন্স মিলান জেনোয়া এরকম আর্থিক কেন্দ্রগুলোতে সরকারি সংস্থাগুলোর সাথে ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করত। এবং মধ্যযুগের শেষের দিকে ইতালির সবচেয়ে সক্রিয় এবং প্রভাবশালী ব্যাংকিং কেন্দ্রগুলোর মধ্যে এটা অন্যতম হয়ে ওঠে। এবং বর্তমানে আমরা যে ব্যাংকিং ব্যবস্থা বুঝি তার সামগ্রিক বিকাশে ইতালির একটা বড় ভূমিকা লক্ষ্য করা যায়।
0: একদম সঠিক বলেছেন ম্যাডাম। এবং আমরা দেখছি যে ব্যাংকিং যে সময়টার কথা বলছি আমরা, ১৩০০ সেই সময়
1: বা ১৫১৬তে ইতালির কথা বললাম,
0: এরকম সময় যেগুলো মেন কি ছিল যে ব্যাংকিং যে আমানতকারীরা তারা মুদ্রা, মানে সেই সব দেশে যে মুদ্রা ব্যবস্থা ছিল
1: এবং মেটাল কয়েন
0: বেশিরভাগ ছিল আপনার গোল্ড বা সিলভার,
1: গোল্ড বা সিলভার
0: মানে প্রেশাস মেটাল, মানে
1: প্রেশাস মেটাল দামি। এবং এখানে একটা কথা বলার আছে যে এই প্রেশাস মেটাল বলেই বাণিজ্য খানিকটা লিমিটেড হয়ে পড়ত, তার কারণ ওটা সহজলভ্য ছিল না, ওটা একটা প্রাকৃতিক খনিজ সম্পদ এই মেটাল গুলো সোনা এবং রূপো। তাই ব্যবসা বাড়াতে গেলে আরো বেশি কারেন্সি লাগবে, তো অত বেশি কারেন্সি জোগাড় করা জিওগ্রাফিক্যালি অতটা এন্ড আউট তো হয় না, সব দেশে ওই কারেন্সি পাওয়া যাবে না। তো এই কারণে কিন্তু ওই দামি মুদ্রার জায়গায় পরবর্তীতে আমরা টোকেন মানি বা
0: ব্যাংক নোট, সেখানেই আমরা আসছি। যেরকম আমরা সপ্তদশ শতকে একটা যুগান্তকারী সময় যে সময় প্রচলিত মুদ্রা বিনিময় থেকে আধুনিক ব্যাংকিং এর ভিত্তি স্থাপন কি করে হলো, না কাগজের নোট, বৈশ্বিক বাণিজ্য রাষ্ট্রীয় ঋণের অর্থায়নের জন্য কাগজের নোট, যৌথ মূলধনী প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকিং এর মতন উদ্ভাবনী এই সময় কিন্তু ঘটেছিল। ইংরেজ বণিকরা তাদের ভারী সোনা ও মুদ্রা সুরক্ষার জন্য লন্ডনের স্বর্ণকারদের কাছে নিরাপদ ভল্টে জমা রাখতে শুরু করেন। স্বর্ণকাররা এই সময় কি করতেন, এই যে তারা যে সোনাটা পেতেন তার বিনিময়ে একটা কাগজের রসিদ প্রদান করতেন। এই রসিদগুলো প্রথমে কাগজের মুদ্রা হিসাবে ব্যবহৃত হয়, প্রচলিত হয় বলা যায়। এবং এগুলো কিন্তু ওই যে তাদের যে কোষাগার ছিল মানে রাষ্ট্রীয় কোষাগার, তাতে কিন্তু সেই রসিদগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেড
1: অনুমোদিত
0: হতো,
1: গ্রহণযোগ্যতা
0: সম্পূর্ণভাবেই ছিল। এবং এইখান থেকে কিন্তু আস্তে আস্তে ব্যাংক নোট এবং চেক এ রূপান্তরিত হয়, এই কাগজের যে ইস্যু করা যেত হতো। এবং লন্ডনের স্বর্ণকাররা তাদের উদ্বৃত্ত অর্থ যেটা হতো তারা ঋণ দিত, এবং ঋণ পরিশোধ করার জন্য তারা তাদেরকে বলতো তোমরা চেক দাও, চেক মানে যে অন ডিউ ডেট মানে যেরকম সময়ে সেই টাকাটা ফেরতযোগ্য হবে, তারা তাদের আমানত থেকে সেটা ডেবিট করে দিত, এইভাবেই হতো।
2: আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল ব্যাংক ব্যবস্থার ইতিহাস। আলোচনায় অংশগ্রহণ করলেন ইউকো ব্যাংকের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত ৮:৪৫ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মারু বেহাগ রাগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করে

করেছেন প্রদ্যুৎ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। মারু বেহাগ রাগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়।

শুনলেন মারুবেহাগ রাগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রদ্যুৎ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি সাক্ষাৎকার বাংলা ভাষায় 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার আজ শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়।
1: নমস্কার।
2: নমস্কার।
1: যদি কবিতার শালতামামি দিয়ে শুরু করতে হয়, প্রসূনদা, আপনার প্রথম বই বালীয় তরমুজ প্রকাশিত হয়েছিল 1983-তে। আপনার কবিতা প্রকাশিত হতে শুরু করেছিল 70-এর দশকের প্রথমার্ধেই,
2: 1974-এ প্রথম।
1: তাহলে 74 থেকে 83, প্রায় 1 দশক, এই 1 দশক আপনি বই করার সিদ্ধান্ত নেননি কেন?
2: আমি ভাবতাম যে যা লিখছি তার বই করে কি হবে, তা তো লোকে পড়ছেই। তারপর 1 দশক পরে আমার প্রিয় বন্ধু প্রবুদ্ধ মিত্র, যে বাগবাজারেই থাকে, আমার বাড়ি বাগবাজারে, গৌতম চৌধুরী, মিতুল দাশগুপ্ত, তারা সকলে মিলে একসঙ্গে বলতে থাকে যে বই করছিস না কেন। আমি একটা বই করেই ফেললাম, সংকলিত করে। ভিক্টর ছিল, তপনদা প্রকাশক হলো, তপনদার এক বন্ধু টাকা তুলে,
1: তপন মুখোপাধ্যায়,
2: এই করে প্রকাশিত হয়ে গেল। বালীয় তরমুজ প্রকাশিত হতেই খুব হই হই করে চলতে লাগলো, এটা দেখলাম।
1: তো আপনার কি মনে হয় যে মানে 70-এর যে স্বরগুলো ছিল, নিশ্চয়ই আপনার অ্যাপ্রোপ্রিয়েশন বা আপনাকে গ্রহণ করেছেন যারা, তারা বুঝতে পেরেছিলেন যে আপনি এদের চাইতে আলাদা? আপনি কি প্রথম থেকে এই সংশয়মুক্ত ছিলেন যে আপনি যা লিখছেন তা অন্যদের চাইতে আলাদা, 70-এর মূল ট্রেন্ডের থেকে কোথাও আলাদা?
2: না, 70-এর মূল ট্রেন্ডের থেকে আলাদা কিভাবে হবে, কারণ তখন একটা ইয়ে ছিল আমাদের, বিপ্লব। বিপ্লব তো সবাই করত, ফলে মূল ট্রেন্ড থেকে আলাদা নয়। কিন্তু আবার মৃদুলের কবিতা একরকম, গৌতম চৌধুরীর কবিতা একরকম, রণজিৎ দাসের কবিতা একরকম, আমার কবিতা আর একরকম।
1: ঠিক কোথায় আলাদা বলে আপনি মনে করেন? মানে আপনি নিজেকে আলাদা করলেন কিভাবে, যে যতক্ষণ না নিজের কণ্ঠস্বর পাচ্ছি ততক্ষণ আমি প্রকাশিত হব না, মানে বই হিসেবে অন্তত, এটা তো আমরা ধরে নিই, এখন কবিদের একটা মনোভাব থাকেই।
2: কিন্তু আমাদের ওরকম কোনো ছিল না। আমাদের কোথায় আলাদা এইরকম ভাবে বলতে পারবো না আমি, আলাদা তো বটেই,
1: সে তো ব্যক্তিভেদে, স্থান ভেদে, কাল ভেদে আলাদা হবে
2: অবশ্যই।
1: বালীয় তরমুজের একটা অত্যন্ত প্রিয় কবিতা আমাদের, মধুপুর মধুপুর, কবিতাটা যদি একটু আপনি পড়েন, তারপরে না হয় আমরা এই সূত্রে কিছু কথা বলতে পারি।
2: মধুপুর মধুপুর, বিপ্রদাস এসো ভাই, মধুপুর মধুপুর খেলা করি। ভাই, এই বিশেষ খেলাটির তুমি আবিষ্কর্তা, তুমি রেফারি এবং খেলাটির একমাত্র দক্ষ খেলোয়াড়। পরীক্ষায় ফেল করে তুমি মধুপুর পালিয়ে গেছিলে, বাবার পছন্দ করা মেয়েকে বিয়ের ভয়ে তুমি পুনর্বার মধুপুরে 1970-এ। ভাই, সেই থেকে আমার ধারণা মধুপুর যেতে পারলে শ্রেষ্ঠ পন্থায় অভিমান প্রকাশিত হয়। গোপন বাসনা একবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধুপুরে যাব, তাই রেল ভাড়া বৃদ্ধির দিকে তীব্র নজর রাখি। বিপ্রদাস ভাই, আমি দেখতে চাই একজনের খেলা আর একজন খেলতে পারে কিনা।
1: আপনার প্রতি একটা প্রশ্নচিহ্ন অনেকেরই আছে, যে আপনার একটা পর্যায়ের কবিতা বিশেষভাবে আধ্যাত্ম সংকেতপূর্ণ। আমাদের এটা বলুন যে আপনার মধুপুর থেকে মণিপুর এই যে যাত্রা, এর তো একটা আধ্যাত্মিক কূট আছে। আপনি যখন প্রথম মধুপুর লিখছেন তখন নিশ্চয়ই এটা ভাবেননি? তো এই মধুপুর ছিল একটা অদ্ভুত স্পেস, যে স্পেসটা হাইপার রিয়েল এবং হাইপার রিয়েলিটিতেই শেষ। এই রিয়ালিটি থেকে আপনি যখন উন্মেষ গোধূলিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার দ্বিতীয় বই, তখন আরো বেশি স্থানিক এবং আরো বেশি সংহতভাবে একটা কোনো বিশেষ জায়গাকে আপনি নিয়ে আসছেন, যেটা পরে প্রায় সেটে যাবে আপনার নামের সঙ্গে। সেটা হলো উত্তর কলকাতার কবিতা উন্মেষ গোধূলি। প্রকাশকাল যদি দেখি 1996, মাঝখানে 13 বছর কেটে গেছে। তো এই 13 বছরও কোনো বই প্রকাশ করার কথা আপনি ভাবেননি?
2: কবিতা প্রকাশিত হওয়ার দিকে খুব একটা নজর ছিল না। কবিতাগুলো লিখে যাচ্ছি, পত্রিকায় ছাপা হচ্ছে, লোকে পড়ছে, তাতেই হয়ে যাচ্ছিল। আর মাঝখানে অনেক রাজনৈতিক কবিতাও ছিল, রাজনৈতিক কবিতা আমার প্রচুর ছিল এই উন্মেষ গোধূলি যখন আমি লিখছি তখনকার সময়ের। তো সেইগুলোকে বাদ দিতে হয়েছে, বাদ দিয়ে দিয়ে 1996 একটি কবিতার সংকলন প্রকাশ করে আমি আবার হাত গুটিয়ে নিলাম। আমার বই বেরোনোর সঙ্গে সঙ্গে যদি ওই হই হই করে চলাচল একটা ব্যাপার থাকে, তাহলে উন্মেষ গোধূলি সেটা ছিল না।
1: সেটার কারণ কি?
2: তুমি প্রথমেই যেটা বললে যে একটি স্থানকে আমি বিশেষভাবে বেছে নেওয়ার দিকে যাচ্ছি, তো এটা

0: সেই রকমই একটা কিছু ব্যাপার হবে আমার মনে হয়, যে ওই স্থানটা তখন
1: স্থানিকতাটাকে
0: গৃহীত হয়নি, হতে চাইনি,
1: গ্রহণ করতে পারেনি।
0: হ্যাঁ,
1: কিন্তু আজকে ইন রেট্রোস্পেক্ট আপনার কবিতা পড়ছি, যখন তখন বালিও তরমুজের মধ্যে একটা শেষ কৈশোর প্রথম যৌবনের ঝলক আছে, থার্স্ট আছে একটা, সেইটা উন্মেষ গোধূলিতে এসে অনেক থিতু। উন্মেষ গোধূলিতে আপনি যে ধরনের কবিতা লিখেছেন, যেমন ধরুন পুরুলিয়া কবি সম্মেলন, আবার ধরুন উত্তর কলকাতা মানে বাগবাজার মানে একটা বিশেষ ভূগোলের কথা রয়েছে, সেরকম দূর ভূগোলের কথাও রয়েছে কিন্তু মধুপুরের মতো, বিহার বর্ডার। আপনি যদি বিহার বর্ডার কবিতাটা পড়েন,
0: আবার এসেছি এই বিহার বর্ডারে, অনেক দেখেছি আমি বিহার বর্ডার, বিহার বর্ডার তুমি দেখিও না আমাকে অঞ্জন, বিহার বর্ডার জুড়ে নেমে আসে মেঘ, বিহার বর্ডার জুড়ে বৃষ্টি হয় খুনি পাহাড়ের সবুজের তলে তলে সুসজ্জিত কালো আকরিক, পরতে পরতে ছুঁয়ে নামে জল আজ শাল ও শ্রাবণ, ওই দূরগামী উচ্চাভিলাষী রেলপথ অবরোধ করে আছে, চাঁদ দেখেও দেখে না। বিহার বর্ডার জুড়ে বৃষ্টি নামে অঞ্জন, বিহার বর্ডার জুড়ে নাচতে থাকে ধামসা উত্তেজনা, শালপাতা বাহিত হয়ে ছড়ায় চারদিকে, রজ্জু পথে চলে যায় তামা লোহা, স্বদেশের গর্ব লুট করে ফেরে গাঁক গাঁক টাটা মার্সিডিজ, বিহার বর্ডার থেকে জন্ম নেয় ক্রোধ মন্থন, ছোলা কাঁধে একে একে ফিরে আসে পুরনো বন্ধুরা, শুধুমাত্র থেকে যায় অপরিচিতের মতো আমাদের দুর্বোধ্য প্রকৃতিস্থ আত্মীয় স্বজন।
1: এখানে তো সেই একটা যে সত্তরের বিপ্লবের চিহ্ন সেটা কোনোভাবে থেকে গেছে,
0: থেকে গেছে। হ্যাঁ,
1: এবং মধুপুর থেকে এই বিহার বর্ডার বহু দূর, মধুপুরে ধরুন একটা শেষ কৈশোরের রোম্যান্টিকতা ছিল, এটা বিহার বর্ডারে নেই, বিহার বর্ডারে বরঞ্চ অ্যাংরিয়াং ম্যানকে পাচ্ছি। আপনার কবিতায় ক্রোধের উচ্চারণগুলো সেই সময় বেশ ভালো মতো এসছে, এ শুধু এখানে নয়, আমি উল্লেখের জন্য বলছি সামনের বাড়ির বউ, অর্ডার সাপ্লায়ার, এই যে আশ্চর্য জগৎগুলো আসছে, যে একটি মেয়ে সামনের বাড়ির বউকে দেখে ঈর্ষান্বিত হচ্ছে এবং তার জায়গায় নিজের স্থান বদলটা করছে, এই একটি মেয়ের জবানিতে কবিতা লিখতে গিয়ে তার ক্রোধ, তার উষ্মা, তার কি বলবো অ্যাংস্ট বা আরতি যদি বলি, সেটাকে আপনি অনুভবের জায়গাটা কি করে করলেন? এই লিঙ্গের স্থান বদলটা পরেও এসছে আপনার কবিতায়, কিন্তু সামনের বাড়ির বউ কবিতাটার প্রেক্ষিতে আমি জিজ্ঞেস করছি, এটা কি করে আসে? একজন পুরুষ কবি কি করে একজন নারীর জবানিতে পুরোপুরি লিখতে পারে?
0: নারীর জবানিতে পুরোপুরি লিখতে পারবে সে যখন এই বদলটিকে খুব কাছ থেকে দেখেছে, মানে আমি সামনের বাড়ির বউয়ের সঙ্গে আমার পাশের বাড়ির মেয়েটির এই যে অদল বদলটা সেটা খুব কাছ থেকে দেখেছে, এবং আমি সেখানে কোথাও ছিলাম না, তার মধ্যে দিয়েই ওই কবিতাটি এসেছে সামনের বাড়ির বউ।
1: ফিরে যাই বাংলার বৃহৎ কবিদের দিকে, যদি কাজী নজরুলের কবিতা দেখি, তুমি যদি রাধা হতে শ্যাম, এই পর্বগুলো আসছে আপনার কবিতায় অনেক পরে, যে আধ্যাত্ম চৈতন্যের জায়গা থেকে যখন আপনি স্থান বদল করবেন।
0: না, সামনের বাড়ির বউ এটা আধ্যাত্ম চেতনারই ব্যাপার ছিল, মানে আধ্যাত্ম চেতনাটা হয়তো আমার মাথার পেছন দিকে ছিল, কিন্তু এর সূত্রপাতটা ঘটে গিয়েছিল ওই সামনের বাড়ির বউয়ের প্রেক্ষাপট থেকে।
1: সেখান থেকে যখন আপনি উত্তর কলকাতার কবিতায় আসছেন, এবং উত্তর কলকাতার কবিতা একটা ভয়ঙ্কর বানিয়াকে বলে হই হই, তো উত্তর কলকাতার কবিতাকে একেবারে টিপিক্যাল ট্যাগ দেওয়ার কি কারণ ছিল?
0: উত্তর কলকাতার কবিতাটা আমি যখন লিখছি তখন আমি জানতাম না যে ওটা উত্তর কলকাতার কবিতা হবে, আমি কবিতাগুলো লিখে চলেছি এবং শেষের দিকে যখন বই করার দিকে যাব ভেবেছি, যখন তখন যখন নাম ভাবছি মাথায় আসছে যে উত্তর কলকাতার কবিতা, উত্তর কলকাতার কবিতা, কিন্তু উত্তর কলকাতার কবিতাটা আমি উত্তর কলকাতার কবিতা লিখবো ভেবে কিছু লিখিনি কখনো।
1: সেটা তো আপনার বালিও তরমুজেও আছে,
0: আছে আছে,
1: হ্যাঁ, যে চৈত্র সেল তার কথা আছে, উত্তর কলকাতার টিপিক্যাল একটা সিম্পটম। উন্মেষ গোধূলিতে সেই অদ্ভুত কবিতাটি আছে যেখানে রাধাকৃষ্ণের ঝোলা মাথা হচ্ছে
0: ঈদের দিন এবং ঝুলনের দিন,
1: ঝুলনের দিন। উত্তর কলকাতার কবিতা খণ্ড বিখণ্ড ভাবে বিভিন্ন ছোট পত্রিকায় বেরিয়েছিল, আপনি বাণিজ্যিক পত্রিকায় সেভাবে কখনো লেখেননি, পূজা সংখ্যায় কখনো লিখেছিলেন কি তার আগে?
0: পূজো সংখ্যায় মানে বড় পত্রিকার পূজো সংখ্যায় না, আমি তেমন লিখিনি,
1: মানে এখনো পর্যন্ত আপনি
0: এখনো পর্যন্ত লিখিনি,
1: লেখার ইচ্ছেও হয়নি
0: না।
1: কিন্তু যখন লিটল ম্যাগাজিনের কবিতাগুলো বেরোচ্ছে এবং তখন যারা নজর করেছিল আমার মনে আছে তাদের সংখ্যা খুব বেশি ছিল না, গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পরে একটা বিস্ফোরণ
0: ঘটে,
1: উত্তর কলকাতার কবিতা একটা ইভেন্ট হয়ে ওঠে, এবং উত্তর কলকাতার কবিতা আমার যতদূর মনে আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পায়, এবং

0: আপনার হাতে সেদিন পুরস্কারটি তুলে দিয়েছিলেন আমাদের বাংলা কবিতার চাঁদের রূপিঠের অধিকারী মনীন্দ্র গুপ্ত। তো আমরা একটু কবিতা শুনবো আপনার কাছে, আপনি যদি বাদারিয়া ঘেরিয়া এটা পড়েন।
1: ও ভালো কবিতা বলেছ। বাদারিয়া ঘেরিয়াই চাড়ুয়োর কারি, দোদুল ঘরের মাঝে সঘন মশারি, দোদুল গঙ্গা মধ্যে ইলিশের নাও, খিচুড়ি চাপাও বধু খিচুড়ি চাপাও, দোদুল কদম্ব শাখে ঝুলা শ্যামরাই, বস্তির পিছন মাঠে কয়েক লখাই, কয়েক বিনতির সাথে খেলা করে গায়, এমনও বাদল বাটে কে ঝুলিবি আয়, দোলে পথ শূন্য আড্ডা, আন্ডা বাচ্চা নিয়ে রোয়াকে উঠেছে নেড়ি, ঝাঁপ ফেলে দিয়ে দোকানি ঘরের পথে, দোলে নৌকাটিতে কুমোরটুলির ঘাটে মা দুর্গা মাটিতে, ওপারে নিভন্ত চুল্লি চিমনি সারি সারি, ঘেরিয়াই বাদারিয়া চাড়ুয়োর কারি।
0: আপনি যখন কবিতাটা পড়ছেন আমি ততক্ষণ চোখ বোলাচ্ছিলাম এই বইয়ের বিভাব কবিতায়। অতিকাল যাও আমার অপর এই গঙ্গার ধারে, বটবৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে, মাকুড়ার গোলাপি গামছা, আহা কি শীতল। অতিকাল যাও ওকে একটু শুতে দাও, বিরক্ত করো না। ওই গামছাটি পাতা যাবতীয় মাধ্যমের উদ্বেজনা থেকে দূরে, ওই গামছাটি পাতা বাগবাজারের গঙ্গার ধারে, পক্ষী বিষ্ঠাময় কোনো বটমূলে বাঁধানো চাতালে থামো অতিকাল, দূর থেকে গামছাটিকে প্রণাম জানাও। এই সময়টায় আপনার পাঠ রুচির বদল ঘটেছে, আপনি অন্য কিছু পড়ছেন এবং আপনি একটা অদ্ভুত তাত্ত্বিক অবস্থানের পরিবর্তনের মধ্যে আছেন, যেটা বিভাব কবিতায় ভীষণভাবে ধরা রয়েছে। যদিও তার মধ্যে যে কুটগুলো আছে সেগুলো ভেঙে বলার দরকার নেই। অতিকাল, হাইপার রিয়েল টাইম এবং আমার অপর, তাহলে আমি কোথায়, এই আত্মজিজ্ঞাসাটার সন্ধান কি তার আগে ছিল না এইভাবে অন্তত?
1: আমার অপর তো আমারই অপর, এই গঙ্গার ধারে বট বৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে বাঁকুড়ার গোলাপি গামছা, আমার অপর।
0: প্রাবন্ধিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা এবার আসি। আপনি এই উত্তর কলকাতা কবিতা লেখার ঠিক পরপরই জড়িয়ে পড়ছেন ইতিহাসবিদ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জাতিসত্তার, রবীন্দ্রনাথের জাতিসত্তার বাচন সংক্রান্ত একটা বিতর্কে, এবং খুব স্বাস্থ্যকর বিতর্ক, যা পার্থবাবুও খুব স্পোর্টিংলি নিয়েছিলেন এবং অসাধারণ তার উত্তর দিয়েছিলেন। তার উত্তরে আপনি প্রবন্ধ লেখেন এবং আপনাদের দুজনের একটা লম্বা আলোচনাও হয়। সেই সময়টায় আপনি হঠাৎই রাষ্ট্র এবং জাতিসত্তা এই দুটো আপনার পড়ার বিষয় হয়ে ওঠে খুব বিশেষভাবে, এবং জাতিসত্তার পাঠের সঙ্গে সঙ্গে এই যে স্থানিক জায়গা উত্তর কলকাতা, সেখান থেকে আপনার প্যান ইন্ডিয়ান যে সত্তা, এই দুটো এটা ওটার অপর। তো এই দুটো অপরের মেলবন্ধন করে কবিতার জারণ, প্রবন্ধের জারণ না হয় সম্ভব হলেও ভাবে একাডেমিক্যালি, এবং এই প্রবন্ধগুলো খুব একাডেমিক ছিল। তো এই দুটোর বোঝাপড়াটা আপনি কি?
1: দুটোর মধ্যে কোনো বোঝাপড়া হয়নি তেমন একটা, কেননা এই কবিতাগুলো এসেছে আমার অপরই গঙ্গার ধারে বটবৃক্ষ মূলে দেখো গামছা পেতেছে, এই অপরটি ওই প্যান ইন্ডিয়ান এবং বাংলা জাতিসত্তার মানে তার যে অপরতা এক নয় বলে আমার মনে হয়। কেননা এখানে কবিতার অপরটি বটবৃক্ষ মূলে গামছা পেতেছে এইরকমভাবেই শুয়ে আছে, এরকমভাবেই শুয়ে
0: বাঁকুড়ার গামছা,
1: বাঁকুড়ার
0: গোলাপি গামছা। আপনার রুট কিন্তু বাঁকুড়া।
1: হ্যাঁ, আমার রুট বাঁকুড়া।
0: প্রসঙ্গত উল্লেখ্য যে প্রসূনদার ঠাকুরদাদার বাবা ছিলেন ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, যিনি বাঙালিকে একটা বিরাট শব্দ দিয়ে গেছেন, চিচিং ফাঁক। তো এই বাঁকুড়ায় ক্ষীরোদ প্রসাদের বোধহয় একটা
1: মৃত্যু হয়েছিল 65 বছর বয়সে। হ্যাঁ, আর ক্ষীরোদ প্রসাদ অ্যাকচুয়ালি খড়দার লোক ছিলেন।
0: আপনারা হচ্ছেন মানে নিত্যানন্দ সম্পর্কিত বন্দ্যোপাধ্যায় আর কি, সব মিলে একটা সাংঘাতিক মানে বৈষ্ণব তন্ত্র অ্যালকেমি। ক্ষীরোদ প্রসাদ অ্যালকেমিস্ট ছিলেন বলে জানি
1: আমি। বাবা, হ্যাঁ, প্রচন্ড অ্যালকেমিস্ট ছিলেন, এবং ওনার বানানো একটি ওষুধ ছিল লাইমোডিন বলে,
0: সেটা খেলে কি হতো,
1: সেটা খেলে পেটের অসুখ সেরে যেত,
0: সেটাকে আজকাল আর পাওয়া যায় না। আমি আরেকটা কবিতার কথা বলি, সেটা হলো আমার মেয়ের বিয়ের ঝলমলে।
1: আমার মেয়ের বিয়ের ঝলমলে প্যান্ডেলের পেছনে অন্ধকারে কে দাঁড়িয়ে, এসো ঠাকুর আমি নিজ হাতে তোমাকে, তোমার সামনে পেতে দেবো শাল পাতা, বেড়ে দেবো বিরিয়ানি বেছে বেছে, সামনের রাঙের টুকরো আর মাটির গেলাসে ঢেলে দেবো বোরহানি, আর দেখবো তুমি পেট ভরে খাচ্ছ। পেয়ে গেলাম বিবিবাজারের আসগার চাচাকে, আল্লাহ মেহরবান ঠাকুর, ওস্তাদ কারিগর বটে, খেয়ে দেখো আসলি চিজ, কতকাল খাওনি, কতকাল না খেয়ে পেটটা কুকুরের মতো সরু আর ধুঁকছে, আর তার উপর ছিটকে আসা আলোয় চকচক করে উঠছে তোমার সোনার পইতে।

0: ওরা তোমাকে খেতে দেয় না ঠাকুর, ভিজে পচা চাল পচা ফলপাকুর বাসি বাতাসা খেও না, থুক থুক মুখ থেকে ফেলে দাও, তোমার জন্য নিয়ে দাঁড়িয়ে আছি এই স্বর্গীয় বিরিয়ানি ভোগ, প্যান্ডেলের পেছনে আবঝা আঁধারে এসো, প্রাণ ভরে খেয়ে যাও আর আশীর্বাদ করো আমাদের নাস্তিকতা যেন বেঁচে পড়তে থাকে।
1: এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু তখনও আপনি একটা দোটানার মধ্যে রয়েছেন।
0: হুম হুম।

0: হলো একিব বাবা, এ যে দেখছি জেগে উঠছে বঙ্গীয় থিয়েটার। উনি কে গিরিশবাবু? ধোঁয়া কেন, স্পটলাইট আলো, আমি কে আবু হোসেন? কে আব্বাত, কি নসিব আমার! আপনি কে অমৃতলাল না দানিবাবু? দেখি রে বিনোদ, পাটা দে তো নম করি, মায়েরি কি মহমীয়সী নারী! ওদিকে শিশিরবাবু, চোপ বাজনা থামা, কি আপদ! দেখছিস না গ্রিন রুমে আলমগীর করছেন পায়চারি? আরব্য রজনী কাঁপছে, মর্জিনা মর্জিনা দেখো ছিছি, কি জঞ্জাল চতুর্ধারে, রসহীন ফুর্তিবাজি। আবদাল্লা আয় খোঁজা, শুনে যা কি খোয়াব দেখেছি! ঘরের মাগিরা গাইছে, বিনা কাজে আর মিন শেখে কেন যেতে দেবো? এই তো বাক্স দেখো, বিজ্ঞানের দান। ক্রমশ শুকিয়ে যাচ্ছে মানুষের সাজানো বাগান।
1: বিনোদপ্রসাদ ওতপ্রোতভাবে এই কবিতায় এলেন, মানে আমাদের ছোটবেলা থেকে আকাশবাণীতে শোনা আলিবাবা, তো তাতে এই যে বাজে কাজে মিন শেখে আর যেতে দেবো না, এত একদম বাঙালি জীবনের সার সত্য। তো এই জার্নিটা যখন চলছে এবং এত রং এই উত্তর কলকাতার কবিতায়, প্রায় একটা কার্নিভাল, মানে সব কিছু জুড়ে উত্তর কলকাতার সাথে এই কার্নিভালটা সবসময় বহন করে না। উত্তর কলকাতা একটা অতিকাল পেরিয়েও একটা হাইপার রিয়ালিটি, যেখানে কার্নিভাল নিত্য শ্বেতা বহে ধলেশ্বরীর মতো সত্য।
0: না, উত্তর কলকাতায় একটা কার্নিভালও আছে এবং একটি মনমরা দিকও আছে। কার্নিভাল এবং মনমরা দিক, এই দুটোকে একসঙ্গে নিয়েই এতল বেতল খেলতে খেলতে আমার উত্তর কলকাতার কবিতা লেখা।
1: যদি দেখি যে আমাদের টুয়েলভ নাইটে বা শেক্সপিয়ারের অন্যান্য কমেডিতেও একটা কার্নিভাল থাকলেও খানিকটা বিষণ্ন লোক, খানিকটা গোমরা মুখ লোক থাকে, তাদের মন খারাপ কিছুতেই ভালো হয় না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের মতো, ঘুম থেকে উঠেই বলে মন মেজাজ আর ভালো হলো না। তো এখানে মন খারাপের অনেকগুলো কবিতা আছে। আমি একটা খুব অদ্ভুত কবিতার কথা বলবো, যে কবিতাটা আপনি কবিতা পড়েন না, আপনি জনসমক্ষে বিশেষ পড়েন না, মানে কবিতা পাঠের আসরে। এখানে কোথাও একটা লিঙ্গগত স্থান বিনিময় রয়েছে, জাদুঘর মেহেন্দি বাগান থেকে ফিরে এসো।
0: জাদুঘর মেহেন্দি বাগান থেকে ফিরে এসো মনস্কামে, জাদুঘর দাহ্য কত গান ভিজে যাচ্ছে কান্নায় ঘামে। জাদুঘর বুকের আঁচল খসে পড়ছে হৃদয়ের ভারে, সন্ধ্যায় জড়ানো বেলি মালা শুকোচ্ছে চাঁদের আন্ধারে। কুকুরের ডাকে জেগে আছে রাত্রি ঘোর রবীন্দ্র সরণী, জাদুঘর এ বাবুহীন ঘরে আমি শুধু তোমার ঘরণী। জাদুঘর দাহ্য সব গান ধিকি ধিকি পুড়ে যাচ্ছে দিলে, জাদুঘর সিন্ধুকের ঘাট থেকে ফিরে এসো মেহফিলে।
1: এই মন খারাপকে আপনি কোথায় দেখলেন? রবীন্দ্র সরণীর এই মন খারাপ, এই গভীর রাতের মন খারাপ,
0: গভীর রাতের মন খারাপ, রাস্তায় চলাচল করতে হয়,
1: হ্যাঁ
0: তাহলেই একমাত্র
1: একমাত্র দেখা যাবে। তো আমি আরেকটা কবিতার কথা বলে অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে বিপ্রতিপে ফুলে ওটা বেদনার পাল। এটা আমার কেন জানি না মনে হয়েছে যে গোটা বইটার মধ্যে কোথাও যেন এই কবিতাটা ব্যতিক্রম। বাকি কবিতাগুলোর ভিতরে যেরকম ফিকশনাল প্রিমাইজ রয়েছে বা কোথাও কোনো চরিত্রের কথা রয়েছে, এটা একদম নিজের মনোগহীন থেকে উঠে আসা আশ্চর্য কবিতা। আপনি যদি কবিতাটা একবার পড়েন।
0: বিপ্রতিপে ফুলে ওঠা বেদনার পাল, যে নৌকাকে টেনে নেয় ঝড়ের গভীরে, আমি তার গলুয়ে নিঃসঙ্গ ভাটিয়াল, অন্ধকার গঙ্গা জল নাচে ঘিরে ঘিরে। আমি তার অপ্রণয়ী দেখা না দেখায় মেশায় বিদ্যুৎ লতার তিষ্ঠ ক্ষণকাল, আমি তার হলাহল ঢেলেছি গলায় তোমারে প্রণমী সখা দিক চক্রবাল। চক্রধায় দিক বিদিক নৌকাধায় পাছে, পালধায় অশ্রুধায় বেদনাম্বু রাশি, আর্তনাদ নাদব ব্রহ্ম ব্রহ্ম তালু বাছে, আমি তার মন্ত্রসাপ আমি তার বাঁশি, করেছি সম্বল শুধু অনেকান্ত প্রাণ, যে নৌকায় ভেসে যায় সেই জলযান।
1: এইবার এখান থেকে একটা ডিপার্চার কোথাও পাচ্ছি, উত্তর কলকাতার কবিতার শেষ কবিতার আগের কবিতা, বাজাও বাজাও ভেপু। এটা আমি পড়ছি, বাজাও বাজাও ভেপু ভাজো হে পাঁপড়, বাজো এ বেগুনি কিছু ছাড়ো অতঃপর, তন্নি পটলি ছাড়ো ফুটন্ত করায়, আশার আন্ধারে ঘেরা দুপুর গড়ায়, অতিকাল পথ ছাড়ো মানুষের রথ, টানতে দাও আবহমের যুগপথ, বেচতে দাও কলা কিছু নিজস্ব প্রথায়, আষাঢ়ে বিকেল নামে আনন্দে ব্যথায়, আমারও লাগে না ভালো তর্ক সভার, দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভার, বরং উৎসবে ভাসি মানুষের ভিড়ে, বাজিয়ে পাতার ফেপু পুরো বিষমিরে, পথ রথ অন্তর্যামী কি জানি কে যে হাসে, আষাঢ়ে সজল ঘন সন্ধ্যা নেমে আসে। যে বর্ষায় শুরু হয়েছিল আরেকটা বর্ষায় গিয়ে উত্তর কলকাতার কবিতা শেষ হচ্ছে, এবং আপনি বলছেন যে এই সমস্ত ভারী

0: এই জিনিস ছেড়ে দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভাগ ছেড়ে কার্নিভালে প্রবেশ করি। এই কার্নিভালে প্রবেশের পথটা কি আধ্যাত্ম, এটা তো একটা জার্নি, অন্তত এক দেড় বছর লেগে গেছে সব কটা কবিতা লিখতে।
1: হ্যাঁ সে তো বটেই, সেটা যদি কার্নিভাল বলো তাহলে হ্যাঁ কার্নিভালের একটা অবকাশ তো আছেই এইখানে। আমারও লাগে না ভালো তর্ক সভা আর, দেশ দশ ভালো মন্দ ইতিহাস ভার, বরং উৎসবে ভাসি মানুষের ভিড়ে, বাজিয়ে পাতার ভেঁপু পুরবি সমীরে,
0: সেখান থেকে আনন্দ বিক্রি। কিন্তু মাঝখানে একটা কথা আছে, বঙ্গীয় চতুর্দশপদী ছোটি বই
1: অনেক ইতিহাস ভার
0: তার মধ্যে আছে এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, মানে সেখানে বাংলার আইডেন্টিটি খোঁজা, নিজেকে বাঙালি বলে চেনার জায়গা। এবং আরেকটা জিনিস রয়েছে, বঙ্গীয় চতুর্দশপদীতে চতুর্দশপদী আপনি তার আগে স্পষ্টভাবে বলেননি, ওখানে বললেন এই ফর্মটাকে, চতুর্দশপদী ফর্মটাকে আপনি পরে অনেক জায়গায় লিখেছেন, অসংখ্য কবিতা আছে আপনার, রাধাতপা চতুর্দশী চতুর্দশপদীর বই পরবর্তীকালে। আপনার এই বাংলায় সনেট লেখার বিষয়টাকে কিভাবে দেখেন, কারণ বাংলার সনেট বিতর্কে আপনি অনেকবার জড়িয়েছেন বহু রকম ভাবে, সেটাকে আপনি কিভাবে দেখেন?
1: এই সনেট লেখার মধ্যে একটা খুব মাদকতা আছে, এই যে বঙ্গীয় চতুর্দশপদী আমি লিখে যাই, এটা আমাকে লিখিয়ে নিয়েছে কোনোভাবে, সমস্তটাই আমার মাথার মধ্যে ভর করেই ছিল, এটাকে শুধু একটু এতল বেতল করে।
0: সেটাকে আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি শিক্ষক এবং সনেটের ফর্ম সম্পর্কে আপনার, মানে বাংলা ছন্দ 14 মাত্রা 18 মাত্রার বাইরে কি হবে, হ্যাঁ মানে আমাদের দুজনের মধ্যবর্তী প্রজন্মের কবি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থে যখন উনি 16 মাত্রায় লিখলেন তখন একটা বেশ সমস্যা দেখা দিল সনেটকারদের ভেতরে, সেই সনেট বিতর্কে পার্থদাও কলম ধরেছিলেন এবং আপনিও ধরেছিলেন। কবিতার গঠনগত জায়গা নিয়ে এখনো পর্যন্ত কি আগে থেকে কিছু ভাবেন না, কলমটা ধরার পর যেরকম আসে সেরকম, নাকি মাথার ভেতরে মন্ত্র সাপ ঘুরতে থাকে?
1: সবচেয়ে শেষে যেটা বললে সেটাই ঠিক, মাথার ভেতরে মন্ত্র সাপ এটা ঘুরতে থাকে, সেটা কাঠামো নিয়েই আসে, কিন্তু ওইটা লেখবার সময় হয়ে যায়। আমি বলছি যখন সনেট লিখছি তখন এই যে প্রায় 20 কোটি সন্তানের মুড়া জননী গো তুমি, জানোই না কি বিপুল সম্ভাবনা এখনো তোমার অন্তরে সঞ্চিত আছে এ বিশ্বকে এখনো দেওয়ার, এই যে
0: অক্ষরবৃত্তের
1: যে ছন্দটা, প্রায় 20 কোটি সন্তানের মুড়া জননী গো তুমি, তার মানে 8-8-2 যাচ্ছে, এইটা খুবই সুন্দর ছন্দ হিসেবে, তো সেইটাকেই আমি রেখে দিয়েছি এখানে।
0: সনেট কি এখনো লিখতে মন চায়?
1: সনেট এখন আর বিশেষ লিখতে মন চায় না,
0: পড়তে মন চায়।
1: হ্যাঁ পড়তে অবশ্যই মন চায়,
0: কারণ সাম্প্রতিক তরুণেরা আবার সনেট ছাড়া কিছু লিখতে চাইছেন না।
1: আচ্ছা,
0: মানে ভয়ঙ্কর রকমের সনেট বিলাসী হয়ে উঠেছেন।
1: বাহ, খুবই ভালো কথা।
0: আমরা আসি পরের বই আনন্দ ভিকিরিতে। উত্তর কলকাতা থেকে আনন্দ ভিকিরি 2008 বেরোনো বই, একটা বিরাট লাভ। আপনার ফ্যান যারা উত্তর কলকাতার সারদা মায়ের ঘাটে গিয়ে আপনাকে বিকেলবেলা ধরে ফেলতো, সেই সব ছেলে ছোকরারা আনন্দ ভিকিরি পড়ে খানিকটা থতমত খেয়ে যায়। হঠাৎ আনন্দ ভিকিরিতে এসে কি মনে হলো?
1: আনন্দ ভিকিরিতে প্রথম কবিতাটা পড়লেই বোঝা যাবে, কবিতাটা ছিল সাধনা। বাড়িতে লেগেছে মিস্ত্রি, ঘর দোর যা হয়েছে ছিঁড়ি, অহতব্য নয় একেবারে, ঝঞ্ঝাটের এক শেষ ঝাড়ে ছিল বাঁশ বেঁধেছে ভাড়ায়, কিন্তু সে তো আমারই তাড়ায় এত সব ঝামেলা বেঁধেছে, পুরনজ্জা ছিল সব যেচে পাল্টে ফেলতে চেয়েই তো আমি এ কাজে নেমেছি, যে আগামী নিজেকে নতুন করে পাবো রংচটা কদিন কাটাবো, সুতরাং ধৈর্য ধরে থাকি কটা রাত কতই বা বাকি এ কষ্টের, তারপরেই তো ধীরে ধীরে শান্তি বহিবে সমীরে, ঝকঝকে ঘরদোর আলো উজ্জ্বল আসবাব জমকালো, পর্দা চাদর সিস্টেমে শরৎ বাজবে খুব ঢিমে, এই ছবি মনে ঘুরি ফিরি বাড়িতে লেগেছে মিস্ত্রি।
0: আপাদমস্ত পরিবর্তনটা আপনি ভূমিকাতেই বলে নিলেন, এর পরে তো অনেক রকম প্রশ্ন থেকে এলো, মানে জাতিসত্তা বিষয়ে তর্ককারী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাংলা কবিতার প্রাতিষ্ঠানিকতা নিয়ে আন্দোলনের অন্যতম হোতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শতজল ঝর্ণার ধ্বনি, তিনি কি প্রব্রজ্জা নিলেন, এই প্রশ্ন কিন্তু প্রচুর এসছে। আনন্দ ভিখিরি হয়ে গেলেন যখন আপনি, যখন আপনি সোজাসুজি লিখলেন আনন্দে ভিখিরি হয়ে যাবো একদিন, আমি এসে কে বিভোর, তোমাদের তর্ক থেকে উড়ে যাব ঠিক হয়ে মেঘ ঘন ঘোর, হরষে নিথর হয়ে কিছুক্ষণ থামব কালো চিমনির মাথায়, দেখব জীবন ঘোর চলেছে যাপন ঘন লতায় পাতায়, এসে কে ফকির হয়ে যাব তারপর আমি আনন্দে নীরব, তরকারি তর্কাতীত রূপে পাব নিজেকে অতীত হলে তর্কের খবর। এই আনন্দ ভিকিরির সময় আপনি কি পড়ছিলেন?
1: ওইরকম ভাবে বলতে পারবো না যে কোন বই লেখার সময় কি পড়ছিলাম, তবে

0: ছিলামই কিছু,
1: আমার মনে হচ্ছে তখন আপনি ভারতীয় দর্শন পড়ছিলেন।
0: হ্যাঁ সেটা তো বটে, ভারতীয় দর্শন আমি কিছুদিন আগে থেকেই পড়া শুরু করেছি, মানে আনন্দ বিকেলে লিখছি যখন।
1: তাহলে এটা একটা প্যারাডাইমেটিক শিফট বলা যায়।
0: অবশ্যই।
1: আচ্ছা, মোটামুটি আমাদের এবার একটু গুটিয়ে নেওয়ার সময় এসছে। আপনার পরবর্তী গ্রন্থগুলিতে এই চিন্তা প্রলম্বিতই হয়েছে দেখা যায়, আরো কূটকে আশ্রয় করেছে, যেমন গুপ্ত দাম্পত্য কথা, যেখানে স্ত্রী পর্ব পুরুষ পর্ব দুটো আলাদা পর্বে বিভাজিত হয়ে লেখা হচ্ছে। উপাদান কারণ শব্দটাই তো একান্ত ভাবে ভারতীয় দর্শনের। এবং তারপর রাধাতপা চতুর্দশী হয়ে আজকে আপনার অভিসময় কালী, আপনি এই পর্যন্ত এসে একটা বিশেষ কালটে এসে থামলেন, বা তাকে নিয়েই চলছেন এখনো বলা যায়
0: সেরকম।
1: সেই কালীর কবিতা তো আপনি একদিনে লেখেননি।
0: না, কালীর কবিতা প্রায় 5-6 বছর তো লিখেইছি।
1: অভিসময় কালী পড়তে গিয়ে বারবার মনে হচ্ছে কবিতাগুলো যেন গানের মতো।
0: হ্যাঁ, রামপ্রসাদের গানের মতো,
1: মানে
0: কমলাকান্তের গানের মতো।
1: তো এই গানের ফরম্যাটটাকে আপনি নিলেন কেন?
0: না, গানের ফরম্যাটটা নিয়েনি, কবিতাগুলো ছন্দও পড়া যাবে ভালো, গান গাইলেও খুব ভালো,
1: মানে ওটা সুর যেন অপেক্ষমান রয়েছে।
0: হ্যাঁ, সেটা ঠিক।
1: এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্বে আসি। বীরেন্দ্র পুরস্কার ছিল লিটল ম্যাগাজিনের নিজস্ব পুরস্কার, তারপর আপনার প্রাপ্তি অনেকদিন বাদে বাংলা একাডেমি, তারও বেশ কিছু কাল পরে আপনি মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার পেলেন, এবং অবশেষে সাহিত্য একাডেমি। আপনার পুরস্কার প্রাপ্তিটা এখানে প্রায় কার্নিভালের মতো সেলিব্রেটেড হয়েছে সমাজ মাধ্যমে।
0: গভীরভাবে দেখলাম যে এই পুরস্কার পাওয়াটা সেলিব্রেটেড হলো অসাধারণভাবে।
1: আমরাও পরবর্তী প্রজন্মের কবিদের তরফ থেকে আপনাকে প্রণামও জানাচ্ছি, সেই সঙ্গে চাইছি আপনি আরও লিখে চলুন, অভিসময় আরও দীর্ঘ হোক। ধন্যবাদ প্রসন্দা।
0: ধন্যবাদ,
1: কথা হবে কখনো আবার। আমরা তাহলে আজকের আড্ডা একটা কবিতা দিয়েই শেষ করি।
0: আরো উত্তর, উত্তর কলকাতা থেকে কবি যদি আরো উত্তরের পথে চলে যেতে চায়, তাকে যেন বাধা দিও না মন। এখানে প্রাপ্তির কুম্ভ যথেষ্টই পূর্ণ হয়েছে, আয়োজন অপর্যাপ্ত ছিল কোনো সন্দেহ নেই, ফেলে ছড়ে হেউ ঢেউ হল। পূর্ণ মৃদং কুম্ভ নিয়ে যদি এইবার কবি পূর্ণ মদহ কুম্ভে মিশে যেতে চায়, তাকে যেন বাধা দিও না মন। তোমাসে সুবিখ্যাত চটচটে স্থিতিজাড্য কবির মস্তিষ্কে যেন মাখিয়ে দিও না। অদক কুম্ভ কাব্যাতীত, বিশ্লিষ্ট বর্ণাতীত, বর্ণনিত্য সৎ, যাকে পেতে চেয়ে কবি এতদিন ধরে, এ উত্তর কলকাতার শব্দ ছলনা রচে গেছে।
2: শুনলেন বাংলা ভাষায় 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন অনির্বাণ মুখোপাধ্যায়। শ্রবণী আজ এ পর্যন্তই। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এখন শুনবেন কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে একটি বিশেষ আলোচনা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। ইজেডসিসি তথা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
2: ১২ বছর হয়ে গেল এনডিএ সরকার আমাদের দেশে। আমাদের দেশে শিল্প, সংস্কৃতি ও ভাষার অগ্রযাত্রা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রাচীন ঐতিহ্যের সংরক্ষণ, ঐতিহাসিক স্থাপনার পুনরুদ্ধার, লোক সংস্কৃতির প্রসার, শিল্পী ও সংস্কৃতিসেবীদের জাতীয় স্বীকৃতি এবং সম্প্রতি

0: বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ, এসবই নতুন করে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় রয়েছেন ইজেডসিসি বা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস কুমার গিরি, নমস্কার।
1: নমস্কার।
0: এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মহুয়া মুখার্জি, নমস্কার।
2: নমস্কার।
0: আপনাদেরকে দুজনকেই স্বাগত জানাচ্ছি আকাশবাণীর স্টুডিওতে। আশিসদা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করছি যে ইজেডসিসি তো আমাদের একটা বড় সংস্কৃতির ক্ষেত্র, তো ইজেডসিসি কিভাবে কাজ করছে পূর্বাঞ্চলে সেটা দিয়ে যদি শুরু করি।
1: পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের 9টি রাজ্য নিয়ে কাজ করে। আপনি প্রথমেই যেটা শুরু করলেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছর আগে যে সরকারের শুরু হয়েছিল, এনডিএ সরকার, সেই সরকারের ঘোষিত নীতি যে 2047 সালের মধ্যে ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষে পরিণত হবে। মাথায় রাখতে হবে যে কোনো দেশের বিকশিত হওয়ার ক্ষেত্রে দুটো শক্তি অত্যন্ত জরুরি। 1 নম্বর শক্তি হচ্ছে তার হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের মধ্যে পড়ে আপনার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি। আরেকটি হচ্ছে সফট পাওয়ার, সেই সফট পাওয়ারের মধ্যে পড়ে তার সাংস্কৃতিক ঐতিহ্য, কালচারাল হেরিটেজ। আমাদের সরকার ঘোষণা করেছে 2030 সালের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম সাংস্কৃতিক হাব হিসেবে পরিণত হবে।
0: একদম।
1: আমরা যদি পৃথিবীর সাংস্কৃতিক হাব না হতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক বিকাশ, সামরিক বিকাশ যতই বড় হোক না কেন, সারা পৃথিবীর ক্ষেত্রে বিশ্বগুরুতে পরিণত হতে পারব না। কারণ যে কোনো দেশের অর্থনীতি এবং সামরিক শক্তি যদি তার স্ট্রাকচার হয়, তার সুপারস্ট্রাকচার হচ্ছে কালচার। এই উদ্দেশ্যকে সামনে রেখে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন অন্যতম যে সংস্থা তা হচ্ছে সমস্ত সাংস্কৃতিক কেন্দ্র বা জোনাল কালচারাল সেন্টার। সমগ্র ভারতবর্ষে 7টি জোনাল কালচারাল সেন্টার আছে। আমাদের পূর্বাঞ্চলীয় লোকসংস্কৃতি বা আদিবাসী সংস্কৃতি বিকাশের জন্য পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, যার মূল অবস্থান কলকাতায় পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, এবং মাননীয় রাজ্যপাল তার চেয়ারপারসন। আমাদেরকে নির্দিষ্টভাবে এই সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে প্রান্তিক স্তরের মানুষ, প্রান্তিক স্তরের শিল্পী, লোকশিল্পী, আদিবাসী শিল্পী, লোকশিল্প, আদিবাসী শিল্প, সেই সঙ্গে যারা কারিগর আছেন তাদের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, যেরকম আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সাংস্কৃতিক বিকাশের কাজ করতে হবে। একই সঙ্গে আমাদের সংস্কৃতি মন্ত্রকের অধীন সঙ্গীত নাটক একাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এরা যারা রয়েছেন সিসিআরটি, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, নাটক, সাহিত্য একাডেমিকে বলা হয়েছে যে সাহিত্যের ক্ষেত্রে, ভাষা এবং সাহিত্যের বিকাশের জন্য কাজ করতে হবে। সম্প্রতি আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মাননীয় শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতজির নেতৃত্বে একটি জ্ঞান ভারত মিশন বলে একটি মিশন তৈরি হয়েছে, যেখানে এশিয়াটিক সোসাইটি আছে। এশিয়াটিক সোসাইটিও মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে, এশিয়াটিক সোসাইটি এবং ন্যাশনাল লাইব্রেরি, রাজা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন, ম্যাকাইয়াস, মৌলানা আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, এদের নেতৃত্বে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত পুঁথি পাওয়া যায়, ধরুন কিছু লোকনাট্যের পুঁথি, লোকসাহিত্যের পুঁথি, বা ধরুন আমাদের প্রাচীন জ্ঞান পরম্পরার পুঁথি, সেগুলো বহু মানুষ তারা তাদের সংগ্রহে, ব্যক্তিগত সংগ্রহে বা বাড়িতে রেখে দিয়েছিলেন। ভারত সরকার ঠিক করেছে সেই সমস্ত পুঁথিকে সংগ্রহ করে তাকে সংরক্ষিত করা, ডিজিটাইজড করা। এবং আপনি জানলে অবাক হবেন, ইতিমধ্যে সারা ভারতবর্ষ থেকে এই জ্ঞান ভারতম মিশনের প্রায় 90 লক্ষ পুঁথি সংগ্রহ করা হয়েছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছুই না, আমাদের যে গর্বিত পরম্পরা ছিল জ্ঞান, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা ইত্যাদির যে পরম্পরা এবং গর্বিত পরম্পরা, বেদ বেদান্ত থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত, সেগুলোকে সংরক্ষণ করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যে ভারতের উত্তরাধিকার কত গর্বের, সেই জন্য জ্ঞান ভারত মিশন করা হয়েছে। একই সঙ্গে আপনারা সবাই জানেন যে

0: মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন জায়গায় বিশেষত NGMA অর্থাৎ ন্যাশনাল গ্যালারি ফর মডার্ন আর্ট, এটিও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন, এবং IGNCA ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্ট, তাদের উদ্যোগে যেটা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কোথাও অন্য সময়ে কোনো বিদেশি শাসকরা তারা মূর্তিগুলোকে লুট করে নিয়ে গেছিলেন, কখনো কোনো অতি মূল্যবান কোনো মূর্তি সেগুলো কারো সংগ্রহে ছিল, সেগুলোকে নিয়ে এসে এক জায়গায় নানানভাবে মিউজিয়াম তৈরি করা হচ্ছে। সেই মিউজিয়ামে আজ পর্যন্ত প্রায় 12,000-এরও বেশি দুর্লভ মূর্তি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক উদ্ধার করতে পেরেছে,
1: মানে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। এটা তো আমরা দেখছিও যে প্রধানমন্ত্রী এর বিশাল উদ্যোগ নিয়েছে, এটা আমরা দেখছিও। গত 12 বছরে এই NDA সরকারের আমলে ভারতের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন বা সাফল্য কি বলে মনে করেন? মহুয়াদি, আপনার কাছে জানতে চাইব।
2: আশিসবাবু একটা বড় ক্যানভাস নিয়ে সুন্দর আলোচনা করলেন। আমি দেখতে পেয়েছি যেমন IGNCA তার একটা বিরাট কর্মোদ্যোগ, আমাদের একাধিকবার আমাকে নিয়ে ওখানে অনুষ্ঠান, লেকচার, ডেমনস্ট্রেশন, এবং প্রাচীন শাস্ত্রীয় নৃত্যকলা সম্পদকে রক্ষা করার জন্যে গৌড়ীয়নে একাধিকবার, তার পাশাপাশি প্রচুর ক্লাস নিতে হয়েছে ওখানে আমায় গিয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপরে, হ্যাঁ, নবরসের ওপরে, নানা ধরনের। তার ফলে আমি বুঝতে পারছি এটা কিন্তু আগে এরকমভাবে এতটা দেখিনি। হ্যাঁ, আমি তো বহু আগে থেকে IGNCA-তে বারে বারে গেছি, লেকচার দিয়েছি, কিন্তু এখন এই রিসেন্টলি একটা বিশাল
1: পরিবর্তন
2: দেখেছি। তারপরে CCRT, আশিসবাবু বললেন ঠিক কথাই, CCRT টিচার্স ওরিয়েন্টেশন কোর্সে মানে আমি একাধিকবার মানে এরম হয়েছে একবারই দিতে হয়, সেই একই টেনিওরে আমাকে ওরা রিকোয়েস্ট করে দ্বিতীয়বার গিয়ে লেকচার ডেমনস্ট্রেশন দিতে হয়েছে। তো তার ফলে আমি বুঝতে পারছি যে যেমন আর কি সুন্দর নাম ওদের যে স্টেজটা, ভরতনাট্যশাস্ত্র কেন্দ্র, তারপর ভবভূতি কেন্দ্র, আমি তো অবাক, মানে এই নামগুলো কিন্তু আগে দেখিনি, আগেও তো লেকচার দিয়েছি। এই যে ছোট যেগুলো চোখে পড়বে না পট করে, তার মানে কি প্রত্যেকটা তলা থেকে ওপর অবধি ভীষণ মাইনিউটলি কাজ করা হচ্ছে,
1: এবং আমাদের প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে
2: লোকে জানবেন, যারা আসছেন টিচাররা, হ্যাঁ, ভরত মুনিকে জানবেন, তো সেই সেখানে লেকচার ডেমনস্ট্রেশন দেওয়ার ফলে আমি নিজেই জানতাম না যে স্টেজের নিচেই লেখাগুলো, আর দুর্ধর্ষ এটা লাগলো। তারপরে যেটা আরেকটা আমার ভীষণ উল্লেখযোগ্য লাগলো, সঙ্গীত নাটক একাডেমি, সেই 1958-এ প্রথম সঙ্গীত নাটক একাডেমি 53-তে স্থাপিত হলো, 58 ওরা ন্যাশনাল সেমিনার করেছিলেন, তখন সবে আত্মপ্রকাশ করেছে, 4টে নাচ কোটা কুড়িয়ে বাড়িয়ে এনে করিয়েছিলেন, হ্যাঁ, ভরতনাট্যম, কথাকালি, কথক আর মণিপুরী। 2024-এ মাননীয় আমাদের যে সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র কুমার শেখাওয়াত, তার ইনিশিয়েটিভ উদ্যোগে 2024-এর 16 অক্টোবর থেকে 21 অক্টোবর বিরাট করে 75 বছর পূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল নৃত্য সম্মেলনের মহাসম্মেলন, মানে এটা একটা বিরাট ইয়ে। এবং 16 তারিখ ফার্স্ট ওপেনিং ডেতে আমার কাছে এটা বিরাট আশীর্বাদ বলবো, যে ওপেনিং হয়ে যাওয়ার পরে ডক্টর পদ্মভূষণ, পদ্মা সুব্রমণিয়াম, ডক্টর স্বপ্না সুন্দরী, আমি, আমরা তিনজন এবং ভারত গুপ্ত, একদম তিনজন ফার্স্ট মানে দ্বিতীয় পর্যায়ে ওপেনিং হওয়ার পরে লেকচার দিলাম। এবং সবচেয়ে একটা দারুণ উদ্যোগ বলি, গজেন্দ্র কুমার শেখাওয়াতকে আমার নিজে যেহেতু আমি গৌড়ীয় করি বলে সেই জায়গা থেকে বলছি, উনাকে আমাদের মাননীয় MP জগন্নাথ সরকার প্রশ্ন করেছিলেন সংসদে দাঁড়িয়ে, যে গৌড়ীয়কে কি ক্লাসিক্যাল বলবো নৃত্য, উনি কি সুন্দর উত্তর দিয়েছেন, বলছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাজ নট কনফার ক্লাসিক্যাল স্ট্যাটাস অন এনি ডান্স ফর্ম, কোনো নাচকে আমরা ক্লাসিক্যাল বলি না মিনিস্ট্রি অফ কালচার থেকে। তো সঙ্গীত নাটক একাডেমি অটোনোমাস বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কালচার প্রিজার্ভস, প্রমোটস অ্যান্ড ডকুমেন্টস ইন্ডিয়াস ডাইভার্স পারফর্মিং আর্টস ইনক্লুডিং মিউজিক, ড্রান্স, ড্রামা অ্যান্ড ফোক অ্যান্ড ট্রাইবাল ট্রেডিশন ইনক্লুডিং গৌড়ীয় নৃত্য। এটা একটা বিরাট পদক্ষেপ, তো ট্রেডিশনাল আর ফোক অ্যান্ড ট্রাইবাল। এই বছর দারুণ উদ্যোগ সেলফ নমিনেশন, তার ফলে কি হচ্ছে, আমি যেহেতু
1: মানে পরনির্ভরতা থাকলো না
2: এবং সেটাকে দুটোকে মান্যতা দিচ্ছে, যদি পরনির্ভরতা হয়েও পাঠানো যায় সেটাকেও মান্যতা পাচ্ছে, যে সেলফ নমিনেট করছে নিজে

0: কে আর যেটা অন্য করছে দুটোই মান্যতা পাবে। আরেকটা দারুণ জিনিস, পুরনো ফর্ম যেটা হারিয়ে গেছে একেবারে সেইগুলো রিভাইভাল জন্য সাপোর্ট করবে, ডকুমেন্টারি করবে, সব কিছু করবে।
1: বহুমাদির কথা তো এটা পরিষ্কার হচ্ছে যে পুরনো জিনিস আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য একটা বিশাল উদ্যোগ। কিন্তু
2: শুধু তাই নয়, আপনাকে যথেষ্ট বলি যে কিরকম ভাবে সরকার কাজ করছে দেখুন। গত বছর 2025 সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল মহাকুম্ভ।
1: একদম
2: আমার সৌভাগ্য, আমি তখন NCZCC-র চার্চে ছিলাম, অর্থাৎ ভারতবর্ষের 15টি রাজ্য আমাকে দেখতে হতো। তো সেই সময় মহাকুম্ভ পড়ে এবং মিনিস্ট্রি অফ কালচার থেকে আমি ছিলাম নোডাল অফিসার।
1: আচ্ছা,
2: ভারত সরকারের উদ্যোগে মহাকুম্ভতে প্রায় 12.5 একর জায়গা নিয়ে তৈরি করা হলো কলাগ্রাম। এখনও যদি আপনারা গুগল সার্চ করেন দেখবেন মহাকুম্ভে বিগেস্ট ইভেন্টের মধ্যে 2 নম্বরে ছিল কলাগ্রাম। সেই কলাগ্রামে যেটা করা হয়েছিল, যেহেতু প্রায় 65-68 কোটি মানুষ মহাকুম্ভে এসেছিলেন এবং কলাগ্রামে প্রত্যেক দিন প্রায় 1 লক্ষ মানুষের পদার্পণ হয়েছিল, তো আমরা যেটা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংস্কৃতি মন্ত্রীর নির্দেশে, যে ভারতবর্ষের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ওখানে তুলে ধরতে হবে। আপনি ভাবতে পারবেন না, আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যের 1-1টি আইকনিক স্ট্রাকচার দিয়ে আমরা রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেরকম আইকনিক স্ট্রাকচার ধরেছিলাম দক্ষিণেশ্বরের কালী মন্দির,
1: আচ্ছা,
2: তেমনি একটা ইমার্সিভ জোন করা হয়েছিল, কারণ মহাকুম্ভের বার্তা ছিল দিব্য কুম্ভ, ভব্য কুম্ভ, ডিজিটাল কুম্ভ। এই যে সরকারি উদ্যোগ কিভাবে পাল্টে যায় দেখুন, একেবারেই সরকারি দৃষ্টিভঙ্গির জন্য এতদিন পর্যন্ত ডিজিটাল কুম্ভ কি সেটা মানুষ জানতই
1: না।
2: এই প্রথম ডিজিটাল কুম্ভের ধারণা মানুষ, এই 68 কোটি মানুষ যারা মহাকুম্ভে এসেছিলেন, তারা উপভোগ করলেন। প্রত্যেকটি জায়গায় কিওক্স করা ছিল, শুধু কিওক্স নয়, সেখানে তো ইনফরমেশনটা পাওয়া যায়। ভারতবর্ষের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে দেখানোর জন্য আমরা মহাকুম্ভতে একটা ইমার্সিভ জোন করেছিলাম, যেটা 5D মানে 5 ডাইমেনশনে আপনি ওখানে দাঁড়ালে, মাঝখানে দাঁড়ালে আপনি পুরো গঙ্গা অবতরণ এবং ভগীরথের কাহিনী সেটাকে পুরো উপলব্ধি করবেন এবং স্পর্শের মতো অনুভূতি নিয়ে সেখান থেকে বেরোতে পারবেন। এই যে প্রাচীন ঐতিহ্যকে জানানো, এটা ছিল আমাদের একটা মূল কাজ এবং সেটা আমাদের সরকারি উদ্যোগে, সরকার আমাদের নির্দেশ দিয়েছিল। মৌমাদি একটু আগে বলছিলেন যে নাচের কথা, সঙ্গীত নাটক একাডেমি তাদের মান্যতা অনুযায়ী ভারতবর্ষের দক্ষিণের, বিশেষত তামিলনাড়ুর, কেরালার মোহিনীয়াট্টম, কথাকলি, তামিলনাড়ুর ভরতনাট্যম, আন্ধ্রপ্রদেশের কুচিপুডি, ওড়িশার ওডিসি, অসমের সত্রিয়া আর মণিপুরের মণিপুরি, এইগুলোকে সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় বা মার্গীয় নৃত্যের একটা মান্যতা দিয়েছে। আমরা অসরকারিভাবে বা বেসরকারিভাবে বহুদিন থেকে মহুয়াদের নেতৃত্বে গৌড়ীয়কে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হোক, এটা সঙ্গীত নাটক একাডেমির কাছে একটা দাবি জানাচ্ছিলাম। ওটাকে আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেরকম পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র দাবি করেছে, আমাদের উপাসনা বাদ্য হচ্ছে শ্রীখোল। শ্রীখোল, তার তাল বিভাজন যদি আপনি করেন, যে কোনো শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের তুলনায় তা কোনো অংশেই কম নয়, কিন্তু শ্রীখোলকে এখনো ওই সহযোগী বাদ্য হিসেবে দেখানো হয়। সেটা আমরা দাবি করেছি মন্ত্রীর কাছে যে এটিকে নবরত্ন বাদ্যযন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আনন্দের কথা, আমাদের কাছে, পূর্বাঞ্চল সংস্কৃতির কাছে ইতিমধ্যেই একটি চিঠি এসছে যে তাকে নবরত্ন বাদ্যযন্ত্রের মর্যাদা দেওয়া হবে।
1: বাহ,
2: যেরকম দক্ষিণবঙ্গের ঘাটিয়াম তাকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে, তেমনি আমাদের শ্রীখোলকে নবরত্নের মর্যাদা দেওয়া হবে। আমরা একটা অসাধারণ মিউজিয়াম করেছি, সেই মিউজিয়ামের মধ্যে আমাদের সদস্য রাজ্য থেকে যেগুলো হারিয়ে গেছে, যে সমস্ত বাদ্যযন্ত্র,
1: আচ্ছা,
2: সেই বাদ্যযন্ত্রগুলোর একটি সংগ্রহশালা, অসাধারণ। তাতে এমন কিছু বাদ্যযন্ত্র নেই যা হয়তো আজ থেকে 50 বছর আগে বাজানো হতো, কিন্তু এখন আর বাজানো হয় না। তারই একটা বাদ্যযন্ত্রের আমরা

0: শব্দবিথিকা নাম দিয়ে মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা এটা করেছি। একইভাবে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের ধরুন পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারা, সেটি হচ্ছে ধ্রুপদ সঙ্গীত, সেটা কোথাকার? বাঁকুড়ার।
1: বাঁকুড়া, হ্যাঁ।
0: কেমন?
1: বিষ্ণুপুরী,
0: বিষ্ণুপুরী ঘরানা, তৈরি হয়েছিল বিষ্ণুপুরী ঘরানা। আমাদের সৌভাগ্য যে আমি তো আগে অল ইন্ডিয়া রেডিওতেই ছিলাম, যে অল ইন্ডিয়া রেডিও এমন একটি প্রতিষ্ঠান যেখানে এই সমস্ত রকমের ধারাগুলোকে প্রায় সংরক্ষিত করা আছে, এখনো করা হয়। এমন কোন যন্ত্রসঙ্গীত বলুন বা কণ্ঠসঙ্গীত বলুন নেই যা আকাশবাণীর এই আর্কাইভে ধরা নেই। অতি সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং তথ্য বেতার মন্ত্রকের একটা বৈঠক, সেই বৈঠকে স্থির হয়েছে যে সংস্কৃতি মন্ত্রক এবং তথ্য বেতার মন্ত্রক উভয়ে মিলে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেটা ইউটিউবের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এবং সেই মৌতে বলা হয়েছে যে আকাশবাণী এবং সংস্কৃতি মন্ত্রকের যে সংস্থাগুলি আছে সেগুলো মিলেমিশে এমন সমস্ত উপস্থাপনা ওই ডিজিটাল প্ল্যাটফর্মে করবে যা ভারতবর্ষের ঐতিহ্যকে বিশ্বের মধ্যে তুলে ধরবে। এটা একটা অসাধারণ উদ্যোগ।
1: তার মানে এটা তো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটা খুব ভালো খবর। একদমই তাই। আচ্ছা, এবার আমরা এইখানে বাংলা ভাষাকে সম্প্রতি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন?
0: ভাষা যে কোনো মানুষের জাতিগত ঐতিহ্যের একটা অন্যতম মাধ্যম, প্রকাশের মাধ্যম। এবং শুধু প্রকাশ বললেই হবে না, আমরা যে ভাষা দিয়ে শুধুমাত্র কথা বলি তা তো নয়, ভাব প্রকাশ করি তা তো নয়, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের লোক ঐতিহ্য, আমাদের পরম্পরা সবটাই ভাষার উপরে নির্ভরশীল। এখন তামিল, তেলেগু, কন্নড়া, মালায়ালাম এই ভাষাগুলো শাস্ত্রীয় মর্যাদা আগের থেকেই পেয়েছে, বাংলা কেন এতদিন পায়নি সেটা একটা প্রশ্ন।
1: একদম।
0: তার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে মিলে সেই পদ্ধতিগত পরিক্রমা শেষ করলে তবে ভাষাকে তার স্বীকৃতি দেওয়া হয়। তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড়া, মালায়ালামের মতো আজকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের। কারণ যে ভাষায় প্রথম নোবেল সাহিত্য, যে ভাষায় এত মর্যাদা সম্পন্ন গভীর সাহিত্য আছে, যে ভাষায় বৈষ্ণব পদাবলীর মতো পদাবলী রচিত হয়েছে, যে ভাষায় নাটক এত সারা ভারতবর্ষের মধ্যে প্রায় ঋদ্ধ বাংলা ভাষার নাটক, যে ভাষার পুনরুৎপাদন ক্ষমতা এত বেশি, যে ভাষায় প্রায় ভারতবর্ষে 10 কোটিরও বেশি মানুষ কথা বলেন, যে ভাষাকে ইউনেস্কো পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই ভাষা ভারতবর্ষের ক্ষেত্রে কেন শাস্ত্রীয় ভাষার মর্যাদা পাবে না? তাহলে এই যে মার্গীয় বা শাস্ত্রীয় যাই বলুন না কেন, এই যে ভাষার মর্যাদা পেল, এতে উপকারটা কি হলো? তা থেকে ভাষার কিছু এলো গেল? অবশ্যই এলো গেল। কারণ আপনারা জানেন যেগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই সরকার, এনডিএ সরকার আসার পর থেকে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত স্কুল কলেজে এই ভাষাগুলির বিকাশের জন্য নতুন পাঠ্যক্রম তৈরি হবে। নিউ এডুকেশন পলিসিতে এই ভাষাগুলোকে গুরুত্ব দিয়ে তার উপর পাঠ্যক্রম তৈরি করে ছাত্রছাত্রী যারা পঠন পাঠন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে, এক। দু নম্বর, এই ভাষায় যাতে সর্বভারতীয় পরীক্ষা দেওয়া যায়, ইউজিসির কাছে একটি প্রস্তাব গেছে এবং খুব সম্প্রতি আপনারা দেখবেন এটি ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেটা যে নিজস্ব এই মার্গীয় ভাষা বা শাস্ত্রীয় ভাষার মাধ্যমে যদি কোনো ছাত্রছাত্রী হায়ার এডুকেশন নিতে চায় এবং গবেষণা করতে চায়, পিএইচডি করতে চায়, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে, বাংলায় তো বাংলায় পিএইচডি করা যেতই,
1: কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেও সেই রাস্তাটা খুলে যাচ্ছে,
0: সেই রাস্তাটা খুলে যাচ্ছে।
1: মহুয়াদি থেকেও জানতে চাইবো যে আপনার কি মনে হয়।
2: আজকে আশিস বাবুর কাছে জানলাম, এটা দারুণ লাগলো যে সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্য থেকে বাংলাতেও পিএইচডি থিসিস সাবমিট করতে পারবে। আজকে যদি কেউ
0: জেএনইউতে যদি কেউ পিএইচডি সাবমিট করতে চায়, সে কিন্তু বাংলায় করতে পারবে।
2: আজকে সারা পৃথিবীতে বাংলা দিয়ে জাতীয় সঙ্গীত একমাত্র এই দুটো রাষ্ট্রে, প্লাস ধরুন শ্রীলঙ্কা,
0: তিনটে রাষ্ট্রে
2: তিনি এখানে ছিলেন, তাই সেই আদলে উনি আবার ওটাকে প্রস্তুত করেছেন। ভারত সরকার

0: মাননীয় প্রধানমন্ত্রী, এডুকেশন মিনিস্টার সবার কাছে আমরা কৃতজ্ঞ
1: যে দেরিতে হলেও
0: হয়েছে। আমাদের এখানে বাংলা মিডিয়াম স্কুলগুলো আশা করি ইম্পেটাস পাবে।
1: আচ্ছা, আমাদের এখান থেকে বিগত কয়েক বছর ধরে পদ্মশ্রী, পদ্মভূষণ, মানে পদ্ম সম্মানে সম্মানিত হওয়ার সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন?
2: এটা শুধু বাড়া নয়, আপনি লক্ষ্য করবেন এই এনডিএ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছর যে অভিনব কাজ করেছে এই পুরস্কারগুলোর ক্ষেত্রে, আপনি ভাবতে পারেন বড়লোকের বিটিলো তার যিনি রচয়িতা তিনি পদ্মশ্রী পাবেন? কেউ কল্পনা করতে
0: পারছিল?
2: কোথায় যিনি ওই উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া একটি ভাষা নিয়ে কাজ করছেন তাকে পদ্মশ্রী দেওয়া হবে? এই পদ্মশ্রী, পদ্মভূষণ বা অন্যান্য যেগুলো রাষ্ট্রীয় সম্মান আছে, নাগরিক সম্মান, যেগুলো অসামরিক প্রধান সম্মান, সেগুলো এতদিন পর্যন্ত কি হতো? সমাজের এলিট শ্রেণীর মানুষ যারা, তাদের যে পাওয়ার যোগ্যতা নেই তা আমি বলছি না, অবশ্যই যোগ্যতা,
1: কিন্তু প্রান্তিক মানুষও পেতে পারেন,
2: কিন্তু প্রান্তিক মানুষও যে পেতে পারেন এই ধারণাটা এই 12 বছরে এই সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছে, যার জন্য কোনো একেবারে প্রান্তিক স্তরে যিনি সাঁওতালি ভাষার চর্চা করেন, যিনি অলচিকিতে লেখেন, যিনি একেবারে ছৌ নাচের চর্চা করেন, যিনি বড়লোকের ভিটিলো গান লেখেন, তিনি পদ্মশ্রী পাচ্ছেন,
1: যিনি পটচিত্র করছেন, একদম মাসলিনের কাজ করছেন, এবারই পাচ্ছেন এরকম মাসলিনের কাজ করছেন তারাও।
2: এটাই হচ্ছে মানে এই সরকারের একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্র সরকার তারা ইতিমধ্যে মাননীয় রাজ্যপালের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী যেটা আগে ছিল সেই গৌরবকে পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে একটি পরিকল্পনা নেওয়া হয়। আমাদের এখানে যে সতীপীঠগুলো আছে এবং সিদ্ধপীঠ আছে, এই শাক্ত ধর্মকে কেন্দ্র করে যে গান নাচ, যেরকম আপনি কালী কীর্তনের নাম শুনেছেন, বাংলার বাউলরা দুভাবে বিভক্ত, একটা হচ্ছে বৈষ্ণবীয় বাউল আর একটা হচ্ছে শাক্ত বাউল। বীরভূম এবং তৎসংলগ্ন অঞ্চলের যে বাউল তারা বেশিরভাগ প্রভাবিত ওই শাক্ত ধর্ম দিয়ে, আর বৈষ্ণব বাউলরা যখন একতারা হাতে গান পরিবেশন করেন তখন তারা ঘুরে ঘুরে শান্ত পরিবেশন করেন। এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটিকে এই করিডোর গঠনের মাধ্যমে সেখানে যেরকম ধর্মীয় উপাসনা হবে, এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার, সেই অর্থে বলতে গেলে ডাবল ইঞ্জিন সরকার, তারা করছেন এই শাক্ত করিডোর তৈরি করা। একইভাবে গঙ্গার একটা নিজস্ব সংস্কৃতি আছে, বাংলা সংস্কৃতির শুধু নয় সারা ভারতীয় সংস্কৃতির মাতৃকা হচ্ছেন গঙ্গা।
1: গঙ্গা
2: পর্যটনের ক্ষেত্র, সেগুলোকে একটা করিডোর তৈরি করার চেষ্টা হচ্ছে, যে গঙ্গা করিডোর, গঙ্গা সংস্কৃতি যাত্রা, যেটা হয়তো শুরু হতে পারে মুর্শিদাবাদ থেকে,
1: মুর্শিদাবাদের
2: জলঙ্গি থেকে শুরু হলো, শেষ হবে গঙ্গাসাগরে।
1: আচ্ছা,
2: এবং ইতিমধ্যে আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে প্রায় 8টি গঙ্গা সংস্কৃতি যাত্রা উৎসব পালিত করেছি প্রাথমিকভাবে।
0: হ্যাঁ, তো এই জায়গাটা শুনে আমি ভীষণ ভরসা পেলাম, এখানে
1: যে আমরা পুনরুদ্ধার করতে পারবো, আবার ফিরে পাবো সেই জায়গাটাতে আমরা আবার যাবো।
0: আজকে ধরুন প্রবন্ধ গীতি থেকে ধ্রুপদ তৈরি হয়েছে, প্রবন্ধ গীতি থেকে কীর্তন তৈরি হয়েছে, কীর্তনেরা তো 6টা ঘরা না, কিন্তু তারা তো স্বীকৃতি পেল না। হ্যাঁ, তো এই জায়গাটা যে আপনার হাত দিয়েছেন, এটা একটা আমি মানে কি খুশি হয়েছে।
2: না না, মৌয়াদি আপনার জ্ঞাতার্থে বলি, আমরা এই যে আপনি বললেন কীর্তনের যে ধারা, মনসাই, গড়ানহাটি,
0: মান্দারি, ঝাড়ুখণ্ডি,
2: ঝাড়িখণ্ডি, এই যে ঘরানা, আমরা চেষ্টা করছি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে, এখন যে কীর্তনটি গাওয়া হয় সেটা মূলত মনসাই, মনসাই পদ ছাড়া আর কিছু গাওয়া হয় না, আর সবকটি প্রায়
0: হারিয়ে গেছে।
2: আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় এই কীর্তনের ধারাগুলি তৈরি হয়েছিল, অর্থাৎ খেতুরি মহোৎসব থেকে
0: মূলত 17th century জাহ্নবা দেবীর নেতৃত্বে,
2: আমরা চাইছি প্রত্যেকটি জায়গায় এক একটি কীর্তন চর্চা কেন্দ্র, যেরকম সঙ্গীত নাটক একাডেমি,
0: যে ভালো,
2: না না এটা শুরু হবে,
1: বাহ,
2: সঙ্গীত নাটক একাডেমি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ

0: বাগভূম, সিংভূম এবং মানভূম জেলায় এই যে তিন ধরনের ছৌ, এটা চর্চার জন্য সঙ্গীত নাটক একাডেমি ছৌ চর্চা কেন্দ্র শুরু করেছে।
1: আমাদের এই সংস্কৃতি, ভাষা বা শিল্প নিয়ে কলকাতায় বসে এবং আকাশবাণীর স্টুডিওতে বসে যে আলোচনা, সে আলোচনা অ্যাকচুয়ালি শেষ হওয়ার নয়, কিন্তু আমাদের যেহেতু সময় সীমিত, কিছু করার নেই।
0: না, একটি সংযোজন, গত 2025 সারা পৃথিবীর থেকে জাপানের ওসাকাতে ওয়ার্ল্ড এক্সপো হয়েছিল। প্রায় 3.5 মাস ধরে জাপানের ওসাকাতে ওয়ার্ল্ড এক্সপো হয়েছিল। ভারতবর্ষ থেকে 25 জন শিল্পী, 25টি আর্ট ফর্মের শিল্পীকে আমি নিয়ে গেছিলাম সঙ্গে। আমরা 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ওয়ার্ল্ড এক্সপোতে ভারতীয় সংস্কৃতির উপস্থাপনা করি। শেষ দিন যখন 2 অক্টোবর গান্ধী বার্থডে ছিল, ওয়ার্ল্ড এক্সপো অথরিটি বললেন যে আমাদের যে মূল সভাঘর আছে সেখানে আপনারা সকাল 8টার থেকে রাত 8টা অবধি ভারতীয় সংস্কৃতির উপস্থাপনা করবেন। যখন 8:10 তখন আমি জাস্ট বলছি যে আমরা শেষ করব। ওখানে সব হাই ডিগনিটারিজরা ছিলেন, হাই কাউন্সিল ছিলেন, অন্যান্য বড় অফিসাররাও ছিলেন। তারা একটা কথা বললেন যে আমি বাঙালি হিসেবে আমার গায়ে কাঁটা দিল, উইদাউট ট্যাগোর ইট কান্ট বি কমপ্লিটেড।
1: একদম,
0: রবীন্দ্রনাথ ছাড়া ভারতীয় সংস্কৃতি শেষ হতে পারে না। তখন আমার সঙ্গে যে কত্থক ডান্সার ছিল, ও শিলিগুড়ির মেয়েটি ছিল, অসাধারণ নাচে, তাকে বললাম আমি না একটাই গান পারি, সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে।
1: তবে এটা খুব পপুলার,
0: সবাই গাইলাম খালি গলায়, মেয়েটি কোরিওগ্রাফি করলো। তারপরে ওই বড় অডিটোরিয়ামের মধ্যে এই প্রায় 2000 মতো মানুষ ছিলেন, তাদের করতালি এবং আমাদেরকে উচ্ছ্বাস, সেটা এমনভাবে হয়েছিল যে পরবর্তীকালে ওয়ার্ল্ড এক্সপোতে ভারতবর্ষ ইন্ডিয়ান প্যাভিলিয়ন তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ব্রোঞ্জ পেজ।
2: রবীন্দ্রনাথের কবিতার মধ্যে সবটা দুর্ধর্ষ সাগরিকা কবিতায়, দেখিনি আমি নটরাজের দেউলো দ্বার খুলি, তেমনই করে রয়েছে পড়ে ঢালিতে ফুলগুলি, এত সুন্দর সফট পাওয়ারে, এটা আমি মানে ভাবা যায় না।
1: বাঙালি হিসেবে আমরা তো রবীন্দ্রনাথ ছেড়ে কোনো কিছুই করতে পারি না।
2: একদম,
1: আবার একদম আশিসদা শুরুতেই বলেছিলেন যে একটি জাতির উন্নয়ন শুধু অর্থনীতি বা প্রযুক্তির অগ্রগতিতে নয়, তার শিল্প, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বিকাশে প্রতিফলিত হয়। তো আমরা আশিসদার থেকে বহু কিছু জানলাম যে সাংস্কৃতিক রাজধানী হিসেবে কলকাতা আবার যাতে তার মর্যাদা ফিরে পায়, সেই আশা রেখে আমাদের এই আলোচনা আজকে শেষ করব। যদি ভবিষ্যতে আবার সুযোগ পাই, আবার আমরা আপনাদের সঙ্গে এই আলোচনা করব, কারণ আমরা এবং আকাশবাণীর প্রতিটি শ্রোতা বন্ধু আজকে নিশ্চয়ই এই আলোচনা শুনে ভীষণভাবে সমৃদ্ধ হলেন। আপনাদের ধন্যবাদ।
2: নমস্কার, নমস্কার,
1: নমস্কার।
3: শুনলেন কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে বিশেষ আলোচনা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। ইজেডসিসি তথা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: নজরুলগীতি শুনলেন প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: এখন আধুনিক গান অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে, প্রথম গানটির গীতিকার দেবপ্রতিম রায়।

আধুনিক গান শুনলেন অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে। এই গানটির গীতিকার দেবপ্রতিম রায়।

আধুনিক গান শুনলেন অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কৌশিক কানাড়া এবং আভুগি রাগে খেয়াল, শিল্পী রত্নদীপ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। কৌশিক কানাড়া এবং আভোগিরাগে খেয়াল, শিল্পী রত্নদীপ দাস।

প্রথমে কৌশিক কানাড়া, পরে আভঙ্গির আগে খেয়াল শুনলেন শিল্পী রত্নদীপ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে।

এখন আকাশবাণী কলকাতার 17 জুন বুধবারের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস। এই অনুষ্ঠানে মাছের চারাপোনা তৈরি বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে থাকছে কথিকা, নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 8:00 জানা অজানা অনুষ্ঠানে থাকছে কথিকা দেশ বিদেশের অভয়ারণ্য, বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী সঙ্গীতা সান্যাল। 8:20 বাংলা কথিকা বিষয় আমার বাবা নারায়ণ সান্যাল, বলবেন মৌ সান্যাল। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সিদ্ধার্থ ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমার।

সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জংশন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদিতা ভট্টাচার্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং চয়নিকা ধারা। 12:00 ভক্তিগীতি পরিবেশন করবেন চুনিলাল ভট্টাচার্য। 12:15 লোকগীতি শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 12:35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। এই অনুষ্ঠানে মাশরুম চাষ বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, বিষয় আমরাও পারি উপস্থাপনা সঙ্গীতা দত্ত। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, থাকছে গুগলি উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান, আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্ত মণ্ডল, সঙ্গে থাকবে 2 ছাত্রী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন বর্ষা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে লক্ষ্মী মান্ডির সাক্ষাৎকার। 6:40 কৃষি কথার আসর, প্রথমে আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি বিষয়ে মনোরঞ্জন জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। তারপর সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ, এই বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাউয়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুতপা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ পরিবেশন করবেন সিদ্ধার্থ ঘোষ। 9:30 বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান নিরাপত্তা অভ্যন্তরীণ এবং বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 10:45 আধুনিক গান পরিবেশন করবেন সঙ্গীতা সান্যাল। 11:00 লোকগীতি শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ঠুংরি এবং দাদরা, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন বিদুষী পুরবী মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 144তম পর্ব। 6:45 ভজন পরিবেশন করবেন অদিতি মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা শ্বেতা হাজরা। 8:30 নজরুল গীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 8:50 গিটার বাজিয়ে শোনাবেন মৌ রায়চৌধুরী। 9:10 রসধারা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনা সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ উপস্থাপনা অভিরূপা ভাদুরী। বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন স্বরাজ কুমার ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অভিজিৎ দাস। 5:20 উর্বশী উপস্থাপনা পুনম সিং। 6:10 হিন্দি কথিকা। 6:30 আইসিসি মহিলা
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে

ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী হিন্দি এবং ইংরেজিতে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে নিউজ অন এআইআর অ্যাপে। তার মধ্যে থাকছে 6:30 গুল গুলশান, 7:10 আধুনিক গান শিল্পী অদিতি মুখোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন সাপ্তাহিক বেতার পত্রিকা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 17 জুন বুধবারের অনুষ্ঠান সূচি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯১% এবং সর্বনিম্ন ৫৪%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।